0: এখন তরজমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ এহসানুল হক।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তিলাওয়াতকৃত সূরা সফফাতের 100 আয়াত থেকে 107 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, হে আমার রব, আমাকে একটি সুপুত্র দান করুন। অতঃপর আমি তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। তারপর সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহিম বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি, এখন তুমি বলো তোমার মত কি। সে বলল, হে আমার আব্বাজান, আপনি যা আদিষ্ট হয়েছেন তা পূর্ণ করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অতঃপর যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করলেন এবং পিতা পুত্রকে কাত করে শায়িত করলেন, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, আপনি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালেন, আমি এরূপেই খাঁটি বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকি, নিশ্চয়ই এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা, আর আমি তাকে তার পরিবর্তে দান করলাম এক মহান জবেহের জন্তু। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় পবিত্র ঈদুল আজহার তাৎপর্য ও শিক্ষা, এই সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আসমান ও জমিনের একচ্ছত্র মালিক মহান আল্লাহ তাআলা, এর প্রতি প্রত্যেক মুসলিমের বিশ্বাসগত স্বীকৃতি রয়েছে, তবে বাস্তব স্বীকৃতির পথে মানুষের কুপ্রবৃত্তি বা পশু শক্তির প্রবঞ্চনাই একমাত্র অন্তরায়। প্রবৃত্তির দুর্দমনীয় প্রভাবকে সুনিয়ন্ত্রিত করে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনে সর্বপ্রকার ত্যাগের জন্য প্রকৃত মুসলিমকে সর্বদা প্রস্তুত থাকতে হয়। কোরবানি এরই বাস্তব রূপ ও কার্যকর স্বীকৃতি। দশই জিলহজ খলিলুল্লাহ ইব্রাহিম আলিহিসালামের ত্যাগ ও উৎসর্গের মহান দিবস। তিনি স্বীয় নয়নমণি অতীব স্নেহভাজন পুত্র ইসমাইল আলাইহিসাল্লামকে কোরবানি করার কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ তাআলার প্রেম ও তার আনুগত্যের পরাকাষ্ঠা প্রদান করে কিয়ামত পর্যন্ত বিশ্বভুবনে ভাস্বর হয়ে আছেন। মানুষ সামাজিক জীব, সমাজবিহীন তাদের জীবন অচল। তাদের পরস্পর সকল অহংকার, বিদ্বেষ ও প্রতিহিংসাকে পদদলিত করে এবং ধনী গরিবের দূরত্ব দূরভূত করে সাম্য, হৃদ্যতা ও মানব বন্ধন সৃষ্টি করে এবং সকল ভেদাভেদ ভুলে গিয়ে ভালোবাসার সেতুবন্ধনকে সুদৃঢ় করাই ঈদুল আজহার মৌলিক তাৎপর্য ও গতিশীল ভূমিকা রয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নাদিষ্ট হয়ে স্বীয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মা যা তারা, আমি স্বপ্নে তোমাকে জবাহ করতে দেখেছি, অতএব চিন্তা করো এ ব্যাপারে তোমার মতামত কি। তিনি বললেন দ্বিধাহীন চিত্তে, ইয়া বাতিফ আল মা তুমার, হে আমার পিতা, আপনি যে বিষয়ে স্বপ্নে আদিষ্ট হয়েছেন তা যথাযথভাবে প্রতিপালন করুন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্য ধারণকারী পাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম তাকে শায়িত করে জবাহ করতে শুরু করলেন। আল্লাহ তাআলা বললেন, কদ সাদদাকতার রুইয়া, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে। তাদের এই উৎসর্গ এত পছন্দনীয় ছিল যে অতরকনা আলাইহি ফিল আখিরিন, পশু কোরবানির মাধ্যমে পরবর্তী লোকদের জন্য রেখে দিয়েছি যা আজ অবধি প্রচলন রয়েছে। হযরত মুকাতিল রহমতুল্লাহ আলাইহি এর বর্ণনায় ঈদুল আজহার দিন এমন কিছু বিষয়ে সংঘটিত হয়েছিল যা এদিনের গুরুত্ব ও তাৎপর্য নিরূপিত হয়। এদিনে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের উপর অনুগ্রহ করেছিলেন। এদিনে ইব্রাহিম আলাইহিসসালাম খলিলুল্লাহ উপাধি পেয়েছিলেন। তিনি মেহমানদের জন্য তার যাবতীয় ধন সম্পদ ব্যয় করেছিলেন। এদিনে তিনি অগ্নিকুণ্ডলিতে নিক্ষিপ্ত হয়েছিলেন। পুত্র ইসমাইলকে কোরবানি করতে এদিনে মিনায় নিয়েছিলেন। এদিনে পবিত্র কাবা গৃহের নির্মাণ কাজ শুরু হয়েছিল। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মা হাযিহিল আদাহিয়্যু, এই কুরবানির বিধান কি? হে আল্লাহ রসুল, উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নীতি আদর্শ। তারা আবার প্রশ্ন করলেন, এই কোরবানিতে আমাদের কি লাভ হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রত্যেক পশমের বিনিময়ে একটি নেকি প্রদান করা হবে। বিশুদ্ধ ও খাঁটি নিয়তে কোরবানি করে আল্লাহর নৈকট্য অর্জন করে জান্নাত লাভ করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল পবিত্র ঈদুল আজহার তাৎপর্য ও শিক্ষা। এ সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

একটি নামে আত্মহারা সারা বন্ত হুরাধা।

ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জানা।

0: ও নামেতে জুড়াই ভাইরে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন পরিবেশিত হবে ঈদের গান। শিল্পী শাম্মী আখতার। গানের কথা লিখেছেন আব্দুল হাই আল হাদি, সুর করেছেন শওকত হোসেন।

0: শাম্মী আখতারের গাওয়া ঈদের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ শুভেচ্ছাবাণী।
2: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, যাদেরকে আল্লাহ এবছর কোরবানি করার সামর্থ্য দিয়েছেন তাদের প্রতি আমার বিনীত আবেদন, এবছর যাদের পশু কোরবানি দেবার সামর্থ্য হয়নি তাদের সঙ্গে কোরবানির পশুর মাংস ভাগাভাগি করে নিন। এটিও কোরবানির আরেকটি অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ব্যাপারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন দয়া করে। যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন সম্ভব হলে, যাতে কোরবানির দিনই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা যায়। পবিত্র ঈদে কায়মনো বাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের মাতৃভূমি সহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি বিশ্ব জুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করছি। প্রিয় দেশবাসী, আবারও আপনাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক।
1: শুনলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ শুভেচ্ছাবাণী।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নৌযান সমূহকে এক নম্বর সতর্ক সংকেত, এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫:১২ এবং সূর্য অস্ত যাবে ৬:৪০। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার ঢাকা।

0: জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান।
1: ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও কুরবানির পশুর বর্জ্য অপসারণ বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান শুনবেন সকাল ১০:২০, বেলা ১:১০ এবং বিকেল ৪:৫০।
0: শিশু কিশোরদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন ত্যাগের মহিমায় খুশির ঈদ সকাল ১০:৩০।
1: তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান উচ্ছ্বাসের ঈদ বেলা ১:০৫।
0: স্বরচিত কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান শ্রেষ্ঠ সমর্পণ বেলা ১:৩০।
1: নারীদের জন্য অনুষ্ঠান নারী কণ্ঠ বেলা ২:২০।
0: নিরাপদ মাতৃত্ব দিবস ২০২৬ উপলক্ষে কথিকা শুনবে বেলা ২:৫০।
1: ঈদে মুক্তিপ্রাপ্ত ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান রূপালী সুর বেলা ৩:০৫।
0: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল ৪:০৫।
1: বিশেষ গীতি নকশা ঈদুজ্জোহার চাঁদ হেসেছে বিকেল ৫:৩০।
0: কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে ৬:০৫।
1: পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ বেতার বিবরণী সন্ধে ৬:৩৫।
0: সন্ধে ৭:০৫ কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরপার সন্ধে ৭:৩০।
0: রাত ৮:১০ জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার।
1: বেতার ম্যাগাজিন উত্তরণ রাত ৯:০৫।
0: পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে নাটক জীবন কাঠি রাত ১০, রচনা শেখ মোহাম্মদ মুস্তাকিজুর রহমান, প্রযোজনা এবিএম মাহবুবুর রহমান।
1: এবারে জানাবো এফএম এর অনুষ্ঠান। এফএম ৯৯ মেগাহার্জে সন্ধ্যা ৭:০০ থেকে রাত ১১:০০ পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান।
0: এফএম ১০৬ মেগাহার্জে সকাল ৬:০০ থেকে দুপুর ১২:১০ এবং বেলা ২:১৫ থেকে রাত ১১:১৫ পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান।
1: এফএম ৯০ মেগাহার্জে সকাল ৭:০০ থেকে সকাল ৯:০০ পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান।
0: শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কোরবানির নিয়ম কানুন বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের তাওহিদ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাদেরকে জানাচ্ছি পবিত্র ঈদুল আদহার শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকের দিনের প্রধান কাজ হল সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জন্য মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে কোরবানি করা বা পশু জবাই করা। সম্মানিত শ্রোতা, ঈদের দিনে আমাদের এই মহান নেক আমলটি করার জন্য আমাদের অনেক বিষয় জানা থাকা প্রয়োজন। আজকে আমরা কোরবানির নিয়ম কানুন সম্পর্কে আলোচনা করব। বিস্তারিত আলোচনা শোনাবার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন মুফতি মোহাম্মদ মঞ্জুর হোসাইন।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: সম্মানিত শ্রোতা, মুফতি মঞ্জুর হোসাইনের কাছে আমরা জানতে চাইব যে একজন কোরবানি দাতা এবং অন্যান্য মুসলমান যারা রয়েছে তাদের জন্য ঈদের দিনের নিয়মগুলো কি হবে বা তাদের কাজ কি দিয়ে শুরু হবে?
2: কোরবানি এটা নামাজের সাথে যেহেতু সম্পৃক্ত, অর্থাৎ নামাজের আগে আপনি যদি জবাই দেন সেটাকে কোরবানি বলা হবে না, আল্লাহর জন্য বলা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম খবর পেয়ে বলেছেন যে যেটা নামাজের আগে কোরবানি দেওয়া হয় সেটা কোরবানি নয়, নামাজের পরেই তোমাদেরকে কোরবানি দিতে হবে। অতএব প্রথমে নামাজ নিশ্চিত করার পরে কোরবানির দিকে মনোনিবেশ করতে হবে। আমরা একটা সুন্নাত দিকে ফিরে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা ময়দানে নামাজ পড়তেন এবং নামাজের পাশেই কোরবানির পশুগুলোকে বেঁধে রাখা হতো, অর্থাৎ নামাজ শেষ করেই ওনারা কোরবানিতে খুব দ্রুত লেগে যেতেন। আমরা যেমন এখন অনেক দূরে নামাজ পড়ি, আবার অনেক বাসায় ফিরে আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিত্রটা ভিন্ন ছিল। বাসার থেকে চলে আসতেন, নামাজ আদায় করতেন, পাশেই ওনারা জবাই করতেন।
1: ঈদের নামাজ পড়াটা প্রত্যেক কোরবানি দাতার জন্য এটা যেহেতু ওয়াজিব, সকলে আদায় করবেন, আসলে এই ক্ষেত্রে নিয়তের গুরুত্বটা কিরকম?
2: জি, অত্যন্ত, কোরবানি পুরোটাই নিয়ত। ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্য নামাজ পড়ো, আল্লাহর জন্য কোরবানি দাও, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য। লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়া লাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। তোমাদের এই রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছাবে না, পৌঁছাবে শুধুমাত্র তোমাদের অন্তরের বিষয়টা।
1: নিয়তটা বিশুদ্ধ হতে হবে যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছি। এখন মাওলানা মঞ্জুর হোসেন, আপনি বলবেন যে এই যে কোরবানির পশু জবাই করার পদ্ধতিটা কি হবে, এবং যিনি কোরবানির দাতা তিনি নিজেই কি জবাই করলে ভালো হবে নাকি অন্য কাউকে দিয়ে জবাই করালে ভালো হবে, পদ্ধতিটা কিরকম হবে?
2: জবাইয়ের পুরো যে সিস্টেমটা, আমরা সিস্টেমটা সম্পর্কে আলোচনা করব। পশুকে জবাই করার আগে ছুরি ধার দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা খুব গুরুত্ব দিয়েছেন, যে স্পষ্ট বলেছেন ওয়ালিউহিদ্দা আহাদাকুম শাফরাতা, সে যেন তার ছুরিকে ধার দেয়। রাসূলুল্লাহ এক কোরবানির পশুর পাশ দিয়ে যাচ্ছিলেন, এটাকে বেঁধে রেখে ছুরি ধার দিচ্ছিল। রাসূলুল্লাহ তাকে বলছেন, আতুরিদু আন তুমি তাহা মাউতাত, তুমি কি মারার আগে কয়েকবার মেরে ফেলতে চাচ্ছ নাকি, এত কষ্ট দিচ্ছ কেন, তুমি আগে সবকিছু প্রস্তুত করে তারপর তাকে শুয়ে জবাই করবো। অতএব ছুরিটা ধার দিয়ে যাতে খুব দ্রুততার সাথে কোরবানি শেষ করতে পারে, এরকম ধারালো ছুরি দিয়ে কোরবানি করা, জবাই করার জন্য উপযোগী করে বাঁধা, নিজে জবাই করা এটা সুন্না। নিজের কষ্টার্জিত টাকা জমিয়ে পশুটা কিনে আনলাম, সেটা আল্লাহর জন্য আমি নিজের হাতে কোরবানি দিয়ে আল্লাহকে দেখাচ্ছি যে আমি শুধু আপনার জন্যই আমার এই কষ্টার্জিত টাকা অর্থ সব সবকিছু আপনার জন্য নিজের হাতে বিসর্জন দিচ্ছি, এতে একটা প্রশান্তি অন্যরকম থাকে। অতএব নিজের হাতে জবাই করা, তো জবাই করার আগে নাম আপনার পক্ষ থেকে বলতে পারবেন, এটা সুন্না। সেই মুসলিম রাসূলুল্লাহ কিভাবে জবাই করছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ, নিজের নাম উচ্চারণ করলেন, ও আলি মুহাম্মদ, পরিবারের নাম উচ্চারণ করলেন, অমিন উম্মতি মুহাম্মদ, আমাদেরকেও সামিল করলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এতটুক বলে জবাই করলে জবাই সুন্নাহ সম্মত হলো। আপনি আরো কিছু দোয়া পড়তে পারেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি, এই সমস্ত আয়াতগুলো সংযুক্ত করলে এটা আরো মানে নিয়তটা আরো,
1: এখানে যারা যিনি জবাই করবেন তার আশেপাশে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন তারাও কিন্তু এই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে পারেন, যেহেতু এটা ইসলামের একটা শেয়ার। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আসলে জবাইটা কিভাবে করবে, ছুরিটা আসলে গলার কতটুকু কাটতে হবে, এর কোন নিয়ম আছে?
2: হ্যাঁ, অবশ্যই, গলার এমন জায়গাতে আপনি ছুরিটা ধরবেন, ছোট ছোট দুইটি হাড়ের মাঝখানে যেখানে জবাই করলে রগগুলো কাটা যায়। এবং এখানে আরেকটা বিষয় সংযুক্ত করা দরকার, যে অনেক সময় এমন হয় যে আমরা একটু জবাই করে ছেড়ে দিলাম, ছুরিটা আরো দুইজনে ধরলো, তো এক্ষেত্রে সবাইকে বিসমিল্লাহ একবার বলতে হবে, যতজন অংশগ্রহণ করবে জবাইয়ের ক্ষেত্রে, কাটার ক্ষেত্রে, রগ কাটার ক্ষেত্রে যতজন অংশগ্রহণ করবে সবাইকে বিসমিল্লাহ একবার বলতে হবে। এবং আবার অনেক সময় যে ওই যে খুচিয়ে খুচিয়ে এটা পশুকে কষ্ট দেওয়া, কোনোভাবেই করা যাবে না।
1: গলার যে দুই পাশের শ্বাসনালীগুলো আছে এগুলো কেটে দিবে, রক্ত স্বাভাবিকভাবে প্রবাহিত হওয়ার পর শান্ত হয়ে যাবে, এরপরে চামড়া ছেলার কার্যক্রম করবে। অনেকে আমরা দেখি যে বিশেষ করে গ্রাম অঞ্চলে কসাই নেই, কিন্তু অনেক মানুষ একসাথে বসেন, তারা এসে দা ছুরি নিয়ে আসেন, গোস্ত কাটেন, কাটা শেষ হয়ে গেলে যারা কেটেছে তাদেরকে আলাদাভাবে গোস্ত দিতে হয়। এটা অনেক জায়গায় আমরা দেখেছি, এটা কি আসলে বৈধ হবে?
2: না, এটা বৈধ হবে না। এমনিতেই হেসান স্বরূপ তার পরিবার নিয়ে খাবে, এটা দিলেন আপনি, ওই যে কাটছে তাদের নাম লিস্ট করে প্রত্যেকের জন্য আলাদা করে গোস্ত ভাগ করে তাদেরকে দেওয়া, এটা পারিশ্রমিকই বোঝা, এটা দেওয়া যাবে না।
1: পারিশ্রমিক যদি হয় তাহলে দেওয়া যাবে। অনেক সুন্দর আমরা পরিষ্কার হলাম। আরেকটি বিষয় ছিল গোস্ত বন্টন করার ক্ষেত্রে, এই যে কোরবানির গোস্ত তিন ভাগ করা, এই গোস্ত বন্টন করার বিধানটা কি?
2: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত কোরবানি দাতা তার পরিবার কোরবানির পশু থেকে কোন গোস্ত খাওয়ার বিধান ছিল না, পুরোটাই সৎকা করতে হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবেদন করলেন যে আপনি নিয়মটা এমন করে দেন কোরবানি দাতা পরিবারও যাতে খেতে পারে এবং যাতে বাহিরেও দিতে পারে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের দুইটা আয়াত নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গাতে আমাদের জন্য বড় ইহসান করলেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মুতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেন ফাকুলু মিনহা, অতএব আপনার উম্মত এখন এখান থেকে খেতে পারে। এরপরে ওয়া আতিমুল বাইসাল ফাকির, নিঃস্ব অসহায় দরিদ্র তাদের খাওয়ার ব্যবস্থা করবে এটার থেকে। কনি আমল মতার, যারা কোরবানি দিতে পারে না, অসহায় মানুষ, প্রকাশ করতে পারে না, মানুষের কাছে চাইতেও পারে না, এমন মানুষকে খুঁজে খুঁজে পৌঁছে দিবে। অতএব সেই আঙ্গিকে ফুকায়ে কারাম সম্মিলিতভাবে এতটুকু সিদ্ধান্ত দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা ভাগ করলেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কনি মতার, এক ভাগ নিজে খাবা, এক ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে যারা কোরবানি দেয় না তাদেরকে দাও, আর এক ভাগ দুস্থ প্রতিবেশী মানুষ যারা কোরবানি দেয় না তাদেরকে দাও। রাসূলুল্লাহ কোরবানির চিত্রটা বলি, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যেটা বর্ণনা করেছেন তিরমিজির হাদিস আর অনেক কিতাবের হাদিস, রাসূলুল্লাহ তো বকরি জবাই করতেন, জবাই করার পরে একটা রানের মাংস প্রস্তুতের পর সাহাবায়ে কেরামকে বললেন এটা অমুক অমুক ঘরে দিয়ে আসো, দিয়ে আসা হলো। দ্বিতীয়টা প্রস্তুত করে রাসূলুল্লাহ বললেন দিয়ে আসো, দিয়ে আসা হলো। তৃতীয়টা প্রস্তুত করে বললেন যে অমুক অমুক ঘরে দিয়ে আসো, তিনটাই দিয়ে দেওয়া হলো। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকাকে রাসূলুল্লাহ জিজ্ঞেস করেন যে আয়েশা আমাদের কোরবানির আর কতটুকু অবশিষ্ট আছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বললেন রাসূলুল্লাহ আর একটা রান আছে, তিনটা তো দিয়ে দিলেন। নবীজি বললেন না আয়েশা তুমি বলো যে আমাদের তিনটা আছে একটা নাই, মানে যেটা আমরা খাবো এটা নাই আল্লাহর কাছে, যেটা দিয়ে দিছি এতক্ষণ এটাই আছে। অতএব আমাদের কোরবানির সময় এটা মাথায় রাখা উচিত, যা দিব মানুষকে এটাই আল্লাহর কাছে আছে।
1: আরেকটি বিষয় যে এই যে কোরবানি হয়ে যাওয়ার পরে সবাই দেখা যায় যে রাস্তায় বর্জ্যগুলো ফেলে রেখে চলে যাচ্ছে, এই বর্জ্য সরানোর ব্যাপারে ইসলামী শরীয়তের বিধান কি?
2: ইসলামী শরীয়তের অন্যতম বিষয় হচ্ছে কোনো বিষয় দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাস বাওয়াইকা দাখাল আল জান্নাহ, যে ব্যক্তি হালাল খেলো, সুন্নাসম্মত আমল করলো এবং মানুষকে কষ্ট কষ্টদায়ক বিষয় থেকে দূরে রাখলো, সেটা আপনার বর্জ্য ফেলে কষ্ট হোক, হাতের কষ্ট হোক, মুখের কষ্ট হোক, বিভিন্ন কষ্ট থেকে দূরে রাখলো, দেখালো জান্নাত, জান্নাতে প্রবেশ করলো। তো এটা নিজ দায়িত্বে অবশ্যই, বিশেষ করে যারা রাজধানীতে আসেন সিটি কর্পোরেশন বর্জ্যের জন্য একটা নির্দিষ্ট পলি দেয়, ব্যাগ দেয়, এটা একটু সহযোগিতা করা, আমরা এগুলোকে ব্যাগ আবদ্ধ করে এবং গ্রামে যারা আসেন তারা সেগুলোকে মাটির নিচে চাপা দিয়ে দেওয়া, যাতে গন্ধ দুর্গন্ধ না ছড়ায়, এখান থেকে অনেক রোগ, বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া শুরু হতে পারে।
1: আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কোরবানি দাতাদের কোরবানিকে কবুল করুন, আজকের এই ঈদুল আধার আনন্দকে আমাদের জীবনে আমলি জীবনে ধরে রাখার তৌফিক দান করুন।
0: এতক্ষণ শুনলেন কোরবানির নিয়ম কানুন বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির তাওহিদ। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ঈদ জামাত সম্পর্কিত ঘোষণা।
4: মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস ও ত্যাগের স্মৃতিবাহী ঈদ কোরবানির ঈদ। আদয়ারা মরুলু হাওয়ায় প্রতিটি বিশ্বাসীর কাছে আল্লাহর রাহে কোরবানি করার সে আহ্বান ভেসে আসে। আসমানি হুকুম আজম শোনা যায় মরুলু হাওয়ায়, কোরবানি দাও সেই প্রিয় ধন যা চাহেন মহান খোদায়।
5: প্রিয় শ্রোতা, ত্যাগের মহিমা, ঐশী অনুপ্রেরণা ও অপার আনন্দের বার্তা নিয়ে ফিরে এলো পবিত্র ঈদুল আজহা। ঈদ মোবারক, আসসালাম, ঈদ মোবারক, আসসালাম। আজ দেশে অনাবিল আনন্দ, ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের জন্য ত্যাগের মহিমায় উদ্ভাসিত পরম আনন্দের একটি দিন। এদিন সকালে মুসলিম সম্প্রদায় ঈদগাহে বা মসজিদে দুরাকাত ওয়াজিব নামাজ আদায় করে থাকেন।
4: এখন জেনে নেওয়া যাক কোথায় কখন আজ ঈদ জামাত অনুষ্ঠিত হবে। রাজধানীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30।
5: যথারীতি এবারও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পরপর পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাতটায়, দ্বিতীয় জামাত সকাল আটটায়, তৃতীয় জামাত সকাল নটায়, চতুর্থ জামাত সকাল দশটায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল দশটা বেজে ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
4: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত হবে সকাল সাড়ে সাতটায়, ধানমন্ডি সোহানবাগ জামে মসজিদে সকাল সাড়ে সাতটায়, ধানমন্ডি ১২ নম্বর রোডে তাকোয়া মসজিদে ঈদ জামাত সকাল সাতটায় এবং ৬ নম্বর রোডে ঈদগাহ জামাত সকাল সাড়ে সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
5: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় প্রথম জামাত সকাল সাড়ে সাতটায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায়। মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় জামি মসজিদে প্রথম জামাত সকাল সাতটায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে।
4: গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ ময়দানে সকাল পাঁচটা বেজে ৪৫ মিনিটে, সকাল সাড়ে সাতটায়, সকাল সাড়ে নটায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে। কাঁঠালবাগান জামে মসজিদে বাইতুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায় প্রথম এবং সকাল সাড়ে আটটায় দ্বিতীয় জামাত।
5: তেজগাঁয়ে আরজতপাড়া জামে মসজিদে সকাল সাড়ে সাতটায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বসুন্ধরা আবাসিক এলাকায় মারকাজুল ফিকরুল ইসলামী বড় মসজিদ এ ঈদ জামাত সকাল সাড়ে ছয়টায় এবং জি ব্লকের বাইতুল জান্নাত জামে মসজিদে ঈদ জামাত সকাল সাতটায় অনুষ্ঠিত হবে।
4: মোহাম্মদপুরে মসজিদে তৈয়বার সকাল সাতটায় ঈদ জামাত ব্যবস্থাপক করা হয়েছে। তালতলা সরকারি জামে মসজিদে ঈদ জামাত সকাল সাতটায় অনুষ্ঠিত হবে।
5: জাতীয় বেতার ভবন জামে মসজিদে ঈদ জামাত সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে। ধানমন্ডি বাইতুল আমান জামে মসজিদে ঈদ জামাত সকাল সাড়ে সাতটায়।
4: মতিঝিল সরকারি কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাতটায় প্রথম জামাত ও সকাল আটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাতটায় ঈদের প্রধান জামাত ও সকাল আটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
5: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়। দিনাজপুরের গৌরি শহীদ বড় ময়দানে ঈদের জামাত সকাল সাড়ে আটটায়। এ জামাত দেশের অন্যতম বৃহৎ জামাত হিসেবে পরিচিত।
4: চট্টগ্রামে ঈদ উল আজহার প্রধান জামাত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে সকাল সাতটায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল আটটায়।
5: বরিশালে ঈদের প্রধান জামাত সকাল আটটায় নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে। খুলনায় পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত সকাল সাতটায় সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে।
4: রংপুর মহানগরীর কালেক্টরেট ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল আটটায়। সিলেটের ৭০০ বছরের পুরনো ঐতিহ্যের এক প্রতীক শাহী ঈদগাহে ঈদের জামাত হবে সকাল আটটায়।
5: রাজশাহীতে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় জামে মসজিদে প্রধান জামাত সকাল সাড়ে সাতটায়। কুমিল্লা জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাত সকাল আটটায়।
4: ময়মনসিংহ জেলায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর আঞ্জুমান ঈদ মাঠে সকাল সাড়ে সাতটায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায়।
5: বাগিহাট ষাট গম্বুজ মসজিদে এবারও পালিত পবিত্র ঈদ উল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাতটায়, দ্বিতীয় জামাত সকাল আটটায় এবং তৃতীয় জামাত সকাল নয়টায়। বগুড়ায় সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদ উল আজহার প্রধান জামাত সকাল আটটায়।
4: ত্যাগের মহিমায় ভাষ্য ঢুক সবার হৃদয় মন, এ ঈদ মানুষের ঘরে ঘরে আনুক খুশি আর অনাবিল আনন্দ। প্রতিটি মানুষ মিলিত হোক ত্যাগ ও ভালোবাসার আরাফাত ময়দানে। হৃদয় গুহা আলোকিত হোক হেরার জ্যোতির অনন্য আভায়। এই শুভ প্রত্যাশায় শেষ করছি ঈদ জামাত সম্পর্কিত ঘোষণা। তথ্য সংগ্রহ গ্রন্থনায় আফতাবউদ্দিন আহমেদ।
3: ঈদ মোবারক।
6: এতক্ষণ ঈদ জামাত সম্পর্কিত ঘোষণা শুনলেন।

0: আজ পবিত্র ঈদুল আজহা, একে অপরের মাঝে নিজেকে বিলিয়ে দেবার দিন। আজ সবাই সমান, সকলে ভাই ভাই। ঈদ মুবারক। সত্য ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ করার আহ্বান নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। বিশ্ব মালিক মহান আল্লাহর উদ্দেশ্যে সমস্ত হৃদয় উৎসর্গ করার তাগিদ দেয় পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ক বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান।
1: প্রিয় শ্রোতা, শুভেচ্ছা জানবেন, আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় করণীয় শীর্ষক একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানে। আমরা আজকের অনুষ্ঠানে মূলত আলোচনা করব বর্জ্য ব্যবস্থাপনা এবং কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের আজকের অতিথি এয়ার কমোডর মোহাম্মদ মাহবুব রহমান তালুকদার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমরা সবসময় দেখি পশু কোরবানি যেটা, সেটার সাথে আমাদের পরিবেশের একটি সম্পর্ক অত্যন্তভাবে জড়িত, এবং সারা বাংলাদেশে আমাদের সিটি কর্পোরেশন, পৌরসভা এবং স্থানীয় সরকারের অন্যান্য যে ইউনিটগুলো আছে তাদেরও বিশেষ উদ্যোগ গ্রহণ করে থাকে। আমরা প্রথমে একটু আপনার কাছে জানতে চাইব যে শহর এলাকায়, বিশেষত ঢাকা শহরে, যেহেতু এটা একটা ডেন্সলি পপুলেটেড সিটি এবং এখানে প্রচুর কোরবানি হয় এবং সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে বিশেষ পরিকল্পনাও করা হয়, এবার আপনাদের কি ধরনের প্রস্তুতি আছে, যদি প্রস্তুতি সম্পর্কে একটু বলতেন।
2: আমাদের একটা ব্যাপক একটা প্রস্তুতি, একটা কন্ডিশন মিটিং হয়েছে, অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তের ভিতরে হলো আমাদের সেন্ট্রাল তদারকি কমিটি আমরা গঠন করেছি, ওয়ার্ড লেভেলে তদারকি কমিটি গঠন করেছি, আমরা হাট পর্যায়ে তদারকি কমিটি গঠন করেছি। এটা শুধু এই অংশে না, আমাদের এখানে যান যন্ত্রপাতি সবগুলো আমাদের প্রস্তুতি নিতে হয়েছে। আমাদের প্রায় 1000 প্লাস আমাদের এখানে ইকুইপমেন্ট আমাদের লাগবে, এগুলি আমরা রেডি করেছি। আমাদের জনবল প্রায় 10,000-এর উপরে আমার জনবল এখানে আছে, সেগুলি আমরা রেডি করেছি। প্লাস বাসাবাড়ি থেকে যারা ময়লা কালেক্ট করে তাদের কিন্তু একটা বড় ধরনের রোল এখানে প্লে করতে হয়। সো তারা আমাদেরকে জনবল দিয়ে, যানবাহন দিয়ে এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে তারা আমাদেরকে সাহায্য করবে, সেই প্রতিশ্রুতি তারা আমাদেরকে দিয়েছেন। আমি আশা করছি যে প্রস্তুতি আমরা নিয়েছি 7-8 ঘন্টার ভিতরে আমরা ওই দিনের বর্জ্যটা আমরা সরাতে সক্ষম হব।
1: আচ্ছা, যদি আপনি একটু বলেন যে আসলে কোরবানির আগে নাগরিকদের কি ধরনের প্রস্তুতি থাকা দরকার।
2: জি, আপনি জানেন যে অনেক বড় একটা ধর্মীয় উৎসব এই সময়টা, এখানে অনেক পশু কোরবানি দিয়ে থাকেন আমার ধর্মপ্রাণ মুসলমানরা। আমরা যদি এই সময় যদি আমাদের সঠিক ব্যবস্থাপনাটা যদি আমরা না করতে পারি এবং আমাদের যদি সচেতনতা ওরকম পর্যায়ে না থাকে, তাহলে কিন্তু আমাদের পশুর রক্ত এবং উচ্ছিষ্টাংশ থেকে কিন্তু মারাত্মক পরিবেশের দূষণের সম্ভাবনা রয়ে যায়। সো এই কারণে আমি বলছি যে, এবং এই দূষণটা যখনই হবে তখন আমাদের কিন্তু রোগ বালাই এবং অন্যান্য অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই কারণে আমাদেরকে অত্যন্ত সচেতন ভাবে কোরবানির প্রস্তুতিটা নিতে হবে এবং কোরবানির আগে, কোরবানির দিন এবং কোরবানির পরও আমাদের অনেক করণীয় রয়েছে। ইম্পর্টেন্ট যদি জিনিসটা যদি বলি, আমাদের একটা স্থান নির্বাচন করা এবং এই স্থানটা যেন একটা আমাদের বসত বাড়ি থেকে যেন একটু দূরে হয়, একটা খোলামেলা জায়গা হয়, রোদ্রের আলো যেন ওখানে যায়, পাশাপাশি হলে এটা যেন রাস্তা থেকে কাছে হয়। কারণ যখনই ময়লাগুলি এখানে ইয়া করা হবে তখনই যেন আমাদের কর্মী বাহিনী যারা যেখানে কাজ করুক, গ্রামে কাজ করুক বা শহরে কাজ করুক, তারা যেন এই বর্জ্য যেটা হবে সেটা যেন কালেক্ট করতে তাদের জন্য সুবিধা হয়। সেখানে কিন্তু নির্দিষ্ট স্থান নির্বাচন একটা ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা ওয়ার্ড পর্যায়ে কিন্তু আমরা কয়েকটা স্থান নির্বাচন করেছি এবং সবাইকে আমরা অবগত করার চেষ্টা করবো যে স্থানগুলি কোথায়। আমরা মিনিমাম 4-5টা জায়গা নির্বাচন করেছি। সো আমরা সবাইকে জানানোর চেষ্টা করছি যে আপনারা ওখানে কোরবানি করুন এবং এটা ওখানে করার জন্য একটা স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ বান্ধব হবে।
1: তো পরিচ্ছন্নতাও কিন্তু একটি ধর্মীয় বিষয় এবং এর ধর্মের শিক্ষা হচ্ছে যে মানুষ পরিচ্ছন্ন জীবনযাপন করবে এবং কোরবানির চামড়া, কোরবানির রক্ত কোনোভাবে যাতে আমাদের পরিবেশ, প্রকৃতি, পরিচ্ছন্নতাকে ব্যাঘাত না ঘটে সেটা খেয়াল রাখো আমাদের ধর্মীয় চেতনারই একটি অংশ। আচ্ছা, মাঝে মাঝে দেখতাম যে সিটি কর্পোরেশন থেকে বিনামূল্যে ব্যাগ সাপ্লাই করা হতো আর কি, যাতে বর্জ্যগুলো ওখানে রাখা হয়। এবার কি সেটা করছেন আপনারা?
2: জি, আমরা কিন্তু এবার প্রতিটা পশুর বিপরীতে আমরা একটা বায়োডিগ্রেডেবল ব্যাগ, তারপরে একটু স্যাভলন, একটু ব্লিচিং পাউডার আমরা প্রতিটা গরুর এগেনস্টে নাগরিকের কাছে পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করেছি। আশা করছি তাদের হাতে পৌঁছে যাবে এবং পাশাপাশি ইমার্জেন্সি কিছু স্টেপ রেখেছি, কেউ যদি বলে যে তারা পায়নি তখন আমরা তাদেরকে দিতে পারবো। এটা ইম্পর্টেন্ট জিনিস, কেন ব্যাগের ভিতরে যদি বর্জ্যটা যদি ম্যানেজমেন্ট করে রাখা, তাহলে এটা আমাদের জন্য ম্যানেজ করাটা সহজ। যত কম ভোগান্তি দিয়ে আমরা বর্জ্য ব্যবস্থাপনাটাকে সঠিকভাবে করতে পারি।
1: এটা আপনি ঠিকই বলেছেন, আমরা গত কয়েকটা ঈদে দেখেছি যে আপনাদের খুব একটি তৎপরতার কারণে আমরা দেখছি যে কয়েক ঘন্টার মধ্যেই আপনারা বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছেন। আশা করব যে এবার সেটা আরো জোরদার হবে। তো আপনার কাছে একটু প্রশ্ন করব যে এই যে যারা কসাই যাদের নাম বলি, তাদের শারীরিক নিরাপত্তার জন্য কি ধরনের প্রস্তুতি থাকা দরকার?
2: জি, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোরবানির সময় আমরা যদি স্বাস্থ্যবিধিটা মেনে চলি, আমরা ন্যূনতম যদি সম্ভব হয় আমাদের যখনই আমরা কোরবানির কার্যক্রমটা পরিচালনা করব সেখানে অ্যাটলিস্ট 3 ফিট যদি গ্যাপ থাকে তাহলে এটা আমাদের জন্য একটা সেফ। ধরেন একজন এখানে কাজ করছে, পাশে আরেকজন কাজ করছে, দুইজন কাজের মাঝখানে যেন 3 ফিট
1: দূরত্ব থাকে।
2: জি, তাহলে আমার মনে হয় কিছুটা হলেও আমরা স্বাস্থ্যসম্মত ভাবে এগুলি বিচার বিশ্লেষণ করে কাজ করতে পারবো। কয়েকটা ইম্পর্টেন্ট ইস্যু একটু সকলের অবগতির জন্য জানাতে চাই। আমরা যেন কোরবানিটা করার পরে আমরা যেন কোরবানির বর্জ্যটা যেখানে সেখানে না ফেলে। সেকেন্ড যে ইম্পর্টেন্ট জিনিসটা হলো, কোরবানির আগেই আমরা বাড়ির পাশে কোনো মাঠে মাঠের কর্নারে কিংবা পরিত্যক্ত জায়গায় একটি গর্ত তৈরি করে যদি আমরা রাখি তাহলে কি হবে, যেহেতু আপনার শহরে হলে তো ডাস্টবিন আছে, আমি ডাস্টবিনে ময়লা রাখতে পারবো, বাট গ্রামে হইলে আমার জন্য সুবিধা, ওই গর্তে কিন্তু আমি কোরবানির উচ্ছিষ্ট অংশ রক্ষণে রাখতে পারবো। এটার একটা বড় ধরনের অ্যাডভান্টেজ, এটা আমাদের বর্জ্য ব্যবস্থাপনার আমাদের জন্য একটা সুবিধা হবে। আরেকটা হলো, আমরা এটা ইম্পর্টেন্ট দিক হলো, জায়গাটা যদি খোলামেলা হয় তাহলে কি রাস্তার কাছাকাছি হলে বর্জ্যের গাড়ি ওখান থেকে পৌঁছতে পারবে, ওখান থেকে সরাসরি ময়লাগুলি নিয়ে যেতে পারবে। সো এই কারণে একটা গর্ত তৈরি করে রাখা এবং খোলামেলা জায়গায় করা এবং রাস্তার পাশে কোরবানিটা করা। তারপরে উচ্ছিষ্টাংশ যদি আমরা এক জায়গায় রাখি তাহলে আমরা যে লাইক মাংস কাটার সময় অনেক ছোটখাটো
1: উচ্ছিষ্ট হয় আর কি,
2: এগুলি যদি আমরা যত্রতত্র না রেখে যদি এক জায়গায় রাখি তাহলে যেটা হলো, আমরা কাজ শেষ হওয়ার পর এগুলি যদি আমরা সবগুলিকে একত্রিত করে যদি আমরা মাটিতে পুঁতে রাখি অথবা যদি আমরা প্যাকেট করে রাখি, সিটি কর্পোরেশনের এলাকার লোক ওখান থেকে এসে প্যাকেটটা নিয়ে যাবে অথবা গ্রামে এটা আমরা গর্তে রেখে দিলাম। তারপরে আপনার কোরবানি দেওয়ার পরে যেখানে আমরা কোরবানি দিয়েছি সেখানে যদি কোরবানির সব কার্যক্রম শেষে কোরবানির চামড়া ও মাংস কাটাকাটি যেখানে করা হবে বা হয়েছে সেখানে যদি ভালোভাবে যদি আমরা ধুয়ে দেই এবং ওখানে ধোয়ার পরে যদি আমরা ওখানে যদি যে স্যাবলনটা আমরা দিচ্ছি বা গ্রামে যদি স্যাবলনটা নাও থাকে, আমরা যদি একটু গরম পানি দিয়ে জায়গাটা ধুয়ে দিই, যদি আমাদের ব্লিচিং পাউডার থাকে ব্লিচিং পাউডার ওখানে বিছিয়ে দিই এবং জায়গাটা যদি শুকিয়ে ফেলি তাহলে অনেকভাবে আমাদের জীবাণু মুক্ত করা সম্ভব। পরবর্তীতে যে চামড়াটা আছে এই চামড়াটা আমরা দেরি না করে কোরবানির পরপরই আমরা চামড়াটা যথাযথ সম্ভব আমরা স্থানীয় ব্যবসায়ীদের কাছে আমরা বিক্রি করে দেব। আমার অনুরোধ থাকবে চামড়াটা আমরা যখনই আমরা কোরবানি শেষ হয়ে গেছে সাথে সাথে আমরা চামড়াটা হস্তান্তর করে দেব, চামড়াটা রাখবো না। আর যারা মৌসুমী ব্যবসায়ী আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা কোথাও স্তূপকৃত করে চামড়া না রেখে আপনারা যদি সাথে সাথে যদি আপনাদের যদি আমি বিভিন্ন পয়েন্ট আছে আমরা যদি আড়তে যদি পাঠানোর ব্যবস্থা করি, আর যদি আমরা ওই আড়তে পাঠানোর আমার যে এই সময়টুকু আমরা না পাই বা সক্ষমতা না থাকে, আমরা যেন লবণ দিয়ে যেন চামড়াটা সংরক্ষণ করি, তাহলে কিন্তু চামড়াটা ভালো থাকবে, পরিবেশ অনেকাংশে দূষণমুক্ত আমাদের রাখা সম্ভব হবে। আমরা এই সামগ্রিকভাবে যদি কাজগুলি করি আমার মনে হয় একটা ভালো এবং সুন্দর কোরবানি আমরা উপহার দিতে পারব।
1: জি, আমরা শুনছিলাম যে বর্জ্য ব্যবস্থাপনায় আপনাদের বিশেষ প্রস্তুতির বিষয়ে। অনেকের অভিযোগ থাকতে পারে হয়তো কোনো এলাকায় বর্জ্য রয়ে গেছে, কোনো কারণে পরিষ্কার হয় নাই, সেক্ষেত্রে আপনাদের কি কোনো হটলাইন নাম্বার আছে যেখানে নাগরিকরা ইচ্ছে করলে অভিযোগ দায়ের করতে পারে?
2: জি, আমাদের হটলাইন নাম্বার আছে, প্লাস হলো আমাদের ওয়ার্ড লেভেলে আমাদের চেইন আছে, আমাদের কনজারভেশন ইন্সপেক্টর আছে, আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছে, ওয়ার্ড সচিব আছে, প্লাস আমাদের এখানে সিটি কর্পোরেশনে তো আমরা আছি।
1: জি,
2: পাশাপাশি আমি হটলাইন নাম্বারটা একটু জানিয়ে দিতে চাই, যখনই সমস্যা আমাদেরকে জানাতে পারবে। হটলাইন নাম্বারটা হলো 0222386014।
1: জি,
2: আমি আবার বলছি 0222386014। আর আমাদের মোবাইল নাম্বার আছে সরাসরি 0170990088, 0170990088।
1: জি, অনেক ধন্যবাদ এয়ার কমোডর মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার। আজকের অনুষ্ঠানে আপনি বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষা সম্পর্কে অনেকগুলো তথ্য দিয়েছেন। এই তথ্যগুলো আমাদের স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় যথেষ্ট সহায়ক হবে। প্রিয় শ্রোতা, আমরা আশা করব এই প্রকৃতি পরিবেশ আমাদের, আমরা যদি প্রকৃতি পরিবেশকে ঠিকভাবে যত্ন নিতে না পারি তাহলে আমাদের বিপর্যয় অনিবার্য। বিশেষত কোরবানির চামড়া সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, এই সব বিষয়ে আপনাদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত প্রয়োজন। আমরা যদি আমাদের প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় দায়িত্বশীল আচরণ করি তাহলে নিঃসন্দেহে আমরা আমাদের এই দেশকে আমাদের নিজেদের জন্য এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ হিসেবে উপহার দিতে পারব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আপনাদের সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা।
0: এতক্ষণ শুনলেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ক বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে এস এম মোর্শেদ, শব্দগ্রহণ ও সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ডক্টর শায়লা আক্তার।
3: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদুল আজহা আমাদের যে ত্যাগ শিক্ষা দেয়, সেই শিক্ষায় উদ্ভাসিত হয়ে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাবো, সুন্দরভাবে

অনুষ্ঠান কৃষি সমাচার, তাই আজও আবার আমাদের কৃষি আর কৃষক বন্ধুদের কথাই মনে পড়ছে বারবার। আর এমন মনে পড়ার আরও একটি বিশেষ কারণ হল, বছর ঘুরে পবিত্র ঈদুল আজহা ফিরে এসেছে আবার। যে গ্রাম আমাদের দেশের শহরের শিকড়, এই গ্রামেই কৃষক সমাজের বসবাস। টের পাচ্ছি তাদের মনেও আজ খুশির আভাস, মনের বাতাসে কেবলই আনন্দের সুবাস। কারণ আমরা ঈদের আনন্দে আছি, আনন্দে কারো চোখে আজ নেই নিদ। আবার এই ঈদের মাঝে ত্যাগের মহান আদর্শ আমরা খুঁজে পাই। ঈদের আনন্দে আমরা যেন খুশি মনে গান গাই। শুনব পবিত্র ঈদুল আজহার গান। গানটির কথা লিখেছেন নুরুল ইসলাম মানিক, সুর দিয়েছেন আজাদ মিন্টু, আর গানে কণ্ঠ দিয়েছেন জিনাত রেহানা এবং বাবুল রেজা।

0: পশু কোরবানির এই ঈদে পশুর রক্ত এবং বর্জ্য যেন পরিবেশকে দূষিত না করে সেদিকে আমাদের সবারই খেয়াল রাখা দরকার। খেয়াল রাখা দরকার জবাই করা পশুর চামড়া যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, ভালো চামড়ার গুণকে অক্ষুণ্ণ রাখতেই হবে। আর তাই এবার কোরবানির পশুর চামড়া ছাড়ানোর উপায় এ সম্পর্কে শোনাতে চাই একটি সাক্ষাৎকার।
1: প্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব কোরবানির পশুর চামড়া ছাড়ানোর সঠিক উপায় সম্পর্কে। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডাক্তার মনিরুজ্জামান তরফদার, তথ্য কর্মকর্তা প্রাণী সম্পদ, মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, ঢাকা। স্বাগতম আপনাকে।
2: ধন্যবাদ।
1: কোরবানির পশুর চামড়া এত গুরুত্বপূর্ণ কেন?
2: চামড়া আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। প্রতি বছর চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। তবে বিশেষভাবে উল্লেখ

0: যে আমাদের সারা বছর যে পরিমাণ পশুর চামড়া আসে তার অর্ধেকাংশই আসে কুরবানির সময়। সেই জন্য কুরবানির পশুর চামড়া আসলে অর্থনৈতিক দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ।
1: সঠিকভাবে চামড়া ছাড়ানো না হলে চামড়ার গুণগত মান নষ্ট হয়ে যায়। এই যে গুণগত মান নষ্ট হয়ে যায়, এর প্রধান কারণটা কি?
0: চামড়ার মান নষ্ট হওয়ার কয়েকটি সাধারণ কারণ রয়েছে, অসচেতনতার কারণেই হয়। যেমন চামড়ায় কাটা দাগ পড়ে যায়, ছুরির গভীর দাগ লেগে যায়, এলোমেলো ভাবে যদি চামড়া কাটা হয় বা টানাটানির ফলে চামড়া ছিঁড়ে ফেলা হয়, মাটিতে টেনে যদি অনেক সময় ময়লা লাগে বা সময় মতো সংরক্ষণ অভাবে চামড়ার পচন ধরে যায়, এইসব বিষয় খুবই ঠুনকো কিন্তু সতর্কতার যদি অবলম্বন করা হয় তাহলে সম্ভব এর থেকে রক্ষা করা। এবং এই কারণেই অধিকাংশ সময় আমরা চামড়ার মান নষ্ট হয়ে যায় দেখি।
1: জানতে চাই, জবাইয়ের আগে কি কি প্রস্তুতি নেওয়া উচিত তাহলে?
0: একটা গবাদি পশুকে যখন জবাইয়ের জন্য প্রস্তুতি নিব তার আগে যদি আমরা কিছু জিনিস মনে রাখি তাহলে দেখা যাবে যে আমাদের চামড়া খুবই সুন্দরভাবে অর্থনৈতিকভাবেও অবদান রাখতে পারবে। যেমন পশুকে কোরবানির আগে অবশ্যই ভালোভাবে গোসল করে নিতে হবে এবং শরীরে যেন কাদা, গোবর বা ময়লা যেন না লাগে সেটা খেয়াল রাখতে হবে। জবাইয়ের সাধারণত 1-2 ঘন্টা আগে গবাদি পশুকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করাতে হবে, শুধু পানি। এতে করে চামড়া ছিলানো সহজ হয়। পশুকে শান্তভাবে ধরতে হবে এবং মারধর বা ধাক্কাধাকি করা যাবে না, যেন চামড়াতে কোনো ধরনের আঘাতপ্রাপ্ত না হয়। জবাইয়ের যে আমরা ছুরিটা ব্যবহার করব তো অবশ্যই ধারালো হতে হবে। এবং বিশেষভাবে উল্লেখ্য যে চামড়া ছাড়ানোর জন্য যে ছুরিটা হবে সেটা বিশেষ এবং আলাদা ধরনের হতে হয়, যেন চামড়া ছাড়ানোর জন্য শুধু ব্যবহার করা যায় এবং চামড়া ছাড়াতে সহজ হয়।
1: সঠিকভাবে চামড়া ছাড়ানোর ধাপগুলো কি কি?
0: জবাই শেষে পশু যখন পরিপূর্ণভাবে নিস্তেজ হয়ে যাবে সে জায়গায় পশুকে চিত করে রাখতে হয়। এরপর প্রথম যে ধাপটা হলো গবাদি পশুর যে গলা থেকে বুক হয়ে পেটের মাঝ বরাবর একটা সাদা রেখা আছে, যেটা আমরা মেডিকেলের ভাষায় বলি লিনিয়াল বা এই বরাবর সোজা একটা দাগ দেওয়া লাগে চামড়া ছাড়ানোর চাকু দিয়ে। দ্বিতীয় ধাপ হলো সামনের পা থেকে হাঁটু পর্যন্ত এবং হাঁটু থেকে বুক পর্যন্ত একটা সরল দাগ দিতে হয়, যেন সেই বুকের দাগের সাথে মিলে যায়। তৃতীয় ধাপ হলো পেছনের দুই পা থেকে লেজের কাছ পর্যন্ত কেটে মাঝ বরাবর একটা দাগ দিতে হয়। চতুর্থ ধাপ হলো হাত দিয়ে ধীরে ধীরে চামড়া আলগা করতে হবে, যেখানে শক্তভাবে লেগে যাবে সেখানে খুব সাবধানে ছুরি ব্যবহার করতে হবে।
1: সব শেষে জানতে চাই, চামড়া কাটার সময় কোন কোন জায়গাগুলোতে বেশি সাবধান থাকা দরকার?
0: চামড়া ছাড়ানোর জন্য যে জায়গাগুলোতে চামড়া শরীরের সাথে বেশি লেগে যায় সেই অংশগুলো ছাড়ানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন গলা, বুক, কাঁধ, উরু ও পিঠের অংশের যে চামড়া আছে সেটা শরীরের সাথে অনেক শক্তভাবে লেগে যায়, এসব স্থানের চামড়া যদি আমরা কাটতে যাই অবশ্যই সতর্কতার সাথে কাটতে হবে।
1: প্রিয় শ্রোতা, আশা করছি আজকের এই আলোচনা থেকে আপনারা জেনেছেন কিভাবে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে ছাড়াতে হবে।
2: এবার একেবারে শেষ কথায় রেস্ট এনে বলে যাই, এবারের এই পবিত্র ঈদুল আজহা সবার জীবনে স্মরণীয় হয়ে থাক। ঈদের আনন্দের রেশ যেন কিছুতেই হয় না শেষ। কৃষক বন্ধুদের খুশি, ফসল বেশি উৎপাদনে উৎসাহিত করুক, আমাদের খাদ্যের নিরাপত্তাকে নিশ্চিত করুক, এই কামনাই করি। সবার জন্য রইল শুভকামনা, ঈদ মোবারক।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় শফিকুল ইসলাম বাহার, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হচ্ছে। একটু পরেই শুনবেন খবর, প্রথমে বাংলা এবং পরে ইংরেজিতে।

0: আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, 14ই জ্যৈষ্ঠ, 10ই জিলহজ, 28শে মে। বাংলাদেশ বেতার, খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতেই শিরোনাম, যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ত্যাগের মহিমায় আজ দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। দেশবাসী সহ মুসলিম উম্মাকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যে নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। ঈদ উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় বললেন তারেক রহমান। রাজধানীতে ঈদ উল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবকিছু মিলিয়ে এবার ঘরমুখো মানুষের ঈদ যাত্রা ভালো হয়েছে, মন্তব্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর। কোরবানির বর্জ্য অপসারণে ঢাকার 2 সিটি কর্পোরেশনের 29,500 কর্মী প্রস্তুত, নগরবাসীর মধ্যে প্রায় 18 লাখ ব্যাগ বিতরণ। রাজধানীর আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 6 শিশুর মৃত্যুর ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন, 72 ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমাদানের নির্দেশ। কেউ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে পারবে না, ইরানের উপর থেকে কোনো নিষেধাজ্ঞা তোলা হবে না, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং ভারতের গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম,
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। যথাযথ উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় আজ সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। হিজরি বর্ষপঞ্জী অনুযায়ী 10ই জিলহজ পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়ে থাকে। এখন শুনুন পবিত্র ঈদ উল আজহার তাৎপর্য নিয়ে একটি প্রতিবেদন।
2: মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল আজহা বা কোরবানির ঈদ। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং ত্যাগ, আনুগত্য ও আত্মশুদ্ধির এক মহান শিক্ষা। কোরবানির ইতিহাস জড়িয়ে আছে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসাল্লামের অসীম ত্যাগ ও আনুগত্যের ঘটনার সঙ্গে।
3: কোরবানির তাৎপর্য হলো, শিক্ষা হলো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলিমকে, মুমিনকে যখন যে নির্দেশ করবেন, কিংবা আমরা এভাবে বলতে পারি একজন মুমিনের প্রতি, মুসলিমের প্রতি আল্লাহ তাআলার যে নির্দেশ আছে, সেই নির্দেশগুলো একেবারে শতভাগ নির্দেশের সামনে আত্মসমর্পণ করে, নত হয়ে, বিনয়ের সঙ্গে, খুশি মনে সেই নির্দেশটা বাস্তবায়ন করবে। এটা হলো কোরবানির প্রথম বা অন্যতম শিক্ষা বা তাৎপর্য।
2: সেই স্মরণীয় ঘটনার অনুসরণে প্রতি বছর জিলহজ মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত বিশ্বের মুসলমানরা পশু কোরবানি করেন। কোরবানির মাধ্যমে সমাজে সহমর্মিতা, ভাতৃত্ববোধ ও সাম্যের শিক্ষা ছড়িয়ে পড়ে। বিশেষ করে গরিব ও অসহায় মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে কোরবানির প্রকৃত তাৎপর্য প্রকাশ পায়। গুলশান আজাদ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আহসানুল্লাহ এ বিষয়ে বাংলাদেশ বেতারকে বলেন,
3: নিয়তটা কতটুকু পবিত্র, বিশুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান দহা তাইয়িবাতান বিনাফসিহি মুহতাসিবান লিউদহিয়াতিহি কানাত লাহু হিজাবাম মিনান নার। যে ব্যক্তি তার পরিশুদ্ধ নিয়তে, বিশুদ্ধ চিত্তে, প্রফুল্ল চিত্তে কুরবানি করবে এবং এই কোরবানির বিনিময় তথা সওয়াবের আশা রাখবে, অবশ্যই এই কোরবানি তার এবং জাহান্নামের মাঝে একটা প্রাচীর হয়ে যাবে।
2: ইসলামে কোরবানি ওয়াজিব ওইসব মুসলমানের উপর যারা প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক।
3: আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালালের মধ্যে, বৈধ পন্থা উপার্জনের মধ্যেই তোমাদের বারাকাত এবং শান্তি, নিরাপদ, সুস্থতা, বই। আর হারামের মধ্যে কোনো আরাম নেই, বরাকাত নেই।
2: কুরবানির সবচেয়ে বড় শিক্ষা হলো ত্যাগ ও ভাগাভাগি। তাই আসুন এই ঈদুল আজহায় আমরা শুধু পশু নয়, নিজেদের ভেতরের হিংসা, অহংকার ও কুপ্রবৃত্তিকেও কোরবানি করি। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: ঈদুল আজহা উপলক্ষে আজ সকালে মুসল্লিরা ঈদগাহ ও মসজিদে সমবেত হয়ে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করবেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসী সহ মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন,
4: ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাবৃত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা।
0: বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। এছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে পরিবেশন করা হবে বিশেষ খাবার। রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে সকাল 7:30 অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল 8:00 বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক প্রধানে ঈদের নামাজে ইমামতি করবেন। জাতীয় ঈদগাহে এবার 121টি কাতারে একসঙ্গে প্রায় 35,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। প্রায় 3,500 নারী মুসল্লি জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিচারপতি, কূটনীতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ময়দানে নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। ঈদগাহে নামাজ আদায়ের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। ঈদুল আজহার নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ করবেন। এরপর দুপুরে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী আয়োজিত ঐতিহ্যবাহী বড়খানা অনুষ্ঠানে যোগ দেবেন। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গতকাল জাতীয় ঈদগাহ পরিদর্শন করেন। পরে এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আগ্রহী মুসল্লিদের নিরাপত্তার বিধান মেনে চলার আহ্বান জানান। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম মুসল্লিদের যেন কোনো অসুবিধা না হয় সেই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান। ডিএমপি কমিশনার জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে 4-6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ছাড়াও রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7:00 থেকে 10:45 পর্যন্ত মোট 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল 7:30 পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন। উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে সকাল 9:00। এতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। শোলাকিয়ায় ঈদ জামাতকে ঘিরে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে জামিয়াতুল ফালাহ ঈদগাহে সকাল 7:00। এই জামাত ছাড়াও সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নেতৃত্বে নগরীতে 96টি ও বিভিন্ন উপজেলায় 266টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। খুলনা মহানগরীতে ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে সকাল 7:00 টাউন জামে মসজিদে। বাগেরহাটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক ষাট গম্বুজ জামে মসজিদে সকাল সাতটায়। সাতক্ষীরা ঈদের প্রধান জামাত সকাল সাতটায় কেন্দ্রীয় ঈদগাহে, যশোরে কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। শাহজালাল ও শাহপরাণ মাজার এবং চা বাগানের জন্য বিখ্যাত সিলেট নগরীতে পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহে সকাল আটটায়। মৌলভীবাজারের হজরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহি আলাইহি মাজার ঈদগাহে জেলা শহরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে সকাল সাড়ে ছয়টায়। সেখানে পরপর তিনটি জামাত অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়। রাজশাহীতে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাহে কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায়। আবহাওয়া প্রতিকূল হলে কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে শাহ মখদুম দরগা প্রাঙ্গণে অবস্থিত মসজিদে সকাল আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। রংপুর ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় কালেক্টরেট ঈদগাহে। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত দুই ধাপে অনুষ্ঠিত হবে জেলা মডেল মসজিদে। এছাড়াও দেশের সকল উপজেলা ইউনিয়ন ও থানা পর্যায়ে সকল মসজিদ ও মসজিদ সংলগ্ন খোলা ময়দানে স্থানীয় পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ সকল জামাতের নামাজ শেষে দেশ জাতি এবং মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি এবং উন্নয়ন কামনা করে দোয়া মোনাজাত করা হবে। এদিকে রাজধানীর মহাকালী বাস টার্মিনাল পরিদর্শন করে সড়ক পরিবহন সেতু রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সবকিছু মিলে এবার ঘরমুখো মানুষের ঈদ যাত্রা ভালো হয়েছে। এ সময় মন্ত্রী যাত্রীদের সঙ্গেও কথা বলেন। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানীতে নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে দুই সিটি কর্পোরেশনে মোট প্রায় 29,500 জনবল প্রস্তুত রাখা হয়েছে। নগরবাসী যেন সুষ্ঠুভাবে বর্জ্য ব্যবস্থাপনা করতে পারেন তাই তাদের মাঝে বিতরণ করা হয়েছে প্রায় 18 লাখ প্লাস্টিক ও পরিবেশ বান্ধব ব্যাগ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে দুই সিটি কর্পোরেশনে প্রায় 29,500 জনবল প্রস্তুত রাখা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নির্বিঘ্ন করতে দুই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি নগরবাসীর সুবিধার্থে খোলা হচ্ছে বিশেষ হটলাইন। বর্জ্য সংরক্ষণ ও অপসারণ দুই সিটি কর্পোরেশন থেকে প্রায় 17,70,000 প্লাস্টিক পলিব্যাগ ও বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের দিন বিকেল থেকেই আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC-র প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানান, কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনা তদারকিতে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ তদারকি পরিষদ গঠন করা হয়েছে।
6: আমরা আশা করি যে তিন দিনে আমরা সম্পূর্ণ ঢাকা শহরের ময়লা আমরা ইনশাল্লাহ ক্লিন করার জন্য চেষ্টা করব। 72 ঘন্টার মধ্যে টোটাল সব বর্জ্য ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবে।
5: অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন DNCC-র প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানান, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে প্রতিটি ওয়ার্ডে মাইকিং করা হয়েছে।
7: কোরবানি এবং 72 ঘন্টার জন্য আমরা বাইরে থেকে 450টি পরিবহনকে টেন্ডারের মাধ্যমে আমরা অন্তর্ভুক্ত করেছি। এর বাইরে আমাদের নিজস্ব পরিবহন সবকিছু মিলে 752টি পরিবহন আমরা কোরবানির বর্জ্য ব্যবস্থাকে কাজে লাগানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করেছি। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন আছে বিভিন্ন ওয়ার্ডে, প্রতি স্বেচ্ছাসেবী সংগঠনের 100 জন কর্মী সেদিন কাজ করবে।
5: নগরবাসী সহযোগিতা পেলে নির্ধারিত সময়ের মধ্যেই রাজধানীকে বর্জ্যমুক্ত করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন দুই সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ মহসিন মিয়া। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বরিশালের আগুলছাড়া উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই আহ্বান জানান। একটি মহল সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা অক্ষুণ্ণ রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি অপরিহার্য। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়টি শিশুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস গতকাল হাসপাতালটি পরিদর্শন করে সাংবাদিকদের একথা জানান। তিনি আরও জানান, কমিটিকে আগামী 72 ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাত হোসেন বলেছেন, মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। তিনি গতকাল কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম 100 দিনের অগ্রযাত্রার উল্লেখযোগ্য অর্জন, বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও গৃহীত উদ্যোগ তুলে ধরে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি ই বুক প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত এই ই বুকে বলা হয়, গত 100 দিনে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল পুনঃখনন সহ 200 উদ্যোগ ও প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়নে কাজ শুরু করেছে। অর্থনৈতিক চাপ, বৈশ্বিক অস্থিরতা, জ্বালানি সংকট, কর্মসংস্থানের সীমাবদ্ধতা এবং দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্বলতার মধ্যেও সরকার দ্রুত কিছু নীতিগত ও জনমুখী উদ্যোগ গ্রহণ করেছে, যার প্রভাব ইতোমধ্যেই জনজীবন ও সমাজে দৃশ্যমান হতে শুরু করেছে।
9: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
9: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত থাকবে এবং ইরানের সঙ্গে কোনো চুক্তি হলেও এটি কোনো দেশের নিয়ন্ত্রণে থাকবে না। তিনি আরও বলেন, তেহরানের উপর নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে কোনো আলোচনা হয়নি। ইরানি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দেশটির নতুন একটি খসড়া শান্তি প্রস্তাবে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি চালু রাখা এবং তেহরানের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয় উল্লেখ করা হয়েছে। এরপরই হোয়াইট হাউস প্রস্তাবটিকে সম্পূর্ণ একপেশে বলে আখ্যা দেয়। এদিকে মার্কিন সামরিক বাহিনী ইরানের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে গতরাতে নতুন করে হামলা চালানোর কথা জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক অজ্ঞাতনামা মার্কিন কর্মকর্তার বরাতে জানায়, হরমুজ প্রণালীতে ও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি হিসেবে বিবেচিত ইরানের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে নতুন করে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গতকাল ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে আশা প্রকাশ করেছেন যে চলমান শান্তি প্রচেষ্টা শিগগিরই একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাবে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী ভীতি সঞ্চার করে তারি নগরীর বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলে মারাত্মক হামলা চালিয়ে যাচ্ছে। এছাড়া গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের হামাস গ্রুপের সশস্ত্র শাখার নবনিযুক্ত প্রধান মোহাম্মদ ওদেহকে হত্যার খবর নিশ্চিত করেছে হামাস। খেলার খবর ফুটবল। ভারতে অনুষ্ঠানরত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে খেলবে। জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় ম্যাচটি শুরু হবে। এর আগে একই ভেন্যুতে বিকেল 5টায় দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ভুটান নারী দলের মোকাবেলা করবে। সবশেষ আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 12 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 40 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ত্যাগের মহিমায় আজ দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। দেশবাসী সহ মুসলিম উম্মাকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যে নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। ঈদ উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় বললেন তারেক রহমান। রাজধানীতে ঈদ উল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবকিছু মিলে এবার ঘরমুখ মানুষের ঈদযাত্রা ভালো হয়েছে, মন্তব্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর। কোরবানির বর্জ্য অপসারণে ঢাকার 2 সিটি কর্পোরেশনের 29,500 কর্মী প্রস্তুত, নগরবাসীর মধ্যে প্রায় 18 লাখ ব্যাগ বিতরণ। রাজধানীর আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় শিশুর মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন, 72 ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দানের নির্দেশ। কেউ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে পারবে না, ইরানের উপর থেকে কোন নিষেধাজ্ঞা তোলা হবে না, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং ভারতের গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। খবর শেষ হলো।
0: আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন দ্য মর্নিং অফ থার্সডে দ্য 14th অফ জ্যৈষ্ঠ, দ্য 10th অফ জিলহজ এন্ড মে দ্য 28th। The news read by Taslima Omar. First, the headlines. Holi Eid al-Azha is being celebrated in country with due religious solemnity and sacrifice. President and Prime Minister greet countrymen and Muslim Ummah. Significance of Qurbani lies in sacrificing animality of mind, Tariq Rahman says at video message on occasion of Eid. Main congregation of Eid al-Azha will be at National Eidgah at 7:30 a.m. in capital. President, Prime Minister and people from different walks of life will attend. Dhaka North and South City Corporations keep ready 29,500 workers to remove Qurbani waste, distribute about 18 lakh biodegradable bags. Three-member probe committee formed for death of 6 children at Capital's Addin Hospital. No one will control the Strait of Hormuz and no sanctions will be lifted on Iran, says U.S. President Donald Trump. And Bangladesh will take on Maldives in SAF Women's Football Championship in Goa of India today. Now on to the details. The Holy Eid al-Azha, one of the main religious festivals of the Muslims, will be celebrated today across the country with due solemnity and religious fervor. Eid al-Azha is celebrated on the 10th day of Zilhaz, the final month of the Hijri calendar. Eid al-Azha commemorates the event of Hazrat Ibrahim alayhi wasallam, who sacrificed his beloved son, Hazrat Ismail alayhi wasallam, in the name of Almighty Allah in devotion to him. To commemorate this historic event, Muslims across the world will offer prayers in congregations and sacrifice animals in the name of Almighty Allah. On the morning of Eid al-Azha, devotees will gather at Eidgahs and mosques to offer 2 rakats of obligatory prayers. People from all classes and professions, irrespective of rich or poor, will exchange greetings, embracing each other and wishing Eid Mubarak. Meanwhile, President Mohammad Shahabuddin and Prime Minister Tariq Rahman, in separate messages, have greeted the countrymen and the Muslim Ummah on the occasion of Holy Eid al-Azha. In a video message, Prime Minister Tariq Rahman said, "The significance of Qurbani lies in sacrificing animality of mind." In addition, leaders of various political parties, including BNP and Jamaat Islami, have also extended Eid greetings to the countrymen. The main Eid congregation of the Eid al-Azha in the capital will be held at 7:30 a.m. at the National Eidgah Maidan adjacent to the High Court. If the weather is unfavorable, the congregation will be held at 8 a.m. at the Baitul Mukarram National Mosque. President Mohammad Shahabuddin, Prime Minister Tariq Rahman, judges, diplomats and political leaders and persons of various professions are expected to offer prayers at the National Eidgah. After offering prayers at the Eidgah, the President and the Prime Minister will exchange Eid greetings with people from different walks of life present there. In addition to the National Eidgah Maidan, 5 Eidkin congregations will be held at the National Mosque Baitul Mukarram in the capital, starting with first at 7 a.m. The Holy Eid al-Azha Jamaat will be held at 7:30 a.m. at the South Plaza of the National Parliament Building. One of the largest Eid congregations in the subcontinent will be held at the historic Sholakia Eidgah Maidan in Kishorganj at 9 a.m. In the port city of Chattogram, the main Eid congregation will be held at Jamaatul Falah Eidgah at 7 a.m. In the southern Khulna metropolis, the first and main congregation of Eid al-Azha will be at 7 a.m. at the town Jamia Mosque. In Sylhet city, the main Eid congregation will be held at the historic Shahi Eidgah Maidan at 8:30 a.m. In the northern division of the country, Rajshahi, the main Eid congregation will be held at the Hazrat Shahjah Makhdum Rahmatullahi Alayhi Central Eidgah Maidan at 7:30 a.m. If the weather is unfavorable, the Jamaat will be
11: held at the Shah Maktoum Darga premises at 8 a.m. In Rangpur, the main Eid congregation will be held at the Collectorate Idgah Maidan at 8 a.m. Road Transport and Bridges, Railways and Shipping Minister Sheikh Rabiul Alam has said the Eid journey of the homebound people has been good in general. He said this after visiting the capital's Mohakali bus terminal yesterday. This is Bangladesh Betar giving you the news. Dhaka North and South City Corporations have made extensive preparations for the quick removal of sacrificial animal waste and maintaining cleanliness in the capital, marking Holi Eid al-Adha. About 29,500 manpower has been kept ready in the two city corporations to ensure waste removal within the stipulated time. The Eid leave of the officials and employees of the two city corporations engaged in waste management has been cancelled. In addition, a special hotline has been established for the convenience of the city residents. The two city corporations are distributing about 1,770,000 plastic polybags and biodegradable bags for waste storage and removal. Six newborns have died at Ad-Din Medical College Hospital in the capital's Mokbajar area yesterday. Director General of the Directorate General of Health Services, Professor Dr. Prabhat Chandra Bishash, told reporters that a high-level probe committee has been formed to investigate the deaths of the six newborns. The committee has been asked to submit its report within the next 72 hours and the government will take strict action based on its findings. U.S. President Donald Trump says the Strait of Hormuz will be open to everyone and not controlled by any country under any deal reached with Iran, adding there were no discussions about easing sanctions on Tehran. The White House calls a new draft peace proposal a total fabrication after Iranian media reports the plan would see Iran fully restore commercial shipping through Hormuz, while the U.S. would withdraw military forces from Iran's vicinity. The Reuters news agency reports that the U.S. military has carried out new strikes on an Iranian military site that posed a threat to U.S. forces and commercial traffic in the Strait of Hormuz, citing an unnamed U.S. official. Earlier, Iran's Fars news agency said three explosions were heard east of the Iranian port city of Bandar Abbas last night. Football, and Bangladesh will face Maldives in the SAF Women's Football Championship in India today. The match will start at 8 p.m. Bangladesh time at the Jawaharlal Nehru Stadium in Goa. Earlier, Sri Lanka will take on Bhutan in the first match of the day at 5 p.m. at the same venue. Finally, weather and forecast valid till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary west, northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rangpur, Dinajpur, Bogura, Mymensingh, Nuakhali and Silhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Holi Eid al-Adha is being celebrated in country with due religious solemnity and sacrifice. President and Prime Minister greet countrymen and Muslim Ummah. Significance of Qurbani lies in sacrificing animality of mind, Tariq Rahman says at video message on occasion of Eid. Main Eid congregation of Eid al-Adha will be at National Idgah at 7:30 a.m. in capital. President, Prime Minister and people from different walks of life will attend. Dhaka North and South City Corporations keep ready 29,500 workers to remove Qurbani waste, distribute about 18 lakh biodegradable bags. Three-member probe committee formed for death of six children at capital's Ad-Din Hospital. No one will control the Strait of Hormuz and no sanctions will be lifted on Iran, says U.S. President Donald Trump. And Bangladesh will take on Maldives in SAF Women's Football Championship in Goa of India today. That is the end of the news. Our next bulletin will be at 11 this morning in Bangla.
12: বাংলাদেশ বেতার ঢাকা, ঈদ মুবারক। এখন থেকে ঢাকা খ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 106 মেগাহার্টজ এবং এফএম 102 মেগাহার্টজে আমাদের অনুষ্ঠান প্রচার বিরতি।
13: আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে সকাল 10টায়। শোনার আমন্ত্রণ রইল এবং সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের প্রথম অধিবেশন। ঈদ মুবারক।

0: बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। बांग्लादेश बेतार ढाका। ईद मुबारक। आमादेर सकल प्रिय श्रोतादेरके पवित्र ईद उल आजहार शुभेच्छा और प्राण ढाला भालोबासा जानिये शुरू करछि आमादेर आजकेर द्वितीय अधिवेशन। अनुष्ठान प्रचार होच्छे ढाका क मध्यम तरंग 693 किलोहर्ट्ज, एफएम 106 मेगाहर्ट्ज, एफएम 90 मेगाहर्ट्ज, एफएम 102 मेगाहर्ट्ज एवं बांग्लादेश बेतार बरिशाल, ठाकुरगांव, कक्सबाजार, गोपालगंज और ময়মনসিংহ केंद्र থেকে।
1: এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন, উম্মে কুলসুম, সৌরভ পাল শুভ এবং আমি সজীব দত্ত। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ সিরাজুল আলম, নাসরিন আক্তার ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান। শ্রোতা বন্ধুরা, ঈদ মুবারক। আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার প্রীতিময় শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা শোনাব এবারে এলো কোরবানির ঈদ সবার তরে দাও বিলিয়ে, শিল্পী শাম্মি আক্তার, গীতিকার আল কামাল আব্দুল ওহাব, সুরকার আব্দুল হালিম চৌধুরী। চলুন ঈদের গানটি শুনি।

0: ঈদের গান শুনলেন শাম্মী আক্তারের কণ্ঠে। গীতিকার ছিলেন আল কামাল আব্দুল ওহাব, সুরকার আব্দুল হালিম চৌধুরী। বাংলাদেশ বেতার।
1: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, যাদেরকে আল্লাহ এবছর কোরবানি করার সামর্থ্য দিয়েছেন তাদের প্রতি আমার বিনীত আবেদন, এবছর যাদের পশু কোরবানি দেওয়ার সামর্থ্য হয়নি তাদের সঙ্গে কোরবানির পশুর মাংস ভাগাভাগি করে নিন। এটিও কোরবানির আরেকটি অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ব্যাপারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন দয়া করে। যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন সম্ভব হলে, যাতে কোরবানির দিনই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা যায়। পবিত্র ঈদে কায়মন বাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি বিশ্ব জুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করছি। প্রিয় দেশবাসী, আবারও আপনাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক।
0: বাংলাদেশ বেতার শ্রোতা বন্ধুরা, পরিবেশনায় এখন রয়েছে ঈদের গান। এই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, এই ঈদের আনন্দ থাকুক বছর জুড়ে। আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার আবারও শুভেচ্ছা। ঈদ মুবারক। প্রথম গানটি শুনব আমরা জানিতা আহমেদ ঝিলিক ও মিজান মাহমুদ রাজীবের কণ্ঠে। গীতিকার শাকিল খান, সুরকার মিল্টন খন্দকার। আনন্দ এলো মনে প্রাণে।

ঈদ মুবারক, আসসালাম। শুনবেন সমবেত কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন নুরুল ইসলাম মানিক, সুর করেছেন মোহাম্মদ রুবায়াত শামীম চৌধুরী।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঈদের গান। এবার শুনবেন মনটা খুলে প্রাণটা খুলে, শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ জালালউদ্দিন আহমেদ চৌধুরী, সুর করেছেন আশরাফ বাবু।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন ঈদের গান
1: বাংলাদেশ বেতার।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ইসলামী পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে মাওলানা মোহাম্মদ আল আমিন।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা, আজ পবিত্র ঈদুল আজহা, আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। সম্মানিত শ্রোতা, আমরা আলোচনা করব ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও কোরবানির বর্জ্য অপসারণ সম্পর্কে। এ বিষয়ে আলোচনার জন্য আমার সাথে উপস্থিত রয়েছেন মাওলানা কারি মোহাম্মদ নুরুজ্জামান, খতিব মাতুয়াইল কেন্দ্রীয় জামে মসজিদ যাত্রাবাড়ি ঢাকা।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
3: সম্মানিত শ্রোতা, আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীম ইরশাদ করেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। আমরা আমাদের আত্মার পরিশুদ্ধতার জন্য, হৃদয়ের প্রশান্তির জন্য, মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব। এই কোরবানির মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের পবিত্রতা অর্জন করব, সাথে সাথে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্ন করাও কিন্তু আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস বুখারী শরীফে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত্তুহুরু শাতরুল ইমান, পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা এটি ইমানের অঙ্গ। অপর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইমানু বিদউ ওয়া সাবউনা শুবা, আউয়ালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ইমানের সত্তরটিরও বেশি শাখা রয়েছে, আর সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এবং সর্বশেষ শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। সম্মানিত শ্রোতা, আমরা দেখতে পাই কোরবানির সময় আমরা অনেকেই কোরবানি করে কোরবানির পশুর রক্ত কিংবা এর বর্জ্য রাস্তায় ফেলে রাখি, এর মাধ্যমে মানুষের কষ্ট হয়। তাই আমাদের ইমানি দায়িত্ব হল, যেমনিভাবে আমরা ইমানি তাকাদায় কোরবানি করি আল্লাহর সৃষ্টির জন্য, ঠিক কোরবানির পরপর কোরবানির পশুর রক্ত অথবা অন্য যে কোনো বর্জ্য নিজ দায়িত্বে আমরা পরিষ্কার করব, পরিচ্ছন্ন রাখব এবং আমাদের আঙ্গিনা আমরা পরিষ্কার রাখব। সম্মানিত শ্রোতা, এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের আজকের অতিথি মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান সাহেবের কাছ থেকে শুনব ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব কি।
4: ধন্যবাদ। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে মানব জাতিকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপনের জন্য তাগিদ দিয়েছেন। ইরশাদ হয়েছে সূরা মুদাসসিরের 4 ও 5 নম্বর আয়াতে, ওয়াসিয়াবাকা ফাতাহির ওয়া রুজ্জা ফাহজুর, আর তোমার পোশাক পরিচ্ছদকে পবিত্র রাখো এবং যাবতীয় মলিনতা ও অপবিত্রতা থেকে দূরে থাকো। অধিক পবিত্র হওয়ার মানসিকতার জন্য কুবাবাসীর প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে।
3: মহতারাম, আপনি যেমনটি বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কুবাবাসীদের প্রশংসা করেছেন কারণ তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাদের ঘর বাড়ি আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এই জন্যই আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি সেখানে নামাজ আদায় করুন, সেখানে সর্বপ্রথম মসজিদ কায়েম করুন। সম্মানিত শ্রোতা, আমরা এই ঘটনার আলোকেও বুঝতে পারি যেই মহল্লার যেই পাড়ার মানুষগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা ভালোবাসে তাদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সম্মানিত শ্রোতা, এ পর্যায়ে আমরা জানব যে অপরিচ্ছন্নতার কারণে আমাদের কোরবানির এবাদতে কোনো ঘাটতি হয় কিনা বা কোরবানির এবাদতে কোনো প্রভাব ফেলে কিনা।
4: অবশ্যই হয়, কারণ ইসলামে পরিচ্ছন্নতাকে ইমানের অঙ্গ বলা হয়েছে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কষ্ট থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করবে না, যত্রতত্র বর্জ্য ফেলে রেখে দুর্গন্ধ ছড়ালে এবং মানুষের চলাচলে কষ্ট দিলে গুনাহ হওয়াটাই কিন্তু স্বাভাবিক। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা যেখানে ইমানের অংশ, সেখানে কুরবানির মতো মহান এবাদত অপরিচ্ছন্নতার কারণ হতে পারে না। আসলে কুরবানির বর্জ্য পরিষ্কারের ব্যাপারে অবহেলা ইমানের দুর্বলতারই প্রমাণ বহন করে।
3: কুরবানির বর্জ্য যদি অপসারণ না করা হয় তাহলে কোরবানিদাতার কিন্তু যথেষ্ট ক্ষতি হয়। দেখুন, কোরবানি করা হচ্ছে ওয়াজিব, আর ওয়াজিবের সাথে যখন মানুষকে কষ্ট দেওয়ার মতো হারাম কাজটি মিশ্র হয়ে যায়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ওই ব্যক্তি যার হাত জবান থেকে মানুষ নিরাপদ থাকবে, যে মানুষকে কষ্ট দিবে না, সেই তো মুমিন। তো আপনি ইবাদত করতে গিয়ে, ওয়াজিব আদায় করতে গিয়ে কোনো মুসলমানকে যদি কষ্ট দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওয়াজিব কবুল হওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রতিবন্ধকতা তৈরি করবে। এ পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাইব যে কোরবানির বর্জ্য অপসারণে ইসলামের সাধারণ কোনো নির্দেশনা রয়েছে কিনা।
4: রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়লা আবর্জনা ও রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণকে ইমানের 70টি শাখার মধ্যে সর্বনিম্ন শাখা হিসেবে উল্লেখ করেছেন। তাই বর্জ্য সময় মতো অপসারণ করে পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যকর রাখা প্রত্যেক মুসলিমের নৈতিক ধর্মীয় দায়িত্ব। বর্জ্য অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসে। নিজের শরীর, পোশাকের মতো আবাস স্থানকেও নোংরা, আবর্জনা ও দৃষ্টিকটু উপাদান থেকে পরিচ্ছন্ন রাখতে হবে। সাইদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র, তিনি পবিত্রতাকে পছন্দ করেন। আল্লাহ পরিচ্ছন্ন, তিনি পরিচ্ছন্নতা পছন্দ করেন। আল্লাহ মহৎ, তিনি মহত্ব পছন্দ করেন। আল্লাহ বদান্য, তিনি বদান্যতা পছন্দ করেন। অতএব তোমরা তোমাদের ঘরের যে উঠানগুলো আছে, সেই উঠানগুলো পরিচ্ছন্ন রাখার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে। এদিকে পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাকে ইমানের অংশ আখ্যায়িত করা হয়েছে। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানের 70-এর বেশি শাখা রয়েছে, তার মধ্যে সর্বোত্তম হল কি, লা ইলাহা ইল্লাল্লাহ, আর নিম্নতম হল চলাচলের পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা।
3: এ পর্যায়ে আপনার কাছ থেকে জানবো যে কোরবানির বর্জ্য অপসারণে আমরা কিভাবে দায়িত্ব পালন করতে পারি।
4: আসলে এই বিষয়টা অতীব জরুরি একটি বিষয়। পশু কোরবানি দেওয়ার প্রথম ধাপ যে স্থান নির্বাচন করা, বসত বাড়ি থেকে যতটা দূরে পশু কোরবানি দেওয়া যায় ততটা দূরে কোরবানি দেওয়া উচিত, অথবা এমন স্থান নির্বাচন করতে হবে যেখান থেকে পশুর বর্জ্য নিষ্কাশন করতে সহজ হয়। পশু কোরবানি দেওয়ার স্থানে বেশি করে গর্ত খুঁড়ে রক্ত মাটিতে পুঁতে ফেলতে হবে, এমনভাবে রক্ত মাটিতে পুঁতে ফেলা দরকার যাতে কোনো প্রাণী মাটি খুঁড়ে গন্ধ না ছড়াতে পারে। গোস্ত কাটার পরে উচ্ছিষ্ট বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, আর বিশেষ করে শহরে যারা সিটি কর্পোরেশনের আওতাধীন আছেন তারা কয়েকজন মিলেমিশে একই স্থানে কোরবানি দেওয়ার চেষ্টা করা দরকার। এতে সিটি কর্পোরেশনের কর্মীদের বর্জ্য নিষ্কাশন ও অপসারণের জন্য সহজ হয়। যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট স্থানে কোরবানি না দিতে পারেন, তাহলে নিজ দায়িত্বে পশুর উচ্ছিষ্ট বর্জ্যগুলো ডাস্টবিনে ফেলে আসা উচিত। পশু কোরবানি দেওয়ার স্থান ভালোভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত এবং জীবাণু যাতে না ছড়াতে পারে সেজন্য রক্ত মাখানো স্থানে বিভিন্ন জীবাণুনাশক যেমন সেবলন মিশানো পানি ও ব্লিচিং ছিটানো উচিত। এছাড়া পশুর উচ্ছিষ্ট বিশেষ অংশ হল কি, চামড়া। যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় ব্যবসায়ীদের কাছে চামড়া বিক্রি করে দেওয়া উচিত, অথবা স্থানীয় মাদ্রাসা বা এতিমখানায় দান করে দিতে হবে। যদি আমরা এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে পারি, অনুসরণ করতে পারি, তাহলে পশু কোরবানি দেওয়াটা আমাদের সহজ, বর্জ্য পরিষ্কার করাটাও সহজ। তাহলে প্রতিবছর কোরবানির পরবর্তী আমাদের যে সমস্যাগুলো মোকাবেলা করতে হয় সেই সমস্যাগুলো থেকে রেহাই পেতে পারবো আমরা ইনশাআল্লাহ।
3: মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা, আসুন আমরা পশুর বর্জ্য নিজ দায়িত্বে অপসারণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কোরবানি কবুল করুন।
2: এতক্ষণ শুনলেন ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন মাওলানা মোহাম্মদ আল আমিন। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান ত্যাগের মহিমায় খুশির ঈদ।

0: আজ আকাশে বাতাসে কেমন একটা আনন্দের সুর ভেসে বেড়াচ্ছে, তাই না?
1: হ্যাঁ, আজ পবিত্র ঈদুল আজহা, ত্যাগের ঈদ, ভালোবাসার ঈদ, একসাথে থাকার ঈদ।
0: জিলহজ মাসের পবিত্র দিনে আসে ঈদুল আজহা, ত্যাগের ঈদ, কোরবানির ঈদ। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় আত্মত্যাগের স্মরণে প্রতি বছর এই উৎসব পালিত হয় বিশ্বজুড়ে।
1: এই ঈদ কেবল আনন্দের নয়, এই ঈদ আত্মশুদ্ধির, নিজেকে উৎসর্গ করার মহান শিক্ষার। আজ সারা পৃথিবীর মুসলমানরা একই সুরে গেয়ে উঠছে আল্লাহু আকবার।
0: এই আনন্দঘন দিনে তোমাদের সবার মাঝে নিয়ে হাজির হয়েছি ত্যাগের মহিমায় খুশির ঈদ শিরোনামের অনুষ্ঠান নিয়ে। আজকের এই বিশেষ আয়োজনে ছোট্ট বন্ধুরাই হবে আলোর দূত।
1: ত্যাগের মহিমায় খুশির এই ঈদের আনন্দ আয়োজনে তারা গাইবে, কবিতা শোনাবে, গল্পে মাতাবে। তাহলে আর দেরি নয়, শুরু হোক আজকের ঈদুল আজহার বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠান, ত্যাগের মহিমায় খুশির ঈদ।
0: আকাশে চাঁদ উঠে, মনে আনন্দ জাগে, ঈদ আসে প্রতি বছর এক নতুন বার্তা নিয়ে। দীর্ঘ এক বছর পর যে উৎসব মানুষের দরজায় কড়া নাড়ে, সেই ঈদের আনন্দ শুধু ব্যক্তির নয়, সমাজের, পরিবারের এবং প্রতিটি মানুষের।
1: বাংলার কবি ও শিল্পীরা এই গভীর তাৎপর্যকে ধারণ করেছেন তাঁদের গানে। ঈদুল আজহার গান তাই শুধু উৎসবের নয়, এ হলো ত্যাগের মহিমা, ইমানের দৃঢ়তা আর মানবতার প্রতি ভালোবাসার এক অপূর্ব সঙ্গীত ভাষ্য। বন্ধুরা, ঈদের দিনটা গান ছাড়া কি জমে? একদমই না। তাই একদম শুরুতেই তোমাদের জন্য থাকছে একটি প্রাণ ভরা ঈদের গান।
0: আমাদের ছোট্ট বন্ধুরা মিলে গাইবে এই গান, তাদের কণ্ঠে ঈদের আনন্দ আরো মিষ্টি হয়ে উঠবে। কান পেতে শোনো, পরিবেশন করছে
1: পাবলিহা মিনহাজ ও তানজিম মিনতাজ প্রত্যয়।

0: কি সুন্দর এই গানটা, ছোট্ট বন্ধুদের কণ্ঠে ঈদের সুর যেন মনটাকে একেবারে ভরিয়ে দিল।
1: ঈদুল আজহার গান কেবল একটি দিনের উদযাপন নয়, এ হল জীবন ভর ধারণ করার এক মহৎ আদর্শের গান, যে সুর শেষ হয় না, বরং প্রতিটি মানুষের বুকে চির জাগরুক হয়ে বেঁচে থাকে। এই ত্যাগ ও আনন্দের সুর বুকে নিয়ে আমরা এগিয়ে যাই পরের আয়োজনের দিকে।
0: বন্ধুরা, ত্যাগের কথা বলতে গেলে আমাদের মনে পড়ে যায় আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা। কোরবানির গভীর অর্থ তিনি তার কলমে এঁকেছিলেন অসাধারণভাবে। এবার সেই অমর কবিতা
2: কোরবানি কবিতার অংশ বিশেষ
0: আবৃত্তি করে শোনাবে আমাদের বন্ধু আদিবুজ্জামান আদি।
3: ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন, দুর্বলে ভীরু চুপ রহ, ওহ খামোখা ক্ষুব্ধ মন, ধ্বনি ওঠে রনি দূর বাণীর, আজিকারে খুন কোরবানির, দুমবাসীর রুমবাসীর, শহীদের শির সেরা আজি, রহমান কি রুদ্র নন, ব্যাস চুপ খামোশ রোদন, আজ সোর ওঠে জোর, খুন দে জান দে শির দে বৎস শোন, ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন, ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। ইব্রাহিম আজ কোরবানি কর শ্রেষ্ঠ পুত্র ধন, ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন, এ তো নহে লহু তরবারের ঘাতক জালিম জোরবারের, কোরবানের জোর জানের খুন এজে, এতে গোর্দা ঢের রে, এ ত্যাগে বুদ্ধ মন, এতে মা রাখে পুত্র পণ, তাই জননী হাজেরা বেটারে পড়ালো বলির পুত বাসন, ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন, ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। এই দিনে মিনা ময়দানে পুত্র স্নেহের গরদানে ছুরি হেনে খুন খড়ি এনে রেখেছে আব্বা ইব্রাহিম সে আপনা রুদ্র পণ, ছি ছি কেপনা ক্ষুদ্র মন, আজ জল্লাদ নয় প্রহ্লাদ সম মোল্লা খুন বদন, ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন, ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন।
1: চমৎকার কবির ভাষায় আজ যেন নতুন করে উপলব্ধি হল, কোরবানি শুধু পশু জবাই নয়, মনের ভেতরে লোভ অহংকার ত্যাগ করার মধ্যেই কোরবানির আসল শিক্ষা।
0: বন্ধুরা, আবারও সুরের পালা, ঈদের আনন্দ তো আর একটা গানে শেষ হওয়ার নয়, তাই না?
1: ঠিক তাই, ঈদুল আজহা মানে শুধু নতুন জামা আর মজার খাবার নয়, ঈদুল আজহা মানে হল মনের ভেতর থেকে লোভ হিংসা আর স্বার্থপরতাকে বিদায় দেওয়া।
0: প্রিয় শ্রোতা, আরো একবার আমাদের ছোট্ট শিল্পীদের সমবেত কণ্ঠে গাওয়া আরেকটি মনোমুগ্ধকর ঈদের গান শুনবো।

0: বাহ, এই গানটিও মনে একটা উষ্ণ অনুভূতি জাগিয়ে গেল। এবার এগিয়ে যাই আজকের বিশেষ আয়োজনের দিকে।
1: বন্ধুরা, এবার একটু অন্যরকম আয়োজন, ঈদুল আজহার শিশুতোষ নাটক লাল গরুর আনন্দ। ঈদুল আজহার প্রকৃত মানে হলো ত্যাগ, ভালোবাসা আর মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা, সেটাই তুলে ধরবে আমাদের এই বিশেষ আয়োজন।
0: আলামিন শেখের গ্রন্থনায় এবং মাহমুদা আখতারের পরিচালনায় আমাদের ছোট্ট বন্ধুরা আজ যা উপস্থাপন করবে লাল গরুর আনন্দ, সেটা নিশ্চয়ই তোমাদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।
1: অংশগ্রহণে রয়েছে মালিহা বিনতে রহমান, বিরল, তাহসিন রহমান, সুমাইতা আজিজ, মাসরুরা আনাম, নুসাইবা নুরিন আনহা, মাহদিয়া হাসান নূর।
2: তোদের জানাতে, ওই যে করিম আসছে, করিম, আমরা এবার বড় লাল গরু কুরবানি দেব।
3: শুনে এত খুশি হচ্ছিস? আগে গরুটা দেখি, তারপর হিসাব করব আমি কত কেজি মাংস খেতে পারবো।
4: মাংস খাওয়া ছাড়া কোনো চিন্তা নেই তো?
2: কেন রুবেল, ঈদ মানেই তো খাওয়া দাওয়া।
5: ব্যাস, আর কোনো দায়িত্ব নেই?
6: আছে মিতা, গরু কেনার পর গরুকে পরিবারের একজন মনে করে আদর যত্ন করা, তারপর কুরবানি হয়ে গেলে মাংস কাটতে সাহায্য করা, মাংস ভাগ করে গরিবদের আর আত্মীয় স্বজনদের দেওয়া, এই তো।
5: রূপা, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা তো কেউ বললি না?
4: ওই যে শুরু হলো মিতার জ্ঞান বিতরণ।
3: আচ্ছা পারুল, এই যে আনন্দে লাফাচ্ছিস, গরুকে আদর সোহাগ করে খাইয়ে দাইয়ে তারপর ওকে কুরবানি দিতে কষ্ট লাগে না?
4: খুব কষ্ট লাগে, আমার তো কান্না চলে আসে। কিন্তু যখন সবাইকে মাংস বিলিয়ে দেয় আম্মু, তারপর মজার মজার রান্না হয় বাসায়, তখন সব ভুলে যাই।
5: সবাই খুশি হলেই ঈদে আনন্দ বাড়ে।
4: কুরবানির সময় গরিবরা মাংস পায়, সবাই ওদের মাংস দেয়, এটা খুব ভালো লাগে আমার।
2: এই দেখ দেখ, সালমা আপা যাচ্ছেন, চল আপার সাথে গিয়ে কথা বলি।
7: আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন?
8: ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। বাহ, সবাই দেখে আনন্দে ঝলমল করছো, কি ব্যাপার?
2: পারুলের বাবা এবার একটা বড় লাল গরু কুরবানি দেবেন, তো সেটা নিয়ে কথা বলছিলাম আমরা।
8: আচ্ছা, স্কুল যখন বন্ধ, এখন তো কুরবানির ঈদ নিয়েই পরিকল্পনা করবে তোমরা, তো কে কি করবে বলে ভাবছো?
2: আমি মাংস কাটবো, ভাগ করবো, গরিবদের দেবো।
8: শোনো, মাংস ভাগ করার সাধারণ নিয়ম হলো মাংস তিন ভাগ করা, এক ভাগ নিজেদের জন্য, এক ভাগ প্রতিবেশী আর আত্মীয়দের জন্য, আরেক ভাগ গরিবদের বিলিয়ে দেওয়ার জন্য। এটা শুধু সাধারণ নিয়মই না, এটা মানবিকতারও শিক্ষা।
5: আপা, যদি কেউ গরিবদের বেশি করে মাংস দেয়?
8: ইচ্ছে হলে দেবে, কোনো সমস্যা নেই, যত বেশি মানুষের উপকার হয় তত বেশি কল্যাণ।
4: আপা, অনেকে যে কুরবানিতে ডিপ ফ্রিজ ভর্তি করে মাংস রাখে, এটা কি ঠিক?
8: কুরবানির আসল আনন্দ তো তখনই আসে রুবেল, যখন আমরা অন্যদের সাথে তা ভাগ করে নেই, বুঝলে?
3: জি আপা, আমি তাহলে একটু কম খেয়ে অভাবীদের বেশি করে বিলিয়ে দেব, হবে না?
8: আলহামদুলিল্লাহ, করিম স্বার্থ ত্যাগ করতে শিখে গেছে, এটাও কুরবানিরই শিক্ষা। রূপা কেবল শুনছে, কিছুই বলছে না। তুমি কি কিছু করতে চাও না কুরবানির ঈদের দিন?
6: জি আপা, আমি তো প্রতিবেশীদের বাসায় মাংস দিয়ে আসি, তারপর গরিবদের জন্য মাংসের ভাগ লাগাই, গরিবদের মাংসও দি।
8: করিম কি করো, কেবল মাংস খাও আর কিছু করো না?
3: জি আপা, মানে না আপা, আমি তো হাটে যাই।
8: আচ্ছা,
3: গরু কিনে আনার পর গরুকে খেতে দিই, ঈদের দিন গোসল করাই, গরু জবাই করার পর চামড়া ছাড়াতে সাহায্য করি,
8: বাহ,
3: মাংস কাটতে বটি নিয়ে বসে যাই, তারপর অপেক্ষা করি।
8: কি জন্য?
3: মা যখন মাংস কষান তখন আমি প্রথমে মাংস খেয়ে মাকে জানাই মাংস সিদ্ধ আর সুস্বাদু হয়েছে, এভাবে মাকে সাহায্য করি।
8: আচ্ছা আচ্ছা, বেশ বেশ। সুমি কি করো?
2: মা যে কাজ করতে বলেন সেটাই করি।
8: যেমন?
9: এই তো ঘর গোছাই, টেবিল সাজাই, খাবার বেড়ে দিই, নিচতলা থেকে কাটা মাংস নিয়ে এসে তিনতলায় রান্নাঘরে রাখি, তারপর মাংস ধুয়ে দিই। এছাড়াও মা যখন দূরের আত্মীয় স্বজনদের জন্য মাংস ভাগ করে প্যাকেটে ভরে, তখন সেই প্যাকেটের উপর নামও লিখে দিই আমি।
8: বাহ, অনেক কাজই তো করো তোমরা। ঈদের আনন্দ তো তাহলে তোমাদের জন্যই। খুব ভালো লাগলো তোমাদের দায়িত্ববোধ দেখে।
5: আপা, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা তো কেউ বললো না।
4: আমি করি।
5: আমি বালতি, পানি, সাবান, তোয়ালে, গামছা, টুকরা কাপড়, ব্লিচিং পাউডার, ঝাড়ু সব ঠিক করে রাখি, যেন কুরবানি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই পানি আর ঝাড়ু দিয়ে সব রক্ত ধুয়ে ড্রেনে ফেলা যায়, তারপর হাত ধোয়া যায়।
6: আপা, মাটিতে গর্ত করেও তো রক্ত মাটি চাপা দিয়ে দেওয়া যায়, আর সব কাজ শেষ হয়ে গেলে ব্লিচিং পাউডার ছিটিয়ে জায়গাটা জীবাণুমুক্ত করতে হয়, তাই না আপা?
8: আচ্ছা, চামড়াটা কি করো তোমরা?
4: বাবা তো বিক্রি করে সে টাকাও গরিবদের দিয়ে দেন।
8: তোমার বাবা ঠিক কাজটাই করেন, এটা গরিবের হক।
6: আমাদের গরুর চামড়া তো এতিমখানায় দিয়ে দেওয়া হয়।
8: তবে আর চিন্তা কি, তোমরা সবাই সবকিছু জানো, মানো, প্রত্যেকেই বাসায় সহযোগিতা করো। কুরবানির ঈদ সবার আনন্দে কাটুক, এই শুভকামনা তোমাদের জন্য রইল। আর হ্যাঁ শোনো, ঈদের দিন সবাই আমাদের বাসে বেড়াতে এসো, দাওয়াত রইল, কেমন?
2: জি আপা।
8: আচ্ছা, আমি এখন আসি, বাজারে যাব, ঈদের জন্য কেনাকাটা করতে হবে। তাহলে আসি, আল্লাহ হাফেজ।
7: আল্লাহ হাফেজ।
2: বাসায় যাই রে, অনেক কাজ আছে।
3: আমাদের সবারই কাজ আছে, পারলে বিকালে আবার মাঠে আসিস সবাই।

0: দেখ দেখ পারুল কিভাবে ছুটে আসছে, নিশ্চয়ই এসে হাঁপাতে হাঁপাতে বলবে আমাদের লাল গরু কেনা হয়ে গেছে, দেখবি তোরা, জলদি চল।
1: ওকে আসতে দে, ওর আগে আমরাই বলে ফেলবো।
2: হ্যাঁ হ্যাঁ খুব মজা হবে।
0: রুবেল, মিতা, রূপা, করিম, জানিস কি হয়েছে?
1: বাসায় গিয়ে দেখলি তোদের লাল গরু কেনা হয়ে গেছে, তাই না?
0: হ্যাঁ, যা বলো, দেখতে যে কি সুন্দর। কিন্তু তোরা জানলি কি করে?
2: দুর্দান্ত গতিতে তো ছুটে আসা দেখে আমরা বুঝে গেছি।
3: দিলি তোর আনন্দটা মাটি করে, তোরা কিন্তু এটা একদম ঠিক করেছিস।
0: বাদ দে ওদের কথা, চল, গরুটার চোখ কি মায়া ভরা, দেখবি।
4: দেখবো, চল তো সবাই, চল যাই চল পারুলের গরু দেখতে।
5: আমরা চল যাই চল পারুলের গরু দেখতে।
3: এই পারুল, গরুটার নাম কি রেখেছিস রে?
0: লালু।
5: সবাই চল যাই চল লালুকে দেখতে। সবাই চল যাই চল লালুকে দেখতে।
2: তুই কি ওর সঙ্গে কথা বলিস পারুল?
0: হ্যাঁ তো, বলি তো, লালু মনে হয় বুঝতেও পারে।
4: তবে

0: এসেছি। লালু, আমার বন্ধুরা তোমার সঙ্গে পরিচিত হতে এসেছে। এই যে ও হচ্ছে রুবেল, ও রূপা, এই যে সুমি, ও মিতা, আর সবচেয়ে লম্বা ও হচ্ছে করিম।
1: হ্যালো লালু।
2: ও মা, ও তো সত্যি সত্যি কথা বোঝে।
0: পাম্পা, আনতে নানতে এত আদর যত্ন, পানি, ভাতের ফ্যান, ঘাস, খড় সবই তো দেখে দিয়েছিস। কে এখন জাবর কাটছে?
3: লালু আমার আদর নেওয়ার জন্য গলা উঁচু করে দিয়েছে। আহারে, আসলেই মায়াকাড়া গরুটা।
2: আচ্ছা চল এখন যাই, ওকে আর বিরক্ত করব না। এত সুন্দর লাল গরুটাকে কিভাবে যে কুরবানি দেব আমরা, ভাবতেই মন খারাপ হয়ে যাচ্ছে।
0: বাবা বলেছেন প্রিয় কিছু কুরবানি করতে পারলে আল্লাহ বেশি খুশি হন। আচ্ছা শোন, কালকের মধ্যেই তো সবাই কুরবানির গরু খাসি কিনবে। এখন ঈদের দিন আনন্দ করা, বেড়াতে যাওয়া আর মাংস খাওয়ার পাশাপাশি কে কোন দায়িত্ব পালন করব সেটা ঠিক করে রাখি চল।
4: আমি সাবান, পানির বালতি, মগ এসব নিয়ে প্রস্তুত থাকব। কেউ সাহায্য চাইলে এগিয়ে গিয়ে সাহায্য করব। রক্ত জমাট বেঁধে যেন দুর্গন্ধ ছড়াতে না পারে সেজন্য ঝাড়ু আর পানি দিয়ে পরিষ্কার করে ফেলব, তারপর ব্লিচিং পাউডার ছড়িয়ে দেব।
2: হ্যাঁ, সঙ্গে স্যাভলন বা যে কোনো অ্যান্টিসেপটিক ক্রিমও রাখতে হবে। তুলাও রাখবো, মাংস কাটতে গিয়ে অসাবধানে যদি কারো হাত কেটে যায় তখন সঙ্গে সঙ্গে যেন কাটা জায়গাটা পরিষ্কার করে বেঁধে দিতে পারি। খাওয়ার পানিও রাখতে হবে কিন্তু।
5: হ্যাঁ রুবেল, রূপা, সে তো সবার আগে রাখবো আমরা। আমি ঠিক করেছি, আমি এবার গরুর চামড়া ছাড়ানো থেকে শুরু করে কিভাবে মাংস কাটা হয়, আলাদা করা হয়, ভাগ করা হয় সব দেখে দেখে শিখবো।
0: দি আইডিয়া, সবাই যদি শিখে নি তাহলে সামনের বছর থেকে নিজেদের কাজ নিজেরাই করতে পারবো, কষাই আর লাগবে না। করিম, হঠাৎ চুপ কেন, মতলব খানা কি?
2: ওকে হাত ধোয়ানোর দায়িত্ব দিয়ে দি।
3: হাত ধোয়ানোর দায়িত্ব কাউকে দিতে হবে না, যে যার হাত নিজ দায়িত্বে ধুয়ে নেবে, ব্যাস। ভাবছিলাম অন্য কথা।
0: কি কথা বল না শুনি।
3: মিতা বলতো, ঈদের সবচেয়ে ভালো দিক কি?
5: ঈদ মানে খুশি, সবার মন খুশিতে ভরপুর থাকবে, এটাই সবচেয়ে ভালো দিক।
2: আমার মনে হয় ঈদের দিন সবাই একসাথে খুশিতে থাকে, খুশি হয়, এটাই সবচেয়ে ভালো দিক।
4: খুশি ভাগ করে নিতে জানতে হয়, একের খুশিতে অন্য কেউ খুশি হতে শিখতে হয়, তবেই না সত্যিকার ঈদের আনন্দ পাওয়া যায়।
3: চমৎকার বলেছিস রুবেল, আমি চাই আমাদের এবারের ঈদটা একটু অন্যরকম হোক।
0: কি রকম অন্যরকম?
3: আমরা নিয়ম মেনে

0: দেবো?
1: রক্তাক্ত জায়গা পানি দিয়ে সঙ্গে সঙ্গে পরিষ্কার করব।
2: তা তো করবই, নইলে দুর্গন্ধে টিকতে পারবো আমরা?
0: সেটা ঠিক।
1: সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে সব কাজে সহযোগিতা করলে দুপুরের মধ্যেই গরিবদের মাংস দেয়া, ধোয়া মোছার কাজ শেষ হয়ে যাবে। তারপর গোসল করে খেয়ে ঘুরতে বের হব।
3: ঘুরতে গেলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের মাংস দেব কখন?
1: দুটোই একসঙ্গে করব। এই কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যাবে।
2: সালমা আপার বাসে যাবি না? আপা যে দাওয়াত দিলেন।
4: আমি যেতে চাই, যাবি সবাই?
0: আমারও খুব যেতে ইচ্ছে করছে, চল না সবাই।
5: এই রাতে কিন্তু সবাই আমাদের বাসায় খেতে আসবি।
6: আমি চিলি বিফ রাঁধবো এবার।
5: মা খাসির মাংসের বিরিয়ানি রাঁধবেন বলেছে। সঙ্গে বোরহানিও থাকবে, সালাদ তো থাকবেই, আর আচারও কিন্তু থাকবে।
3: সুমি তুই চেষ্টা কর সন্ধ্যার আগে সব কাজ শেষ করে ফ্রি হয়ে যেতে। সন্ধ্যায় সালমা আপার বাসায় সবাই যাব, সেখান থেকে ফিরে রাত্রে সুমিদের বাসায় খাবো। রাজি?
0: রাজি।

0: সুমি, তোর বাসায় কি শুধু খাওয়ার দাওয়াতি ছিল?
1: কেন রে, কোনো সমস্যা?
0: খেয়ে আর নড়তে পারছি না রে, মনে হচ্ছে এখানে ঘুমিয়ে পড়ি।
2: হ্যাঁ, আজ সারাদিন আনন্দের সঙ্গে সব কাজ করে এখন ভরপেট খেয়ে আর উঠতে ইচ্ছে করছে না।
3: ইচ্ছে না করলেও যেতে হবে, চল হেঁটে হেঁটে বাড়ি ফিরে যাই, তাহলে একটু ভালো লাগবে।
4: আমার কোনো সমস্যা হচ্ছে না, আমি পেট পুরে খাইনি, একটু খালি রেখেছি।
1: কেন, বাসায় গিয়ে আবার খাবে নাকি?
4: না, খেতে খেতে যেন ক্লান্ত হয়ে না যায় তাই কম খাই।
0: রূপা, ভালো কথা বলেছিস তো, এখন থেকে আমিও একটু কম করে খাবো, তাহলে খেয়ে ধপাস করে শুয়ে পড়তে ইচ্ছে করবে না।
3: আজ সারাদিন সবাই অনেক দায়িত্ব পালন করেছি, মাংস পেয়ে গরিবদের আনন্দ দেখে আমাদের খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, তোকে ধন্যবাদ, স্পেশাল ধন্যবাদ সুমি, তোরা খুব যত্ন করে রেঁধে বেড়ে খাইয়েছিস। এখন চলি রে, চল সবাই চলি খালাম্মা।
5: ঈদ মোবারক।
0: তোদেরকে অনেক ধন্যবাদ আসার জন্য।

0: সবাইকে অনেক ধন্যবাদ এই হৃদয় স্পর্শী পরিবেশনার জন্য।
1: বন্ধুরা, এক ছাক প্রতিভাবান ছোট্ট শিল্পী মিলে গেছেন একটি বিশেষ ঈদের গান।
0: আয়াত হোসেন উজ্জ্বলের লেখা আর আব্দুল্লাহ খানের সুরে এই গানটি
1: সমবেত কণ্ঠে অংশগ্রহণ করছে ফাবলিহা মিনহাজ, আদ্রিতা আলাউদ্দিন আলী, প্রজাপতি চৌধুরী, তাসমিয়া নুসরত ফারি, জান্নাতুল মাওয়া, তাসনিম নিগার, নুজহাত করিম ফাইজা, রাশমিয়া ইমরুস্তানহা এবং তানজিম বিদ্যাজ প্রত্যয়।

0: অপূর্ব, এই গান যেন আজকের ঈদের আনন্দকে একটি সুন্দর মালায় গেঁথে দিল।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানেই শেষ হলো আজকের এই বিশেষ আয়োজন। আজকের ছোট্ট শিল্পীরা তাদের গান, কবিতা আর গল্প দিয়ে তোমাদের মনে একটুখানি আনন্দ ছড়িয়ে দিতে পেরেছে কি? আমরা আশা করি পেরেছে।
0: ঈদের এই পবিত্র দিনে তোমাদের সবার প্রতি রইল ভালোবাসা ও শুভেচ্ছা। ত্যাগের এই মহান বার্তা আমাদের জীবনকে আলোকিত করুক, সত্যিকারের কোরবানি হয় মনের ভেতরে। আমরা প্রতিবেশীকে ভালোবাসব, গরিব বন্ধুর পাশে দাঁড়াবো, মা বাবা বয়োজ্যেষ্ঠদের সালাম করব, এটাই হোক আমাদের সকলের সেরা কোরবানি। এই কামনায় আজকের মতো বিদায়। সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। শেষের কথায় বলে যাই, আজকের অনুষ্ঠান গ্রন্থনা করেছেন মোসাম্মদ তানজিলা শামসুন্নাহার, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি আয়াত হোসেন
1: এবং আমি আনিস আমিন, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ শামসুল হক, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক। এবং শিশু কিশোরদের জন্য পবিত্র ঈদ উল আজহার বিশেষ অনুষ্ঠান ত্যাগের মহিমায় খুশির ঈদ প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
0: বন্ধুরা, ঈদ মোবারক।

0: এতক্ষণ শুনলেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান ত্যাগের মহিমায় খুশির ঈদ।
1: সত্য ও ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ করার আহ্বান নিয়ে আসে পবিত্র ঈদ উল আজহা। বিশ্ব মালিক মহান আল্লাহর উদ্দেশ্যে সমস্ত হৃদয় উৎসর্গ করার তাগিদ দেয় পবিত্র ঈদ উল আজহা, ঈদ মোবারক। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। বেলা ১১টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মাহমুদা আখতার। যথাযথ উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় আজ সারা দেশ জুড়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল এক ভিডিও বার্তায় সকলকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যে নিহিত রয়েছে কুরবানির মাহাত্ম ও তাৎপর্য। ঈদ উল আজহার তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি রেডিও ও টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। এছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে পরিবেশন করা হচ্ছে বিশেষ খাবার। ঈদ উল আজহার অন্যতম অনুষঙ্গ জামাতে ঈদের নামাজ আদায়। হাজার হাজার মুসল্লির সমন্বয়ে রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৭:৩০। এখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ সহ বিচারপতি, কূটনীতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ জনসাধারণের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ঈদগাহে নামাজ আদায়ের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ উল আজহা নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী শের-ই-বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিনী জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী আয়োজিত ঐতিহ্যবাহী বড়খানা অনুষ্ঠানে যোগ দেবেন। এদিকে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐক্য ও সমৃদ্ধির লক্ষ্যে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার। জাতীয় ঈদগাহ ময়দান ছাড়াও রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭:০০ থেকে শুরু করে মোট ৫টি জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৭:৩০ অনুষ্ঠিত হয় পবিত্র ঈদ উল আজহার নামাজের জামাত। উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল ৯:০০। বন্দরনগরী চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জামিয়াতুল ফালাহ ঈদগাহে সকাল ৭:০০। দক্ষিণাঞ্চলের খুলনা মহানগরীতে ঈদ উল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭:০০ টাউন জামে মসজিদে। সিলেট নগরীতে প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮:০০। রাজশাহীতে প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭:৩০ হজরত শাহ মাহদুম রহমাতুল্লাহি আলাইহি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। রংপুরে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮:০০ কালেক্টরেট ঈদগাহ ময়দানে। দিনাজপুরের গৌড় এ শহীদ ময়দানে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮:০০। এছাড়াও দেশের সকল উপজেলা, ইউনিয়ন ও থানা পর্যায়ের সকল মসজিদ এবং মসজিদ সংলগ্ন খোলা ময়দানে স্থানীয় পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ সকল জামাতের নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ঈদের নামাজের পর সারা দেশে ধর্মপ্রাণ মুসল্লিরা এখন পশু কুরবানি করছেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্ধারিত সময়ের মধ্যে রাজধানীতে কুরবানির পশুর বর্জ্য অপসারণ নিশ্চিত করতে প্রায় ৩৫,০০০ পরিচ্ছন্নতা কর্মী প্রস্তুত রেখেছে। এ সকল পরিচ্ছন্নতা কর্মীরা দুপুরের পর থেকে কুরবানির বর্জ্য অপসারণে কাজ শুরু করবেন। ব্যক্তিগত পর্যায়ে কুরবানির পর নগরবাসী যেন সুষ্ঠুভাবে বর্জ্য ব্যবস্থাপনা করতে পারেন, তাই তাদের মাঝে বিতরণ করা হয়েছে প্রায় ১৮,০০০ প্লাস্টিক ও পরিবেশ বান্ধব ব্যাগ। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যেখানে সেখানে কোরবানির বর্জ্য না ফেলতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছে। খেলার খবর, ফুটবল। ভারতে অনুষ্ঠানরত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে খেলবে। জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮:০০ ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান উচ্ছ্বাসের ঈদ। গ্রন্থনায় সাদিয়া ইসলাম লিজা, উপস্থাপনায় মোহাম্মদ ইসাক আলী ও আফিয়া ইবনাত সুচি।
2: ইব্রাহিমের কাহিনী শুনেছ, ইসমাইলের ত্যাগ, আল্লাহর পাবে মনি কর কোরবানি দিয়ে গরু ছাগ।
3: আল্লাহর নামে ধর্মের নামে মানব জাতির লাগে, পুত্রের কোরবানি দিতে পারে আছে কেউ হেন ত্যাগে।
2: সেই মুসলিম থাকে যদি কেউ তসলিম কর তারে, ঈদগাহে গিয়া তারি সার্থক হয় টাকা আল্লাহরে।
3: আবারও ফিরে এলো পবিত্র ঈদুল আজহা, মহান আল্লাহর রহমতের পূর্ণতার প্রতীক হয়ে প্রতি বছর ঈদ আমাদের জীবনে আনন্দ ও কল্যাণের বার্তা নিয়ে আসে। ঈদ আহ্বান জানায় সব মলিনতা ও কলুষতাকে ধুয়ে মুছে পরিষ্কারের পাশাপাশি হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হতে।
2: কোরবানির শিক্ষা হল মনের পশুকে জবেহ করে নিজেকে খোদাই রঙে সাজিয়ে তোলা।
3: ঈদুল আজহা আত্মত্যাগে ডুবে যাওয়ার দিন, ত্যাগ আর কোরবানির মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি
2: বাংলাদেশ বেতার আয়োজিত অনুষ্ঠান উচ্ছ্বাসের ঈদ।
4: ঈদ মুবারক।
3: বর্তমানে বাংলাদেশের তরুণ প্রজন্মের এক বিশাল সম্ভাবনা ও কর্মক্ষম জনশক্তি রয়েছে। এই তারুণ্যের সঠিক ব্যবহারই পারে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে।
2: তরুণরা তাদের উদ্যম ও সৃজনশীলতার মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম।
3: অনুষ্ঠানটির শুরুতেই রয়েছে তরুণ উদ্যোক্তাদের সাক্ষাৎকার ভিত্তিক পর্ব উদ্যমে উজ্জ্বল তারুণ্য। সাক্ষাৎকার গ্রহণে নিশাত শাহরিয়ার।
5: ঈদ কিংবা যে কোনো উৎসব ঘিরে উদ্যোক্তাদের ব্যস্ততা থাকে সকাল থেকে গভীর রাত পর্যন্ত। ব্যস্ততা জীবনকে আখড়ে রাখলেও গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তাদের লক্ষ্য থাকে অটুট। লক্ষ্য আর উদ্দেশ্য যখন মিলেমিশে একাকার হয়ে যায়, তখন যে কোনো উৎসব ঘিরে কাজের ব্যস্ততা যেন যুক্তিতর্কের ঊর্ধ্বে স্থান করে নেয়। আর বিশেষ করে ঈদের সময়ের ব্যস্ততা যেন একেবারেই ভিন্ন। শ্রোতা বন্ধুরা, দৈনন্দিন জীবনের শত ব্যস্ততার মাঝে ঈদের ব্যস্ততা কতটা প্রভাব ফেলে উদ্যোক্তাদের জীবনে, সে বিষয়গুলি নিয়েই কথা হবে আজ। শুরুতেই পরিচিতি পর্বটি সেরে ফেলতে চাই।
6: আসসালামু আলাইকুম, আমি ফারজানা আক্তার।
7: আমি সেলিমা সুলতানা।
5: শুরুতেই জানতে চাই যে ঈদুল আজহা উপলক্ষে আপনাদের কার কেমন ব্যস্ততা রয়েছে?
6: আসলে আমাদের ব্যস্ততা ড্রেসের উপরে মানুষ ফোকাসটা এখন একটু কম দিবে, কারণ যেহেতু কোরবানির ঈদ, সেই ক্ষেত্রে কোরবানির গরু নিয়ে সবাই একটু বেশি ব্যস্ততা যায়। এখন যখন গরম, আমাদের কটন ড্রেসের উপরে চাহিদাটা খুব বেশি আর কি।
5: আপনার ক্ষেত্রে কি বলবেন?
7: আমি যেহেতু রান্না নিয়ে কাজ করি, কোরবানিদের ঝামেলা থাকে আরো বেশি। যেমন গরু কোরবানি হয়, খাসি কোরবানি হয়, সেই মাংসের সঙ্গে আচার যায়, আচার নিয়ে খুব ব্যস্ত আছি আমি।
5: এবারে ঈদ আয়োজনে নিজের এবং পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা সম্পর্কে জানতে চাই।
6: কোরবানি ঈদটা খুব গর্জিয়াস কিছু না বা খুব এক্সপেন্সিভ কিছু আমরা নিই না, একদম সিম্পলের মধ্যে, যাতে গরমের মধ্যে পরে যেটা পোশাকটা আরামদায়ক হয় সেটা নিই।
5: একই প্রশ্ন আপনার কাছে জানতে চাইলে কি বলবেন?
7: হ্যাঁ, আমি একই কথা বলবো যে যেহেতু গরম আর কোরবানির সময় একটা কোরবানির প্যারা থাকে বেশি।
5: আমরা জানি যে ঈদের আয়োজন ঘিরে শত ব্যস্ততার মাঝেও উদ্যোক্তাদের মিলন মেলার আয়োজন বেশ উৎসব মুখর হয়ে ওঠে, বিশেষ করে বেশ কিছু জায়গায় আমি দেখেছি। তো এই বিষয়ে যদি আপনাকে বলি যে ঈদের ছুটির মাঝে যে আপনারা যারা উদ্যোক্তা রয়েছেন, আপনাদের কি সকলের একসঙ্গে দেখা করা বা বসে সময় কাটানোর কোনো ইচ্ছে বা উদ্যোগ আছে কিনা?
6: জি জি, অবশ্যই। আমাদের দুইটা তিনটা প্রোগ্রাম অলরেডি সামনে আছে। আমরা মিলন মেলা বলেন, মিট দ্য এন্টারপ্রেনার্স বলেন, মেলা বলেন, সবকিছুর মধ্যে যেখানে আমাদের উদ্যোক্তাদের সবার পণ্য থাকে, সেটা পছন্দ করে আবার সেটা তারা কিনেও নিয়ে যায়।
7: হ্যাঁ, মিলন মেলা আমার কাছে তো খুবই ভালো লাগে, আমরা খুব এনজয় করি এখানে এসে, সবাই সবার সঙ্গে পরিচিত হয়, একজনের পণ্য আরেকজন নিচ্ছে, আমরা খুব এনজয় করি আমরা এখানে।
5: ঈদ ঘিরে আপনার ব্যক্তিগত জীবন কতটা ব্যস্ততামুক্ত থাকে?
6: ঈদ মানে হচ্ছে ছুটি, ছুটির মধ্যে আমরা খুবই আনন্দ ফিল করি এবং ঢাকার বাহিরে বলেন, দেশের বাহিরে বলেন, ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ করি।
7: বিশেষ করে আমাদের, আমরা যারা রাঁধুনি, তাদের তো কাজ থাকে, বিভিন্ন প্রোগ্রাম থাকে, বিভিন্ন রান্না করা থাকে, এর পছন্দ ওর পছন্দ রান্না করতে হয়, তার মাঝেও একটু ফ্রি হতে চাই আমরা, বিকালবেলাটা নিজের জন্য নিয়ে রাখি।
5: কিন্তু ঈদের ছুটিতে পরিবারের সদস্যরা নিশ্চয়ই আপনার হাতে রান্না করা মজাদার খাবার খেতে চায়, তাদের ইচ্ছে পূরণের কথা যদি বলি, তাহলে পছন্দের খাবারের তালিকায় কোন কোন আইটেমগুলো রাখবেন?
7: যেমন আমার ছেলে মেয়ে হাজবেন্ড শ্বশুর সব মিলিয়ে তো এক একজনের জন্য এক একটা আইটেম থাকে। যেমন ছেলের জন্য থাকে রোস্ট, মেয়ের জন্য থাকে গরুর মাংস, তারপরে জালি কাবাব, আবার শ্বশুরের জন্য থাকে মিষ্টি জাতীয় জিনিস, জর্দা, শাহি জর্দা, হাজবেন্ডের জন্য থাকে জাস্ট মুরগির মাংসের ঝোল।
5: রান্না নিয়ে আপনার কাছে জানতে চাইলে আপনার পছন্দের রান্নাগুলো কি?
6: দেশি খাবার তো অবশ্যই, তারপর হচ্ছে কাচ্চি বিরিয়ানিটা আমরা পুরান ঢাকার মানুষ, পুরান ঢাকায় খুবই পছন্দ করে সবাই, ছুটির মধ্যে সবাই ফালুদা, কাচ্চি বিরিয়ানি, চটপটি এইসব নানান ধরনের আইটেম আর কি রান্না করি।
5: আসন্ন ঈদ বাজার ঘিরে একজন উদ্যোক্তা হিসেবে আপনার প্রস্তুতি সম্পর্কে জানতে চাই।
6: আমি আগেও বলেছি সিম্পল ড্রেস পোশাক কিনবো সবাই, কিন্তু কোরবানির দিকে ফোকাসটা আমরা বেশি দিব।
5: আপনি কি বলবেন?
7: হ্যাঁ, আমাদের কোরবানিতে হলো আমাদের সামর্থ্য অনুযায়ী যে যেমন পরে তেমনই দেবে আর কি। আর ঈদের কাপড় চোপড় আসলে রোজার ঈদেই নেওয়া হয় বেশি, কোরবানির দিকটা একটু কমে নেওয়া হয়।
5: একজন উদ্যোক্তা হিসেবে সবার ঈদ আনন্দ নিশ্চিত করতে গিয়ে নিজের ঈদ বা পরিবারের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ে, এই বিষয়ে আপনার কোনো আক্ষেপ কাজ করে কিনা?
6: আমরা গ্রাহকদের জন্যই তো আমরা সবকিছু তৈরি করি, তো তাদেরকে খুশি করতে গিয়ে নিজের সময় পাওয়া যায় না, এটা সত্যি 100%, কিন্তু আমার আসলে আক্ষেপ তৈরি হয় না, কারণ তারা আছে বলেই ফারজানা আক্তার আছে, এই জন্য তাদেরকেই প্রায়োরিটি আমি বেশি দিই।
5: আপনার কাছে যদি জানতে চাই কি বলবেন?
7: হ্যাঁ, একই কথা বলবো যে গ্রাহক আছে দেখেই তো আমরা আছি, আর গ্রাহকের সন্তুষ্টি আমাদের খুব ভালো লাগে এবং এটাই আমাদের আমরা চেয়ে থাকি গ্রাহকরা যেন।
5: আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারুণ্যদীপ্ত বাংলাদেশ অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য।
7: বাংলাদেশ বেতারকেও ধন্যবাদ।
0: বাংলাদেশ বেতারকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এইরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করা দেওয়ার জন্য।
5: শ্রোতা বন্ধুরা, উৎসবের আনন্দ সবার ঘরে ঘরে পৌঁছে দিতে উদ্যোক্তাদের নিরলস প্রচেষ্টা সত্যি প্রশংসনীয়। এই সৃজনশীলতা আর পরিশ্রমই দেশের অর্থনীতিকে করে তুলবে আরো বেশি সমৃদ্ধ, সবার আগে এগিয়ে যাবে বাংলাদেশ, এমনই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজ এখানে।
2: তারুণ্যের ঈদ হল আনন্দ, আড্ডা, পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানো এবং মানবিক দায়িত্ব পালনে এক অনন্য উৎসব। নতুন পোশাকের উচ্ছ্বাস, সালামি, সামাজিক যোগাযোগ মাধ্যমের শুভেচ্ছা বিনিময় এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো সামাজিক উদ্যোগগুলো বর্তমান তরুণ প্রজন্মের ঈদ উদযাপনের মূল আকর্ষণ।
3: তারুণ্যের ঈদ হোক পবিত্রতা, সংযম ও মানবতার প্রতীক। এই ঈদ আমাদেরকে নতুন করে জীবন গড়ার প্রেরণা দিক এবং অন্যের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে শেখাক, এটাই চাওয়া।
2: এবারের পর্ব তারুণ্যের আড্ডা ঈদ উদযাপন, সঞ্চালনায় ফারজানা আলম লীনা।
4: সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করছি সবাই ভালো আছেন। তারুণ্যের প্রাণবন্ত আড্ডা, হাসি, আনন্দ এই সমস্ত কিছু নিয়েই আজকের বিশেষ আয়োজন তারুণ্যের আড্ডায় ঈদ উদযাপন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারজানা লীনা। আজকে আমাদের সাথে এমন চারজন অতিথি আছেন যারা আসলে আমাদের তারুণ্যদীপ্ত বাংলাদেশের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত, যাদের নামগুলো আপনাদের খুবই পরিচিত। আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে আছেন ইয়র্মা শায়ের জাহান, আবদুল্লাহ আল মনসুর, উর্মি আক্তার টুম্পা এবং ইসহাক আলী, যারা বিভিন্ন সময় আপনাদের সাথে এই আয়োজনের মাধ্যমে, তারুণ্যদীপ্ত বাংলাদেশের মাধ্যমে আপনাদের সাথে সম্পৃক্ত থাকেন। আপনাদেরকে অনেক বেশি শুভেচ্ছা আজকের এই আয়োজনে আসবার জন্য। ঈদ মোবারক, কেমন আছেন সবাই?
8: খুব ভালো আছি।
4: অবশ্যই আমি ভালো তো আছি, বিশেষ করে আপনাদেরকে দেখে এই পরিচিত মুখগুলোকে একসাথে পেয়ে এই বিশেষ দিনে আরো বেশি ভালো লাগছে। আমি শুরুতে একটু ইয়র্মা শায়ের জাহান আপু আপনার কাছেই জানতে চাই যে আসলে এইবারের ঈদটা, সারাদিনের অনেক কর্মব্যস্ততা নিশ্চয়ই ছিল, বেশ কাজও কিন্তু থাকে ঈদ উল আজহায়, আমাদের বাসা বাড়িতে অনেক কাজ থাকে, সেই সমস্ত কাজটা সামলে এসে কেমন লাগছে এবারের ঈদ?
9: যেমনটা বলছিলেন, আসলে ঈদের আনন্দ কিন্তু চাঁদ রাত থেকে শুরু হয়ে যায়, আমার মনে হয় এটা সবার ক্ষেত্রেই মোটামুটি প্রযোজ্য। আমরা ছোটবেলায় যেমনটা করতাম যে কাজিনরা একসাথে সবাই চাঁদ রাতে মেহেদি দিতাম বা উৎসবটাকে উদযাপন করার একটা প্রস্তুতি শুরু থেকে শুরু হয়ে যেত, এবং এতগুলো বছরও কিন্তু তাই হচ্ছে, কোনো ব্যতিক্রম নয়। আজকে যেহেতু কোরবানির ঈদ, আমার জন্য আসলে আজকের দিনটা খুব স্পেশাল, কেননা জীবনে প্রথমবারের মতো মহান আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন এই বছরে কোরবানি দেবার।
4: বাহ, চমৎকার! তাহলে তো এই বছরটা আপনার জন্য অনেক বেশি স্পেশাল।
9: ভীষণ স্পেশাল এবং খুবই ব্যতিক্রম একটা অনুভূতির মধ্য দিয়ে আমি যাচ্ছি। যেমনটা হচ্ছে যে সকাল থেকে যেহেতু আজকে কোরবানি দিচ্ছি, আমাকে প্রচন্ড বেশি ব্যস্ততায় থাকতে হচ্ছে, অনেক রকমের কাজের দায়িত্বপ্রাপ্ত হচ্ছি, সেগুলো করার একটা ব্যাপার আছে, আর যেহেতু মেয়ে মানুষ সাজুগুজু কিন্তু ম্যান্ডেটরি, তো যেমনটা হচ্ছে যে বাসার হেসেল সামলে, রান্না সামলে, আবার সাজুগুজু করে এখন বিকেলের পর আসলে বের হব, আত্মীয় স্বজনদের বাসায় যাব, তাদেরকে ইনভাইট করব, তারা বাসায় আসবেন, এভাবে আসলে ঈদের আনন্দটা আজকে ভাগাভাগি করছি এবং তাই করব, তো ঈদের আনন্দটা আসলে এভাবে উদযাপন করছি।
4: বাহ, চমৎকার! আসলে ঈদের বা বড়বেলার আনন্দ বোধ হয় এটাই, শুধু নেয়ার মধ্যে না দেয়ার মধ্যে, এই যে দায়িত্ব প্রাপ্ত হওয়া, সেটাকে সবার সাথে একটু একটু করে ভাগ করে নেওয়া, এই বিষয়টাই বোধ হয় ঈদের মহিমা আমাদেরকে শেখায়। অনেক ধন্যবাদ আপনাকে। আমি ইসহাক আলী আপনার কাছে জানতে চাওয়া ঠিক না, আসলে আমাদের আনন্দ আমাদের অভিজ্ঞতাগুলো ভাগাভাগি করে নেয়া, আমাদের প্রতিদিনের জীবনে সোশ্যাল মিডিয়াটা কিন্তু একেবারে প্রতিটা বিষয়ের সাথে বলতে গেলে অঙ্গাঙ্গী ভাবে জড়িত, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে ঈদের আনন্দটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে প্রভাবিত হচ্ছে?
10: আমরা একটা সময় হতো কি যে ঈদ যখন আসতো তখন আপু যেমনটা বলছিলেন যে চার রাত থেকে ঈদের আনন্দ শুরু হয়ে যায়, এবং তখন আমরা যেটা করতাম বাড়ি বাড়ি গিয়ে কার্ড বিলানো, আত্মীয় স্বজনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা, এবং আমরা কাজিনরা সবাই মিলে হই হুল্লোড় করা, আনন্দ করা, সেটা এখন একটুখানি পরিবর্তন এসেছে। এখন দেখা যায় যে জীবন জীবিকার প্রয়োজনে আমাদের ব্যস্ততা বেড়েছে, এবং ব্যস্ত সময়ে এসে আমরা নানাভাবেই বিভিন্নভাবে যুক্ত থাকার যে মাধ্যম, তার মধ্যে সোশ্যাল মিডিয়া হচ্ছে অনেক বড় একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এখন আমাদের। আমরা প্রত্যেকে এখন চেষ্টা করছি যে দূরের মানুষগুলোকে খুব সহজে কানেক্ট করতে। এখন বলা যায় যে বিশ্ব আমাদের হাতের মুঠোয়, আমরা চাইলে কিন্তু এই মুহূর্তে এখানে বসে প্রিয় মানুষ যে দূরে অবস্থান করছে তাকে দেখতে পারছি, কথা বলতে পারছি। ঈদের আনন্দ কিন্তু ওইখানে গিয়ে এখন আমরা ভাগাভাগি
4: মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে
10: একেবারে। আমরা ওই যেটা করতাম সরাসরি সশরীরে, সেখানে কিন্তু একটা কমতি থেকে যেত, সেটা হচ্ছে যে আমাদের যে মানুষগুলো দূর প্রবাসে থাকতো বা হচ্ছে গ্রামে অবস্থান করতো, জীবিকার প্রয়োজনে আমরা যারা শহরে অবস্থান করছি, তাদের মধ্যে যে একটা অপ্রাপ্তি, পূর্ণতা না পাওয়া, সেই কষ্টটা থেকে যেত, সেটা কিন্তু এখন ঘুচে গেছে। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা গ্রামে বসে বিশ্বের যে কোনো প্রান্তে থাকা প্রিয় মানুষটার সাথে কথা বলতে পারছি, শহরে থাকা মানুষটার সাথে কথা বলতে পারছি, তার সাথে মুহূর্তেই যোগাযোগ করতে পারছি। সকালবেলা উঠে যেমন আজকে আমার চাচা চাচি গ্রামে গেছে, আমি এখানে, আমার দাদি থাকেন গ্রামে, আমি কিন্তু তাদের সাথে ফোনে যোগাযোগ করেছি, কথা বলেছি, ভিডিও কলে দেখা হয়েছে, কাজিনদের সাথে কথা হয়েছে, এবং তারা ঈদগাহে যখন যায় তখন এই যে আমরা সবাই ঈদের শুভেচ্ছা বিনিময় করা, এবং আমাদের বাড়ির আশেপাশে বেশ কিছু মানুষজন বাসায় যখন এসছে তাদের সাথেও কথা বলা, এই যে একটা চমৎকার বন্ধন তৈরি হচ্ছে। আমাদের যে কষ্টটা যে দূরের মানুষটাকে আমি দেখতে পেলাম না, কথা বলতে পেলাম না, বা হচ্ছে একটুখানি ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারলাম না, এই কষ্টটা কিন্তু এখন
4: কমে যাচ্ছে। মানে সশরীরে কিছু মানুষ পাশে আছেন এবং কিছু মানুষ ভার্চুয়ালি আমাদের পাশে আছেন, কিন্তু পুরোটা মিলে আমাদের পাশে থাকার মানুষের সংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে।
10: অনেক সময় দেখা যায় যে কিছু মানুষ আছে যারা এখন ঘরে বসে এই মোবাইলের মধ্যেই আছে, তো আমার কাছে মনে হয় যে এই যে দূরের মানুষগুলোকে যেমন আমরা সহজে কানেক্ট করতে পারবো, অনেক মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পারবো। অর্থাৎ আমরা একসময় পরিবার পরিজন আত্মীয় বন্ধু এদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতাম, এখন দেখা যায় যে আমরা অনেক মানুষের সাথে, একটা বড় কমিউনিটির সাথে আমরা যোগাযোগ করতে পারছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
4: সোশ্যাল মিডিয়াটাকে কানেক্ট করতে যে যেন কাছের মানুষগুলো কোনোভাবে আমাদের ভালোবাসা বা আমাদের গল্প আড্ডা এখান থেকে বঞ্চিত না হয়, আসলে পরিমিত ব্যবহার আমাদের স্বাভাবিক জীবনকে অনেক সুন্দর রাখতে পারবে। অনেক চমৎকার একটা পয়েন্ট নিয়ে আপনি কথা বলেছেন। আমাদের সাথে আরেকজন আছেন, উর্মি আক্তার টুম্পা। ছোটবেলায় যে ঈদ কাটতো এখনো প্রতি বছর ঘুরে ঘুরে ঈদ আসে, আসলে পার্থক্যটা কোথায় দেখেন অথবা মিল কোথায় খুঁজে পান?
11: ছোটবেলার কথা মনে হলেই কিন্তু আমাদের প্রত্যেকের মনেই অনেক স্মৃতি জাগরণ হয়ে ওঠে, আমরা অনেক কিছু ভাবতে থাকি, এবং আমার যেটা মনে হয় ছোটবেলার স্মৃতিগুলো হয়তো বেশি আনন্দদায়ক, আমরা প্রত্যেকেই ছোটবেলার স্মৃতিকে খুব বেশি মিস করি। আমিও এখন আপনার এই প্রশ্নটা শুনে ছোটবেলার কথাগুলো খুব বেশি মনে পড়ছে। যখন ছোট ছিলাম, আর যেহেতু এটা কুরবানির ঈদ, তো সবারই 7-10 দিন আগে থেকে একটা এক্সাইটেড চলে আসে যে কি হবে, কুরবানি কি দেয়া হবে, গরু কোনটা কিনা হবে। যদিও মেয়েরা খুব কমই যাওয়া হয়, দেখা যায় ছেলেদেরই একটু গরুর হাটে বেশি যাওয়া হয়, তারপরও বাবা দেখা যেত যে শখটা যেন থাকে, ইচ্ছাটা যেন পূরণ হয়, যার কারণে বাবা সবসময় আমাকে গরুর হাটে নিয়ে যেত। আমিও দেখতাম, হয়তো কিনার সময় যাওয়া হতো না, কিন্তু এই যে কুরবানির ঈদের যে আনন্দটা, যে এই গরু বা হচ্ছে কুরবানি কোনটা দেয়া হবে, কিভাবে দেয়া হবে। আর আগে একটা বিষয় ছিল যেটা এখন নেই, আগে কিন্তু কুরবানি দেওয়া হতো একটা নির্দিষ্ট জায়গায়, সবাই সবার কুরবানি নিয়ে একটা জায়গায় যেত, সেখানে সবাই সবার গরু যাই দেওয়া হতো সেটাই হচ্ছে সবাই দেখতো। আর আমরা যারা ছোট ছিলাম তখন বিষয়টা এমন ছিল যে তখন তার বুঝতাম না, মনে হতো কাদেরটা সব থেকে বেশি বড়, কাদেরটা সুন্দর, এরকম একটা বিষয় ছিল, যেটা এখন আমরা সবাই বুঝি আসলে এটা বিষয়টা চিন্তা করা উচিত না, কিন্তু ওইটা না আসলে একটা আনন্দ ছিল তখন। তো তখন সেই মাঠে যখন ছোট ছিলাম তখন মেয়ে হওয়া সত্ত্বেও দেখা যেত যেতাম, যে হচ্ছে সবাইকে দেখতাম। আর যারা কুরবানি দেয় তাদের দেখা যায় যে তারা সকাল থেকে কিছু খায় না, কুরবানি দেওয়ার পরে খাওয়া হয়, তো আম্মু সবসময় টিফিন করে হচ্ছে কিছু খাবার দিয়ে দিত, যে আমি তখন তাদের জন্য নিয়ে যেতাম। আব্বু ভাইয়া যারা সবাই যেত তাদের জন্য নিয়ে যেতাম, এবং নিয়ে যেয়ে তারা যখন কুরবানিটা দিত তারপর আমি নিজের হাতে খাইয়ে দিতাম। এই আনন্দটা আমি এখন খুব মিস করি। এখন তো যা কিছুই করা হয় বাসার সামনে করা হয়, তো ওই যে সবার সাথে দেখা হতো, আড্ডা হতো, সবাইকে খাইয়ে দিতাম, এই বিষয়গুলো খুব মিস করি। কিন্তু বর্তমানে যে এই অবস্থা, এখনো সবাই সবার মতো করে দিচ্ছে, কিন্তু ওই সময়গুলো মিস করা হয়।
12: মানে ঈদের সময়কার কাজের দায়িত্বটা একটু পরিবর্তন হয়েছে, যে জন্য আনন্দের যে ধরনটা সেটা
11: এখন বড় হয়ে গেছে, এখন আমাদের অনেক দায়িত্ব। আবার যেহেতু মেয়ে মানুষ কাজকর্ম তো থাকে, এই যে সকাল থেকে অনেক কাজ, আবার আব্বু বললো
12: সবারই কাজ থাকে, যেমন পুরুষদের এক ধরনের কাজের একটা ধরন থাকে। কুরবানির দিনে কিন্তু পুরুষরা, আমাদের ভাই বাবা, আমাদের জীবন সঙ্গী যারা, তারাও কিন্তু প্রচুর ব্যস্ত থাকেন, এবং মেয়ে যারা তারা হয়তো ঘরে সেই খাবারটাকে প্রস্তুত করেন, এবং সবারই এই কাজের মধ্যেই কিন্তু আনন্দটা আসলে
11: একদম আনন্দটা এখানে কুরবানির আনন্দটাই আসলে এরকম।
12: একদম অনেক ধন্যবাদ আপু আপনাকে। আমাদের সাথে আছেন আব্দুল্লাহ আল মনসুর। আপনার কাছে আমি অন্য একটা বিষয়, যেটা আমরা অনেক আনন্দের কথা বললাম, অনেক সুখের কথা বললাম, একটু আনন্দের পাশাপাশি আমাদের মাঝে মাঝে কিছু দুঃখ জাগানিয়া ঘটনা আমাদের চারপাশে থাকে। যেমন ঈদের দিনটাতেও আমরা যখন বের হই, আমরা কিন্তু দেখি যে রাস্তায় অনেক অসহায় দুস্থ মানুষ থাকে, শিশুরা থাকে, পথ শিশুরা থাকে। তো এই মানুষগুলোকে নিয়ে আসলে ঈদের আনন্দটাকে একসাথে যাতে ভাগাভাগি করা যায় সেই বিষয়টা নিয়ে আমাদের নিশ্চয়ই ভাবা উচিত, কিন্তু সেটাকে আসলে কি করা উচিত, কিভাবে আনন্দটা ভাগাভাগি করা যায়, একজন তরুণ হিসেবে আপনি কি মনে করেন?
13: আচ্ছা, আমি আসলে এতক্ষণ ধরে শুনছিলাম সবাইকে এবং এত ভালো লাগছিল প্রত্যেকেই, যারা আমরা একসঙ্গে কাজ করি তাদের সাথে এভাবে বসে এভাবে আড্ডা, বিষয়টা তো হয়ে ওঠে না সচরাচর। এবং আমি সবাইকে জানাতে চাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আর যেই কথাটি আপনি বললেন, সেই কথার উত্তরে একটা মুখস্থ কথা বলা যায় যে না, আমরা সবাই সবাইকে সাহায্য করবো, এই করবো, সেই করবো। হ্যাঁ, ওই যে জসীমউদ্দিনের একটা কবিতার লাইন আছে না, যে সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেবো অনাহারীর মুখে। তো আমার কাছে আনন্দ ভাগাভাগির গল্পটা একটু অন্যরকম। ধরেন আমি রিক্সায় উঠলাম, রিক্সায় উঠে মানে প্রথমে দরদাম করলাম যে কত ভাড়া,
12: হ্যাঁ
13: হয়তো ভাড়া ঠিক হলো 70 টাকা, কিন্তু আমি ওই গন্তব্যে পৌঁছে হুট করে একটা 200 টাকা বা 500 টাকা নোট দিয়ে দিলাম রিক্সাওয়ালাকে। আমার ব্যক্তিগত যেটা করি, যে আমি জাস্ট সবাই আমাকে ভালো বলবে এই জন্য বলছি না, যেটা আমি করি সেটা বলছি। 200 টাকা নোট দিলাম, আমি বললাম যে মামা এটা আপনার জন্য রেখে দেন, দিয়ে আমি কিন্তু তার দিকে আর তাকাই না, আমি চলে গেলাম। এই যে পাগলের সুখ মনে মনে, এরকম কিছু কাজ করি আমি আর কি। এবং আমাদের তো আসলে ধর্মে বলা আছে যে ডান হাত দিয়ে দান করলে বা কোনো কিছু ভালো কিছু করলে বাম হাত যেন না জানে। তো যেটা হয় যে আমাদের একেবারে মন থেকে যখন আমরা কাউকে সাহায্য করছি, যে কথাটি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যেন তার উপকার হয় এবং হলো এককালীন কিছু একটা দিলাম, যেন সে আনন্দটা আনন্দের মধ্যে থাকে আর কি, সে যেন পূর্ণ না হয়ে ওঠে।
12: চমৎকার বললেন। আসলে প্রচার বিষয়টা যেমন অতিরঞ্জিত হয়ে গেলে সেটা একটু নেতিবাচক হয়ে যায়, আবার অনেক সময় মানুষ আগ্রহীও হয় যদি সেটা পরিমিত ভাবে প্রচারণাটা থাকে, একজনকে দেখে আর একজন উদ্বুদ্ধ হতে পারে। তো দুটো বিষয়ে আসলে আমাদের হয়তোবা মনোযোগী হওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাদের চারজনকে আজকের এই আয়োজনকে খুব আনন্দময় এবং মুখরিত করে তোলবার জন্যে, ঈদের এই দিনটাকে আরও বেশি প্রাণবন্ত করে তোলবার জন্যে। আপনাদের সুন্দর কথা, স্মৃতি আর ভাবনা নিয়ে আজকের আড্ডাটা যেমন প্রাণবন্ত হয়ে উঠেছে, এবং সবচেয়ে আনন্দের যেটি আমাদের যে বন্ধুরা আমাদেরকে শুনছেন এই মুহূর্তে, তাদেরকে তাদের জন্যই কিন্তু আমাদের এই আয়োজনটা, এবং আমাদের এই ঈদের সময়টাতে এসে আপনাদের সাথে একাত্ম হবার যে সুযোগ পাওয়া, সেটাই ছিল আমাদের মূল লক্ষ্য। ঈদের আসল সৌন্দর্য আসলে ভালোবাসা, সহমর্মিতা এবং একসাথে থাকার আনন্দেই লুকিয়ে থাকে। এই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক আমাদের সবার জীবনে, এমন প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
14: ঈদ মোবারক।

0: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে হয়, তোরা ভোগের পাত্র ফেলরে ছুঁড়ে ত্যাগের তরে হৃদয় বাঁধ। মানুষ আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে, এই শিক্ষাই ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের জন্য রেখে গেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ওই ত্যাগের আনুষ্ঠানিক অনুসরণকে বিশেষ মর্যাদা দিয়েছেন।
1: এই কুরবানি কেবল পশু কুরবানি নয়, নিজের পশুত্ব, নিজের ক্ষুদ্রতা, নিচতা, স্বার্থপরতা, হীনতা, দীনতা, আমিত্ব ও অহংকার ত্যাগের কুরবানি।
0: ভোগে নয় ত্যাগেই সুখ, এই নীতি কুরবানির মাধ্যমে পরিস্ফুট হয়। বৃহত্তর জনকল্যাণে ব্যক্তিস্বার্থ বিলিয়ে দেওয়ার শিক্ষা দেয় এই কোরবানি। শ্রোতা বন্ধুরা, শেষ করব অনুষ্ঠান। তার আগে জানিয়ে দিই, অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন সাদিয়া ইসলাম লিজা, উপস্থাপনায় ছিলাম আমি আফিয়া ইবনাত সুচি,
1: আমি মোহাম্মদ ইসহাক আলী,
0: সম্পাদনায় আমিরুল ইসলাম,
1: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম,
0: এবং তারুণ্যদীপ্ত বাংলাদেশ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসেন।
1: মানবিক মূল্যবোধে উদ্ভাসিত হোক ঈদ উল আজহা,
0: তরুণ প্রজন্ম এই শিক্ষাকে ধারণ করবে, এই প্রত্যাশায় সকলকে জানায় ঈদ।

0: এতক্ষণ শুনলেন তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান উচ্ছ্বাসের ঈদ। গ্রন্থনায় সাদিয়া ইসলাম রিজা, উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ ইসাক আলী ও আফিয়া ইবনাত সচি, সম্পাদনায় মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন।
1: কোরবানির বর্জ্য পরিবেশ সম্মতভাবে অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ কল্পে জনসচেতনতামূলক বার্তা। পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কোরবানির প্রাণীর রক্ত এবং বর্জ্য নির্ধারিত স্থানে ফেলি। জনস্বার্থে পরিবেশ অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে।
2: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
3: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার

ঈদ উল আজহা মুসলমানদের জন্য বড় একটি ধর্মীয় উৎসব। এই দিনে কোরবানি দেওয়ার মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করি। এই দিনটি আমাদের মুসলিম উম্মার জন্য আত্মত্যাগ ও বিশ্বাসের প্রতীক। আজ সেই মহিমান্বিত দিন, পবিত্র ঈদ উল আজহা। প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার প্রীতি ও শুভেচ্ছা। ঈদ মোবারক।

মানুষের মধ্যে সকল লোভ লালসা দূর করে সৃষ্টির সেরা জীব হিসেবে সব পশুত্বকে বিসর্জনের শিক্ষাই হল কোরবানির শিক্ষা। সর্বক্ষেত্রে মানুষের মনুষ্যত্বকে প্রাধান্য দেয় ইসলাম। তাই এই আনন্দ দিনে ধনী গরিব সবাই সমান। আসুন আজকের এই পবিত্র দিনে আল্লাহর নামে পশু কোরবানির মধ্য দিয়ে ত্যাগের আদর্শে উজ্জীবিত হই। মানবতার আলোয় আলোকিত হোক আমাদের সমাজ। শ্রোতা বন্ধুরা, আজ ঈদের দিন, তাই যেন চারিদিকে আনন্দ রাশি রাশি, ছোট বড় সবার চোখে আনন্দ। এমনই আনন্দ অটুট থাকুক সারা জীবন ধরে, এমন প্রত্যাশায় আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায়। আজ ঈদের দিন, এমন আনন্দ দিনে ঈদের গান না হলে কি জমে? মোটেও না। তাই তো অনুষ্ঠান শুরু করব ঈদের গান দিয়ে। রোকেয়া সিদ্দিকা ও সোহাগ হাসানের কণ্ঠে শুনবেন ঈদের গান। কথা লিখেছেন আব্দুল হাই আল হাদি এবং সুর করেছেন মোহাম্মদ।

0: ঈদ আনন্দে আমাদের ছোট বড় সবার মনে থাকে আনন্দ। বয়সের তারতম্যে এই আনন্দের তেমন কোনো পার্থক্যই থাকে না। তবে ছোটবেলার ঈদ আনন্দ সে যেন কখনো ভুলবার নয়। বয়স গড়িয়ে যতদূর যাক না কেন, এই আনন্দ যেন স্মৃতির পাতায় এক জলজলে অধ্যায়। শ্রোতা বন্ধুরা, শিশু কিশোরদের ঈদ আনন্দের কথা আড্ডার মধ্য দিয়ে জানতে পারলে ভালোই হয়, তাই না? ওদের কথার সাথে ফেলে আসা শৈশবের ঈদ আনন্দের স্মৃতিচারণ করতে ভালোই লাগে। তাহলে আর দেরি কেন, আজ এই আনন্দ দিনে চলুন শোনা যাক শিশু কিশোরদের নিয়ে মনোজ্ঞ ঈদ আড্ডা। চমৎকার এই পর্বটি সঞ্চালনে রয়েছেন ফারহানা সরকার।
1: শ্রোতা বন্ধুদের ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ঈদ আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি। ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়। ঈদ আনন্দ আড্ডায় থাকছি আমি ফারহানা সরকার, এবং এই আনন্দ আড্ডাকে রাঙিয়ে তুলতে সাথে থাকছে চন্দ্রিমা, তমাল, রিমঝিম। ঈদ মোবারক। বাহ, তোমরা সবাই সময় মতো এসে গেছো দেখছি, আমাদের আড্ডা মনে হচ্ছে জমে উঠবে। আচ্ছা, তোমরা কি জানো তোমাদের সবার নামগুলো যে খুব ভীষণ কাব্যিক এবং অর্থবহুল। আচ্ছা, তোমরা সবাই কি জানো তোমাদের নামের অর্থ?
2: জি জানি।
1: আচ্ছা, আমি আস্তে আস্তে আড্ডার মাঝখানে শুনে নিব তোমাদের নামের অর্থ। ঈদ মানেই তো খুশির আনন্দের বন্যা। শিশু কিশোরদের মনে ঈদের আনন্দ সে তো সীমাহীন আনন্দ, তাই না?
3: জি।
1: আচ্ছা চন্দ্রিমা, তোমার নামের অর্থ কি বলো আমাকে?
2: আমার নামের অর্থ হচ্ছে চাঁদ।
1: বাহ, চাঁদ না? আচ্ছা, তাহলে তোমার কাছেই প্রথমে শুনতে যাচ্ছি যে তুমি কিভাবে ঈদুল আজহা উদযাপন করলে।
2: ঈদুল আজহা এর সময়ে ভার্সিটি বন্ধ থাকে, বন্ধ থাকার কারণে অনেক দিন পরে আমরা একটা সময় পাই পরিবারকে দেওয়ার জন্য, যে সাধারণত ছুটি এক সপ্তাহের থাকে। তবে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম সকাল থেকে বাবা মায়ের সাথে বসে একটু সময় কাটানো, তারপরে দেখা যায় যে বাকি যারা বন্ধুরা থাকে সকাল থেকেই ঈদুল আজহাতে সবার একটু কাজের তোড়জোড়টা একটু
1: অনেক কাজের
2: চাপটা থাকে, সকাল থেকে দুপুর পর্যন্ত তারাও বেশ ব্যস্ত থাকে
1: আনন্দ নিয়ে একটা ফ্রি টাইম মনে হয় না।
2: আর ব্যস্ততার কারণে দেখা যায় যে ওরকম একটা যোগাযোগ থাকে না, ওই সময়টা পরিবারের সাথে কাটিয়ে তারপরে দুপুরে বাসায় খাওয়া দাওয়া শেষ করে হয়তো বিকেলের দিকে বন্ধুদের সাথে একটু বের হওয়া হয়,
1: আড্ডা দেওয়া হয়,
2: আড্ডা দেওয়া হয়, ঘোরাফেরা করা হয়, ওই সময়টাই মজা। এভাবে দেখতে দেখতে আসলে ঈদের মজা
1: সারাটা দিন চলে যায়। আচ্ছা আচ্ছা, দেখো তোমাদের মতো আমিও কিন্তু ঈদের নতুন পোশাক পরে এসেছি। আমি দেখছি তোমরা খুব সুন্দর সুন্দর পোশাক পরে এসেছো। ঈদের দিন বিভেদ ভুলে সাম্য গড়ি, সকলের মাঝে ছড়িয়ে দিতে পারি মধুর মিলন, ভালোবাসা, একতা। এই ঈদ আনন্দ মুখর দিনে হাসি মুখে একে অন্যকে জড়িয়ে ধরে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জানানোর মাধ্যমে সমাজে সহানুভূতি ও ভালোবাসা ছড়িয়ে পড়ে। আচ্ছা, তোমরা যে ঈদের মধ্যে কাছের এবং দূরের আপনজনদের সাথে কিভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করো তোমরা? আচ্ছা রিমঝিম, আমি তোমার কাছে এটা জানতে চাচ্ছি, তুমি কিভাবে তোমার বন্ধু বা আত্মীয় স্বজন বা তোমার আপনজন তাদেরকে তুমি ঈদ শুভেচ্ছা বিনিময় করো?
4: আমি মুঠোফোনে সাধারণত সবার আগে সবাইকে মেসেজ দিই যে ঈদ মুবারক। তারপরে এভাবে করেই প্রথমত আমাদের যে শুভেচ্ছা বিনিময় সেটা করা হয়। এরপরে পরিবারের সবাইকে কল দিই, সবার সাথে কথা বলি, তারপর কার সাথে কবে দেখা করব সেই
1: বিষয়ে ঠিক করো না, যে ছুটিটা কিভাবে আনন্দের সাথে কাটাবে সেই প্ল্যান একটা করতে থাকো। আচ্ছা, ঈদ কার্ড বানাও না?
4: হ্যাঁ হ্যাঁ, ঈদ কার্ড তো বানানো হয়, ঈদ কার্ড বানিয়ে
1: এদের আগে থেকে শুরু হয় না ঈদ কার্ড বানানো? বা আমরাও কিন্তু ছোটবেলা তাই করতাম, এখনো করি। ত্যাগের মহিমা শিক্ষা নিয়ে ঈদুল আজহায় পশু কোরবানি করা হয়, ঈদের নামাজ পড়ার পর কোরবানি করা হয়। ঈদের বেশ কিছুদিন আগে থেকেই বিশাল বিশাল জমজমাট গরুর হাট বসে। তোমরা কি কখনো দেখেছো গরুর হাট, কখনো গিয়েছো গরুর হাটে, বা তোমাদের কি গরুর হাটে গিয়ে গরু কেনার অভিজ্ঞতা আছে কারো? তমাল মনে হয় কিছু বলতে চাচ্ছে।
3: জি, আমার অভিজ্ঞতা আছে। এই ঈদে বিভিন্ন বৈশিষ্ট্য আছে ঈদের, তো তার মধ্যে একটি হচ্ছে যে এই যে বিশাল জমজমাট গরুর হাট যে বসে সারা বাংলাদেশ জুড়ে, আমার একটা অভিজ্ঞতা আছে, মানে অভিজ্ঞতা বেশ মজার এবং বিচিত্র। তখন বোধহয় আমি ক্লাস সিক্সে বা সেভেনে পড়ি, হাট থেকে গরু কিনে আমরা বাড়ি ফিরছি, ঠিক তখনই হঠাৎ রাস্তায় মানে গরুটি একটু মানে বেঁকে বসে, মানে গরুটি হঠাৎ রেগে যায়,
1: মানে সে কি আসতে চাচ্ছিল না?
3: আসতে চাচ্ছে না, মানে মানে কোনোভাবে পোষ মানছে না, মানে খেপে যাচ্ছে, কেউ কাছে যেতে পারছে না, রেগে যাচ্ছে, খুব রেগে যাচ্ছে।
1: তোমার ভয় করেনি?
3: সত্যি কথা বলতে আমার তেমন ভয় করেনি। তো আমি তখন একটু দূর থেকে দেখছিলাম, তো গরুর যে মালিকটি ছিল অনেক কষ্ট করে পরে আমাদের বাসায় আনা হলো গরুটিকে, কিন্তু আমি লক্ষ্য করলাম যে গরুটি না মানে ও তাকে রয়েছে বাইরে, মানে ও যে কোনো সময় পালাতে চাচ্ছে আর কি,
1: চলে যেতে যাচ্ছে।
3: সবাই একটু মানে ভয় ভয় আছে যে খ্যাপা গরু কাছে, রাগি গরু যদি কাছে গেলে গুঁতো দেয়। আমি গেলাম কাছে, পরে তাকে একটু আদর করলাম, দেখলাম আস্তে আস্তে সে শান্ত হচ্ছে,
1: তোমার সাথে
3: বন্ধুত্ব হচ্ছে। তার চোখের দিকে চেয়ে দেখলাম মানে একটা মায়া, একটা অদ্ভুত মায়া কাজ করলো। তো তাকে আদর করলাম এবং এই কিছুদিনের মধ্যে আমাদের বেশ একটা ঘনিষ্ঠ মানে একটা সম্পর্ক,
1: মানে কোরবানির আগে থেকে কেনা হয়েছিল।
3: ঈদের দিন তো সবাই খুশি থাকে, কিন্তু যেদিন কোরবানি করা হয় আমার একটু মন খারাপ, একটু বলতে বেশ মন খারাপ ছিল।
1: আচ্ছা যাই হোক, এটা তো
3: করতেই হবে।
1: যাক, তোমার অভিজ্ঞতাটা শুনে খুব মজা লাগলো, যে বেশ একটা তোমার সাথে মানে কারোর কথাই শুনছিল না বলতে গেলে, সেখানে তোমার কাছে পোষ পেড়ে গেল, বেশ তোমার সাথে বন্ধুত্ব হয়েছে। আচ্ছা, আর কোরবানি মানেই তো একটা আমাদের ত্যাগের মহিমা শিক্ষা দেয় না? আচ্ছা রিমঝিম মনে হচ্ছে কিছু একটা বলতে চাইছে, রিমঝিম কি আমাদেরকে আবৃত্তি করে শোনাবে একটু?
4: নিশ্চয়ই, আমি এই কুরবানি ঈদ নিয়ে একটু আবৃত্তি করতে চাচ্ছি। শুনি স্রষ্টার বাণী, কবি মনিরুজ্জামান পলাশ। আত্মত্যাগের মহিমায় আজও বুক হয়ে যায় হিম, তুমি দেখিয়েছো স্রষ্টার প্রেম হে নবী ইব্রাহিম। স্বপ্নের মাঝে বলেছেন প্রভু আল্লাহ মেহেরবান, প্রিয় কিছু করো আমার নামেতে এক্ষুনি কোরবান। প্রাণের চেয়েও প্রিয় সন্তান তার বড় কিছু নাই, আল্লাহর নামে কোরবানি দিতে প্রস্তুত হলে তাই। আল্লাহ মেহেরবান, খুশি হয়েছেন দেখে তার প্রতি তোমার প্রেমের টান। ছেলেকে তোমার খঞ্জর তলে যখন নিয়েছো টানি, কিছুই হয়নি তার, হয়ে গেছে পশু এক কুরবানি। মহামহিয়ান সব তার দান, সকল সৃষ্টিকর্ম, আমরা ক্ষুদ্র পৃথিবীর বুকে কি বা বুঝি তার মর্ম। ইব্রাহিমের পথ ধরে তাই শুনি স্রষ্টার বাণী, বনের পশুর সাথেই মনের পশু দি কুরবানি।
1: চমৎকার রিমঝিম, তোমার আবৃত্তিটা আমি একদম মুগ্ধ হয়ে শুনছিলাম, খুব ভালো লাগলো। আচ্ছা এখন আবৃত্তি শুনলাম, আমরা আড্ডা তো হচ্ছে, আমরা অনেক গল্প শুনছি, এখন একটা গান শুনলে কেমন হয় বলো তো? তোমরা গান শুনতে চাও?
4: হ্যাঁ নিশ্চয়ই।
1: আচ্ছা কে গান শোনাবে আমাদেরকে?
3: আমি একটি গান শোনাতে চাই।
1: তুমি গান শোনাবে? আচ্ছা তমাল একটি আমাদের গান শোনাবে, শোনাও।

0: ফিরে আসে আহা কি আনন্দ আকাশে বাতাসে।
1: চমৎকার। আচ্ছা, ঈদের খুশি আজ মেলেছে পাখা তমালের গানে গানে, খুব ভালো লাগলো, আহা কি আনন্দ না? আচ্ছা, গল্প, গান, আবৃত্তি, আড্ডা আমাদের জমে উঠেছে একদম। এখন ভোজন রসিকদের জন্য কোরবানির ঈদ মানেই ভুরি ভোজের মহোৎসব। ঈদ উপলক্ষে বানানো হয় নানা পদের বাহারি মজার মজার খাবার দাবার। এসব আয়োজনে নিজেকে সংবরণ করা খুবই কঠিন ব্যাপার, তাই না? আর সংবরণ করারই কি দরকার, ঈদ বলে কথা। ঈদের মজার মজার খাবার রান্নায় মাকে তোমরা সাহায্য করে থাকো নিশ্চয়ই, আর নিজেরাও কিছু চেষ্টা করো মজার খাবার রান্না করতে। আচ্ছা রিমঝিম বলো তো।
2: হ্যাঁ, মাকে তো সাহায্য করেই থাকি। ঈদের সময় তো অনেক অনেক মেহমান আসে বাসায়, তখন মাকে কাজে সাহায্য করি, হয়তো বা মেহমানদেরকে একটু খাবার দাবার এগিয়ে দিই, তারপরে রান্নার সময় যতটুকু পারি চেষ্টা করি।
1: আচ্ছা, ঈদের দিন তোমাদের এমন কি মনে হয় যে এই জিনিসটা না হলে পূর্ণতা আসে না বা অপূর্ণ থেকে যায়, ঈদের এমন কোনো বিশেষ কিছু আছে কি তোমাদের? তমাল মনে হয় কিছু বলতে চাচ্ছে।
3: জি, এরকম একটা জিনিস আছে যেটা না হলে আর কি ঈদ পূর্ণতা পায় না, মনে হয়, আমার কাছে মনে হয় যে ঈদ শুরুই হয় না আমার। দুই ঈদেই হচ্ছে মায়ের হাতে শ্যামাই, সেটা না থাকলে মানে অ্যাকচুয়ালি ঈদটা হয় না আমার। আমি প্রত্যেকবার প্রত্যেক বছর দুই ঈদেই ঈদগাহে যাওয়ার আগে মায়ের হাতে শ্যামাই খেয়ে যাই,
1: নামাজে
3: যাওয়ার আগে। মানে মায়ের হাতে শ্যামাই হয়তো শুধু নামাজে যাওয়ার আগে না, ঈদের দিন আরো কয়েকবার মায়ের হাতে শ্যামাই খাই,
1: মানে টেবলে থাকে।
3: আমার জন্য সেটা থাকবে, অন্য কেউ না খেলে আমি খাবো, মানে এটা না থাকলে মানে আমার ঈদ হয় না।
1: মানে এটাই তোমার ঈদের
3: পূর্ণতা পায়।
1: আচ্ছা বেশ, খুব ভালো। মনে হচ্ছে তোমার ঈদের ওই কথাটুকু তোমার জন্য একদম প্রযোজ্য না, ভুরি ভোজের তুমি খুব এনজয় করো
3: অনেক বেশি।
1: আচ্ছা, তো এখন আমরা চন্দ্রিমার কথা শুনছি না অনেকক্ষণ, চন্দ্রিমা মনে হচ্ছে কিছু গল্প শোনাতে চাচ্ছে আমাদের। আচ্ছা, ঈদের দিন ছাড়া ঈদের পুরোটা ছুটির সময় তুমি কিভাবে আনন্দ উপভোগ করো একটু আমাদের সাথে বলো। তুমি যে ঈদের আগেও তোমাদের বন্ধ থাকে, ঈদের পরেও ছুটি থাকে, সেই সময়টা কিভাবে তুমি কাটাও?
2: আমাদের আসলে যদি আমি ইউনিভার্সিটি এর কথা বলি, তাহলে আমাদের ছুটিটা আসলে কোরবানি ঈদের সময় প্রায় 14 দিনের মতো পড়ে, 2 সপ্তাহ। তো দেখা যায় যে সাধারণত যখন ভার্সিটি খোলা থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় ওখানেই চলে যায়, না পরিবারকে সময় দেওয়া হয়, না বন্ধুদের সাথে সময় কাটানো হয়। তো এই ছুটিটা পড়লেই সবার আগে প্ল্যান থাকে যে যারা ঢাকার বাহিরে আমাদের আত্মীয় আছে, হয় আমরা তাদের বাসায় যাই, না হলে তারা আমাদের বাসায় আসে ছুটিটা পেলে। তো এই সময়টা দেখা গেছে যে ওই একটু যাতায়াত, হয়তো একটু গ্রামের দিকে গেলাম, যদি কখনো না যাওয়া হয় সেক্ষেত্রে তারাই অনেক সময় আসে আমাদের বাসায় বেড়াতে। আর পাশাপাশি হচ্ছে এখন আমি ইউনিভার্সিটিতে, তো এর আগে স্কুল কলেজ এই সময় আমার বন্ধু বান্ধব ছিল যাদের সাথে আসলে এখন
1: অনেকদিন দেখা হয় না, এই ছুটিটা সবাই একসাথে কাটানোর একটা সুযোগ থাকে,
2: প্ল্যান হয় যে আমরা একটু দেখা সাক্ষাৎ করি একদিন এই। আর তারপরও বেশিরভাগ সময় দেখা যায় যে আসলে ভার্সিটি করার কারণে যে ক্লান্তিটা থাকে, এই ছুটিতে আসলে আসলে গাটা ছেড়ে দেয়, তখন মনে হয় যে একটু বিছানাতেই থাকি কিছুটা সময়, একটু ঘরে কাজ টাজ করি, বিশ্রাম নেই, এগুলোই আর কি,
1: অলস সময় কাটানো একদম না। আচ্ছা, তবে উপভোগ্য,
2: হ্যাঁ,
1: সময়টাকে আনন্দের সাথে উপভোগ করা হয়। একটু গান শুনি।
2: চেষ্টা করতে পারি।
1: আচ্ছা, তোমরা ওর সাথে চাইলে রিমঝিম তমালও একটু সুর মেলাতে পারো, আমরা সবাই একটু সুরের আমেজে থাকি। ঠিক আছে, শুরু করো।

0: বাহ, চমৎকার। আমাদের আড্ডা তো শেষ হয়ে হচ্ছে না, শেষ এরকম একটা, যেতে তো মন চায় না। এই পবিত্র দিনটি পরিবার পরিজনদের সাথে ভালোবাসায় পরিপূর্ণ হোক, নিরাপদ ও আনন্দময় হোক, সকলের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধির বার্তা বয়ে আনুক। ঈদের আনন্দের রেশ যেন সামনের দিনগুলোতে এমনি করে আনন্দে ভরিয়ে রাখে, সেই প্রত্যাশা নিয়ে সবাইকে আবারও নিরন্তর ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ঈদ আড্ডা থেকে বিদায় নিচ্ছি।
1: পশু কোরবানির পর কোরবানি পশুর বর্জ্য ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ পরিবেশকে দূষণমুক্ত রাখা আমাদের দায়িত্ব। তাই তো কোরবানি পরবর্তী সময়ে বর্জ্য অপসারণের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। শ্রোতা বন্ধুরা, আয়োজনে এবারে আপনারা শুনবেন কোরবানির পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা। বিষয়টি নিয়ে এবারে বলছেন এয়ার কমোডর মাহবুব।
2: আপনারা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। পালিত হচ্ছে আমাদের মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। পবিত্র আজহার অন্যতম অনুষঙ্গ হলো পশু কোরবানি করা। এদিন ধর্মপ্রাণ মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দিয়ে থাকেন। সঠিক ব্যবস্থাপনা ও সচেতনতার অভাবে পশুর রক্ত ও উচ্ছিষ্টাংশ থেকে মারাত্মক পরিবেশ দূষণের সম্ভাবনা থেকে যায়, আর বর্জ্য থেকে বিভিন্ন রোগ বালাই ছড়ানোর আশঙ্কা তো থাকেই। এজন্য পশু কোরবানির পর সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমাদের সবারই নজর দেওয়া উচিত। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় যদি কোরবানির পশুর বর্জ্য যথাযথভাবে পরিষ্কার করা না হয়, তাহলে সামগ্রিকভাবে নানা রকম মারাত্মক বিরূপ প্রভাব পড়তে পারে। তাই কোরবানির পশুর রক্ত, হাড়, নাড়ি, ভুঁড়ি, মল ইত্যাদি যথাযথভাবে পরিষ্কার করা দরকার, এবং তা যেন পরিবেশকে অস্বাস্থ্যকর করে না তোলে সেদিকে আমাদের সবার দৃষ্টি রাখা উচিত। সাধারণ নাগরিক হিসাবে আমাদের কোরবানিটাকে যদি স্মুথ করতে চাই, তাহলে আমাদের কোরবানির আগে আমাদের কোরবানির যে নির্দিষ্ট স্থান সেটাকে নির্বাচন করে রাখতে হবে। এটার ইম্পর্টেন্ট জিনিসটা হলো, আমরা যদি নির্দিষ্ট স্থান নির্বাচন করি তাহলে আমরা স্বাস্থ্যসম্মত উপায়ে গরু জবাই করাটা সম্ভব হবে, এক নম্বর। দুই নম্বর হলো, আমরা যদি নির্দিষ্ট স্থানে গরু জবাই করি সেখান থেকে বর্জ্য ব্যবস্থাপনা আরো সঠিক এবং স্মুথ ভাবে আমরা করতে পারবো। আমরা যদি আবর্জনা যদি আমরা যত্র না ফেলি, তাহলে যেটা হয় অনেক সময় আমরা কোরবানির আবর্জনা আমরা ড্রেনে ফেলি, তাহলে যেটা হয় সেটা আশেপাশের প্রকট দুর্গন্ধ ছড়াবে এবং অনেক ড্রেন বন্ধ হয়ে রাস্তায় ড্রেনের ময়লা উপচে আশেপাশের পরিবেশ দূষিত করবে। এ কারণে আমাদের অনুরোধ থাকবে কোরবানির বর্জ্য ড্রেনে না ফেলে আমরা এক জায়গায় স্তূপ করে আমাদের সিটি কর্পোরেশন থেকে যে ব্যাগগুলি দেওয়া হয়েছে এই ব্যাগের ভিতরে যেন আমরা রাখি, এবং আমাদের গ্রামগঞ্জে যেখানে আমাদের ব্যাগ নাই সেখানে আমরা মাটির গর্ত করে রাখবো, ওই গর্তের ভিতরে রাখবো, পরবর্তীতে কোরবানির পরে গর্তে মাটি চাপা দিয়ে সেটা রেখে দেবো। এক জায়গায় যদি আমাদের উচ্ছিষ্টাংশ রাখি, তাহলে অ্যাডভান্টেজটা হলো আমরা আমাদের যে সিটি কর্পোরেশন আওতায় যে ওয়ার্ডগুলো আছে আমাদের পরিচ্ছন্নতা কর্মী যথাযথভাবে যত দ্রুত সময়ের মধ্যে ময়লাগুলি আমরা অপসারণ করতে সক্ষম হব। আর আমাদের যে কোরবানি করা হয়েছে যে স্থানে আমাদের মাংস কাটা হয়েছে সেই স্থানটা আমাদের কোরবানির পরপরই এবং মাংস কাটার পরপরই সেই জায়গাটা ধুয়ে দিতে হবে, যেন কোনো রক্ত ওখানে না থাকে। এটা অ্যাডভান্টেজটা হলো, ওই ধুয়ে দেওয়ার পরে আমরা ওখানে যদি ব্লিচিং পাউডার, স্যাভলন এগুলি দিয়ে দেই এবং পরবর্তী জায়গাটা

0: নেশা পাওয়ার জন্য আমরা চামড়াটা অনেকক্ষণ 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা ইভেন 24 ঘন্টা পর্যন্ত চামড়াটা দেখা গেছে যে বাসার আঙ্গিনায় পড়ে আছে। চামড়াটা ফেলে না রেখে 2 থেকে 3 ঘন্টার ভিতরে আমরা যেন জরুরি ভিত্তিতে চামড়াটা হস্তান্তর করতে পারি। আমাদের মৌসুমী ব্যবসায়ীরা আপনাদের বাড়ির আশেপাশে যাবে, অথবা আপনার যদি কেউ মনস্থির করে থাকে আমরা মসজিদ মাদ্রাসা বা এতিমখানায় আপনার চামড়া দিবেন। যত তাড়াতাড়ি সম্ভব চামড়াগুলি দিয়ে দেওয়াটাই বেটার। আমাদের শারীরিক নিরাপত্তা একটা ইম্পর্টেন্ট ইস্যু, যদি সম্ভব হয় হ্যান্ড গ্লাভস এবং মাস্ক পরিধান করে আমরা কোরবানির কাজটা আমরা পরিচালনা করব। পরিশেষে আমাদের যে পাত্রে আমরা মাংস রাখবো সেই পাত্র যেন ভালোভাবে আমরা ধুয়ে নিতে পারি। মাংস রাখার আগে এবং মাংস রাখার পরে আমরা যেন গরম পানি এবং সাবান দিয়ে যেন পাত্রটা ধুয়ে রাখি, এবং পাশাপাশি যেই রেফ্রিজারেটরে মাংস রাখবো সেই রেফ্রিজারেটরের জন্য ছোট ছোট প্যাকেট করে আমরা মাংসটা রাখি, এবং যখনই আমরা মাংস ধরব এবং যখন মাংসটা বের করব সাথে সাথেই যেন আমাদের হাতগুলি যেন আমরা গরম পানি এবং সাবান দিয়ে ধুয়ে ফেলি। তাইলেই আমরা যেটা বলি যে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে আমরা যদি এই জিনিসগুলি প্রতিপালন করি তাহলেই আমরা সুন্দর এবং সুস্থভাবে কোরবানি দেওয়া সম্ভব হয়েছে বলে আমরা মনে করতে পারব। ধন্যবাদ সবাইকে।
1: আসুন কোরবানি পশুর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়টি গুরুত্বের সাথে মূল্যায়ন করি, পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন বেতার কার্টুন।
2: শুনছেন?
3: না বললে শুনবো কেমনে?
2: আমগো মাইয়া, ফরিদের কি জানি হয়েছে?
3: কি হয়েছে?
2: কেমন জানি হুগা যেতেছে, তাছাড়া সন্ধ্যার কালে সবকিছু ঝাপসা দেহে।
3: ওহো, কিছু না, ঠিক হয়ে যাবে। না
2: ঠিক হয় কেমনে? আজ কতদিন ধরে এই অবস্থা, আজকাল দেখতেছি অবস্থা আরো খারাপ।
3: কি যে করি, কত রকমের রোগ বিরোগ যে আছে দুনিয়ায়।
2: এইসব কথা করে বয়ে থাকলে তো চলবো না, ওরে ডাক্তারের কাছে নিয়ে যান, শহীর কিছু হইলে তো দুনিয়া অন্ধার।
4: দেখি মা, দেখি ওই দূরে তাকাও। আচ্ছা, চোখ ঘোরাও, ঘোরাও, ঘোরাও, এদিকে ঘোরাও। আচ্ছা, কি কি অসুবিধা হয় তোমার বলো।
3: কমা, তোর অসুবিধা তুই ক।
5: সাত লাগলে ঝাপসা দেহি, রাত হইলে বাতির ফহরেও কিছু দেহি না।
4: আর দিনের বেলায়?
5: দিনের বেলা রোদের দিকে চাইতে কষ্ট হয়,
4: চোখ লাল হয়, চোখ দিয়ে পানি পড়ে।
5: যে পড়ে।
3: ডাক্তার সাহেব, কি হয়েছে আমার মাইয়ার?
4: চোখের অন্য তেমন কোনো সমস্যা নেই, তবে মনে হচ্ছে রাতকানা হয়েছে।
3: রাতকানা?
4: হ্যাঁ, ভিটামিন এর অভাবজনিত কারণে সাধারণত এ রোগ হয়। সেই জন্যই সব শিশুকেই জন্মের পর ভিটামিন এ খাওয়াতে হয়। বিশেষ করে বেড়ে ওঠা শিশুদেরকে একটু বেশি করে তেল চর্বি জাতীয় খাবার খাওয়াতে হয়। শাক সবজি রান্না করার সময় অবশ্যই তেল ব্যবহার করতে হয়। মোট কথা, বাড়ন্ত শিশুদেরকে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ানো নিশ্চিত করতে হবে।
1: কোরবানির মূল শিক্ষাই হল ত্যাগ বা উৎসর্গ করা। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য আজ যারা পশু কোরবানি করেছেন তাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হোক। স্নেহ, ভালোবাসা আর হাসি আনন্দের বন্ধনে ঈদের আনন্দ অমলিন থাকুক সবার জীবনে। জীবনে বেঁচে থাকার মূল মন্ত্রই হচ্ছে ভালোবাসা, ভালো রাখা। আসুন আজকের এই আনন্দ দিনের আবহ ধরে রাখি জীবনের প্রতিটি ক্ষেত্রে। আবারও সবাইকে ঈদুল আজহার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করব আজকের স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠান। অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম শাহনাজ পারভীন, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, তত্ত্বাবধানে সৈয়দা তাসলিমা আক্তার, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
6: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জন

0: আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আফরোজা আক্তার। যথাযথ উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় আজ সারা দেশজুড়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল এক ভিডিও বার্তায় সকলকে ঈদ উল আজহা শুভেচ্ছা জানিয়ে বলেন, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যে নিহিত রয়েছে কোরবানির মহত্ব ও তাৎপর্য। ঈদ উল আজহা তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি রেডিও টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। এছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে পরিবেশন করা হচ্ছে বিশেষ খাবার। ঈদ উল আজহার অন্যতম অনুষঙ্গ জামাতে ঈদের নামাজ আদায়। হাজার হাজার মুসল্লির সমন্বয়ে রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায়। এখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, বিচারপতি, কূটনৈতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ জনসাধারণের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামাজ আদায়ের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ উল আজহার নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী আয়োজিত ঐতিহ্যবাহী বড়খানা অনুষ্ঠানে যোগ দেবেন। এদিকে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় ঐক্য ও সমৃদ্ধির লক্ষ্যে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার। জাতীয় ঈদগাহ ময়দান ছাড়াও রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7:00 থেকে শুরু করে মোট 5টি জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় পবিত্র ঈদ উল আজহার নামাজের জামাত। উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল 9:00। বন্দরনগরী চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জামিয়াতুল ফালাহ ঈদগাহে সকাল 7:00। দক্ষিণাঞ্চলের খুলনা মহানগরীতে ঈদ উল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 7:00 টাউন জামে মসজিদে। সিলেট নগরীতে প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহে ঈদগাহ ময়দানে সকাল 8:00। রাজশাহীতে প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 7:30 হজরত শাহ মাকদুম রহমতুল্লাহ আলাহি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। রংপুরে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:00 কালেক্টরেট ঈদগাহ ময়দানে। দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:00। এছাড়াও দেশের সকল উপজেলা, ইউনিয়ন ও থানা পর্যায়ের সকল মসজিদ এবং মসজিদ সংলগ্ন খোলা ময়দানে স্থানীয় পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ সকল জামাতের নামাজ শেষে দেশ, জাতীয় মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী 11 জুন বাজেট ঘোষণা করা হবে। তিনি আজ চট্টগ্রামের কাট্টলী দারুসালাম জামে মসজিদে ঈদ উল আজহার নামাজ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে আপ্রাণ চেষ্টা করছে। ঈদের নামাজের পর রাজধানী সহ সারা দেশে ধর্মপ্রাণ মুসল্লিরা এখন পশু কোরবানি করছেন। একই সঙ্গে চলছে চামড়া সংগ্রহ ও বর্জ্য অপসারণের কাজ। ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন নির্ধারিত সময়ের মধ্যে রাজধানীতে কোরবানি পশুর বর্জ্য অপসারণ নিশ্চিত করতে প্রায় 29,500 পরিচ্ছন্নতা কর্মী প্রস্তুত রেখেছে। এ সকল পরিচ্ছন্নতা কর্মীরা দুপুরের পর থেকে কোরবানি বর্জ্য অপসারণের কাজ শুরু করবেন। ব্যক্তিগত পর্যায়ে কোরবানির পর নগরবাসী যেন সুষ্ঠুভাবে বর্জ্য ব্যবস্থাপনা করতে পারেন, তাই তাদের মাঝে বিতরণ করা হয়েছে প্রায় 18 লাখ প্লাস্টিক ও পরিবেশ বান্ধব ব্যাগ। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যেখানে সেখানে কোরবানি বর্জ্য না ফেলতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক বার্তায় তিনি দুই প্রতিবেশী দেশের জনগণের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে নয়াদিল্লির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বার্তা।
2: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, যাদেরকে আল্লাহ এবছর কোরবানি করার সামর্থ্য দিয়েছেন তাদের প্রতি আমার বিনীত আবেদন, এবছর যাদের পশু কোরবানি দেওয়ার সামর্থ্য হয়নি তাদের সঙ্গে কোরবানির পশুর মাংস ভাগাভাগি করে নিন। এটিও কোরবানির আরেকটি অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ব্যাপারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন। দয়া করে যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন, সম্ভব হলে, যাতে কোরবানির দিনই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা যায়। পবিত্র ঈদে কায়মন বাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি বিশ্ব জুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি। প্রিয় দেশবাসী, আবারও আপনাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক।
0: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বার্তা। বাংলাদেশ বেতার ঢাকা। ঈদ মুবারক। আমাদের সকল প্রিয় শ্রোতাদেরকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও প্রাণডালা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের তৃতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্স, FM ১০৬ মেগাহার্স, FM ৯০ ও FM ১০২ মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শ্রোতাবন্ধুরা, জানিয়ে দিচ্ছি এখনকার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছি পল্লবী দে এবং আমি নাজমা বেগম লুসি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ সিরাজুল আলম, নাসরিন আক্তার ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন ঈদের গান শুনবেন। প্রথম গানের শিল্পী পারভীন আক্তার, গানের কথা সাজিয়েছেন শামসুল হুদা ও সুর করেছেন আবু বকর সিদ্দিক।

প্রিয় শ্রোতা, আপনারা ঈদের গান শুনছেন। এবারের শিল্পী সুমন রাহাত। এবারের গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ জালালউদ্দিন আহমেদ চৌধুরী ও সুর করেছেন আশরাফ বাবু। প্রাণের চেয়ে প্রিয় জিনিস করে সমর্পণ।

0: প্রিয় শ্রোতা, পরপর দুখানি ঈদের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে স্বাস্থ্যসম্মত পরিবেশে রক্ষায় করণীয় বিষয়ক বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে এস এম মোর্শেদ।
2: প্রিয় শ্রোতা, শুভেচ্ছা জানবেন, আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় করণীয় শীর্ষক একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানে। আমরা আজকের অনুষ্ঠানে মূলত আলোচনা করব বর্জ্য ব্যবস্থাপনা এবং কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের আজকের অতিথি এয়ার কমোডর মোহাম্মদ মাহবুব রহমান তালুকদার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমরা সবসময় দেখি পশু কোরবানি যেটা, সেটার সাথে আমাদের পরিবেশের একটি সম্পর্ক অত্যন্তভাবে জড়িত, এবং সারা বাংলাদেশে আমাদের সিটি কর্পোরেশন, পৌরসভা এবং স্থানীয় সরকারের অন্যান্য যে ইউনিটগুলো আছে তারাও বিশেষ উদ্যোগ গ্রহণ করে থাকে। আমরা প্রথমে একটু আপনার কাছে জানতে চাইব যে শহর এলাকায়, বিশেষত ঢাকা শহরে, যেহেতু এটা একটা ডেন্সলি পপুলেটেড সিটি এবং এখানে প্রচুর কোরবানি হয় এবং সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে বিশেষ পরিকল্পনাও করা হয়, তো এবার আপনাদের কি ধরনের প্রস্তুতি আছে, যদি প্রস্তুতি সম্পর্কে একটু বলতেন।
3: আমাদের একটা ব্যাপক একটা প্রস্তুতি, একটা কন্ডিশন মিটিং হয়েছে, অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তের ভিতরে হলো আমাদের সেন্ট্রাল তদারকি কমিটি আমরা গঠন করেছি, ওয়ার্ড লেভেলে তদারকি কমিটি গঠন করেছি, আমরা হাট পর্যায়ে তদারকি কমিটি গঠন করেছি। এটা শুধু এই অংশে না, আমাদের এখানে যান যন্ত্রপাতি সবগুলো আমাদের প্রস্তুতি নিতে হয়েছে। আমাদের প্রায় 1000 প্লাস আমাদের এখানে ইকুইপমেন্ট আমাদের লাগবে, এগুলি আমরা রেডি করেছি। আমাদের জনবল প্রায় 10,000-এর উপরে আমার জনবল এখানে আছে, সেগুলি আমরা রেডি করেছি। প্লাস বাসাবাড়ি থেকে যারা ময়লা কালেক্ট করে তাদের কিন্তু একটা বড় ধরনের রোল এখানে প্লে করতে হয়। সো তারা আমাদেরকে জনবল দিয়ে, যানবাহন দিয়ে এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে তারা আমাদেরকে সাহায্য করবে, সেই প্রতিশ্রুতি তারা আমাদেরকে দিয়েছেন। আমি আশা করছি যে প্রস্তুতি আমরা নিয়েছি 7-8 ঘন্টার ভিতরে আমরা ওই দিনের বর্জ্যটা আমরা সরাতে সক্ষম হব।
2: আচ্ছা, যদি আপনি একটু বলেন যে আসলে কোরবানির আগে নাগরিকদের কি ধরনের প্রস্তুতি থাকা দরকার।
3: জি, আপনি জানেন যে অনেক বড় একটা ধর্মীয় উৎসব এই সময়টা, এখানে অনেক পশু কোরবানি দিয়ে থাকেন আমাদের ধর্মপ্রাণ মুসলমানরা। আমরা যদি এই সময় যদি আমাদের সঠিক ব্যবস্থাপনাটা যদি আমরা না করতে পারি এবং আমাদের যদি সচেতনতাটা ওরকম পর্যায়ে না থাকে, তাহলে কিন্তু আমাদের পশুর রক্ত এবং উচ্ছিষ্টাংশ থেকে কিন্তু মারাত্মক পরিবেশের দূষণের সম্ভাবনা রয়ে যায়। সো এই কারণে আমি বলছি যে, এবং এই দূষণটা যখনই হবে তখন আমাদের কিন্তু রোগ বালাই এবং অন্যান্য অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই কারণে আমাদেরকে অত্যন্ত সচেতন ভাবে কোরবানির প্রস্তুতিটা নিতে হবে এবং কোরবানির আগে, কোরবানির দিন এবং কোরবানির পরও আমাদের অনেক করণীয় রয়েছে। ইম্পর্টেন্ট যদি জিনিসটা যদি বলি, আমাদের একটা স্থান নির্বাচন করা এবং এই স্থানটা যেন একটা আমাদের বসত বাড়ি থেকে যেন একটু দূরে হয়, একটা খোলামেলা জায়গা হয়, রোদ্রের আলো যেন ওখানে যায়, পাশাপাশি হলে এটা যেন রাস্তা থেকে কাছে হয়। কারণ যখনই ময়লাগুলি এখানে ইয়া করা হবে তখনই যেন আমাদের কর্মী বাহিনী যারা যেখানে কাজ করেন, গ্রামে কাজ করুক বা শহরে কাজ করুক, তারা যেন এই বর্জ্য যেটা হবে সেটা যেন কালেক্ট করতে তাদের জন্য সুবিধা হয়। সো এখানে কিন্তু নির্দিষ্ট স্থান নির্বাচন একটা ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা ওয়ার্ড পর্যায়ে কিন্তু আমরা কয়েকটা স্থান নির্বাচন করেছি এবং সবাইকে আমরা অবগত করার চেষ্টা করবো যে স্থানগুলি কোথায়। আমরা মিনিমাম 4-5 জায়গা নির্বাচন করেছি। সো আমরা সবাইকে জানানোর চেষ্টা করছি যে আপনারা ওখানে কোরবানি করুন এবং এটা ওখানে করার জন্য একটা স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ বান্ধব হবে।
2: তো পরিচ্ছন্নতাও কিন্তু একটি ধর্মীয় বিষয় এবং এর ধর্মের শিক্ষা হচ্ছে যে মানুষ পরিচ্ছন্ন জীবন যাপন করবে এবং কোরবানির চামড়া, কোরবানির রক্ত কোনোভাবে যাতে আমাদের পরিবেশ, প্রকৃতি, পরিচ্ছন্নতাকে ব্যাঘাত না ঘটে সেটা খেয়াল রাখো আমাদের ধর্মীয় চেতনারই একটি অংশ। আচ্ছা, মাঝে মাঝে দেখতাম যে সিটি কর্পোরেশন থেকে বিনামূল্যে ব্যাগ সাপ্লাই করা হতো আর কি, যাতে বর্জ্যগুলো ওইখানে রাখা হয়। এবার কি সেটা করছেন আপনারা?
3: জি, আমরা কিন্তু এবার প্রতিটা পশুর বিপরীতে আমরা একটা বায়োডিগ্রেডেবল ব্যাগ, তারপরে একটু স্যাভলন, একটু ব্লিচিং পাউডার আমরা প্রতিটা গরুর এগেনস্টে নাগরিকের কাছে পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করেছি। আশা করছি তাদের হাতে পৌঁছে যাবে এবং পাশাপাশি ইমার্জেন্সি কিছু স্টেপ রেখেছি, কেউ যদি বলে যে তারা পায়নি তখন আমরা তাদেরকে দিতে পারবো। এটা ইম্পর্টেন্ট জিনিস, কেন ব্যাগের ভিতরে যদি বর্জ্যটা যদি ম্যানেজমেন্ট করে রাখা তাহলে এটা আমাদের জন্য ম্যানেজ করাটা সহজ। যত কম ভোগান্তি দিয়ে আমরা বর্জ্য ব্যবস্থাপনাটাকে সঠিকভাবে করতে
2: পারি। এটা আপনি ঠিকই বলেছেন, আমরা গত কয়েকটা ঈদে দেখেছি যে আপনাদের খুব একটি তৎপরতার কারণে আমরা দেখছি যে কয়েক ঘন্টার মধ্যেই আপনারা বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছেন। আশা করব যে এবার সেটা আরো জোরদার হবে। তো আপনার কাছে একটু প্রশ্ন করব যে এই যে যারা কসাই যাদের আম বলি, তাদের শারীরিক নিরাপত্তার জন্য কি ধরনের প্রস্তুতি থাকা দরকার?
3: জি, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোরবানির সময় আমরা যদি স্বাস্থ্যবিধিটা মেনে চলি, আমরা যদি ন্যূনতম যদি সম্ভব হয় আমাদের যখনই আমরা কোরবানির কার্যক্রমটা পরিচালনা করব সেখানে অ্যাটলিস্ট 3 ফিট যদি গ্যাপ থাকে তাহলে এটা আমাদের জন্য একটা সেফ। ধরেন একজন এখানে কাজ করছে, পাশে আরেকজন কাজ করছে, দুইজন কাজের মাঝখানে যেন 3 ফিট
2: দূরত্ব থাকে।
3: জি, তাহলে আমার মনে হয় কিছুটা হলেও আমরা স্বাস্থ্যসম্মত ভাবে এগুলি বিচার বিশ্লেষণ করে কাজ করতে পারবো। কয়েকটা ইম্পর্টেন্ট ইস্যু একটু সকলের অবগতির জন্য জানাতে চাই। আমরা যেন কোরবানিটা করার পরে আমরা যেন কোরবানির বর্জ্যটা যেখানে সেখানে না ফেলে। সেকেন্ড যে ইম্পর্টেন্ট জিনিসটা হলো, কোরবানির আগেই আমরা বাড়ির পাশে কোনো মাঠে মাঠের কর্নারে কিংবা পরিত্যক্ত জায়গায় একটি গর্ত তৈরি করে যদি আমরা রাখি তাহলে কি হবে, যেহেতু আপনার শহরে হলে তো ডাস্টবিন আছে, আমি ডাস্টবিনের ময়লা রাখতে পারবো, বাট গ্রামে হইলে আমার জন্য সুবিধা, ওই গর্তে কিন্তু আমি কোরবানির উচ্ছিষ্টাংশ আমরা ওখানে রাখতে পারবো। ওইটার একটা বড় ধরনের অ্যাডভান্টেজ, এটা আমাদের বর্জ্য ব্যবস্থাপনার আমাদের জন্য একটা সুবিধা হবে। আরেকটা হলো, আমরা এটা ইম্পর্টেন্ট দিক হলো, জায়গাটা যদি খোলামেলা হয় তাহলে কি রাস্তার কাছাকাছি হলে বর্জ্যের গাড়ি ওখান থেকে পৌঁছতে পারবে, ওখান থেকে সরাসরি ময়লাগুলি নিয়ে যেতে পারবে। সো এই কারণে একটা গর্ত তৈরি করে রাখা এবং খোলামেলা জায়গায় করা এবং রাস্তার পাশে কোরবানিটা করা। তারপরে উচ্ছিষ্টাংশ যদি আমরা এক জায়গায় রাখি তাহলে আমরা যে লাইক মাংস কাটার সময় অনেক ছোটখাটো
2: উচ্ছিষ্ট হয় আর কি,
3: এগুলি যদি আমরা যত্রতত্র না রেখে যদি এক জায়গায় রাখি তাহলে যেটা হলো আমরা কাজ শেষ হওয়ার পর এগুলি যদি আমরা সবগুলিকে একত্রিত করে যদি আমরা মাটিতে পুঁতে রাখি অথবা যদি আমরা প্যাকেট করে রাখি, সিটি কর্পোরেশনের এলাকার লোক ওখান থেকে এসে প্যাকেটটা নিয়ে যাবে অথবা গ্রামে এটা আমরা গর্তে রেখে দিলাম। তারপরে আপনার কোরবানি দেওয়ার পরে যেখানে আমরা কোরবানি দিয়েছি সেখানে যদি কোরবানির সব কার্যক্রম শেষে কোরবানির চামড়া ও মাংস কাটাকাটি যেখানে করা হবে বা হয়েছে সেখানে যদি ভালোভাবে যদি আমরা ধুয়ে দিই এবং ওখানে ধোয়ার পরে যদি আমরা ওখানে যদি যে স্যাবলনটা আমরা দিচ্ছি বা গ্রামে যদি স্যাবলনটা তা নাও থাকে, আমরা যদি একটু গরম পানি দিয়ে জায়গাটা ধুয়ে দিই, যদি আমাদের ব্লিচিং পাউডার থাকে ব্লিচিং পাউডার ওখানে বিছিয়ে দিই এবং জায়গাটা যদি শুকিয়ে ফেলি তাহলে অনেকভাবে আমাদের জীবাণু মুক্ত করা সম্ভব। পরবর্তীতে যে চামড়াটা আছে এই চামড়াটা আমরা দেরি না করে কোরবানির পরপরই আমরা চামড়াটা যথাযথই সম্ভব আমরা স্থানীয় ব্যবসায়ীদের কাছে আমরা বিক্রি করে দেব। আমার অনুরোধ থাকবে চামড়াটা আমরা যখনই আমরা কোরবানি শেষ হয়ে গেছে সাথে সাথে আমরা চামড়াটা হস্তান্তর করে দেব, চামড়াটা রাখবো না। আর যারা মৌসুমী ব্যবসায়ী আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা কোথাও স্তূপকৃত করে চামড়া না রেখে আপনারা যদি সাথে সাথে যদি আপনাদের যদি আমি বিভিন্ন পয়েন্ট আছে আমরা যদি আড়তে যদি পাঠানোর ব্যবস্থা করি আর যদি আমরা ওই আড়তে পাঠানোর আমার যে এই সময়টুকু আমরা না পাই বা সক্ষমতা না থাকে আমরা যেন লবণ দিয়ে যেন চামড়াটা সংরক্ষণ করি তাহলে কিন্তু চামড়াটা ভালো থাকবে, পরিবেশ অনেকাংশে দূষণমুক্ত আমাদের রাখা সম্ভব হবে। আমরা এই সামগ্রিকভাবে যদি কাজগুলি করি আমার মনে হয় একটা ভালো এবং সুন্দর কোরবানি আমরা উপহার দিতে পারবো।
2: জি, আমরা শুনছিলাম যে বর্জ্য ব্যবস্থাপনায় আপনাদের বিশেষ প্রস্তুতির বিষয়ে। অনেকের অভিযোগ থাকতে পারে হয়তো কোনো এলাকায় বর্জ্য রয়ে গেছে কোনো কারণে পরিষ্কার হয় নাই, সেক্ষেত্রে আপনাদের কি কোনো হটলাইন নাম্বার আছে যেখানে নাগরিকরা ইচ্ছে করলে অভিযোগ দায়ের করতে পারে?
3: জি, আমাদের হটলাইন নাম্বার আছে, প্লাস হলো আমাদের ওয়ার্ড লেভেলে আমাদের চেইন আছে, আমাদের কনজারভেন্স ইন্সপেক্টর আছে, আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছে, ওয়ার্ড সচিব আছে, প্লাস আমাদের এখানে সিটি কর্পোরেশনে তো আমরা আছি। পাশাপাশি আমাদের হটলাইন নাম্বারটা একটু জানিয়ে দিতে চাই, যখনই সমস্যা আমাদেরকে জানাতে পারবে। হটলাইন নাম্বারটা হলো 0222-3386014।
2: জি,
3: আমি আবার বলছি 0222-3386014। আর আমাদের মোবাইল নাম্বার আছে সরাসরি 0170-99-00888। 0170-99-00888।
2: জি, অনেক ধন্যবাদ এয়ার কমোডর মোহাম্মদ মাহবুব রহমান তালুকদার। আজকের অনুষ্ঠানে আপনি বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষা সম্পর্কে অনেকগুলো তথ্য দিয়েছেন। এই তথ্যগুলো আমাদের স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় যথেষ্ট সহায়ক হবে। প্রিয় শ্রোতা, আমরা আশা করব এই প্রকৃতি পরিবেশ আমাদের, আমরা যদি প্রকৃতি পরিবেশকে ঠিকভাবে যত্ন নিতে না পারি তাহলে আমাদের বিপর্যয় অনিবার্য। বিশেষত কোরবানির চামড়া সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, এই সব বিষয়ে আপনাদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত প্রয়োজন। আমরা যদি আমাদের প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় দায়িত্বশীল আচরণ করি তাহলে নিঃসন্দেহে আমরা আমাদের এই দেশকে আমাদের নিজেদের জন্য এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ হিসেবে উপহার দিতে পারব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আপনাদের সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা।
1: এতক্ষণ শুনলেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ক বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানটি। সাক্ষাৎকার গ্রহণে এস এম মোর্শেদ, শব্দগ্রহণ ও সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ডক্টর শায়লা আক্তার। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ছায়াছবির গান। প্রথমেই শুনবেন প্রিন্স ছায়াছবি থেকে এই গানটি। কণ্ঠ দিয়েছেন ইমরান ও কোনাল।

এবার শোনাব জঙ্গি ছায়াছবির গান। তাহসান খান ও আতিয়া আনিশা গেয়েছেন আকাশটা তোমার মতো ভুবন ভাঙানো হাসি।

অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে শোনাব বরবাদ ছায়াছবির গান, শিল্পী প্রীতম হাসান।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে শুনবেন ১৯-২০ ছায়াছবি থেকে এই গানটি। কণ্ঠ দিয়েছেন অবন্তী সিথি ও মাহতিম সাকিব।

0: খাল খননের গানটি শুনছিলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে মাওলানা মোহাম্মদ আল আমিন।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা, আজ পবিত্র ঈদুল আজহা, আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। সম্মানিত শ্রোতা, আমরা আলোচনা করব ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও কুরবানির বর্জ্য অপসারণ সম্পর্কে। এ বিষয়ে আলোচনার জন্য আমার সাথে উপস্থিত রয়েছেন মাওলানা কারি মোহাম্মদ নুরুজ্জামান, খতিব মাতুয়াইল কেন্দ্রীয় জামে মসজিদ যাত্রাবাড়ি ঢাকা।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
2: সম্মানিত শ্রোতা, আল্লাহ তাবারক তাআলা কুরআনুল কারীম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। আমরা আমাদের আত্মার পরিশুদ্ধতার জন্য, হৃদয়ের প্রশান্তির জন্য, মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব। এই কোরবানির মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের পবিত্রতা অর্জন করব, সাথে সাথে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্ন করাও কিন্তু আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস বুখারী শরীফে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত্তুহুর ও শাতরুল ইমান, পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা এটি ইমানের অঙ্গ। অপর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইমানু বিদউ ওয়া সাবউনা শুবা, আউয়ালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ইমানের সত্তরটিরও বেশি শাখা রয়েছে, আর সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং সর্বশেষ শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। সম্মানিত শ্রোতা, আমরা দেখতে পাই কোরবানির সময় আমরা অনেকেই কোরবানি করে কোরবানির পশুর রক্ত কিংবা এর বর্জ্য রাস্তায় ফেলে রাখি, এর মাধ্যমে মানুষের কষ্ট হয়। তাই আমাদের ইমানি দায়িত্ব হল, যেমনিভাবে আমরা ইমানি তাকাদায় কোরবানি করি আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কোরবানির পরপর কোরবানির পশুর রক্ত অথবা অন্য যে কোনো বর্জ্য নিজ দায়িত্বে আমরা পরিষ্কার করব, পরিচ্ছন্ন রাখব এবং আমাদের আঙ্গিনা আমরা পরিষ্কার রাখব। সম্মানিত শ্রোতা, এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের আজকের অতিথি মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান সাহেবের কাছ থেকে শুনব ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব কি।
3: ধন্যবাদ। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে মানব জাতিকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপনের জন্য তাগিদ দিয়েছেন। ইরশাদ হয়েছে সূরা মুদাসসিরের চার ও পাঁচ নম্বর আয়াতে, ও সিয়াবাকা ফাতাহির ও রুজ্জা ফাহাজুর, আর তোমার পোশাক পরিচ্ছদকে পবিত্র রাখো এবং যাবতীয় মলিনতা ও অপবিত্রতা থেকে দূরে থাকো। অধিক পবিত্র হওয়ার মানসিকতার জন্য কুবাবাসীর প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে।
2: মহতারাম, আপনি যেমনটি বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কুবাবাসীদের প্রশংসা করেছেন কারণ তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাদের ঘর বাড়ি আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এই জন্যই আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি সেখানে নামাজ আদায় করুন, সেখানে সর্বপ্রথম মসজিদ কায়েম করুন। সম্মানিত শ্রোতা, আমরা এই ঘটনার আলোকেও বুঝতে পারি যেই মহল্লার যেই পাড়ার মানুষগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা ভালোবাসে তাদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সম্মানিত শ্রোতা, এ পর্যায়ে আমরা জানব যে অপরিচ্ছন্নতার কারণে আমাদের কোরবানির এবাদতে কোনো ঘাটতি হয় কিনা বা কোরবানির এবাদতে কোনো প্রভাব ফেলে কিনা।
3: অবশ্যই হয়, কারণ ইসলামে পরিচ্ছন্নতাকে ইমানের অঙ্গ বলা হয়েছে, যেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কষ্ট থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করবে না, যত্রতত্র বর্জ্য ফেলে রেখে দুর্গন্ধ ছড়ালে এবং মানুষের চলাচলে কষ্ট দিলে গুনাহ হওয়াটাই কিন্তু স্বাভাবিক। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা যেখানে ইমানের অংশ সেখানে কুরবানির মতো মহান ইবাদত অপরিচ্ছন্নতার কারণ হতে পারে না। আসলে কুরবানির বর্জ্য পরিষ্কারের ব্যাপারে অবহেলা ইমানের দুর্বলতারই প্রমাণ বহন করে।
2: কুরবানির বর্জ্য যদি অপসারণ না করা হয় তাহলে কুরবানি দাতার কিন্তু যথেষ্ট ক্ষতি হয়। দেখুন, কুরবানি করা হচ্ছে ওয়াজিব, আর ওয়াজিবের সাথে যখন মানুষকে কষ্ট দেওয়ার মতো হারাম কাজটি মিশ্র হয়ে যায়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ওই ব্যক্তি যার হাত জবান থেকে মানুষ নিরাপদ থাকবে, যে মানুষকে কষ্ট দিবে না, সেই তো মুমিন। তো আপনি ইবাদত করতে গিয়ে, ওয়াজিব আদায় করতে গিয়ে কোনো মুসলমানকে যদি কষ্ট দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওয়াজিব কবুল হওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রতিবন্ধকতা তৈরি করবে। এ পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাইব যে কোরবানির বর্জ্য অপসারণে ইসলামের সাধারণ কোনো নির্দেশনা রয়েছে কিনা।
3: রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়লা আবর্জনা ও রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণকে ইমানের 70টি শাখার মধ্যে সর্বনিম্ন শাখা হিসেবে উল্লেখ করেছেন। তাই বর্জ্য সময় মতো অপসারণ করে পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যকর রাখা প্রত্যেক মুসলিমের নৈতিক ধর্মীয় দায়িত্ব। বর্জ্য অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসে। নিজের শরীর, পোশাকের মতো আবাস স্থানকেও নোংরা, আবর্জনা ও দৃষ্টিকটু উপাদান থেকে পরিচ্ছন্ন রাখতে হবে। সাইদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র, তিনি পবিত্রতাকে পছন্দ করেন। আল্লাহ পরিচ্ছন্ন, তিনি পরিচ্ছন্নতা পছন্দ করেন। আল্লাহ মহৎ, তিনি মহত্ব পছন্দ করেন। আল্লাহ বদান্য, তিনি বদান্যতা পছন্দ করেন। অতএব তোমরা তোমাদের ঘরের যে উঠানগুলো আছে সেই উঠানগুলো পরিচ্ছন্ন রাখার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে। এদিকে পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাকে ইমানের অংশ আখ্যায়িত করা হয়েছে। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানের 70-এর বেশি শাখা রয়েছে, তার মধ্যে সর্বোত্তম হল কি, লা ইলাহা ইল্লাল্লাহ, আর নিম্নতম হল চলাচলের পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা।
2: এ পর্যায়ে আপনার কাছ থেকে জানবো যে কোরবানির বর্জ্য অপসারণে আমরা কিভাবে দায়িত্ব পালন করতে পারি।
3: আসলে এই বিষয়টা অতীব জরুরি একটি বিষয়। পশু কোরবানি দেওয়ার প্রথম ধাপ যে স্থান নির্বাচন করা, বসত বাড়ি থেকে যতটা দূরে পশু কোরবানি দেওয়া যায় ততটা দূরে কোরবানি দেওয়া উচিত, অথবা এমন স্থান নির্বাচন করতে হবে যেখান থেকে পশুর বর্জ্য নিষ্কাশন করতে সহজ হয়। পশু কোরবানি দেওয়ার স্থানে বেশি করে গর্ত খুঁড়ে রক্ত মাটিতে পুঁতে ফেলতে হবে, এমনভাবে রক্ত মাটিতে পুঁতে ফেলা দরকার যাতে কোনো প্রাণী মাটি খুঁড়ে গন্ধ না ছড়াতে পারে। গোস্ত কাটার পরে উচ্ছিষ্ট বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। আর বিশেষ করে শহরে যারা সিটি কর্পোরেশনের আওতাধীন আছেন তারা কয়েকজন মিলেমিশে একই স্থানে কোরবানি দেওয়ার চেষ্টা করা দরকার। এতে সিটি কর্পোরেশনের কর্মীদের বর্জ্য নিষ্কাশন ও অপসারণের জন্য সহজ হয়। যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট স্থানে কোরবানি না দিতে পারেন, তাহলে নিজ দায়িত্বে পশুর উচ্ছিষ্ট বর্জ্যগুলো ডাস্টবিনে ফেলে আসা উচিত। পশু কোরবানি দেওয়ার স্থান ভালোভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত এবং জীবাণু যাতে না ছড়াতে পারে সেজন্য রক্ত মাখানো স্থানে বিভিন্ন জীবাণুনাশক যেমন স্যাভলন মিশানো পানি ও ব্লিচিং ছিটানো উচিত। এছাড়া পশুর উচ্ছিষ্ট বিশেষ অংশ হল কি, চামড়া। যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় ব্যবসায়ীদের কাছে চামড়া বিক্রি করে দেওয়া উচিত অথবা স্থানীয় মাদ্রাসা বা এতিমখানায় দান করে দিতে হবে। যদি আমরা এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে পারি, অনুসরণ করতে পারি, তাহলে পশু কোরবানি দেওয়াটা আমাদের সহজ, বর্জ্য পরিষ্কার করাটাও সহজ। তাহলে প্রতি বছর কোরবানির পরবর্তী আমাদের যে সমস্যাগুলো মোকাবেলা করতে হয় সেই সমস্যাগুলো থেকে রেহাই পেতে পারবো আমরা ইনশাআল্লাহ।
2: মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা, আসুন আমরা পশুর বর্জ্য নিজ দায়িত্বে অপসারণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কুরবানি কবুল করুন।
1: এতক্ষণ শুনলেন ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন মাওলানা মোহাম্মদ আল আমিন। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
0: আজ পবিত্র ঈদুল আজহা, একে অপরের মাঝে নিজেকে বিলিয়ে দেবার দিন। আজ সবাই সমান, সকলে ভাই ভাই। সত্য ও ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ করার আহ্বান নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। বিশ্ব মালিক মহান আল্লাহর উদ্দেশ্যে সমস্ত হৃদয় উৎসর্গ করার তাগিদ দেয় পবিত্র ঈদুল আজহা। আজ পবিত্র ঈদুল আজহা, এই ঈদ আনন্দ বিলিয়ে দেবার, এই ঈদ ত্যাগের মহিমায় ভাস্বর, এই ঈদ আলিঙ্গনের, বন্ধুত্বের, ভ্রাতৃত্বের। ঈদ মুবারক। অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ভক্তিমূলক গান। প্রথম গানের শিল্পী খালিদ হোসেন।
4: যেদিন

প্রিয় শ্রোতা, আপনারা ভক্তিমূলক গান শুনছেন। এবারের শিল্পী নওশিন লায়লা। গানের কথা সাজিয়েছেন আব্দুল হাই আলহাদি এবং সুর করেছেন শওকত হোসেন।

0: দুখানি ভক্তিমূলক গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বার্তা।
1: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, যাদেরকে আল্লাহ এবছর কোরবানি করার সামর্থ্য দিয়েছেন তাদের প্রতি আমার বিনীত আবেদন, এবছর যাদের পশু কোরবানি দেওয়ার সামর্থ্য হয়নি তাদের সঙ্গে কোরবানির পশুর মাংস ভাগাভাগি করে নিন। এটিও কোরবানির আরেকটি অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ব্যাপারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন দয়া করে। যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন সম্ভব হলে, যাতে কোরবানির দিনই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা যায়। পবিত্র ঈদে কায়মনো বাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের মাতৃভূমি সহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি বিশ্ব জুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি। প্রিয় দেশবাসী, আবারও আপনাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক।
0: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বার্তা। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় বন্ধুরা, এখন শুনবেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বরচিত কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান শ্রেষ্ঠ সমর্পণ। গ্রন্থনা উপস্থাপনায় মহিউদ্দিন তাহের।

0: নতুন চাঁদের তকবীর শুন, কয় দেখি ওই মুয়াজ্জিন, আসমানে ফের ঈদুজ্জোহার, চাঁদ উঠেছে মুসলিমিন। এলো স্মরণ করিয়ে দিতে ঈদুজ্জোহার এসে চাঁদ, তোরা ভোগের পাত্র ফেল রে ছুঁড়ে, ত্যাগের তরে হৃদয় বাঁধ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের বাণীর রেশ ধরেই যেন বছর ঘুরে আবার এসেছে কোরবানির ঈদ, ঈদ উল আজহা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই পবিত্র দিনে সকলকে জানাই ঈদ মুবারক। এই আনন্দ দিনটি শ্রোতাদের সঙ্গে উদযাপনের লক্ষ্যে আজ বাংলাদেশ বেতার ঢাকা আয়োজন করছে স্বরচিত কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান শ্রেষ্ঠ সমর্পণ। মানুষ মহান স্রষ্টার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে, এই শিক্ষাই ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের জন্য রেখে গেছেন। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই ত্যাগের আনুষ্ঠানিক অনুসরণকে বিশেষ মর্যাদা দিয়েছেন। আর ঈদ উল আজহার মূল আহ্বান হল সৃষ্টিকর্তার প্রতি একনিষ্ঠ আনুগত্য প্রকাশ। সম্পদের মোহ, ভোগ বিলাসের আকর্ষণ, পরিবারের মায়া, সবকিছুর ঊর্ধ্বে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আত্মসমর্পণ করে দেওয়াই হল ঈদ উল আজহার মূল শিক্ষা। এই কুরবানি কেবল পশু কুরবানি নয়, নিজের পশুত্ব, নিজের ক্ষুদ্রতা, নিচতা, স্বার্থপরতা, হীনতা, দীনতা, আমিত্ব এবং অহংকার ত্যাগের কুরবানি। বন্ধুরা, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে স্বরচিত কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান শ্রেষ্ঠ সমর্পণে একদল কবিকে তাঁদের লেখা কবিতা পাঠের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তারা হলেন কবি কামাল বাড়ি, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি জাকির আবু জাফর, কবি রহিমা আক্তার কল্পনা, কবি অদ্বৈত মারুত। বন্ধুরা, প্রথমেই নিজের লেখা কবিতা পাঠ করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কবি রেজাউদ্দিন স্টালিনকে।
1: সমর্পণ। পিতা ইব্রাহিম প্রতি বছর জেগে ওঠেন আর পরীক্ষা দেন মহত্তম ভালোবাসা। তিনি জানেন স্রষ্টার দয়া অসীম আর সন্তান ফিরে আসবে উৎসর্গের উপত্যকা থেকে। ফেরেশতারা আনন্দে করতালি দেয় আর ইসমাইল ঘোষণা দেন লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক। পশুরা নির্দ্বিধায় স্রষ্টার নিকট সমর্পিত, তাদের রক্তে পবিত্র হয়ে ওঠে সাত আসমানের তারা। হিংসা ঘৃণা অন্যায়ের বিরুদ্ধে প্রতিটি রক্তকণিকা হয়ে ওঠে প্রতিরোধ। পিতা ইব্রাহিম, নবী ইসমাইল, নবী ইয়াকুব আর ইউসুফ একসাথে অবনত হন একত্ববাদের সামনে। পাথর গলে সমুদ্র হয়ে যায়, বালুকা রাশি হয়ে যায় নক্ষত্র, ভালোবাসার ত্যাগের মুহূর্তে স্রষ্টা মোহিত, মানুষের সমর্পণের প্রতিটি ইচ্ছাকে দেন স্বীকৃতি। তখন সেজদায় নত হয় চাঁদ সূর্য আর অনন্ত সমগ্র।
0: আহা, এ যেন অন্য জগতে হারিয়ে যাওয়া। অসংখ্য ধন্যবাদ কবি রেজাউদ্দিন স্টালিনকে তার মিষ্টি কবিতাটি শ্রোতাদের পড়িশোনাবার জন্য। কোরবানির ঈদ মানেই ত্যাগ, ভালোবাসা আর আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য। এই দিনে আমরা শিখি নিজের চাওয়া ছেড়ে কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করতে হয়। কেবল পশু নয়, মনের ভেতরকার অহংবোধকে কোরবানি দিতে হয়, এটাই এই দিনের শিক্ষা। এখন স্বরচিত কবিতা পড়ে শোনাচ্ছেন কবি রহিমা আক্তার কল্পনা।
2: পূর্ণ সমর্পণ। ঘুম ভেঙে গেলে একটি নতুন ভোর, দিন আসে দিন যায়, সবগুলো দিন একই রকম নয় কে না জানে। কোনো কোনো দিন খুব অনন্য হয় ত্যাগে, সারা বছরের দীর্ঘ প্রতীক্ষার পর আসে সেই অনন্য দিন, পরিপূর্ণ ত্যাগের আনন্দে মুখর। প্রিয় প্রাণীকে উৎসর্গ করে দেয়া দিনে ঈদ উল আজহায় আমরা দেখি মানবাত্মার পূর্ণ সমর্পণ। শুধু নয় পশু কোরবানি, মনের পশুকে দিয়ে জবাই, চিরতরে পশুত্ব বিদায় হোক এইটুকু আহ্বান। আমাকে বলো না শুধু প্রাণের আহুতি, আমাকে বলো না শুধু জীব অপচয়, আমাকে বলো না শুধু হত্যা আর উল্লাস, আমাকে শিখিয়ে দাও সমর্পণের পথ, আমাকে চিনিয়ে দাও সমর্পণের পথ, আমাকে বানাও তোমার পথের যাত্রী প্রভু। সর্বচরাচরে এই আরতি ধ্বনিত হোক, পৃথিবীতে সেই দিন কোরবানি হবে যথাযথ, গৃহ পশু শুধু নয়, বিলয় ঘটুক মনের পাশবিকতা।
0: আহা, কবি রহিমা আক্তার কল্পনাকে অজস্র ধন্যবাদ তার এই দুর্দান্ত কবিতাটি আমাদের উপহার দেবার জন্য। ঈদ উল আজহার এই দিনে আমাদের সকলের হৃদয় মন পবিত্রতায় স্নিগ্ধ হোক, সুখে আনন্দে ভরে উঠুক এই কামনা করছি। কবিতা কেবল সাহিত্য নয়, এটি সমাজ, রাজনীতি ও মানব চেতনার প্রতিফলন। বিভিন্ন কবিদের কবিতায় যুগের কথা, মানুষের কথা, মুক্তির স্বপ্ন প্রতিফলিত হয়েছে। বন্ধুরা শুনছেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে স্বরচিত কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান শ্রেষ্ঠ সমর্পণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবার নিজের লেখা পাঠের জন্য আমন্ত্রণ জানাচ্ছি কবি জাকির আবু জাফরকে।
3: ত্যাগের মহিমা অপার বিস্ময়, ত্যাগের তাৎপর্য পাঠ করে দাঁড়াতে চাই জীবনের পাশে, যে জীবন চাঁদমুখী দ্যুতি রুজান, যে জীবন সুগন্ধির সম্ভ্রান্ত সৌরভ। মানুষ মুখস্থ করে ক্ষুরধার করেছে শ্রুতির মশি, লিখব জ্ঞানের লতিকা, হিকমতের হাওয়ায় ওড়াব দূরদৃষ্টির পতাকা, ত্যাগের কলমে লেখা হবে জীবনের বিজয়। তুমি কি পাঠ করো আমাকে, আমার পথের ঘ্রাণ, স্বপ্নের নদী, জাগ্রত সুখ সবই এখন লিখি ত্যাগের তুলিতে। একবার নিয়ে এসো পুণ্যের বাটখারা, সত্যের মাপ কাঠি তুলে নিক্তিতে পাতাও, দেখো সত্যের পাল্লাটি ভীষণ ভারী। একদা মানুষ হওয়ার স্বপ্ন আমাদের সবকিছুই ত্যাগের কাতারে ঠেলে দিয়েছিল, হিংসা লোভ লালসার পঙ্কিলতা ছেড়ে হৃদয়কে শূন্য করে তুলেছিলাম। কিভাবে আবার ফিরে পাপের তুফান, লণ্ড ভণ্ড করে পুণ্যের বসতি, সেই তুফানও ত্যাগ করার সংকল্পে দৃঢ় প্রতিজ্ঞ হলে অমাবস্যাও ভরে উঠে যোছনায়। একদা চাঁদের দিকে হাত বাড়াতাম, এখন হৃদয় বাড়িয়ে রাখি, ভাবি আমাকে পাঠ করুক চাঁদের পাঠশালা, ত্যাগের মহিমা হোক নক্ষত্রের নামতা। এখন আর আমি শুধু মানুষ পাঠ করি না, আমি পাঠ করি হৃদয়ের গহন গুঞ্জন, যা হয়ে উঠে এক বিস্ময় নামের মৌমাছি।
0: চমৎকার একটি কবিতা উপহার দিলেন কবি জাকির আবু জাফর, তাকে সবিশেষ ধন্যবাদ। স্বরচিত কবিতা শুনছেন, এবার নিজের লেখা কবিতা নিয়ে আসছেন কবি অদ্বৈত মারুত।
4: ত্যাগের মহিমা। ঈদের এই সকাল আজ শুধু সকালই নয়, অশ্রু জলে ভিজে ওঠা এক শান্তির মাঠ, প্রার্থনার দরজায় কোরবানি পশুর পদচিহ্ন, তবু প্রশ্ন করে বসে আমার মন, এই পশু কি সত্যি আমার ত্যাগ? যে পশু মাঠে চরে ঘাস খর বিচালি খায়, সে তো নির্বাক, আমি তো হিন, কিন্তু আমার ভেতরে যে পশুর বাস, সে কথা বলে, ছল করে, জ্বালা, সে আমার ক্রোধ, অপ্রতিরোধ দাবানল, সে আমার হিংসা, শীতল হাসিতে বিষ মেশানো জল, সে তো লোভী, অহংকারী, তার সব চাই, তার কাছে ভালোবাসা মূল্যহীন, ক্ষমাহীন হৃদয় যেন আগুন পাথর, সে কি আমি নাকি আমি? ঈদ উল আজহা মানে আত্মার বিপ্লব, ছুরি চালাতে হয় নিজ মনের গহীনে, যে অন্ধ কোণে জমা থাকে অসীম ঘৃণা। আমি কি ছুরি চালাতে পারি ঈর্ষার বুকে? আমি কি পারি ত্যাগ করতে অভিমান অহং

0: অনেক ধন্যবাদ কবি অদ্বৈত মারুতকে তার চমৎকার কবিতাটি আমাদের পড়ে শোনানোর জন্য। কবিতা আমাদের শেখায় ভাবতে, অনুভব করতে, ভালোবাসতে, আর আবৃত্তি শেখায় কিভাবে সেই অনুভূতিকে অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। এই দুই শিল্পের সমন্বয়ে গড়ে ওঠে মানবিকতা ও সৌন্দর্যের এক সেতু বন্ধন। তাই কবিতা ও আবৃত্তি শুধু সাহিত্য নয়, এরা আমাদের সংস্কৃতি, চেতনা ও আত্মার অংশ। আর এই ঈদ উল আজহার কবিতায় আমরা দেখি তারই চমৎকার এক প্রতিফলন। পবিত্র ঈদ উল আজহা নিয়ে আসে আত্মশুদ্ধির শিক্ষার আলো, আর সেই আলোয় ধুয়ে মুছে যায় হিংসা ও গ্লানি। প্রিয় শ্রোতা বন্ধু, আজকের এই ঈদ উদযাপনী আসরের শেষ কবিতাটি নিবেদিত হচ্ছে এখন। স্বরচিত এই কবিতাটি পাঠ করছেন কবি কামাল বারী।
1: ত্যাগ সে মহিম শ্রেষ্ঠ সমর্পণ, অপূর্ব বন্ধন তার, অপরূপ প্রেমের মোহর, বন্ধুর স্মারক রেখা, শুদ্ধ প্রেরণায় রেখায়ন, আজও হৃদয়ে তরঙ্গ খেলে যায় রক্তে নয় প্রেমে, হিংস্র নখর ক্রমশ বাড়ে পাশবিক ব্যবহার, আহা ভেতরে ভীষণ দাঁতের করাতে ফালি ফালি অনন্য জীবন ধারা, নির্মম প্রাচীন হাতিয়ার জ্বলে ওঠে অন্ধতায়, কীটের গতরে রক্ত নেশা, ঘোর তিমির আধার সরে যাবে ভোরের আওফানে, রক্তে মাংসে নয় মহাপ্রেমে, জেনেছি সে অভিজ্ঞানে, নির্বোধে আসেনি মুক্তি কোনো, সন্তোষ মেলেনি ক্রোধে, ত্যাগ সে মহিম শ্রেষ্ঠ সমর্পণ অন্তর্গত বোধে, শুদ্ধতার হাতছানি কুরবানি আজ কুরবানি, সত্য সুন্দরে ধ্বনিত আজ হৃদয়ের জয়ধ্বনি।
0: কবি কামাল বারীকে বিশেষ ধন্যবাদ তার সুন্দর কবিতাটি শ্রোতাদের উপহার দেবার জন্য। বন্ধুরা শুনছিলেন শ্রেষ্ঠ সমর্পণ, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে স্বরচিত কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান, প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। দেখতে দেখতে ফুরিয়ে এলো সময়, আকাশের সব নীল দিয়ে, প্রভাতী সব আলো দিয়ে, সমুদ্রের গভীরতা দিয়ে, হৃদয়ের সমস্ত অনুভূতি দিয়ে সকলকে আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। যাবার আগে জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠানটি গবেষণা, গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মহিউদ্দিন তাহের, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশিরুদ্দিন, নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, শব্দগ্রহণ সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাদিয়া ফেরদৌস। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন আর যুক্ত থাকুন বাংলাদেশ বেতার এর সঙ্গে। সকলকে আবারও ঈদ মুবারক।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন জনপ্রিয় আধুনিক গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহনাজ রহমতুল্লাহ, গানটির কথা লিখেছেন জীবননেসা জামাল এবং সুর করেছেন করিম শাহাবুদ্দিন।

শ্রোতা, আপনারা আধুনিক গান শুনছেন এবারের শিল্পী ইন্দ্রকিশোর। গানের কথা সাজিয়েছেন মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন শেখ সাদী খান।

0: এতক্ষণ শুনলেন জনপ্রিয় আধুনিক গান বাংলাদেশ বেতার ঢাকা।
1: হ্যালো বন্ধুরা, আসসালাম আলাইকুম। আমি নিজের পারভিন ইরমোবার। আমি আছি বাংলাদেশ বেতারের সাথে ঈদ উল আজহার বিশেষ আয়োজনে।

0: আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। দুপুর দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোজাম্মেল হোসেন। যথাযথ উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাব, গাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় আজ সারা দেশ জুড়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল এক ভিডিও বার্তায় সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, মনের পশুত্বকে পরাভূত করা দীক্ষা গ্রহণের মধ্যে নিহিত রয়েছে কুরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি রেডিও ও টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। এছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে পরিবেশন করা হচ্ছে বিশেষ খাবার। ঈদুল আজহার অন্যতম অনুষঙ্গ জামাতে ঈদের নামাজ আদায়। হাজার হাজার মুসল্লির সমন্বয়ে রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30। এখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, বিচারপতি, কূটনীতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ জনসাধারণের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ঈদগাহে নামাজ আদায়ের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদুল আজহার নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরবাংলানগরে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বনানী কবরস্থানের ছোট ভাই আরাফাত রহমান কোকুর কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ করেন। এ সময় সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদুর রহমান। পরে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিনীকে সঙ্গে নিয়ে তাঁর শ্বশুর, নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান এবং বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন। সেখানে স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। এদিকে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় ঐক্য ও সমৃদ্ধির লক্ষ্যে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার। জাতীয় ঈদগাহ ময়দান ছাড়াও রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে সকাল 7:00 থেকে শুরু করে মোট 5টি জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় সকাল 7:00 অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত। উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক সোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল 9:00। বন্দরনগরী চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জামিয়াতুল ফালাহ ঈদগাহে সকাল 7:00। দক্ষিণাঞ্চলের খুলনা মহানগরীতে ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 7:00 টাউন জামে মসজিদে। সিলেট নগরীতে প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল 8:00। রাজশাহীতে প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 7:30 হজরত শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। রংপুরে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:00 কালেক্টরেট ঈদগাহ ময়দানে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী 12 জুন বাজেট ঘোষণা করা হবে। তিনি আজ চট্টগ্রামের কাট্টলি দারুস সালাম জামে মসজিদে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে আপ্রাণ চেষ্টা করছে। ঈদের নামাজের পর রাজধানী সহ সারাদেশে ধর্মপ্রাণ মুসল্লিরা এখন পশু কোরবানি করছেন। একই সঙ্গে চলছে চামড়া সংগ্রহ ও বর্জ্য অপসারণের কাজ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্ধারিত সময়ের মধ্যে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ নিশ্চিত করতে প্রায় 29,500 পরিচ্ছন্নতা কর্মী প্রস্তুত রেখেছে। এ সকল পরিচ্ছন্নতা কর্মী দুপুরের পর থেকে কোরবানির বর্জ্য অপসারণে কাজ শুরু করবেন। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যেখানে সেখানে কোরবানির পশুর বর্জ্য ফেলতে নগরবাসীকে কোরবানির পশুর বর্জ্য না ফেলতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক বার্তায় তিনি দুই প্রতিবেশী দেশের জনগণের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে নয়াদিল্লির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এতক্ষণ শুনলেন বাংলা সংবাদ, এবার আমরা শুনব ঈদের গান। মোহাম্মদ জালালউদ্দিন আহমেদ চৌধুরীর লেখায় এবং আশরাফ বাবুর সুরে গাইবেন রাশেদ জামান।

0: এতক্ষণ শুনলেন ঈদের গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজন ডালিতে এখন রয়েছে ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। গানে কণ্ঠ দিয়েছেন মনির হোসেন এবং ফারজানা আফরিন ইভা। গানের গীতিকার এস এম নাসির উদ্দিন, সুরকার উজ্জ্বল সিনহা।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন মনির হোসেন এবং ফারজানা আফরিন ইবার কণ্ঠে ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বার্তা।
2: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, যাদেরকে আল্লাহ এবছর কোরবানি করার সামর্থ্য দিয়েছেন তাদের প্রতি আমার বিনীত আবেদন, এবছর যাদের পশু কোরবানি দেবার সামর্থ্য হয়নি তাদের সঙ্গে কোরবানির পশুর মাংস ভাগাভাগি করে নিন। এটিও কোরবানির আরেকটি অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ব্যাপারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন। দয়া করে যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন, সম্ভব হলে, যাতে কোরবানির দিনই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা যায়। পবিত্র ঈদে কায়মন বাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের মাতৃভূমি সহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি বিশ্ব জুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করছি। প্রিয় দেশবাসী, আবারও আপনাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক।
1: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বার্তা। বাংলাদেশ বেতার, ঢাকা। আজ পবিত্র ঈদুল আজহা, একে অপরের মাঝে নিজেকে বিলিয়ে দেবার দিন। আজ সবাই সমান, সকলেই ভাই ভাই। প্রিয় বন্ধুরা, সবাইকে আরও একবার জানাচ্ছি ঈদ মোবারক। এবারে আপনাদের জানিয়ে দেব, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ প্রচারিত হবে বেলা 2:20। নিরাপদ মাতৃত্ব দিবস 2026 উপলক্ষে গথিকা শুনবেন বেলা 2:50। ঈদে মুক্তিপ্রাপ্ত ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান রূপালী সুর প্রচারিত হবে বেলা 3:05। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার শুনবেন বিকেল 4:05। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান প্রচারিত হবে বিকেল 4:50।
0: বিশেষ গীতি নকশা ঈদুজ্জোহার চাঁদ হেসেছে বিকেল 5:30। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ বেতার বিবরণী সন্ধে 6:35। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাটক জিওন কাঠি রাত 10:00। রচনা শেখ মোহাম্মদ মোস্তাগিসুর রহমান, প্রযোজনা এ বি এম মাহবুবুর রহমান।
3: এফএম এর অনুষ্ঠান এফএম 92 মেগাহার্জ এ সন্ধে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ, গ্রন্থনা ও উপস্থাপনায় তামান্না সিদ্দিকী।
2: ঈদুল জোহার চাঁদ হাসি ওই এলো আবার দুসরা ঈদ, কোরবানি দে কোরবানি দে শোন খোদার ফরমান তাগিদ। প্রেসরতা কবির লেখা এমনই কাব্য সুরের সাথে মিলিয়ে আকাশ বাতাস মঞ্জিত করে বছর ঘুরে আত্মত্যাগ ও খুশির বার্তা নিয়ে এসেছে মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদের আনন্দ সকল মুসলমানদের জন্য, এখানে নেই কোনো ধনী গরিবের ভেদাভেদ। তাই পবিত্র ঈদুল আজহার এই আনন্দ ক্ষণে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। একই সাথে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠর আজকের এই বিশেষ আয়োজনে। সাথে আছি আমি তামান্না সিদ্দিকী। ইব্রাহিমের কাহিনী শুনেছ, ইসমাইলের ত্যাগ, আল্লাহরে পাবে মনে করো কোরো বাণী দিয়ে গরু ছাগ, আল্লাহর নামে ধর্মের নামে মানব জাতির লাগি, পুত্রের কোরো বাণী দিতে পারে আছে কেউ হেন ত্যাগী, সেই মুসলিম থাকে যদি কেউ তসলিম করো তারে, ঈদগাহে গিয়া তারি সার্থক হয় ডাকা আল্লাহরে, অন্তরে ভোগী বাইরেশ যোগী মুসলমান সে নয়, চোগা চাপকানে ঢাকা পড়িবে না সত্য সে পরিচয়। প্রিয় শ্রোতা, কবিতার এমন পঙ্ক্তিতে প্রকাশিত পবিত্র ঈদুল আজহার প্রকৃত উদ্দেশ্য ও শিক্ষা, আসলে শুধু পশু কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি পাওয়া সম্ভব নয়। কোরবানির শিক্ষা হল মনের পশুকে জবাই করে নিজেকে খোদাই রঙে সাজিয়ে তোলা, সব ধরনের অন্যায় অবিচার মিথ্যা ও অধর্মের বিরুদ্ধে সাহসের সঙ্গে গর্জে ওঠা। আজকের আয়োজনে পবিত্র ঈদুল আজহার শিক্ষা ও কুরবানি নিয়ে আরো বিস্তারিতভাবে বলেছেন অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম। চলুন শুনে আসি।
3: মুসলিম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ এবং অন্যতম আনন্দের উৎসব ঈদ। মুসলমানরা বছরে দুটি ঈদ উৎসব পালন করেন। পুরো রমজান মাস সিয়াম সাধনার পর পালন করেন ঈদুল ফিতরের উৎসব। এই ঈদুল ফিতর উদযাপনের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। ঈদ উল আজহা একটি আরবি শব্দ। আজহা শব্দটির অর্থ কোরবান বা ত্যাগ। ঈদ উল আজহাকে তাই কোরবানির ঈদ বলা হয়। আবার কোরবান শব্দের অর্থ নৈকট্য বা ত্যাগ, সেজন্য ঈদ উল আজহাকে ত্যাগের উৎসবও বলা হয়। জিলহজ মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে বিশ্বের মুসলমানরা মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য ত্যাগের নিদর্শন স্বরূপ পশু কুরবানির মাধ্যমে যে ধর্মীয় উৎসব পালন করেন সেটি হল কুরবানির ঈদ। আমাদের কুরবানি হচ্ছে সুন্নাতে ইব্রাহিম। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, বিবি হাজেরা ও তাদের পুত্র ইসমাইল আলাইহিসসালামের পরম ত্যাগের স্মৃতি বিজড়িত মুসলিম উম্মার সবচেয়ে বড় উৎসব ঈদ উল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায় কুরবানির স্মৃতিবাহী জিলহজ মাসে হজ উপলক্ষে সমগ্র পৃথিবী থেকে লক্ষ লক্ষ মুসলমান সমবেত হন ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত পবিত্র মক্কায়। যেহেতু মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই ঈদ উল আজহা, সেহেতু কোরবানির ঈদ বা ঈদ উল আজহার গুরুত্ব এবং শিক্ষাও অপরিসীম। পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এবং পুত্র ইসমাইল আলাইহিসসালাম মহান আল্লাহর প্রতি ত্যাগ স্বীকার করে কোরবানির নির্দেশ পালনের মাধ্যমে আত্মসমর্পণের যে উদাহরণ সৃষ্টি করে গেছেন তা অতুলনীয় এবং মুসলিম উম্মার জন্য অনুকরণীয়। কোরবানির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মানুষ তার সৃষ্টিকর্তার জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মতো সবচেয়ে বড় এবং সবচেয়ে কঠিন ত্যাগ স্বীকার করতে পারে কিনা সেটার পরীক্ষা করা। মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি ও করুণা লাভের জন্য বিত্ত, বৈভব, সংসার, সমাজ, প্রিয় বস্তু নিবেদন করা কোরবানি হচ্ছে সেই নিবেদনের একটি প্রতীক। ধর্মপ্রাণ মুসলমানরা নিজেদের আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ, দুম্বা প্রভৃতি পশু কোরবানি দিয়ে প্রতি বছর ঈদুল আজহায় তার ভেতরের পশুবৃত্তিকে কোরবানি দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। কোরবানি তাই মানুষের চিত্তশুদ্ধির পবিত্রতার মাধ্যমও বটে। কোরবানির ঈদ বা ঈদুল আজহা আমাদের আরও যে শিক্ষা দেয় তা হল মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য ঈদুল আজহায় যেমন কোরবানি দেওয়া হয় তেমনি সৃষ্টিকর্তার সন্তুষ্টি ও নৈকট্য পেতে হলে নিজের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ গরিব দুঃখী নিঃস্ব অসহায় মানুষের সেবায় ব্যয় করতে হবে। স্ত্রী সন্তান সংসার সমাজ সব কিছুর ঊর্ধ্বে উঠে ভোগ বিলাস মোহ সবকিছু থেকে নিজেকে দূরে রেখে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার প্রতি একনিষ্ঠ আনুগত্য লাভের শিক্ষা গ্রহণও ঈদুল আজহার শিক্ষা। নিজের ক্ষুদ্রতা, স্বার্থপরতা, হীনতা, দীনতা, অহংকার, হিংসা, বিদ্বেষ ত্যাগ করে সামাজিক শৃঙ্খলা রক্ষার মাধ্যমে মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করাও ঈদুল আজহার এক অনন্য শিক্ষা। সর্বোপরি মহান সৃষ্টিকর্তার প্রতি ভয়ভীতি অর্জনের মধ্য দিয়ে প্রকৃত মুমিন হয়ে ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি পশুর আত্মত্যাগের পুনরাবৃত্তির মাধ্যমে মানবতার সেবায় মুসলমানদের এগিয়ে আসা এবং উজ্জীবিত করাই ঈদুল আজহার মূল শিক্ষা।
2: শুনছিলেন পবিত্র ঈদুল আজহার শিক্ষা ও কুরবানি নিয়ে কথিকা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ এর বিশেষ আয়োজন প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, ঈদের আনন্দ পরিপূর্ণতা পায় তখনই যখন আমাদের পরিবার, আমাদের প্রিয় মানুষগুলো আমাদের পাশে থাকে, আমাদের সাথে থাকে। তাদের সাথে গল্প আড্ডায় ঈদের সময় হয়ে ওঠে আরো রঙিন। তাই আমরাও আজকের এই বিশেষ দিনে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সকলের প্রিয় দুজন সঙ্গীত শিল্পীকে। চলুন কিছুটা সময় তাদের সাথে আড্ডায় মেতে উঠি। ঈদ আড্ডার আজকের এই আয়োজনে অতিথিদের সাথে কথোপকথনে আছেন ইয়র্মা শাহের জাহান।
4: ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের আসল সার্থকতা দামি পোশাকে নয়, বরং প্রিয় মানুষগুলোর সাথে গোল হয়ে বসে আড্ডা দেওয়ার মাঝে। শৈশবের সেই স্মৃতিচারণ আর বর্তমানের খুনসুটি, এই তো ঈদের আসল আনন্দ। কাজের ব্যস্ততায় সারা বছর যোগাযোগ না হলেও ঈদের দিনটি যেন জাদুর মতো সবাইকে এক সুতোয় গেঁথে ফেলে আর উৎসবের আমেজকে দ্বিগুণ করতে সঙ্গীতের কোনো বিকল্প নেই। ব্যাকগ্রাউন্ডে যখন প্রিয় কোনো গান বাজে তখন আড্ডার প্রতিটি মুহূর্ত আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের নারী কণ্ঠ আয়োজিত ঈদ আনন্দ আড্ডায়। পুরো আয়োজন জুড়ে সাথে রয়েছে আমি ইয়র্মা শাহের জাহান এবং আপনাদের ঈদের আনন্দকে আজ আরও বেশি বাড়িয়ে দিতে আমার সাথে দুজন শিল্পী উপস্থিত রয়েছেন। প্রথমে পরিচয় করে দিচ্ছি বাংলাদেশের বিশিষ্ট লোক এবং লালন সঙ্গীত শিল্পী নাসরিন আক্তার বিউটি,
5: ঈদ মোবারক,
4: এবং সেই সাথে রয়েছেন বিশিষ্ট শিল্পী সালমা জাহান,
6: ঈদ মোবারক।
4: কেমন আছেন আপারা? আমরাও
6: এখানে আসতে পেরে খুবই আনন্দিত।
5: এবং বাংলাদেশ বেতারে প্রতিবারই যখন আপনাদেরকে পাই তখন কিন্তু আনন্দের মাত্রা অন্যরকম হয়। সেই সাথে যেহেতু আজ ঈদ, বলার অপেক্ষা রাখছে না, আমরা অনেক অনেক গল্প করব নিশ্চয়ই।
6: হ্যাঁ নিশ্চয়ই।
5: প্রথমে চলে যাচ্ছি নাসরিন আক্তার বিউটি আপার কাছে। আপনি যে এত ভালো গান করেন এবং আপনার যারা ভক্তরা রয়েছে তারা তো নিশ্চয়ই জানতে চায় যে আমরা সবসময় আপনার গান শুনে থাকি, কিন্তু ঈদের সেলিব্রেশনটা আপনার কেমন হয় সেটাও কিন্তু ভক্তরা জানতে চায়।
6: ছোটবেলায় যখন ঈদ হতো তখন হয়তোবা সঙ্গীত শিল্পী এই উপাধিটা যেহেতু ছিল না, তখন আমার মনে হয় ঈদটা খুব ভালোভাবে উদযাপন করতে পারতাম। একদম সকাল থেকে শুরু করে রাত অবধি একদম আমার মতো শৈশবের যে ঈদটা আমার মতো করে কাটিয়েছি আমি, যেখানে ইচ্ছা বা আমার বন্ধু যারা ছিল ছোটবেলার তাদের সাথে খুনসুটি এবং সারাদিন আড্ডা, সারাদিন বাইরে বাইরে ঘোরা। এখন হয়তো এই সময় এসে আর হয় না। চেষ্টা করি আমি দুইটা ঈদের যে কোনো একটা ঈদ পরিবারের সাথে কাটাবার, বাবা মা ভাই বোন সবার সাথে। আর এখন তো যেহেতু ছোট্ট আমার একটা পরিবার, আমার দুই সন্তান, আমার হাজবেন্ড, আমরা চারজন মিলে, ওদের আনন্দটা আসলে যখন দেখি আমার বাচ্চাদের ঈদ তখন আসলে নিজের শৈশবটা মুখের সামনে আসে। আমার মনে হয় যে আমিও তো একসময় এরকম ছিলাম। তো সব মিলিয়ে আমার যদি ঈদ বলা হয় সেটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যায়, কারণ ঈদের আগেই অনেক রেকর্ডিং শুটিং করে রাখি এবং ঈদের পরের দিন থেকে স্টেজ প্রোগ্রাম শুরু হয়ে যায়, বিভিন্ন লাইভ বিভিন্ন চ্যানেলে থাকে।
5: একই প্রশ্ন যদি সালমা জাহান আপু আপনার কাছে করতে চাই, কেমন করে উদযাপন করা হয়ে থাকে ঈদ?
7: আসলে বিউটি যেটা বলল একই রকম, যে ছোটবেলার ঈদ তো আসলে একটু অন্যরকম, কারণ আমরা তখন সালামি পর্বটা তো চলে আসতো রোজার ঈদে, আর কোরবানির ঈদে তো কোরবানির যে আমেজটা সেটা তো বলার অপেক্ষাই রাখে না। তো আগে একরকম ঈদ ছিল, আর এখন তো আসলে এখন অনেক দায়িত্ব, বিশেষ করে কোরবানির ঈদ। আর কোনো জায়গায় যদি আমরা যাই তখন যেহেতু আমরা শিল্পী তো এগে তো বায়না ধরে বসে যে গান করতেই হবে করতেই হবে। একদিকে ভালো লাগারও বিষয়, আমরা যেহেতু শিল্পী আমাদের গানটা করতে কিন্তু ভালো লাগে।
6: আপুর কথা ধরে বলতে চাই, অনেক সময় এমনও হয় যে কোনো একটা গেট টুগেদারে গিয়েছি বা আজকে হয়তো বা কোনো গানের চাপ নেই, মানে ফ্রি থাকার একটা ব্যাপার যে আজকে তো খাওয়া দাওয়া আনন্দ আড্ডা, কিন্তু ওখানে গিয়ে দেখি একদম সবকিছু শেষে ডেকে বসবে যে আমরা দুই লাইন গান গান শুনে, এরকম হয়,
5: এরকম হয় প্রায়, কিন্তু এমনই হয় সত্যি।
6: আর একটা আপু যে সালামির কথা বললো ঈদে, আমার খুব মনে পড়ে যে ছোটবেলায় আমরা সালামির যে ব্যাপার, কে কত সকালবেলা উঠে বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজনদের সালাম করে, এবং সালাম করে সারাদিন সালামি কালেক্ট করার যে একটা ব্যাপার থাকে, এবং কার থেকে কার বেশি হবে, আমার সবার বেশি হতে হবে,
7: এটা ব্যাগ কিন্তু রাখতাম
6: প্রতিযোগিতা সেই সময় চলতো। এখন যেটা দেখি যে আমার মানে সালামি আগে নিতাম, এখন সালামি দিতে খুব ভালো লাগে,
7: যেহেতু দিতে হয়,
6: একটা দায়িত্বের মধ্যে চলে এসেছি, সালামি নেয়ার থেকে দেওয়ার মধ্যে যে কতটা আনন্দ এখন সেটা ফিল করি।
7: আমারও একই অবস্থা, যেহেতু আমি ছিলাম কিন্তু ভাই বোনের মধ্যে সবার ছোট, আর আমি বড় বউ হয়েছি, তো সেহেতু আমার তো
5: দায়িত্বটা অনেক বড়। এত চমৎকার আড্ডা হচ্ছে, এই ফাঁকে একটা গান হয়ে গেলে কেমন হয়? প্রথমে বিউটি আপার কাছে আসছি। আপা, আজকের এই ঈদের স্পেশাল শোতে আপনাকে পেয়েছি, গান না হলে তো জমবেই না।
6: একটা লালন শাহের গান দিয়ে শুরু করছি।

0: এই গানের পর আমি উপলব্ধি করলাম যে কেন আপনাকে লালন কন্যা বলা হয়, এত চমৎকার ভাবে গাইলেন আপনি।
1: এটা সবার ভালোবাসার দেন আমার কাছে মনে হয়, আমি শুধু চেষ্টাটুকুই করতে পারি।
0: এ পর্যায়ে আমাদের সাথে আরো একজন শিল্পী যিনি রয়েছেন, আপা প্লেব্যাকে আপনি গান করেছেন এবং সেই সাথে আপনার প্রচুর গান কিন্তু জনপ্রিয়তা পেয়েছে এখন পর্যন্ত, তার মধ্য থেকে আজকের এই ঈদ আয়োজনে আপনি আমাদেরকে কোন গানটি শোনাচ্ছেন?
2: আমি শোনাচ্ছি আনন্দ অশ্রু ছবির গানটি, কথা ও সুর আহমেদ ইমতিয়াজ বুলবুল।

0: চমৎকার গাইলেন আপা, আসলে আপনার নিজের যেহেতু গান, আপনি এটা সেভাবেই আসলে দরদ দিয়ে গাইতে পারবেন। যখন একটা শিল্পীর জন্য গান বানানো হয়, ওই গানটিকে কিন্তু আসলে শিল্পী নিজের সন্তানের মতো করেই লালন করে, ধারণ করে।
1: গানটা এখনো যখন শুনি শাবনূর আপার লিপে, তখন মনে হয় যে কি দরদ দিয়ে গানটা গেয়েছে।
0: আচ্ছা, আমরা তিনজন নারী রয়েছি, ঈদ মানে কিন্তু অনেক সাজুগুজু এবং অনেক ঘুরে বেড়ানো, সেই সাথে মেয়েদের তো রান্নার দায়িত্ব একটা থাকে। বিউটি আপা, আপনি এই সবকিছু কি করে ব্যালেন্স করেন একটু জানতে চাই।
1: যখন পরিবারের সাথে ঈদ কাটাই, তখন তো আমার এই চাপটা একদমই থাকে না, শ্বশুর বাড়ি গেলেও থাকে না, বাবার বাড়ি গেলেও থাকে না। যখন ঢাকাতে ঈদ করি, তখন চেষ্টা করি আমি একটু খুব সকাল সকাল উঠে, কারণ যেহেতু আমার বাচ্চারা ওরা কি কি খেতে চায় আগের থেকে জেনে আমি সেইগুলো আগে প্রসেসিং করে রাখি, তারপর খুব সকাল উঠে ওদের খাবারটা রেডি করি। তারপর তো গরু কাটা শুরু হয়, ওইটাও আমি খুব কাছ থেকে দেখে এনজয় করি, কারণ ছোটবেলা থেকে তো এটা অভ্যাস, বাবা যখন ইয়ে করতেন ওখানে বসে কিভাবে গরু কাটছে, আমার খুব ভালো লাগে। আর চেষ্টা করি ওই দিনটা বাচ্চাদেরকে সময় দেওয়ার, বিকেল একটু বের হই, তারপরের দিন থেকে তো ব্যস্ততা শুরু হয়ে যায়।
0: একদমই তাই। সালমা আপু, আপনি কি করে সাজুগুজু, বেড়ানো, বাসার রান্না সবকিছু একসাথে সামাল দেন?
2: এটা আমি একদম অনেক আগে থেকে, আমি আবার একটু সাজুগুজু করতে আমি পছন্দ করি ছোটকাল থেকে, তো আমি এটা খুব সুন্দর করে ব্যালেন্স করতে পারি। আমি সবকিছু রান্না বান্না সমস্ত কিছু শেষ করে আবার ঠিক একদম রেডি টেডি হয়ে সাজুগুজু করে শাড়ি টাড়ি পরে বের হয়ে যাই,
0: একদম পারফেক্ট সবকিছু, দারুণ ব্যাপার। আচ্ছা, ঈদ মানেই কিন্তু অনেক অনেক স্মৃতি। আমি উল্লেখযোগ্য একটি করে স্মৃতি জানতে চাইবো দুজনের কাছ থেকে। প্রথমেই বিউটি আপা, ঈদের যদি কোনো মজার বা সেটা দুঃখের স্মৃতিও হতে পারে।
1: ঈদে অনেক অনেক ভালো স্মৃতি আছে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে। আর এখন যে বিষয়গুলো, যখন আমি মিডিয়াতে 2005 সালে আসলাম, তারপর থেকে প্রতিটা ঈদই আমার কাছে অনেক স্পেশাল এবং অনেক স্মরণীয় মুহূর্ত। যখন আমি বাড়িতে যাই, এখনো আমি যখন বাড়িতে যাইও না, তখনও বাবা মার কাছে খোঁজ নিতে আসে, এবার কি বিউটি বাড়িতে আসবে, এসেছে কিনা, এবং আমি যাওয়ার আগের থেকেই আমার আত্মীয় স্বজন চলে আসে।
0: একটু জেনে নিই, দেশের বাড়ি কোথায়?
1: দেশের বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা মোড়ভাঙা গ্রাম।
0: আচ্ছা,
1: এই যে ভালোবাসাটা, এবং বছরে একবার আমাকে দেখতে পাবে, আমার আত্মীয় স্বজনের সাথে আমার দেখা হবে, আমার মনে হয় এর থেকে বড় পাওয়ার কিছু নয়। ঈদের এক দুই মাস আগের থেকে ফোন পাই যে আপা এবার আসবেন নাকি, আপনার সাথে দেখা করতে যাব, বিভিন্ন শ্রোতা যারা আছেন আমাকে ভালোবাসেন তো তারা আসে। তো আমার ঈদটা যখন বাড়িতে যাই, আমার তাদের সাথে সময় কাটাতেই আমার সময় শেষ হয়ে যায়। তো আমি মনে করি এটা আল্লাহর তরফ থেকে একটা ব্লেসিং,
0: মানুষের ভালোবাসাটাই সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় পুরস্কার। একই কথা সালমাপুর কাছ থেকে জানতে চাইবো যে মজার যদি কোনো স্মৃতি থেকে থাকে শেয়ার করার মতো।
2: এটা হচ্ছে এমনিতেই তো আসলে মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে যে আনন্দ ঈদের, সেটা তো আছে। আমার কোরবানির ঈদের সময় আর কি আমার সন্তানের জন্ম হয়। খুবই স্পেশাল ছিল সেদিন, তো আমার মার বাসায় ছিলাম সন্তানকে নিয়ে। সেটা যে আমার কত আনন্দের ছিল যে আমার সন্তানকে আমি ঈদের দিন দেখছি, এটা মানে আমার এত আনন্দ লেগেছিল, মানে এটা মানে ভুলবার নয়।
0: দারুণ ব্যাপার। এই ফাঁকে আমরা আরেকটি গান শুনে ফেলতে চাই সালমাপুর কাছ থেকে।
2: আমি এখন একটি গান করছি, এটা হচ্ছে হৃদয় আমার ছবির গান।

0: অনেক ধন্যবাদ। অনেকদিন পরে জনপ্রিয় বাংলা গানটি আসলে আমি শুনলাম।
1: আমার অনেক সৌভাগ্য হয়েছে যে আপার সাথে বসে আমি কথা বলছি।
0: এই পর্যায়ে বিউটি আপুর কাছ থেকে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শুনবো?
1: আমার নিজের একটি গান করছি।

0: আমার মনে আছে গানটা যখন রিলিজ হলো তারপর থেকে কিন্তু দারুণ একটা আলোড়ন তুললো। সুপার সুপার হিট
1: গান, গানটির কথা হচ্ছে প্রদীপ সাহা রাজেশ ভাইয়ের সুরে,
0: দারুণ,
2: খুব সুন্দর।
0: ঈদের দিনটি কেবল ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটি ভালোবাসা ভাগ করে নেওয়ার একটি সুযোগ, ধনী গরিব মিলেমিশে ঈদ উদযাপনের একটি সুযোগ। অসংখ্য ধন্যবাদ সালমা জাহান আপু, আপনি চলচ্চিত্রে দারুণ সব গান গিয়ে অবদান রেখেছেন এবং সেই সাথে আধুনিক গান পাশাপাশি এবং আজকের ঈদ আয়োজনে আপনি যে দুটি গান শুনেছেন চমৎকার লেগেছে। আর সেই সাথে বিউজি আপু আপনার কাছে কি বলবো, আপনি তো দারুণ গেয়েই থাকেন বরাবর, সেই সাথে ঈদ আড্ডায় আপনাদের দুজনকে পেয়েছি। একদম শেষ পর্যায়ে চলে এসছে আমরা আয়োজনের, আমরা শ্রোতাদের উদ্দেশ্যে আপনাদের কাছ থেকে ছোট করে কিছু শুনতে চাই। প্রথমে বিউজি আপু,
1: অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারের যারা শ্রোতা শুনছেন এই মুহূর্তে, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক এবং ঈদে সবাই ভালো থাকবেন, যে যার মতো করে আনন্দ করবেন এবং আপনাদের আনন্দ যেন কারোর বিষাদে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখবেন এবং আমার মনে হয় ধনী গরিব নির্বিশেষে সবাইকে নিয়ে খুব আনন্দে থাকবেন, ভালো থাকবেন, এটাই আমার প্রত্যাশা।
2: আমিও এটা বলতে চাই যে আপনারা অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যেহেতু ঈদ, সেজন্য ঈদে আসলে আমরা আনন্দ করব, কিন্তু আমরা গরিব দুঃখীদের কথা সবসময় আমরা মনে রাখব, তাদের পাশে থাকব, এটা যেন আমরা সবসময় করি সেই প্রত্যাশা থাকবে। আপনারা বাংলা গানের সাথে থাকুন, ভালো থাকুন।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা গান শুনছিলাম, আড্ডা দিচ্ছিলাম, এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে আরো একবার অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক।
3: দারুণ সময় কেটে গেল কথা গানে আড্ডায়, তবে যেন মন চাইছে আরো কিছুটা সময় সুরের ছোঁয়া পেতে, তাই না? কারণ ঈদের এই সময়ে ঈদের গানের নানা মূর্ছনা আমাদের ঈদ আনন্দে ভিন্ন এক মাত্রা যোগায়। তাই চলুন শুনে আসি এবার একটি ঈদের গান।

0: শ্রোতা, চলে এসেছি আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে শেষ কথায় যাবার আগে বলতে চাই, ঈদ অর্থ খুশি আর আজহা অর্থ কোরবানি বা আত্মোৎসর্গ। তাই ঈদ উল আজহা অর্থ হল আত্মোৎসর্গের খুশি। আসুন সকলে নিজ মনের কলুষতা কুরবানির মধ্য দিয়ে সত্যিকার আনন্দ ও খুশিকে নিজ নিজ জীবনে আলিঙ্গন করি। পবিত্র ঈদ উল আজহার মূল অর্থ অনুধাবন করে সকলে সৎ নিষ্ঠাবান মানুষ হয়ে উঠি। এমনই আহ্বানে সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠর আজকের এই বিশেষ আয়োজন থেকে শেষ কথায় জানিয়ে যাই, আজকের নারী কণ্ঠ অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী, সম্পাদনায় মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং নারী কণ্ঠ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন। সবার জন্য রইল আবারও শুভকামনা ও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। শ্রোতা বন্ধু, আপনার অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আজ পবিত্র কোরবানির ঈদ। ঈদের শিক্ষা আমাদেরকে শেখায় কিভাবে আমরা নিজের অন্ধকারকে দূর করে আলোকিত পথে এগিয়ে যেতে পারি এবং ধনী গরিব ছোট বড় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে আনন্দ ভালোবাসা ভাগাভাগি করে নিতে পারি। আর এই শিক্ষায় আমরা যেন সবাই শিক্ষিত হয়ে নিজেদেরকে আলোকিত পথে এগিয়ে নিয়ে যেতে পারি, এমনটাই প্রত্যাশা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি এপালার অধিবেশনে আপনাদের সবাইকে। আরও একবার প্রিয় বন্ধুরা জানাই ঈদ মোবারক। আজকের এই সময়ের পালায় আমরা আছি আপনাদের সঙ্গে।
1: আমি কে এম মুনির হুসাইন।
2: আমি মমতাজ শাহিন রুম্পা।
0: এবং আমি বনশ্রী অধিকারী। আমাদের সঙ্গে প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ সিরাজুল আলম এবং মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমাদের অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান। তো বন্ধুরা, সবাইকে আরও একবার জানাচ্ছি ঈদ মোবারক। এবং আসুন আমরা আমাদের যত অসহায় দুস্থ মানুষগুলো রয়েছে তাদের সঙ্গে কোরবানির এই মাংস যেন সমবন্টন করে তাদেরকেও আনন্দের ভাগিদার করে দিতে পারি। তাতে করে আমাদের সকলের ঈদ সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যাবে। এবং এই দোয়া কিন্তু আমাদের সবার জন্য, এবং সবার মাঝেই আমরা এই দোয়াটাকে ছড়িয়ে দিতে পারব, আনন্দকে ভাগাভাগি করে নিতে পারব। আর আমাদের প্রত্যেকের জীবন যেন আনন্দময় হয়, পূর্ণতা পায়, শান্তিতে থাকে, এমনটাই প্রত্যাশা সবসময়ের জন্য সবসময়।
1: অসমতা অসাম্যের হোক অবসান। আজকের দিনটি আনন্দময় হোক, মধুময় হোক, এই আমাদের কামনা। ঈদ মুবারক। আজ কুরবানির ঈদ, আকাশে বাতাসে ত্যাগের আহ্বান। ক্ষুদ্র স্বার্থ পার্থিব মোহ আর বৈভব তুচ্ছ হয়ে যায় বিশ্বাস ও নিঃস্বার্থপরতায়। ঈদ মুবারক।

0: প্রিয় বন্ধুরা, কোরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই ঈদকে সকলের জন্য শান্তিময় করে তুলতে পারি। সেক্ষেত্রে অবশ্যই এই যে পশুর রক্ত বা মাংসর যে খণ্ডাংশ রয়েছে, এগুলো যদি আমরা যে সিটি কর্পোরেশন থেকে নির্ধারিত ব্যাগ দেওয়া হয়েছে সেই ব্যাগের মধ্যে সংরক্ষণ করি, এবং এতে করে আমরা কিন্তু এই যে যে ময়লা আবর্জনা থেকে যে দুর্গন্ধটা হয়, সেই গন্ধ থেকে পরিবেশকে দূষিত হওয়া থেকে বাঁচাতে পারব। এবং যখন কর্মীরা আসবেন, পরিচ্ছন্ন কর্মীরা, তখন কিন্তু তারা খুব অনায়াসে এই বর্জ্যগুলো জোগাড় করে নিতে পারবেন, এবং তারা কিন্তু সময়ের সাথে সাথে আমাদের যে চারপাশটি রয়েছে খুব দ্রুততার সাথে তাকে অপসারণ করতে পারবে। আর এই দায়িত্বগুলো একজন সুনাগরিক হিসেবে আপনার, আমার, আমাদের সকলের, আমরা যদি চাই নিজেরা ইচ্ছে করলে আমাদের পরিবেশকে আমাদের জন্য সুরক্ষিত এবং বাসযোগ্য সুন্দর একটি বসবাস করার মতন জায়গা তৈরি করে দিতে পারি নিজের প্রিয় মানুষদের জন্য। আর সেক্ষেত্রে এই ছোটো ছোটো কাজগুলো যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা খুব ভালো থাকব এবং আমাদের আগামী প্রজন্ম ভালো থাকবে। তাই আসুন আমরা এই ছোটো ছোটো সতর্কতা, সাবধানতা এবং এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি, এটি মাথায় রেখে আমাদের এই উৎসবকে যদি পালন করি, তাহলে এই উৎসব হবে আরও বেশি আনন্দময়। সম্প্রীতির হাত বাড়িয়ে দেব সকলের প্রতি, এমনই শুভকামনায়।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন নিরাপদ মাতৃত্ব দিবস 2026 উপলক্ষে বিশেষ কথিকা। উপস্থাপন করছেন ডাক্তার ইসরাত জাহান ইলা, অধ্যাপক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল।
2: শ্রোতাবৃন্দ, আজকে 28 মে নিরাপদ। মাতৃত্ব দিবস এই বছর 2026 সালের নিরাপদ মাতৃত্ব দিবসের প্রতিপাদ্য হল ইকুইটি ইন ম্যাটারনাল হেলথ কেয়ার, লিভিং নো মাদার বিহাইন্ড। মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবায় সমতা, কোনো মাকে পিছিয়ে রাখা যাবে না বা পেছনে ফেলা যাবে না। অর্থাৎ প্রতিটি মাকে আমরা মাতৃত্বকালীন সেবার আওতায় আনব। সেবায় আনার জন্য সেই মা হতে পারে দূরে থাকে, সেই মা হতে পারে যে আর্থ সামাজিক অবস্থার ক্ষেত্রে সে দরিদ্র হতে পারে, অথবা অনেক বেশি ধনী পরিবারে হতে পারে। যেই পরিবারের মাই হোক না কেন, তারা যেন নেগলেক্টেড না হয়, তাদেরকে আমরা সেবা নেই, সেবা দেওয়ার চিন্তা করি, পরিবারের লোকরা সেবা দেওয়ার চেষ্টা করি। রাষ্ট্রীয়ভাবে আমরা যারা সরকারি জায়গায় কর্মরত আছি, কাজ করি, তারা চিন্তা করি যে আমরা প্রতিটি মাকে আমাদের মাতৃত্ব সেবার আওতায় আনতে চাই, কোনো মাকে এই সেবার বাইরে ফেলে নয়। যেমন আমাদের প্রত্যেকটি মায়েরই অ্যান্টিনেটাল কেয়ারের দরকার হয়, যেটি হয় যে আমরা মাতৃত্বকালীন গর্ভকালীন সেবা দিয়ে থাকি, সেই সময় আমরা কি করি যে গর্ভকালীন সেবায় আমরা বিভিন্ন জিনিসের কথা বলি, কিছু জিনিস পরীক্ষা নিরীক্ষা করি, কিছু সমস্যার কথা শুনি, কিছু উপদেশ দিয়ে থাকি এবং কিছু সাপ্লিমেন্ট ব্যবস্থা করে থাকি, অথবা যদি কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা দেখি তাহলে কিন্তু আমরা সেই চিকিৎসার কথা বলে থাকি। সব মিলিয়ে তাকে একটা নিরাপদ অবস্থানে, মা এবং গর্ভস্থ শিশু যাতে নিরাপদ অবস্থানে থাকে, আমরা সেইটুকু চেষ্টা করি। এবং সেইটুকু চেষ্টার জন্য আমরা কিছু মাতৃত্বকালীন সেবার অংশ হিসেবে আমরা বলি যে গর্ভকালীন পরিচর্যায় পুরো 9 মাসে অন্তত 4 বার তারা অ্যান্টিনেটাল কেয়ারের জন্য আসবে। এমনিতে সবাইকে 13 বা 14 বার সিটিং দেওয়ার কথা বলা আছে বিশ্ব স্বাস্থ্য কেন্দ্রের উপদেশ অনুযায়ী, নির্দেশ অনুযায়ী আমরা অন্তত 4 বার গর্ভকালীন সেবা দিয়ে থাকি। এবং সেবায় আমরা যখন তার অসুবিধার কথা, বিভিন্ন রকম অসুবিধার কথা শুনি, তাকে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে থাকি, যেমন পালস, ব্লাড প্রেশার, ওজন, এগুলো দেখে থাকি। আমরা বিভিন্ন ল্যাবরেটরি টেস্ট করি, যেমন ব্লাড গ্রুপিং, CBC, ব্লাড সুগার, HBCG, থাইরয়েড দেখি। আমরা ইদানিং থাইরয়েডের সমস্যা প্রকট আকারে দেখা দিয়েছে, যেন সেরাম TSH করে থাকি, আল্ট্রাসোনোগ্রাম করে থাকি। আল্ট্রাসোনোগ্রামে আমরা বাচ্চার অবস্থান, বাচ্চাটা কত বড় হয়েছে, তার পানি ঠিক আছে কিনা, তার ফুল ঠিক মতো জায়গায় আছে কিনা, এবং বিভিন্ন সময়ে আবার এগুলো আবার অনেক সময় রিপিট করতে থাকি। আর যেটি হচ্ছে, আমরা কিন্তু সব খাবার কথা বলে থাকি, সেটি হলো যে পুষ্টির কথা তাদেরকে বিশেষভাবে মনে করিয়ে দিই, যে যা খেত তার থেকে বেশি খাবার খাবে, ডবল খাবে, যেমন মাছ মাংস বেশি খাবে, প্রোটিন বেশি খাবে। আগে যদি একটি মাছ থাকতো, 2টি মাছ খাবে, আগে হয়তো দুধ খেত অথবা খেত না, এখন আমরা প্রতিদিন 1/2 কেজি দুধ খেতে বলি। তারপরে আমরা ঠিক মতো বিশ্রামের কথা বলি, যে দুপুরে 2 ঘন্টা, রাতে 8 ঘন্টা ঘুমাবে। তারপরে শাকসবজি, ভিটামিনস, মিনারেলস এগুলো খেতে বলি, যাতে তার কোনো অভাব না হয়, শিশুটি যেন সুস্থ থাকে এবং সেও সুস্থ থাকে, সেই ব্যাপারটা খেয়াল করতে বলি। এছাড়াও 3 বার বড় মিলের সাথেও ছোট 3 বার স্ন্যাক্স খেতে বলি, মাঝখানে ফল খাবে, পানি খাবে, শরবত। খাবে, এই ধরনের খাওয়া দাওয়া করবে, আর তারা সময় সময় আমাদের কাছে চিকিৎসার সেবা নিবে। আমাদের পরিবার পরিকল্পনার মাঠ পর্যায়ের কর্মীরা রয়েছেন, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে চিকিৎসা দিয়ে থাকেন, টিকা দিয়ে থাকেন। টিকা দেওয়ার কথা বলা হয় যে যদি কিশোরী বয়সে 15 বছর বয়সে কেউ টিটনাস ভ্যাকসিন না দিয়ে থাকে তাহলে প্রেগনেন্সির সময় অন্তত 2টি, 5 মাস পুরো হলে 1টি আর 6 মাস পুরো হলে 1টি, 2টি ভ্যাকসিন দিয়ে থাকে। এছাড়া

0: খিচুনি হতে পারে, তার জ্বর হতে পারে, এই ধরনের যদি কোনো জটিলতার তৈরি হয় তাহলে অবশ্যই যেই সব কেন্দ্রে মা ও শিশুর স্বাস্থ্যের ব্যবস্থা রয়েছে, চিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং পূর্ণ চিকিৎসার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ ডেলিভারি, নর্মাল ডেলিভারি অথবা সিজারিয়ান সেকশনের ব্যবস্থা করা যাবে বা আরো কোনো খারাপ হলে তাকে অন্যান্য চিকিৎসা দেওয়া যাবে, সেই সব সেন্টারে আমরা রেফার করে দিতে দেওয়ার কথা বলে থাকি। অর্থাৎ গর্ভকালীন সময়ে মায়ের পরিপূর্ণ সেবার কথা বলছি। এটাই হচ্ছে আমাদের এইবারের প্রতিপাদ্য বিষয় যে আমরা নিরাপদ মাতৃত্ব চাই এবং সেটা কোনো মাকে বাদ দিয়ে না, সমতা, মাতৃত্বে সমতা চাই, মাতৃত্বকালীন পরিচর্যার সমতা চাই, কোনো মাকে বাদ দিয়ে নয়।
1: আজ পবিত্র ঈদুল আজহা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ নিরাপদ মাতৃত্ব দিবস 2026 উপলক্ষে বিশেষ কথিকা শুনলেন। সম্পাদনায় ছিলেন মাহমুদ রেজা, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। আজ পবিত্র ঈদুল আজহা, একে অপরের মাঝে নিজেকে বিলিয়ে দেবার দিন। আজ সবাই সমান, সকলে ভাই ভাই। ঈদ মোবারক। বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন ঈদের গান। শিল্পী শাম্মী আক্তার, গীতিকার আল কামাল আব্দুল ওয়াহাব এবং সুর করেছেন আব্দুল হালিম চৌধুরী।

0: শাম্মী আক্তারের কণ্ঠে ঈদের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তানিয়া সুলতানা। যথাযথ উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাব, গাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় আজ সারা দেশ জুড়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল এক ভিডিও বার্তায় সকলকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। ঈদ উল আজহার তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি রেডিও ও টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। এছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে পরিবেশন করা হচ্ছে বিশেষ খাবার। ঈদ উল আজহার অন্যতম অনুষঙ্গ জামাতে ঈদের নামাজ আদায়। হাজার হাজার মুসল্লির সমন্বয়ে রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30। এখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সহ মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, বিচারপতি, কূটনীতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ জনসাধারণের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ঈদগাহে নামাজ আদায়ের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ উল আজহার নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বনানী কবর স্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ করেন। এ সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিনী জুবাইদা রহমান। পরে প্রধানমন্ত্রী তার সহধর্মিনীকে সঙ্গে নিয়ে তার শ্বশুর, নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান এবং বিডিআর বিদ্রোহী নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন। সেখানে স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। এদিকে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐক্য ও সমৃদ্ধির লক্ষ্যে সবাইকে এগিয়ে নিতে যেতে চায় সরকার। জাতীয় ঈদগাহ ময়দান ছাড়াও রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7:00 থেকে শুরু করে মোট 5টি জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল 7:30 অনুষ্ঠিত হয় পবিত্র ঈদ উল আজহার নামাজের জামাত। উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল 9:00। বন্দরনগরী চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জমিয়াতুল ফালাহ ঈদগাহে সকাল 7:00। দক্ষিণাঞ্চলের খুলনা মহানগরীতে ঈদ উল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 7:00 টাউন জামে মসজিদে। সিলেট নগরীতে প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহ ঈদগাহ ময়দানে সকাল 8:00। রাজশাহীতে প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 7:30 হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। রংপুরে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:00 কালেক্টরেট ঈদগাহ ময়দানে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী 11 জুন বাজেট ঘোষণা করা হবে। তিনি আজ চট্টগ্রামের কাট্টলী দারুসসালাম জামে মসজিদে ঈদ উল আজহার নামাজ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। অর্থ পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে আপ্রাণ চেষ্টা করছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিশ্বজুড়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। তিনি আজ বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ সারিকাল মধ্যপাড়া দারুল জান্নাত নূর ঈদগাহ মাঠে ঈদ উল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের একথা বলেন। তথ্য সম্প্রচারমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ঈদ উল আজহার মাধ্যমে সকলের মধ্যে ত্যাগের মহিমা এবং আত্মত্যাগের চেতনা ছড়িয়ে পড়বে। ঈদের নামাজের পর রাজধানী সহ সারা দেশে ধর্মপ্রাণ মুসল্লিরা এখন পশু কোরবানি করছেন। একই সঙ্গে চলছে চামড়া সংগ্রহ ও বর্জ্য অপসারণের কাজ। নির্ধারিত সময়ের মধ্যে কোরবানি পশুর বর্জ্য অপসারণ নিশ্চিত করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 29,000 পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিভিন্ন ঈদে মুক্তিপ্রাপ্ত ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান রূপালী সুর।
2: ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই নতুন আবহে মেতে ওঠা। আর আমাদের এই আনন্দকে আরো রঙিন করে তুলতে ঢাকাই চলচ্চিত্রের গানের কোনো জুড়ি নেই। আজ আমরা রূপালী সুরের বিশেষ অনুষ্ঠানটিকে সাজিয়েছি বিভিন্ন সময়ে ঈদে মুক্তিপ্রাপ্ত বিভিন্ন ছায়াছবির চমৎকার বেশ কটি গান দিয়ে। শ্রোতা বন্ধুরা, আশা করি অনুষ্ঠানের 40 মিনিট আপনাদের সাথে আমাদের দারুণ কাটবে। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার বিশেষ সঙ্গীত অনুষ্ঠান রূপালী সুর অনুষ্ঠানে। সাথে আছি আমরা দুজন, আমি আনিসুর রহমান রিমন
3: আর আমি শামিমা ইয়াসমিন,
2: এবং গ্রন্থনায় এবিএম মাহবুবুর রহমান।
3: শুরুতেই আমরা শুনব শিল্পী আকাশের কণ্ঠে ছায়াছবি প্রিয়তমার একটি দারুণ গান। গানের কথা, আল্লাহ তুমি কবুল করো।

বন্ধুরা, কেমন লাগলো আমাদের প্রথম পরিবেশনা? এবারে আমরা একটু ভিন্ন ঘরানার গান শুনবো। গান শুনবো দুটি। প্রথমে মিলার কণ্ঠে ইনসাফ ছায়াছবির গান প্রেম পুকুরে বড়শি ফেলে, আর তারপর পরই শুনবো প্রীতম জেফার ও সঙ্গীদের কণ্ঠে ছায়াছবি তাণ্ডবের গান কেদিল পীড়িতের বেড়া। চলুন শোনা যায়।

0: শ্রোতা, কেমন লাগছে আমাদের এই আয়োজন জানাতে ভুলবেন না। যেন
1: ঈদের এই আনন্দ ঘন মুহূর্তে রোমান্টিক আর আবেগের গান না হলে কি চলে? এবার আপনাদের জন্য থাকছে চমৎকার গান, দোলা রহমানের কণ্ঠে রাক্ষস ছায়াছবির গান তুমি তাকালে সূর্য হাসে।

0: পবিত্র ঈদুল আজহার আনন্দ এখন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে। কোরবানির ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠেছে সবার মন। এই সাথে এবারের ঈদে বাংলাদেশ বেতারের শ্রোতারা পরিবার ও প্রিয়জনদের সঙ্গে একাত্ম হয়ে দারুণ সময় কাটাচ্ছেন নিশ্চয়, জানাবেন কিন্তু
1: বন্ধুরা। এরপর শুনবেন ইমরান ও কোনালের কণ্ঠে প্রিন্স ছায়াছবির।

0: ঈদের সকাল থেকেই আমাদের সবার ব্যস্ততা শুরু হয়ে যায় ঈদের নামাজ আদায় এবং কোরবানির আনুষ্ঠানিকতা নিয়ে। তবে এই কর্মব্যস্ততার মাঝেও আনন্দের কোনো কমতি নেই। দুপুরের পর থেকে শুরু হয় আত্মীয় স্বজনদের বাসায় যাতায়াত, কুশল বিনিময় আর সুস্বাদু সব খাবারের আপ্যায়ন। বিশেষ করে তরুণ প্রজন্মের শ্রোতারা নতুন পোশাকে সেজে বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠেছেন, কেউ বা আবার সপরিবারে ঘুরতে বেরোচ্ছেন বিনোদন কেন্দ্রগুলোতে। বন্ধু, আপনিও কি তাই করছেন?
1: আপনারা শুনছেন বাংলাদেশ বেতারের ঢাকার বিশেষ আয়োজন রূপালী সুর। আশা করি ঈদের এই অবসরে গানগুলো আপনাদের মন ছুঁয়ে যাচ্ছে। এই ঈদেও দেশের প্রেক্ষাগুলোতে মুক্তি পেয়েছে বৈচিত্র্যময় সব সিনেমা, আর তার সাথে যুক্ত হয়েছে দারুণ সব গান। চলুন কথা না বাড়িয়ে মেতে ওঠা যাক আরো দুটি গানের সুরে। এবার বালাম ও কোনালের কণ্ঠে শুনবো রাজকুমার ছায়াছবির গান

পরপর চমৎকার দুটি গান শুনলাম আমরা। রিভেঞ্জ ছবির চাঁদের গাড়িতে যাবো বেড়াতে গানটি যেন উৎসবের আমেজকে আরো বাড়িয়ে দিল। এবার আমরা শুনবো বিরহ আর ভালোবাসার মিশ্রণে তৈরি দুটি গান, ইমরান ও পার্শা মাহজাবিনের কণ্ঠে ছায়াছবি দম। এর গান আমি কোথায় পাবো তাহারে।

0: দারুণ এই গানের মধ্য দিয়ে শেষ হলো আমাদের আজকের বিশেষ আয়োজন রূপালী সুর। আশা করি বিভিন্ন সময়ে ঈদে মুক্তিপ্রাপ্ত ছায়াছবির এই গানগুলো আপনাদের ঈদ আনন্দকে আরো কিছুটা বাড়িয়ে দিয়েছে। দেশের চলচ্চিত্রের সুদিন ফিরে আসুক, আমাদের সিনেমা হলগুলো মুখরিত হোক দর্শকদের করতালিতে, এই প্রত্যাশা রইল।
1: আর বলবো, বাংলাদেশ বেতারের সঙ্গেই থাকুন, আপনাদের সবার ঈদ কাটুক শান্তিতে, আনন্দে ও নিরাপদে। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
0: ঈদ মোবারক।
2: এতক্ষণ শুনলেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিভিন্ন ঈদে মুক্তিপ্রাপ্ত ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান রূপালী সুর। উপস্থাপনায় ছিলেন আনিসুর রহমান রিমন ও শামিমা ইয়াসমিন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ সোহেল রানা, গবেষণা ও গ্রন্থনায় ABM মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, এবং রূপালী সুর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তৃপ্তিকণা বসু।

0: গোলাপ রাঙা ফুটে আছে ফুল, মন চায় বারবার করি কিছু ভুল,
1: একেবারে নির্লজ্জ।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয়বন্ধুরা, আজ পবিত্র ঈদুল আজহা। মানব মন থেকে পশুশক্তির বিনাশ ও খোদা ভক্তির বিকাশ সাধন করাই এই উৎসবের প্রকৃত শিক্ষা এবং চেতনা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গানের আয়োজনে। প্রথমে শোনাব অপু আমান ও জানিত আহমেদ ঝিলিকের যুগল কণ্ঠে গান আমায় তুমি যত পারো অবহেলা করতে পারো। গানের কথামালা সাজিয়েছেন জ্যোতির্ময় সেন, সুর করেছেন রিপন খান।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আধুনিক গানের আয়োজনে এবারের গানটি শুনবেন হুমাইরা বশির ও রাজা বশিরের কণ্ঠে, ভালোবাসার নোনা জলে তোমায় পেয়েছি। গানটির গীতিকার মোহাম্মদ ফখরুল করিম এবং সুরকার রাজা বশির।

শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতার ঢাকা থেকে আপনারা শুনছেন আধুনিক গান। এবারে আপনাদেরকে শোনাব কতটা যে ভালোবাসি জানাবো তোমায়। গানটি লিখেছেন মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ চৌধুরী এবং সুর করেছেন হিমাদ্রি বিশ্বাস এবং শিল্পী মোহাম্মদ রাশেদ উদ্দিন ও নওশিন তাবাসসুম স্মরণ।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন আধুনিক গান। এবারের গানটি গেয়েছেন প্রসেনজিৎ সরকার ও স্বপ্ন মুস্তারি প্রিয়াঙ্কা। গীতিকার শাহাবুদ্দিন মজুমদার, সুর করেছেন সৈয়দ সাবাব আলী আরজু।
1: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, যাদেরকে আল্লাহ এবছর কোরবানি করার সামর্থ্য দিয়েছেন তাদের প্রতি আমার বিনীত আবেদন, এবছর যাদের পশু কোরবানি দেওয়ার সামর্থ্য হয়নি তাদের সঙ্গে কোরবানির পশুর মাংস ভাগাভাগি করে নিন। এটিও কোরবানির আরেকটি অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ব্যাপারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন দয়া করে। যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন সম্ভব হলে, যাতে কোরবানির দিনই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা যায়। পবিত্র ঈদে কায়মনো বাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের মাতৃভূমি সহ সমগ্র মুসলিম বিশ্ব।
0: মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বাণী শেষে আমরা এবারে শুনব সংবাদ, চলে যাব বার্তা কক্ষে।

0: চারটা বাংলাদেশ বেতার খবর পড়ছি রোকসানা আক্তার। যথাযথ উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় আজ সারা দেশ জুড়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল এক ভিডিও বার্তায় সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যে নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি রেডিও ও টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। এছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সনদে পরিবেশন করা হচ্ছে বিশেষ খাবার। ঈদুল আজহার অন্যতম অনুষঙ্গ জামাতে ঈদের নামাজ আদায়। হাজার হাজার মুসল্লির সমন্বয়ে রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30। এখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, বিচারপতি, কূটনীতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ জনসাধারণের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ঈদগাহে নামাজ আদায়ের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদুল আজহা নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বনানী কবরস্থানের ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ করেন। এ সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিনী জুবাইদা রহমান। পরে প্রধানমন্ত্রী তার সহধর্মীকে নিয়ে তার শ্বশুর নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান এবং বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন। সেখানে স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার এ জে এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। এদিকে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় ঐক্য ও সমৃদ্ধির লক্ষ্যে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার। জাতীয় ঈদগাহ ময়দান ছাড়াও রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7:00 থেকে শুরু করে মোট 5টি জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল 7:30 অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত। উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল 9:00। বন্দরনগরী চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জামিয়াতুল ফালাহ ঈদগাহে সকাল 7:00। দক্ষিণাঞ্চলের খুলনা মহানগরীতে ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 7:00 টাউন জামে মসজিদে। সিলেট নগরীতে প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল 8:00। রাজশাহীতে প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 7:30 হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। রংপুরে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:00 কালেক্টরেট ঈদগাহ ময়দানে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী 11 জুন বাজেট ঘোষণা করা হবে। তিনি আজ চট্টগ্রামের কান্ট্রোলি দারুসসালাম জামে মসজিদে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। অর্থ পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে আপ্রাণ চেষ্টা করছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বিশ্বজুড়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। তিনি আজ বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ সারিকাল মধ্যপাড়া দারুল জান্নাত নূর ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ঈদুল আজহার মাধ্যমে সকলের মাঝে ত্যাগের মহিমা এবং আত্মত্যাগের চেতনা ছড়িয়ে পড়বে। ঈদের নামাজের পর রাজধানীতে সারা দেশে ধর্মপ্রাণ মুসল্লিরা এখন পশু কুরবানি করছেন। একই সঙ্গে চলছে চামড়া সংগ্রহ ও বর্জ্য অপসারণের কাজ। নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ নিশ্চিত করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 29,500 পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা। এসো গড়ি ছোট পরিবার। ঈদ মোবারক।

ঈদ মানে হাসি খুশি আনন্দ অপার, ঈদ মানে মনে প্রাণে উচ্ছ্বাসের জোয়ার, ঈদ মানে সকলের প্রতি ভালোবাসা, দূর আকাশে মিষ্টি চাঁদের হাসি, ঈদ মানে সবাই মিলে আনন্দে থাকি। ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে আনন্দ খুশির বার্তা বয়ে নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। প্রিয় শ্রোতা, আপনাদের সুখী সুন্দর জীবনের প্রত্যাশায় শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার। আত্মত্যাগে অনুপ্রাণিত করে পবিত্র ঈদুল আজহা, নিয়ে আসে রাতের আধার ভেঙে নতুন ভোর। ঈদুল আজহার ত্যাগের মহিমা অনুপ্রাণিত করে আনন্দময় পৃথিবী গড়ে তোলার। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই শোনাব ঈদের গান।

0: মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা উৎসবের সঙ্গে মিশে আছে চরম ত্যাগ ও আল্লাহ প্রেমের পরাকাষ্ঠা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে কোরবানি করতে উদ্যত হয়ে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও অসীম আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছে তা স্বমহিমায় উদ্ভাসিত। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মহান কোরবানির স্মৃতিরূপে পশু কোরবানির মাধ্যমেই মুসলিম উম্মা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ঈদ আদায় করে থাকেন। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ নাটক অন্তঃসার শূন্য শোনার জন্য। রচনা মোহাম্মদ ফখরুল করিম, প্রযোজনা আব্দুল আজিজ।
1: এই শুনছো?
2: হ্যাঁ বলো। শুনছি।
1: বলছিলাম কি?
2: কি বলছিলে বলো।
1: বলছিলাম এবারের ঈদের পরিকল্পনাটা কি করা যায় বলো তো।
2: কি বলবো, তোমার পরিকল্পনা তো সেই একই। একটা গরু কিনবে, তাতে ছয় সাতটা ভাগ করে শেয়ার দিবে। এটা তো নতুন কিছু নয়, কখনো দেখিনি একটা গরু কিনে কুরবানি দিবে। তা তো তোমার মুরদ নেই।
1: এখানে মুরদের কি হলো? এটা হলো সামর্থ্য। যার যার সামর্থ্য আছে তাই দিয়ে কুরবানি করবে, এটাই স্বাভাবিক। আর এ বিষয়ে ইসলামী বিধিবিধানেও সবকিছু সঠিকভাবে বলা আছে। কাজেই আমার যা সামর্থ্য আছে তাই দিয়ে আমি সবসময় কুরবানি করি, এর অতিরিক্ত কিছু নয়, এবং অবৈধ পন্থায় রোজগার করেও নয়।
2: হ্যাঁ, সারা জীবন তো তাই দেখে এলাম। অথচ তোমার মতো যারা চাকরি করে তারা অনেকে একাই কুরবানি দেয়, কত মানুষের তাদের প্রশংসা করে।
1: ঠিক বলেছ, তবে আমি তাদের মতো না। আমি আমার নীতি আদর্শ নিয়েই থাকতে চাই। আর কোরবানি কোনো লোক দেখানোর বিষয় নয়, এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে নিজের সামর্থ্য অনুযায়ী প্রিয় জিনিসকে কোরবানি দেয়া, নিজের বিবেককে কোরবানি দেয়া। আমার মানুষের প্রশংসার দরকার নেই। আমার কোরবানিতে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে থাকেন তাতেই আমি খুশি। আমি আমার নীতি আদর্শের সাথে কখনো কম্প্রোমাইজ করব না।
2: থাকো তোমার নীতি আর আদর্শ নিয়ে, তুমি যা ভালো মনে করো তাই করো, এসবে আমার মতামতের কোনো প্রয়োজন নেই। সারা জীবন তো একই কথা শুনে গেলাম, এসব নীতি আদর্শ দিয়ে কি পেয়েছ?
1: হ্যাঁ, কিছু পাইনি তা ঠিক, তবে আমি যা পেয়েছি তা অনেকেই পায় না। আমি পেয়েছি মানসিক স্বস্তি আর শান্তি, এটাই আমার বড় সুখ এবং শান্তির জায়গা।
2: ঠিক আছে, তোমার সুখ শান্তি নিয়ে তুমি থাকো, আমার রান্নাঘরে অনেক কাজ আছে, তুমি যা ভালো মনে করো তাই করো।
1: হায় রে জগৎ সংসার, কেউ কিছু বুঝতে চায় না। কোরবানি যে লোক দেখানো আনুষ্ঠানিকতা নয় এটা অনেকেই বুঝতে চায় না। কোরবানি হলো আত্মত্যাগের মাধ্যমে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের মহৎ কাজ। অথচ কেউ কেউ ঘুষ, দুর্নীতি আর অবৈধভাবে টাকা কামাই করে লোক দেখানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি দেয়, তা কোনোভাবেই কাম্য নয়। আমি আমার সৎ উপায়ে অর্জিত টাকা দিয়েই শেয়ারে কোরবানি করব ইনশাআল্লাহ।
3: হ্যালো।
4: হ্যাঁ বলো।
3: তুমি খুব তাড়াতাড়ি ক্যাম্পাসে চলে এসো।
4: কেন, কি হলো?
3: একদম কোনো কথা বলবে না, আমি ক্যাম্পাসে ব্যাংকের পাশে অপেক্ষা করছি, সময় মাত্র 15 মিনিট, এর মধ্যে তুমি চলে আসবে।
4: কি বলো, এখনো নাস্তা করিনি, প্লিজ সময়টা একটু বাড়িয়ে দাও।
3: ঠিক আছে, তা পরে দেখা যাবে, কিন্তু খুব দ্রুত এসো, জরুরি কথা আছে, আসার পর বিস্তারিত বলবো।
4: আচ্ছা ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি আসছি।
5: মা,
2: কি হলো বল?
5: নাস্তা দাও প্লিজ, তাড়াতাড়ি করো।
2: কেন, কোথাও বেরবি নাকি?
5: ক্যাম্পাসে যাব, একটু জরুরি কাজ আছে, এক্ষুনি বেরুতে হবে।
2: কি বলিস, গতকাল রাতে বললি আজ কোথাও কাজ হবে না, আবার বলছিস আমি এখনই বাইরে যাব।
5: হো মা, হঠাৎ একটা কাজ পড়ে যাওয়ায় যেতে হচ্ছে।
2: কি এমন জরুরি কাজ?
5: সে তুমি বুঝবে না।
2: হ্যাঁ, আমি তো কিছু বুঝি না আর বুঝতে চাইও না, অনেক বুঝেছি তোদের বাপ বেটার কাহিনী। একজন নীতি আদর্শ নিয়ে দিব্যি দিন পার করছে আর তুই ব্যস্ত। কিসে যে ব্যস্ত কিছু বুঝি না, একটু অপেক্ষা কর, এক্ষুনি নাস্তা দিচ্ছে।
5: আচ্ছা মা, প্লিজ দেরি করো না, তাড়াতাড়ি দাও।

0: এই বেবি ট্যাক্সিওয়ালা, যাবেন
1: স্যার? কোন জায়গায়?
0: ইউনিভার্সিটি।
1: কোন ইউনিভার্সিটি স্যার?
0: ঢাকা ইউনিভার্সিটি।
1: যায়াম।
0: ভাড়া কত
1: দিয়েন স্যার আপনার জামন লয়?
0: আরে বলেন না কত দিব।
1: কইলাম তো স্যার, আপনার জামন লয় তাই দিয়েন।
0: আরে আমার তো মনে চায় ফ্রিতে যাই, বেকার মানুষ ফ্রিতে গেলেই তো ভালো হয়।
1: তা তো ভালো হয় স্যার, কিন্তু আপনি কইন আমার একটা গ্যাসের খসও আছে না স্যার।
0: আচ্ছা ঠিক আছে, সব বুঝলাম, এখন বলেন যাবেন কিনা।
1: যায়াম যায়াম, একশো বার যায়াম। উড়ুন লইন স্যার।
0: ঠিক আছে চলেন। চাচা
1: জি কোন স্যার,
0: এইভাবে গাড়ি চালালে সংসার কিভাবে চালাবেন?
1: কেন কেন স্যার?
0: এই যে ভাড়া ফাইনাল না করেই যাত্রী ওঠান, কেউ যদি ভাড়া না দেয় তাহলে ঝামেলা হয়ে যাবে তো, আর এভাবে সংসারও তো চালানো যাবে না
1: স্যার। আপনাকে দোয়ায় আমার লয় কারো সমস্যা হয় না, আর সংসার সে তো স্যার অলিক জগতের এক মায়ের খেলা, এমনি চলা যায়, আল্লাহ যেমন চালাইতেছে চলে স্যার।
0: তা তো বুঝলাম, এমন আধ্যাত্মিক কথাবার্তা আর বাস্তব জগতের মধ্যে অনেক তফাৎ। তা সংসারে কে কে আছে আপনার? পরিবার কি ঢাকাই থাকে?
1: না স্যার, পরিবার ময়মনসিংহ গ্রামের বাড়িতে। স্যার সংসারে মাশাআল্লাহ আমরা সাতজন আছি।
0: সাতজন মানে?
1: সাতজন মানে স্যার সাতজন, আমি আমার স্ত্রী আর আল্লাহ রহমতে স্যার এই ছেলে মেয়ে স্যার পাঁচজন, একটা ফুলা চারটা মাইয়া স্যার।
0: তা তো বুঝলাম চাচা, কিন্তু এত ছেলে মেয়ে কেন?
1: এত মানে স্যার আপনি এটা কি কইলেন স্যার? মাত্র পাঁচজন, বউয়ের তো আরো শখ আসিল স্যার, এই শরীর দাইদানি ভালো যাইতেছে না, তাই বউ আর সাহস পায় না স্যার।
0: কি বলেন, আরো ছেলে মেয়ে?
1: হ আরো।
0: কিন্তু চাচা এত ঘন ঘন সন্তান হলে আপনার স্ত্রীর শরীর অসুস্থ এবং দুর্বল হয়ে যাবে
1: স্যার। এই অসুস্থ হইলেও কিছু করার উপায় নাই।
0: উপায় আছে।
1: কি উপায় স্যার?
0: চাচা আপনি কি পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতির কথা শুনেন নাই?
1: শুনছি স্যার, কোনো ফাত্তা দেই নাই। আর এই আমার স্ত্রী তো নাসরবান্ধা স্যার, সে এসবে বিশ্বাস করে না। কয় কি স্যার? হুন ভাই
0: কি
1: কয়? জান গেল ফুলামে আর ওয়াম। ঠিক আছে স্যার, আমি মাঝে মধ্যে ওর কথা চিন্তা করি, কিন্তু খালি আমি ভাবলে দইত না স্যার, তারও তো ভাবন লাগবো নাকি?
0: আপনার ইচ্ছা আর আপনার স্ত্রীর ইচ্ছা এক করে একসাথে সংসার চালান, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এত ঘন ঘন বাচ্চা নেওয়ার ফলে তার শরীর ভেঙে যাচ্ছে এবং দুর্বল হয়ে যাচ্ছে। একবার ভাবেন তো, এখন যদি আপনার স্ত্রী মারা যায় তাহলে আপনার ছেলে মেয়েগুলোর কি হবে?
1: স্যার এইটা আপনি কি কইলেন? ওই মরিয়া গেলে স্যার আমি অকর শেষ হয়ে যায়, আর স্যার আমার জীবন তো আন্ধার নেই মেয়েব স্যার।
0: তাহলে এখন কি করা দরকার আপনার, আপনি নিজেই বলুন
1: স্যার। আপনি যা কইলেন এইবার স্যার বাড়িতে যাইয়া দুজনে মিলা সঠিক সিদ্ধান্ত নিয়াম, আর ফুলামায় না স্যার, এই পরিবার পরিকল্পনা যে কোনো একটা পদ্ধতি নিয়ে আমি নিয়াম, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়াম। কিন্তু স্যার আপনি যে এত কিছু কইলেন, আপনি কি বিয়ে শাদী করছেন নি স্যার?
0: আরে চাচা এসব জানতে বিয়ে শাদী করা লাগে না, একটু সচেতন থাকলে যে কেউ জানতে পারে। আমি সচেতন তাই বিভিন্ন বিষয় জানার চেষ্টা করি।
1: তা তো ঠিকই কইছেন স্যার, একদম ঠিক। স্যার কোন দিকে যাম? ক্যাম্পাসে চলে এলাম।
0: ওই যে ওই ব্যাংকের পাশে যান।
1: ঠিক আছে স্যার।
0: হ্যাঁ থামেন থামেন থামেন থামেন, এবার বলেন ভাড়া কত দিব?
1: ওই যে কইলাম না স্যার, আপনার যা মনে লয় তাই দিন।
0: আচ্ছা ঠিক আছে, এই নেন 250 টাকা দিলাম, খুশি তো?
1: অনেক খুশি স্যার। স্যার আপনি আজ আমার যে পরামর্শ দিলেন আমি তা আজীবন মনে রাখাম।
0: শুধু কথা বললে কিন্তু হবে না, তার বাস্তবায়ন করতে হবে।
1: হ্যাঁ স্যার, আমি আজ যাই সব ঠিক করে ফেলাইবাম, আর আমি আর আমার স্ত্রী মিলা

0: পরিকল্পনা একটা পদ্ধতি গ্রহণ করবা।
1: আপনি এতক্ষণে এলেন, আমি সেই কখন থেকে অপেক্ষায় আছি।
2: সরি সরি সরি সরি, একটু দেরি হয়ে গেল, চলো ওই গার্ডেনের দিকে যাই। জানো, আসতে আসতে একজনকে জ্ঞান দিয়ে আসলাম, অবশ্য এই জ্ঞান পরে আমাদেরও কাজে লাগবে।
1: কি এমন জ্ঞান যে পরেও কাজে লাগবে?
2: আসার সময় এক বেবি ট্যাক্সিওয়ালা চাচার সঙ্গে গল্প হলো। ওনার পরিবার অনেক বড়, পাঁচজন ছেলে মেয়ে, আর এখন যদি না থামে তাহলে আরও তিন চারজন সন্তান নেবে আর বউটাকে মেরে ফেলবে। এত ঘন ঘন সন্তান হলে কোনো নারীর শরীর সুস্থ থাকে? তাই আসার সময় চাচাকে পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি গ্রহণ করার জন্য বুদ্ধি দিয়ে এলাম, মনে হয় কাজে লাগবে। কি বুদ্ধিটা কেমন দিলাম?
1: রাখো তোমার বুদ্ধি, এদিকে আমি মরে যাচ্ছি টেনশনে, আর তুমি আছো তোমার বেবি ট্যাক্সিওয়ালা চাচাকে দিয়ে।
2: কেন, কি হলো? তোমাকেও কি পরিবার পরিকল্পনার বুদ্ধি দিতে হবে?
1: শাহেদ, প্লিজ ফান করো না তো, বি সিরিয়াস।
2: ওকে ওকে ওকে, আমি সিরিয়াস। বলো কি এমন জরুরি কথা?
1: শোনো, গতকাল রাতে বাসায় বড় মামা এসেছিলেন, উনি আব্বা আম্মার সাথে আমার বিয়ে নিয়ে কথা বললেন, পরে আম্মা এসে আমার মতামত জানতে চাইল, আমি এখনো কিছু বলিনি। আম্মা বলল আজকেই জানাতে হবে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না।
2: কেন, আমার সাথে তোমার সম্পর্ক এটা বলতে পারলেই তো হতো।
1: আরে ধুর, এভাবে কি হঠাৎ করে বলা যায়? তারপর আব্বা আবার হার্টের রোগী।
2: তা তো বুঝলাম, কিন্তু এখন যে আমার হার্ট ধরফর করছে।
1: সব ঠিক হয়ে যাবে।
2: কিচ্ছু ঠিক হবে না। তুমি যখন আমার কথা বলতে পারলে না, তখন কি হবে আমি তা বুঝে গেছি।
1: কি আবোল তাবোল বলছো?
2: আমি ঠিকই বলছি। আচ্ছা, ছেলে কি করে বলো তো?
1: আম্মা বলছিল ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমেরিকায় সেটেল। অবশ্য আমার তাতে আগ্রহ নেই, ছেলে ইঞ্জিনিয়ার হলেই কি আর পাইলট হলেই কি, আমার কাছে তুমিই সব।
2: কিন্তু
1: কি কিন্তু?
2: এখন সমাধান কি?
1: একটা উপায় বের করো।
2: তাই তো ভাবছি। হ্যাঁ, একটা আইডিয়া আছে।
1: কি আইডিয়া?
2: আমরা তো অ্যাডাল্ট, আমরা যদি দুজনে কাউকে না জানিয়ে এখন গোপনে বিয়ে করে ফেলি, পরে চাকরি বাকরি হলে সবাইকে জানালাম এবং পরে না হয় সংসার শুরু করলাম।
1: গোপনে বিয়ে? না না, এ অসম্ভব, আমি এটা করতে পারবো না। এটা করলে আব্বা আম্মা এবং পরিবারের লোকজন অনেক কষ্ট পাবে।
2: এটা এভাবে করলে আমার বাবা মাও ভীষণ কষ্ট পাবে জিনিয়া, কিন্তু এছাড়া তো আর কোনো পথ দেখছি না।
1: এদিকে আজকেই আমার সিদ্ধান্ত জানাতে হবে আব্বা আম্মাকে, আমি তাদেরকে কি বলবো?
2: এক কাজ করো।
1: কি কাজ?
2: তুমি বরং রাজি হয়ে যাও।
1: রাজি মানে?
2: রাজি মানে রাজি, ওই ছেলেকে বিয়ে করে আমেরিকা চলে যাও, দেখবে কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। কিছুদিন তোমার খারাপ লাগবে, আবার কিছুদিন আমার খারাপ লাগবে, তারপর প্রকৃতির নিয়মে সব ঠিক হয়ে যাবে। মাঝখানে দুজন মানুষের স্বপ্ন আর কিছু স্মৃতি রয়ে যাবে, হয়তো একদিন তাও শেষ হয়ে যাবে, এটাই বাস্তবতা। আর ভেবে নেব আমাদের প্রেম ভালোবাসা হয়তো কোনো অলীক বস্তু ছিল।
1: এসব কি বলছো শাহেদ?
2: আমি যা বলছি সত্য এবং বাস্তব কথা বলছি। যদি আমরা এখন এবং আজই গোপনে বিয়ে না করি, তাহলে আমার কাছে এর কোনো সমাধান নেই। আর তুমি আমার জন্য অপেক্ষা করবে কি না তা তোমার ব্যাপার, আমি কিন্তু তোমার জন্যে সারা জীবন অপেক্ষায় থাকব।
1: সে তো বুঝলাম, কিন্তু আমি এখন কি করব? ধুচ, কিচ্ছু ভেবে পাচ্ছি না।
2: এত টেনশন করো না, বাসায় যাও, আমাদের সম্পর্কের কথা জানাও, দেখো ওনারা কি সিদ্ধান্ত নেন।
1: ঠিক আছে, দেখি কি হয়, তোমাকে পরে সব জানাবো, তুমিও বাসায় যাও।

0: জিনিয়া, জিনিয়া, আম্মু, আমার ময়না, তুই কোথায় মা?
1: এই তো আমি। কেন মা, কি হলো?
0: কেন মানে, তোকে গতকাল রাতে যে কথাটা বললাম সে বিষয়ে তুই কিছুই বললি না। তোর বড় মামা আর তোর বাবা তোর মতামতের অপেক্ষায় আছে। ছেলেপক্ষ এখন ঢাকায়, আমাদের কাছ থেকে ইতিবাচক সারা

0: পেলে তারা ডেট ফাইনাল করবে, খুব তাড়া দিচ্ছে, ওরা আমাদের সবকিছু পছন্দ করেছে।
1: কিন্তু মা,
0: কি মা, আমাকে সবকিছু খুলে বল, কোনো সমস্যা?
1: না, মানে বলছিলাম কি,
0: কি কি বলছিলি বল।
1: শোনো মা, কিচ্ছু মনে করো না, আমাকে আমাদের ইউনিভার্সিটির ক্লাসমেট খুব পছন্দ করে।
0: তা তো করতেই পারে, কিন্তু তোর কোনো পছন্দ আছে কি না?
1: আমিও কিছুটা পছন্দ করি, তবে তেমন সিরিয়াস কিছু না। তারপরও বলছিলাম কি, বিয়ের বিষয়টা একটু পরে ভাবলে হয় না মা?
0: তা তো হয় মা, কিন্তু তোর বড় মামা আর তোর বাবাকে তো তুই চিনিস, আমি বলে দেখি, দেখি তারা কি বলে। আচ্ছা বলতো, তোর ক্লাসমেটের বাবা কি করেন, আর পরিবার কেমন? তোর বাবা তো ছেলের পরিবার সম্পর্কে জানতে চাইবে।
1: তারা খুব মধ্যবিত্ত পরিবার, ওই পরিবারে ছেলে একাই, আর যতটুকু জানি ওনার বাবা সরকারি অফিসের একজন কর্মচারী। এই হলো মোটামুটি তথ্য, একবার বলে দেখো মা, বিয়ের বিষয়টা একটু পরে ভাবা যায় কি না।
0: ঠিক আছে, আমি বলবো, দেখি ওনারা কি করেন।
1: মা একটু বলে দেখো প্লিজ।
0: ঠিক আছে ঠিক আছে, বলবো। জিনিয়া, আমার না খুব ভয় হচ্ছে, কেন জানি মনে হচ্ছে তোর বাবা আর তোর মামা বিষয়টা সহজভাবে দেখবেন না। আমি তো ওদেরকে চিনি, তারপরেও একবার বলে দেখি, দেখি তারা কি করেন।
1: প্লিজ মা, একবার বলে দেখো, চেষ্টা তো করো, তারপর ভাগ্যে যা আছে তা তো হবেই।
0: ঠিক আছে মা, আমি যাই, ওনারা আমার অপেক্ষায় আছে, টেনশন করিস না।
1: মা প্লিজ তুমি যাও, একবার বলো।
0: জিনিয়া, মা।
1: মা বলো, তুমি কি বলতে পারলে, কিছু কি হলো?
0: শোন, তোর বাবাকে আর তোর বড় মামাকে বললাম তোর বিষয়টা, কিন্তু তারা পাত্তাই দিলেন না, বলল এই বিয়েই তোকে করতে হবে। ছেলের বাবাকে নাকি তোর বাবা কথা দিয়েছেন, তারা নাকি ব্যবসায়িক বন্ধু, আর তুই তো তোর বাবাকে ভালো করে চিনিস মা, প্লিজ এমন কিছু করিস না যাতে তোর বাবা আঘাত পায়, মনে কষ্ট পায়।
1: ঠিক আছে মা, আমি একটু রেস্ট নেবো।

0: আমি এখন কি করব? একদিকে বাবা মা এবং পরিবারের মান সম্মান, আর অন্যদিকে শাহেদ, একদিকে বিত্ত বৈভব আর অঢেল অর্থ করি, আর অন্যদিকে মধ্যবিত্ত পরিবারের টানা পড়েন। কোন দিকে যাব আমি? শাহেদের সাথে অনিশ্চিত ভবিষ্যৎ, নাকি আমেরিকার পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো পথ?
1: জিনিয়া, জিনিয়া, মা ঘুমোচ্ছিস?
0: না মা, বলো আবার কেন এলে?
1: তোর বাবা আর বড় মামা সবাই মিলে তোর বিয়ের তারিখ ফাইনাল করেছে আগামী শুক্রবার।
0: ঠিক আছে মা। তোমরা যা ভালো মনে করো তাই করো। এখন আমার কি করা উচিত? শাহিদকে জানিয়ে দিব? না থাক, ও নিজে থেকেই কোনো এক সময় জেনে যাবে। আমি না হয় চরম স্বার্থপর হয়ে থাকব ওর কাছে। হায় রে জীবন, জীবন বুঝি এমনই হয়? পরিবারের মান সম্মানের কথা ভেবে আর প্রভাব প্রতিপত্তির কাছে হার মেনে এমন অন্তঃসার শূন্য সংসার করে কি হবে? তবু পরিবেশ পরিস্থিতির কাছে হার মেনে অনেকেই তো সংসার করছে, আমিও না হয় তাদেরই একজন।

এতক্ষণ মোহাম্মদ ফখরুল করিম রচিত অন্তঃসারশূন্য নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহ আলম খন্দকার, আল আমিন শেখ, হাফিজুর রহমান, আনিকা আজিজ, ঈশিকা আজিজ ও মনি আজিজ। শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, প্রযোজনা আব্দুল আজিজ। প্রিয় শ্রোতা, বাহারি পোশাক হরেক সাদের মুখরোচক সুস্বাদু খাবারের আয়োজন করা হয়ে থাকে পবিত্র ঈদ উপলক্ষে। কোরবানির মাংস দিয়ে বানানো কত ধরনের যে খাবার, হিসেব করে শেষ হতেই চায় না। নিজের বাসায় তো বটেই, আত্মীয় বন্ধুবান্ধবদের বাসায় বেড়াতে গিয়ে প্রায় সারাদিনই নানান ধরনের খাবার খাওয়া হয়ে থাকে। তবে আমাদের একটু নজর দেওয়া দরকার, আমরা কি খাচ্ছি, কতটুকু খাচ্ছি, শরীরের বিভিন্ন খাবারের কি প্রতিক্রিয়া হতে পারে তার উপর। সচেতনতাই আমাদের রাখবে নিরাপদ। প্রিয় শ্রোতা, সংসারের সদস্য সংখ্যা কম রাখুন, সুখী হন নিজে এবং অপরকেও সে বিষয়ে পরামর্শ দিন। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। প্রিয় শ্রোতা, এবারে জনসংখ্যা বিষয়ক গান শুনবেন শিল্পী এম আর হাসান সেলিম ও সেজুতি আশরাফি নদী। গানের কথা খন্দকার আব্দুল মোতালেব, সুরকার এস এম আব্দুল আওয়াল।

0: চাই।
1: জনসংখ্যা বিষয়ক গানটি শুনলেন, এবারে বেতার কার্টুন শুনবেন।
2: বাপ, নাতির মুখ দেখা কি মরতে পারুম?
3: কি কও মা, তুমি অহুন মরবা কে?
2: বাস, আমার আর কি কোনো সময় আছে রে বাপ?
3: কি যে কও না মা, হুনু মাই কইছে পোলাপান লইতে, অহন পোলাপান লইতে হইব। তুমি কি কও শাহিদা? কি
4: মাই কইছে? আচ্ছা
2: বোন, পোলাডারে কইছি পোলা পান লইতে।
5: আচ্ছা বোন, তুমি ঠিকই কইছ।
4: আমার জানি শৈলটা কেমন কেমন করতাছে।
3: কে কি হইছে তোমার?
4: তুমি বাপ হইতাছ
3: তাই? তাহলে তো, তাহলে তো মায়ের কইতে হয়। মা, ও মা, মা গো!
2: কি রে বাপ, ডাকতাছস কে?
3: মা, মা, তুমি তুমি দাদি হইতাছ মা।
2: আমার বাপ, তুই আমার মনটারে খুশি কইরা দিছস। মিষ্টিয়ান হকগুল রেখাও মু।
3: হো মা, আমি আমি অহুরি যাইতাছি।
2: লও বইন মিষ্টি খাও।
5: কি এর মিষ্টি বইন?
2: আমার বউয়ের ঘরে বাচ্চা হইব।
5: ও মা, হাসাই দাও দাও। কি ব্যাপার, সবাই এত খুশি কেন?
2: আমার বউয়ের ঘরে বাচ্চা হইব ঈশ্বর।
5: খুশির খবর, আমাকেও মিষ্টি দেন। শাহিদা কই?
4: আফা, আমি আনো।
5: খুব খুশি হলাম, তুমি মা হতে চলেছো।
4: আফা, দোয়া করেন।
5: অবশ্যই দোয়া করি, নিজের প্রতি যত্ন নিও।
2: এত যত্নের দরকারটা কি? কাম করবো, পেটেরটাই বালা থাকবো।
5: কি বলেন, গর্ভবতী মায়ের জন্য গর্ভাবস্থায় দুটি টিটি টিকা নিতে হবে। আপনার ছেলের বউকেও এই টিকা নিতে বলবেন, গর্ভের বাচ্চা ও মা দুজনই সুস্থ থাকবে।
2: আমরা তো এটি লই নাই, আমাকে তো কোনো সমস্যা হয় নাই।
5: এগুলি কি বলেন, ডাক্তার দেখালে আপনার বউয়ের পেটের বাচ্চা ভালো থাকবে, সে আপনাদের সাথে হাসবে, খেলবে, আরো কত কিছু করবে।
2: ও, ঠিকই কইছো। আচ্ছা ঈশ্বর, গর্ভকালীন যত্ন কারে কয়?
5: এই যে ঋতুস্রাব বন্ধ হওয়া থেকে শুরু করে গর্ভবতী মা ও তার পেটের সন্তানের যত্ন নেয়াকে গর্ভকালীন যত্ন বলা হয়।
2: তাই? আচ্ছা ডাক্তার দেখামু কখন?
5: গর্ভকালীন সময় কমপক্ষে চারবার পরীক্ষা করা প্রয়োজন।
2: কখন কখন দেখামু?
5: এই যেমন প্রথম ভিজিট গর্ভধারণের পর, দ্বিতীয় ভিজিট গর্ভধারণের ছয় মাস, তৃতীয় ভিজিট গর্ভধারণের আট মাস এবং চতুর্থ ভিজিট গর্ভধারণের নয় মাসে, এই চারবার।
2: আচ্ছা আর কি কি খাওয়ান দিমু বউটারে, একটু বুঝাইয়া কইবা আমারে।
5: অবশ্যই, গর্ভবতীকে একটু বেশি খাবার দিতে হবে, এছাড়াও শক্তিদায়ক খাবার যেমন ভাত, রুটি বা পরাটা, মাছ, মাংস, দুধ, ডিম, আলু, চিনি, গুড়, সয়াবিন তেল, বাদাম, কলিজা, সুজি, ঘি বা মাখন, ডিমের কুসুম, সবুজ, হলুদ ও অন্যান্য রঙের রঙিন শাকসবজি ও ফলমূল ইত্যাদি।
2: আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মতন আমার বউটারে ডাক্তার দেখামু, বউয়ের যত্ন নিমু, আমার পোলার ঘরে যেন ভালা বাচ্চা হয়, হে দিকে আমি অহন থেকেই মনোযোগ দিমু। আমার নাতি ভালা থাকলে আমরাও ভালা থাকুম।
5: ঠিক বলেছেন, আসুন আমরা সবাই গর্ভবতী মায়ের প্রতি যত্নশীল হই, সুখী সুন্দর সমাজ গড়ি।
1: মা বাবা সন্তান মিলেই সংসার, আর সংসারে প্রত্যেকেই চান সুখী হতে, সেজন্য আয়ের সাথে সামঞ্জস্য রেখে সংসারের সদস্য সংখ্যা নির্ধারণ করতে হয়। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। এবারে গান শুনবেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ।

0: এক পরিশেষে সবার সুখী সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের মতামত জানিয়ে আমাদের কাছে চিঠি লিখুন এই ঠিকানায়: ডাকবাক্স প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরবাংলানগর, ঢাকা 1207। মতামত পাঠাতে পারেন আমাদের ইমেলের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেস betarphnc1207@gmail.com। আমাদের অনুষ্ঠান সংক্রান্ত নানা বিষয় জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/phnc1207। কোনো অনুষ্ঠান সময় মতো শুনতে না পারলে পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে শুনে নিতে পারেন। youtube.com/populationcellbangladesh বেতার লিখে সার্চ দিলে আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।
1: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে রাখবেন এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
0: জানিয়ে দেব শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠানে গ্রন্থনা উপস্থাপনায় আমি মোহাম্মদ শাহিনুর রহমান, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
2: এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: বাংলাদেশ বেতার ঢাকা। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন এখন প্রচারিত হবে পবিত্র আসরের আজান।
1: আল্লাহু আকবার আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدًا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقامًا محمودًا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ইসলামী পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে মাওলানা মোহাম্মদ আল আমিন।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা, আমরা আলোচনা করব ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও কোরবানির বর্জ্য অপসারণ সম্পর্কে। আলোচনার জন্য আমার সাথে উপস্থিত রয়েছেন মাওলানা কারি মোহাম্মদ নুরুজ্জামান, খতিব মাতুয়াইল কেন্দ্রীয় জামে মসজিদ যাত্রাবাড়ি ঢাকা।
5: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
4: সম্মানিত শ্রোতা, আল্লাহ তাবারক তাআলা কুরআনুল করিম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। আমরা আমাদের আত্মার পরিশুদ্ধতার জন্য, হৃদয়ের প্রশান্তির জন্য, মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব। এই কোরবানির মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের পবিত্রতা অর্জন করব, সাথে সাথে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্ন করাও কিন্তু আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস বুখারী শরীফে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত্তুহুরু শাতরুল ইমান, পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা এটি ইমানের অঙ্গ। সম্মানিত শ্রোতা, আমরা দেখতে পাই কোরবানির সময় আমরা অনেকেই কোরবানি করে কোরবানির পশুর রক্ত কিংবা এর বর্জ্য রাস্তায় ফেলে রাখি, এর মাধ্যমে মানুষের কষ্ট হয়। তাই আমাদের ইমানের দায়িত্ব হল যেমনিভাবে আমরা ইমানি তাকাদায় কোরবানি করি আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কোরবানির পরপর কোরবানির পশুর রক্ত অথবা অন্য যে কোনো বর্জ্য নিজ দায়িত্বে আমরা পরিষ্কার করব, পরিচ্ছন্ন রাখব এবং আমাদের আঙ্গিনা আমরা পরিষ্কার রাখব। সম্মানিত শ্রোতা, এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের আজকের অতিথি মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান সাহেবের কাছ থেকে শুনব ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব কি।
5: ধন্যবাদ। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে মানব জাতিকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপনের জন্য তাগিদ দিয়েছেন। এরশাদ হয়েছে সূরা মুদাসসিরের 4 ও 5 নম্বর আয়াতে, ওয়াসিয়াবাকা ফাতাহির ওয়া রুজ্জা ফাহজুর, আর তোমার পোশাক পরিচ্ছদকে পবিত্র রাখো এবং যাবতীয় মলিনতা ও অপবিত্রতা থেকে দূরে থাকো। অধিক পবিত্র হওয়ার মানসিকতার জন্য কুবাবাসীর প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরশাদ ফরমান, সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে।
4: মহতারাম, আপনি যেমনটি বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কুবাবাসীদের প্রশংসা করেছেন কারণ তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাদের ঘর বাড়ি আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এই জন্যই আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আপনি সেখানে নামাজ আদায় করুন, সেখানে সর্বপ্রথম মসজিদ কায়েম করুন। সম্মানিত শ্রোতা, আমরা এই ঘটনার আলোকেও বুঝতে পারি যেই মহল্লা যেই পাড়ার মানুষগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা ভালোবাসে তাদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সম্মানিত শ্রোতা, এ পর্যায়ে আমরা জানব যে অপরিচ্ছন্নতার কারণে আমাদের কোরবানির এবাদতে কোনো ঘাটতি হয় কিনা বা কোরবানির এবাদতে কোনো প্রভাব ফেলে কিনা।
5: অবশ্যই হয়, কারণ ইসলামে পরিচ্ছন্নতাকে ইমানের অঙ্গ বলা হয়েছে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার কষ্ট থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করবে না, যত্রতত্র বর্জ্য ফেলে রেখে দুর্গন্ধ ছড়ালে এবং মানুষের চলাচলে কষ্ট দিলে গুনাহ হওয়াটাই কিন্তু স্বাভাবিক। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা যেখানে ইমানের অংশ সেখানে কুরবানির মতো মহান এবাদত অপরিচ্ছন্নতার কারণ হতে পারে না। আসলে কুরবানির বর্জ্য পরিষ্কারের ব্যাপারে অবহেলা ইমানের দুর্বলতারই প্রমাণ বহন করে।
4: কুরবানির বর্জ্য যদি অপসারণ না করা হয় তাহলে কুরবানিদাতার কিন্তু যথেষ্ট ক্ষতি হয়। দেখুন, কুরবানি করা হচ্ছে ওয়াজিব, আর ওয়াজিবের সাথে যখন মানুষকে কষ্ট দেওয়ার মতো হারাম কাজটি মিশ্র হয়ে যায়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ওই ব্যক্তি যার হাত জবান থেকে মানুষ নিরাপদ থাকবে, যে মানুষকে কষ্ট দিবে না সেই তো মুমিন। তো আপনি ইবাদত করতে গিয়ে ওয়াজিব আদায় করতে গিয়ে কোনো মুসলমানকে যদি কষ্ট দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ওয়াজিব কবুল হওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রতিবন্ধকতা তৈরি করবে। এ পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাইব যে কোরবানির বর্জ্য অপসারণে ইসলামের সাধারণ কোনো নির্দেশনা রয়েছে কিনা।
5: রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়লা আবর্জনা ও রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণকে ইমানের 70টি শাখার মধ্যে সর্বনিম্ন শাখা হিসেবে উল্লেখ করেছেন। তাই বর্জ্য সময় মতো অপসারণ করে পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যকর রাখা প্রত্যেক মুসলিমের নৈতিক ধর্মীয় দায়িত্ব। বর্জ্য অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসে। নিজের শরীর পোশাকের মতো আবাস স্থানকেও নোংরা আবর্জনা ও দৃষ্টিকটু উপাদান থেকে

0: তিনি পবিত্রতাকে পছন্দ করেন, আল্লাহ পরিচ্ছন্ন, তিনি পরিচ্ছন্নতা পছন্দ করেন, আল্লাহ মহৎ, তিনি মহত্ব পছন্দ করেন, আল্লাহ বদান্য, তিনি বদান্যতা পছন্দ করেন। অতএব তোমরা তোমাদের ঘরের যে উঠানগুলো আছে সেই উঠানগুলো পরিচ্ছন্ন রাখার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে। এদিকে পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাকে ইমানের অংশ আখ্যায়িত করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানের শত্রুর বেশি শাখা রয়েছে, তার মধ্যে সর্বোত্তম হল কি, লা ইলাহা ইল্লাল্লাহ, আর নিম্নতম হল চলাচলের পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা।
1: এ পর্যায়ে আপনার কাছ থেকে জানবো যে কোরবানির বর্জ্য অপসারণে আমরা কিভাবে দায়িত্ব পালন করতে পারি।
0: আসলে এই বিষয়টা অতীব জরুরি একটি বিষয়। পশু কোরবানি দেওয়ার প্রথম ধাপ যে স্থান নির্বাচন করা, বসতবাড়ি থেকে যতটা দূরে পশু কোরবানি দেওয়া যায় ততটা দূরে কোরবানি দেওয়া উচিত, অথবা এমন স্থান নির্বাচন করতে হবে যেখান থেকে পশুর বর্জ্য নিষ্কাশন করতে সহজ হয়। পশু কোরবানি দেওয়ার স্থানে বেশি করে গর্ত খুঁড়ে রক্ত মাটিতে পুঁতে ফেলতে হবে, এমনভাবে রক্ত মাটিতে পুঁতে ফেলা দরকার যাতে কোনো প্রাণী মাটি খুঁড়ে গন্ধ না ছড়াতে পারে। গোস্ত কাটার পরে উচ্ছিষ্ট বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, আর বিশেষ করে শহরে যারা সিটি কর্পোরেশনের আওতাধীন আছেন তারা কয়েকজন মিলেমিশে একই স্থানে কোরবানি দেওয়ার চেষ্টা করা দরকার। এতে সিটি কর্পোরেশনের কর্মীদের বর্জ্য নিষ্কাশন ও অপসারণের জন্য সহজ হয়। যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট স্থানে কোরবানি না দিতে পারেন তাহলে নিজ দায়িত্বে পশুর উচ্ছিষ্ট বর্জ্যগুলো ডাস্টবিনে ফেলে আসা উচিত। পশু কোরবানি দেওয়ার স্থান ভালোভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত এবং জীবাণু যাতে না ছড়াতে পারে সেজন্য রক্ত মাখানো স্থানে বিভিন্ন জীবাণুনাশক যেমন স্যাভলন মিশানো পানি ও ব্লিচিং ছিটানো উচিত। এছাড়া পশুর উচ্ছিষ্ট বিশেষ অংশ হল কি, চামড়া। যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় ব্যবসায়ীদের কাছে চামড়া বিক্রি করে দেওয়া উচিত অথবা স্থানীয় মাদ্রাসা বা এতিমখানায় দান করে দিতে হবে। যদি আমরা এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে পারি, অনুসরণ করতে পারি, তাহলে পশু কোরবানি দেওয়াটা আমাদের সহজ, বর্জ্য পরিষ্কার করাটাও সহজ। তাহলে প্রতি বছর কোরবানির পরবর্তী আমাদের যে সমস্যাগুলো মোকাবেলা করতে হয় সেই সমস্যাগুলো থেকে রেহাই পেতে পারবো আমরা ইনশাআল্লাহ।
1: মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা, আসুন আমরা পশুর বর্জ্য নিজ দায়িত্বে অপসারণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কোরবানি কবুল করুন।
2: এতক্ষণ শুনলেন ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন মাওলানা মোহাম্মদ আল আমিন। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন বিকেল 5টার ইংরেজি সংবাদ এবং বাণিজ্যিক সংবাদ।

0: The main Eid congregation at 7:30 a.m. President Mohammad Shahabuddin, Prime Minister Tariq Rahman, Home Minister Salahuddin Ahmed, Chief Justice, Cabinet members, judges of the Supreme Court and High Court, Parliament members, political leaders, diplomats and high-ranking civil and military officers joined the Eid Jamaat and offered prayers with general mass. After the prayers, special dua and munazat were offered for peace, progress and prosperity of the country, people and the entire Muslim Ummah. After offering prayers at the Eidgah, the President and the Prime Minister exchanged Eid greetings with people present there. President Mohammad Shahabuddin has called upon all to work together for building a just, democratic, non-communal and a prosperous Bangladesh imbued with the ideals and values of the Holy Eid ul-Adha. The head of the state made the call in a message issued on the occasion of Eid ul-Adha. Later at noon, President Mohammad Shahabuddin exchanged Eid greetings at Bongo Bhavan with people from different walks of life. After Eid ul-Adha prayers, Prime Minister Tariq Rahman visited the graves of Shahid President Jiaur Rahman and former Prime Minister Begum Khaleda Zia in the capital's Sher-e-Banglanagar and his young brother Arafat Rahman Koko at Bonani Graveyard and recited Fateha for the eternal peace of their souls. His wife, Dr. Zubaida Rahman, accompanied him. The Prime Minister with his wife also visited the graves of his father-in-law, former Chief of the Navy, Rear Admiral Mahbub Ali Khan, and the army officers killed in the BDR mutiny. They stood in front of the memorial and offered a special prayer seeking eternal peace for the souls of the deceased. Home Minister Salahuddin Ahmed and Social Welfare Minister Dr. AZM Zahid Hussain were present at the time, among others. Later, Tariq Rahman joined the traditional Boro Khana program organized by the armed forces at Dhaka Cantonment. Meanwhile, talking to reporters after Eid prayers at the National Eidgah, Home Minister Salahuddin Ahmed said the government wants to move forward with the support of countrymen to achieve national unity and prosperity. Apart from the National Eidgah Maidan, a total of 5 congregations were held at the National Mosque Baitul Mukarram in the capital starting from 7 a.m. The Holy Eid ul-Adha prayer congregation was held at the South Plaza of the National Parliament building at 7:30 a.m. One of the largest Eid congregation in the subcontinent was held at the historic Sholakia Eidgah Maidan in Kishorganj at 9 a.m. In the port city of Chittagong, the main Eid congregation was held at the Jamiatul Falah Eidgah at 7 a.m. In Khulna, the main Eid congregation was held at 7 a.m. at the town Jami Mosque. People in Sylhet attended the city's main congregation at the historic Shahi Eidgah Maidan at 8 a.m. In Rashahi, the main congregation was held at 7:30 a.m. at the Hajrat Shah Makhdum Rahmatullah Ilahi Center Eidgah Maidan. The main Eid ul-Adha congregation in Rangpur at the Collectorate Eidgah Maidan at 8 a.m. was attended by a huge number of local people. Finance and Planning Minister Amir Khosru Mohammad Chowdhury has revealed that the budget of 2026 to 2027 fiscal will be announced on 11th June. He was talking with the reporters after Eid ul-Adha prayers at Kattali Darussalam Jami Masjid in Chattogram today. The Finance and Planning Minister said the government is trying its best to reduce the prices of essential commodities. Local Government, Rural Development and Cooperative Minister Mirza Fakhrul Islam Alamgir has called on everyone to build a Bangladesh free of inequality and discrimination. He said this while talking to reporters after offering Eid ul-Adha prayers at Thakurgaon Central Eidgah today. Information and Broadcasting Minister Jahiruddin Shopon has said peaceful coexistence of all people, irrespective of religion and caste, may be ensured across the world. He said this to the reporters after offering Eid ul-Adha prayer at Darul Jannat Nur Eidgah ground in Dokkhin Shorikal Modhipara of Goronodi Upazila Borishal today. After Eid prayers, devoted Muslims across the country, including the capital, are now sacrificing animals in name of Allah. Collecting raw hides and removing sacrificial animals' waste are also underway. About 29,500 cleaning workers of Dhaka North and South City Corporation are working to remove of waste and keep the capital clean within the stipulated time. Meanwhile, Dhaka South City Corporation DSCC Administrator Bir Muktijodha Muhammad hoped to remove the first day's sacrificial animal waste by 9 p.m. He was speaking at a press conference after inaugurating waste removal program by transferring waste from the capital's Kolabagan secondary transfer station to the Mathuwai landfill today. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river ports warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: Assalamu alaikum. Eid Mubarak. বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি রুজিনা সুলতানা। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন আগামী 11 জুন বাজেট ঘোষণা করা হবে। তিনি আজ চট্টগ্রামের কাট্টলি দারুসসালাম জামে মসজিদে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে আপ্রাণ চেষ্টা করছে। রাজধানীর লালবাগের পোস্তায় জমে উঠেছে কোরবানির পশুর কাঁচা চামড়ার বেচাকেনা। আজ সকাল থেকে ট্রাক, ভ্যান ও পিকআপে করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চামড়া নিয়ে আসছেন ফড়িয়া মাদ্রাসার প্রতিনিধি ও মৌসুমী সংগ্রহকারীরা। তবে বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ করছেন অনেক বিক্রেতা। তাদের দাবি, গত বছরের তুলনায় এই বছর প্রতি চামড়ায় দাম কম। প্রকারভেদে বেশিরভাগ চামড়া 300-700 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অপরদিকে পাইকার ও আড়তদারদের অভিযোগ, চামড়া সংরক্ষণ, শ্রমিক পরিবহন ও গোদামজাতকরণ খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। চামড়া ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদের পরবর্তী 3 দিন সারা দেশে চামড়া সংগ্রহ কার্যক্রম চলবে। এরই মধ্যে পোস্তা এলাকার আড়তগুলোতে সংগ্রহ করা চামড়া বাছাই, ওজন নির্ধারণ এবং লবণ দিয়ে সংরক্ষণের কাজ চলছে। চলতি বছর সরকার গরুর প্রতি বর্গফুট চামড়ার দাম 62-67 টাকা এবং ছাগলের চামড়ার দাম 20-25 টাকা নির্ধারণ করেছে। ঈদে ঘরে ফেরা মানুষের চাপে গত 6 দিনে যমুনা সেতুতে 2,62,000-এরও বেশি যানবাহন চলাচল করেছে। এই 6 দিনে টোল আদায় হয়েছে 20 কোটি টাকারও বেশি। আজ যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে। গত 22 মে থেকে 27 মে রাত 12টা পর্যন্ত যমুনা সেতুতে যানবাহন চলাচল করেছে 2,62,908। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর, পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দর এবং সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে গত সোমবার থেকে শুরু হওয়া টানা 7 দিন পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ সময় বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। হিলি স্থলবন্দর, পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দর এবং সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী 1 জুন থেকে এসব বন্দরে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে। মোবাইল সংযোগ খাতে সংস্কার আনা গেলে বাংলাদেশ আরও দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পারবে এবং 2034 সাল নাগাদ সরকারের বার্ষিক রাজস্ব আয় স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত প্রায় $200 কোটি মার্কিন ডলার বৃদ্ধি পাবে। ইউরোপ ভিত্তিক গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান ফ্রন্টিয়ার ইকোনমিক্স লিমিটেডের চলতি বছরের মে মাসে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মোবাইল খাতে প্রস্তাবিত কর সংস্কারের ফলে ডিজিটাল সংযোগ সম্প্রসারণ, মোবাইল ব্যবহার বৃদ্ধি এবং সারা দেশে ডেটা ব্যবহারের পরিমাণ বাড়বে। এর মাধ্যমে মাথাপিছু জিডিপির বার্ষিক প্রকৃত প্রবৃদ্ধির হার 6.6% থেকে বেড়ে 7.2% উন্নীত হবে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.25, ক্রয় 122.20, ইউরো বিক্রয় 144.45, ক্রয় 141.78, পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.23 এবং ক্রয় 164.08, সৌদি রিয়াল বিক্রয় 33.07, ক্রয় 32.40, দিরহাম বিক্রয় 33.73, ক্রয় 33.10, কুয়েত প্রতিদিন আর বিক্রয় 403.80 টাকা, ক্রয় 396.25 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.81 টাকা, ক্রয় 94.96 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31.24 টাকা, ক্রয় 30.62 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন নজরুল সংগীত, শিল্পী মোহাম্মদ ইয়াকুব আলী খান।

0: নজরুলসঙ্গীত শুনলেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। ঈদ মোবারক। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে কণ্ঠদানে রয়েছি আমি শাকিল আহমেদ, আমার সঙ্গে আছেন সুবর্ণা মেহজাবিন এবং নীলিমা রাশেদ।
1: সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আমি।

বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, আজ ঈদ উল আজহা, ত্যাগের দিন। ত্যাগে ভাস্বর আমাদের প্রতিটি হৃদয়ে, মুসলিম জাহানে আজকের যে ঈদ উল আজহা পালন হচ্ছে, আসুন আমরা সেই আত্মগরিমায় আমাদের মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভে পশু কোরবানি করব এবং ধনী গরিব সকলে মিলে ভ্রাতৃত্ব বন্ধন গড়ে তুলব। সবাইকে আরো একবার ঈদের শুভেচ্ছা জানিয়ে শোনাব সুমন রাহাতের কণ্ঠে ঈদের গান, যে গানটি রচনা করেছেন মোহাম্মদ জালালউদ্দিন আহমেদ চৌধুরী, সুর দিয়েছেন আশরাফ বাবু।

0: ঈদের গান শুনলেন, শিল্পী ছিলেন সুমন রাহাত।
1: আবারও শোনাব ঈদের গান, এবারে শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি, গীতিকার মোহাম্মদ জালালউদ্দিন আহমেদ চৌধুরী, সুরকার আশরাফ বাবু।

0: শুনলেন ঈদের গান, শিল্পী ছিলেন শাহনাজ রহমান স্বীকৃতি,
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বাণী।
2: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদ উল আজহা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, যাদেরকে আল্লাহ এবছর কোরবানি করার সামর্থ্য দিয়েছেন তাদের প্রতি আমার বিনীত আবেদন, এবছর যাদের পশু কোরবানি দেওয়ার সামর্থ্য হয়নি তাদের সঙ্গে কোরবানির পশুর মাংস ভাগাভাগি করে নিন, এটিও কোরবানির আরেকটি অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ব্যাপারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন দয়া করে। যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন সম্ভব হলে, যাতে কোরবানির দিনই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা যায়। পবিত্র ঈদে কায়মনো বাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের মাতৃভূমি সহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি বিশ্ব জুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি। প্রিয় দেশবাসী, আবারও আপনাদেরকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক।
1: এতক্ষণ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ শুভেচ্ছা বাণী শুনলেন। এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ গীতিনকশা ঈদুজ্জোহার চাঁদ হেসেছে।

আনন্দ আর উচ্ছ্বাস ভরা মুহূর্ত ঘিরে বছর ঘুরে আমাদের মাঝে ফিরে এলো ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহার ঈদ উৎসব। বাংলাদেশ বেতার ঢাকা।

ঈদুল আজহা কেবল পশু কুরবানির উৎসব নয়, বরং মুমিনদের জন্য এটি তাকওয়া চর্চার এক অনন্য সুযোগ, যা অন্তরে খোদাভীতি জাগ্রত করে এবং মনের কালিমা, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ দূর করে স্রষ্টার নৈকট্য লাভের উদ্দেশ্যে প্রিয় বস্তুকে উৎসর্গ করার পথ সুগম করে, এমন কথাই বলেছেন গানের ভাষায়।

প্রতিবারই ঈদ মুহূর্তে লক্ষ্য করা যায় শহুরে মানুষগুলোর মন একরকম উচাটন হয়ে ওঠে। গ্রামীণ জীবনে রেখে আসা সবুজ মাঠ, মায়ামাখা প্রিয়জনের স্নিগ্ধ মুখ আর জমিয়ে আড্ডা দেওয়ার বন্ধুদের সাথে মিলিত হওয়ার টান যেন অনুভব করে তারা। তাই তো প্রচণ্ড ঝড় ঝঞ্ঝা, তপ্ত রোদ আর অসহ্য যানজটকে উপেক্ষা করেও ছুটে চলে শেকড়ের টানে বাড়ির পানে।

0: কোরবানির ঈদের সকালটা যেন অন্য যে কোনো দিনের চেয়ে আলাদা। দিনটি যত না উৎসবের তার চেয়েও বেশি মহাব্যস্ততার। এদিন সাত সকালেই ঘুম ভেঙে যায়।
1: কোরবানির পশু এবং নিজের গোসল সেরে ঈদগাহে ঈদের নামাজ আদায় করে বাড়ি ফিরেই কোরবানির পশু জবেহ দেওয়ার প্রস্তুতি চলতে থাকে। চারদিক শুরু হয় ছুরি চাপাতির ঝনঝনানি। কোরবানি শেষে গরিব দুঃখী আত্মীয় স্বজনের মধ্যে গোশত বিলি বন্টনের জন্য ছোট বড় সবাই ব্যস্ত হয়ে পড়ে।

তরুণ তরুণী কিংবা খোকা খুকিদের কাছে ঈদ মানেই এক অন্যরকম আনন্দ। ঈদের চাঁদ দেখা থেকে শুরু করে নতুন পোশাক, নতুন জুতো, মেহেদি, আলতা চুড়ি, আরো কত কিসে তাদের আনন্দ। ঈদ সেলামি তো আছেই, সন্তানের সেই খুশিতে মা বাবার মনেও বয়ে যায় খুশির নহর। গানের কথায় সেই চিত্রকল্পটি নিখুঁতভাবে এসেছে।

0: এতক্ষণ শুনলেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ গীতিনকশা ঈদুজ্জোহার চাঁদ হেসেছে। গবেষণা গ্রন্থনা ও গীত রচনা মোহাম্মদ জহিরুল ইসলাম বাদল, সুর সংযোজন ও সঙ্গীত পরিচালনা সৈয়দ শাবাব আলী আরজু, সঙ্গীত পরিবেশনায় মনির খান, দিলশাদ নাহার কণা, মাহমুদুল হাসান, মিরাজুল জান্নাত সোনিয়া, জিনিয়া জাফরিন লুইপা, মোহাম্মদ মেজবাহুল কবির বাপ্পি, ফারহানা আক্তার, আসমাউল হুসনা, মোহাম্মদ সোহেল রানা, আফরোজা আক্তার লাবু, সেলিম আহমেদ এবং মঞ্জু ইসলাম মিশো। উপস্থাপনায় এবিএম শাহিনুজ্জামান শিশির ও ইয়োরমা শায়ের জাহান। অনুষ্ঠান সম্পাদনা তানভীর সিদ্দিকী সৈকত। সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশিরুদ্দিন। নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান। তত্ত্বাবধানে কানিজ কুলসুম। প্রযোজনা মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সন্ধে ছয়টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বর্ষা আহমেদ। যথাযথ উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাব, গাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় আজ দেশজুড়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল এক ভিডিও বার্তায় সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বিভিন্ন বেসরকারি রেডিও ও টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। এছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে পরিবেশন করা হচ্ছে বিশেষ খাবার। ঈদুল আজহার অন্যতম অনুষঙ্গ জামাতে ঈদের নামাজ আদায়। হাজার হাজার মুসল্লির সমন্বয়ে রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে সকাল 7:30। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, বিচারপতি, কূটনীতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ জনসাধারণের সঙ্গে এক কাতারে এখানে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ঈদগাহে নামাজ আদায়ের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জাতীয় ঈদগাহ ছাড়াও রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7:00 থেকে শুরু করে মোট 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল 7:30 অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত। উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে। বন্দরনগরী চট্টগ্রামের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জমিয়াতুল ফালাহ ঈদগাহে। খুলনা মহানগরীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় টাউন জামে মসজিদে। সিলেট নগরীতে প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহে। রাজশাহীতে প্রধান জামাত অনুষ্ঠিত হয় হজরত শাহ মকদুম রহমতুল্লাহি আলাইহি কেন্দ্রীয় ঈদগাহে। রংপুরে ঈদুল আজহার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় কালেক্টরেট ময়দানে। ঈদুল আজহার নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরে বাংলা নগরে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ করেন। এ সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। পরে প্রধানমন্ত্রী তার সহধর্মিণীকে সঙ্গে নিয়ে তাঁর শ্বশুর নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান এবং বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন। সেখানে স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী 11 জুন জাতীয় বাজেট ঘোষণা করা হবে। তিনি আজ চট্টগ্রামের কাট্টলী দারুসসালাম জামে মসজিদে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের একথা জানান। অর্থ পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, বিশ্বজুড়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। তিনি আজ বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ সারিকাল মধ্যপাড়া দারুল জান্নাত নূর ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ঈদুল আজহার মাধ্যমে সকলের মাঝে ত্যাগের মহিমা এবং আত্মত্যাগের চেতনা ছড়িয়ে পড়বে। ঈদের নামাজের পর রাজধানীসহ সারাদেশে ধর্মপ্রাণ মুসল্লিরা পশু কোরবানি করেন। এখন চলছে চামড়া সংগ্রহ ও বর্জ্য অপসারণের কাজ। নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ নিশ্চিত করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 29,000 পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন। সবশেষে আবহাওয়া, আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর ও নোয়াখালী অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নৌদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল।

0: আসসালামু
1: আলাইকুম
0: রহমতুল্লাহ।
2: শান্তিতে
0: আছি, বুঝছো? কুরবানি দিছি আল্লাহর রহমতে, মাংস যা হয়েছে আলহামদুলিল্লাহ, তিন ভাগ কইরা, তারপরে এক ভাগ গরিব মানুষে বিলাই দিছি, এক ভাগ আত্মীয় স্বজনে রাখছি, আর এক ভাগ নিজেদের জন্য রাইতা দিছি, বুঝছো?
2: তা তো বুঝলাম, কিন্তু যে বাবুল ভাই তো কথাবার্তা কিছুই কইতেছে না, তাহলে তো জিগাও।
0: তারপরে আরো একটা কাম করছি, ওই যে আগে থেকে তোমার ওই যে গর্ত করে রাখছিলাম না, ময়লা গুলা সঙ্গে সঙ্গে গর্তে দিয়া ব্লিচিং পাউডার চারিদিকে ছিটায়
2: যাতে
0: গন্ধ না হয়।
1: লিলিবু,
0: কি করছো? এই যে তোমার আজকে যে কুরবানির দিন, কুরবানির দায়িত্ব কতটুকু পালন করছো?
1: কুরবানির দায়িত্ব পালন হলো, প্রথম হলো খাওনের ব্যবস্থা করছি, খাইতে হইব না সবার, তারপরে এই যে বহেরা তো কাইটিয়া কুটিয়া মাংস সব ব্যবস্থা করলো, বর্জ্য যে আমি ওই যে লিটনরে লইয়া আগে যে গর্ত করছিলাম, সব গর্তের মধ্যে ভইরা মাটি চাপা দিয়া তার উপরে দিয়ে আবার ব্লিচিং পাউডার দিয়ে
2: দিছি।
0: কঠিন ভালো কাম করছো।
1: আর একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, এই যে বর্জ্য পোষবো না, এর উপরে একটা কাঁঠাল গাছ লাগাবো।
3: খুবই
2: জৈব
0: নিজে খাবা, মাংস
1: ঠিক কাজ করছি না, পাখালিও খাইবো,
0: কাঁঠাল গাছ লাগাইবা, নিজে খাইবা, মাংস খাইবো,
4: বজ্র পয়সা সার হবে, এরপরে কাঁঠাল গাছ লাগাবে, সেই কাঁঠাল গাছে যে কি সুন্দর কাঁঠাল হবে আর কি যে স্বাদ,
2: সুস্বাদু
4: শুনেই
3: তুমি এখন কাঁঠাল গাছের তলে আমি যে দেখলাম যে তুমি কুরবানি জবাই করার পরে এই যে রক্ত তো ঠিক মতো ধুইলা না, আমি যা যখন কইলাম যে ধোয়াও পানি দিয়ে ধুইলা, তারপরে ব্লিচিং পাউডার ছিটাইলা, এইটা কে কইব? কাঁঠালটা তুমি পরে খাও,
4: এইটা তো আমি তো আগে গোস্ত গোসাই দিবে না, তারপর রক্ত
2: মুখে রূপালী, তুমি কেন তার পেঁচে ফেলাও? আরে হে তো সবসময় আগে গ্রাম পরে করে, পরের গ্রাম আগে করে, এটা জানো
3: না? এটা তো ঠিক কথাই কইছো,
0: এইভাবে
3: ঝগড়া রাখছি করতে লে কেমন হইছে? না না না,
4: আজকে ভাই ঝগড়া না, ঝগড়া না,
0: মহব্বত থাকা ভালো, তবে মহব্বতের জায়গায় আবার বেশি মহব্বত দিতে যায় কিন্তু আবার এটা।
2: আচ্ছা ঠিক আছে, এখন তুমি বলো অনুষ্ঠানে আমগুলো আজকে কি কি আনন্দ দিবা?
0: আচ্ছা, এই আনন্দের মধ্যে তোমাদের যদি ঈদের নাটক শোনাই তাইলে কেমন হয় কও তো?
2: অপেক্ষা ছিলাম,
0: তাইলে আমরা একটা ঈদের নাটক শুনি।
2: শুনি,
0: নাটকের নাম হইল অন্তরে গাথা। বাবা বাবা, অন্তরে তার মধ্যে আবার গাইতা গেছে। নাটকটি রচনা করেছেন নুরুন্নাহার। তাহলে আমরা নাটকটি শুনি।
5: হারুন ভাই, গরু ঠিক মতো ধরো, এত নড়াচড়া করলে কিন্তু ছবি ভালো হইব না।
6: আপা, গরুর কি আমার মতো বুদ্ধি বুদ্ধি আছে? সে তো বারবার নইরা যায়।
5: কুসুম, তাড়াতাড়ি সুন্দর করে ছবি তুলবি কিন্তু।
7: আচ্ছা আপা, খুব সুন্দর হয়েছে কিন্তু আপা ছবিটা, এই যে দেখেন, এইবার কিন্তু আমার ছবি তুললে দেওয়ার লাগবে।
5: ওমা, তুই ছবি তুললে কি করবি?
7: কেন, আমার ফেসবুকে দিমু।
5: বাবা, তোরও ফেসবুক আছে?
7: হ্যাঁপা, আমারও কিন্তু একখানা আছে।
6: সোনিয়াপা, আমারও দুইটা ছবি তুইলা দিবেন।
5: আচ্ছা আচ্ছা, দিমুনে। শোন, এইবার কিন্তু আমাগো গরু হিট হয়ে যাইব। এই কুসুম, দাঁড়া দাঁড়া, একদম নড়বি না, আর একটু বামে যা। হ ঠিক আছে, এই তো।
6: আমাকে কেন বাকি রাখলা সানিয়া বেগম? ক্লিক করে একখান ছবি তুলে দাও, আমিও ভাইরাল হয়ে যাই।
5: ও মা, দুলা ভাই, আপা, তোমরা কখন আসলা?
8: এই তো আসলাম, তোগো ছবি তোলা দেখা দাঁড়াইলাম।
7: এই সুনিয়া, এটা আমাগো কুরবানির গরু।
5: হাপা,
6: আমার তো মনে হয় এই গ্রামের সেরা গরু এইটা, আসার পথে এটার চাইতে ভালো গরু দেখলাম না। আরে, হাঁটতে হাঁটতে তো বাড়ি এসে গেলাম, উঠানে কে বসে আছেন?
8: কে আবার দাদা? যান
7: যাও যাও সালাম করো।
9: আসসালামু আলাইকুম দাদাজান।
10: ওয়ালাইকুম আসসালাম। কে কথা বলে রে?
11: আমরা দাদা, আমি বাবলি, সবার লগে ঈদ করতে চইলা আসছি।
10: ও, খুব ভালো করছস। তা তুই একলা আসলি কেন? তোর তিনি আসে নাই?
11: ও মা, তোমার এসে সালাম দিল, শোনো নাই?
10: শুনছি তো। নাজ্জামাই কেমন আছো?
9: আলহামদুলিল্লাহ দাদা, খুব ভালো আছি। আপনি কেমন আছেন?
10: আলহামদুলিল্লাহ, আল্লাহ বেশ ভালো রাখছেন।
9: দাদা, আপনার নাতনিকে নিয়ে আপনাকে লগে ঈদ করতে চলে আসছি, খুব আনন্দ করুম।
10: এখন কি আর সেই আগের মতো আনন্দ আছে রে দাদা ভাই? আনন্দ ছিল আমাগো সময়, সেই সব কথা মনে হইলে।
11: কি বলো দাদা, আমার তো খুব আনন্দ লাগতেছে। আব্বা হাট থেকে গরু কিনে আনলো, আমি গরু নিয়ে হাঁটলাম, ছবি তুললাম,
12: আমরাও ছবি তুলছি।
10: এই সব হইলো রেডিমেড ঈদ, বুঝলা? আমরা তোমাদের মতো এই রেডিমেড ঈদ করতাম না। আহা, কি সুন্দর নিয়ম আছিল
9: রেডিমেড ঈদ। এইটা কেমন দাদা?
10: এই যে হাট থেকে কোরবানি পশু কিনে আনলা, তারপর জবাই দিয়া কোরবানির কাজ শেষ।
11: ও দাদা, যে সময় যে চলন, সেই মতন চলতে হয় তো।
10: তুই ঠিকই বলছস, কিন্তু সুযোগ থাকার পরও তুই যদি চলন নিয়ে চলস, সেইটা কি ঠিক?
11: আম্মা, আব্বা, আপা দুলা ভাই আসছে।
9: আসসালামু আলাইকুম।
13: ওয়ালাইকুম আসসালাম।
11: আব্বা, তুমি কেমন আছো?
14: আমরা ভালো আছি মা।
13: হারুন, হারুন,
15: যে সাসি
13: যা তো কটা ডাব পাইলে নিয়ে।
15: আচ্ছা, যাইতাছি।
10: টুটুল, গরু ভালো করে দেখে কিনছস তো? শরীরে কোনো কাটা ছেঁড়া দাগ দাগ নাই তো নাকি?
14: না আব্বা, খুব ভালো কইরা দেখা তারপর কিনছি, কোনো খুদ নাই।
10: না থাকলেই ভালা। পরে কতবার বলছি, কোরবানি দেওয়ানোর লাইগা বাড়িতে দুই একটা গরু পাল, তাতে কত সুবিধা হইতো জানোস?
14: ইচ্ছা তো আছে আব্বা, কিন্তু দেখ আশুনা করবো কি।
10: এটা কোনো কঠিন কাজ না রে বাবা, চিন্তা কর, এক জোড়া পালা গরু থাইকা কত গরু হইব।
13: আব্বা কিন্তু ঠিক কথা বলছেন, অতিরিক্ত গরু বেচা সংসারে আয় বাড়ান যাইব, গরুর খাটি দুধও পাওয়ান যাইব।
10: সবচাইতে বড় কথা হইল, পালা পশু দিয়া কোরবানি দেওয়ার একটা নিয়মও আছে, আমরা কিন্তু সেই নিয়ম মতো কোরবানি দিতাম, বুঝলা?
15: চাষি, এই যে ডাব নিয়ে আসছি।
16: আব্বার কথাটা কি তুমি একটু চিন্তা করে দেখছো?
14: কোন কথা?
16: প্রতি বছর আমাকে কোরবানি দিতে হয়, আব্বা যে পড়লেন পালা পশু দিয়ে কোরবানি দিতে।
14: ও
16: আব্বা কিন্তু কথাটা ভালোই বলছেন, বাড়িতে জায়গার সমস্যা নাই, আমরা ইচ্ছা করলে ছোটখাটো গরুর খামার দিতে পারি, আয় রোজগারও হইল, কোরবানির সময় পালা পশু দিয়ে কোরবানি দিলাম।
14: আমি ক্ষেত খামার নিয়ে ব্যস্ত থাকি, ওই দিকে সময় দিব কিভাবে?
16: হারুন আছে, কুসুম আছে, আমিও ফাঁকে ফাঁকে যতটুকু পারলাম দেখলাম, আব্বার আফসোসও আর থাকলো না।
14: ঠিক আছে, তোমরা যখন বলতেছ। আচ্ছা, বাবলি, জামাই, সোনিয়া, ওরা কই?
16: কই আবার? তাকো দাদার কাছে বইসা ঈদের গল্প শুনতাছে, পাশের ঘরেই আছে।
9: দাদা বলেন দেখি, আপনাদের সময় সেই ঈদের গল্প।
10: কি আর বলবো রে দাদা ভাই, সেসব কথা মনে হইলে বুকটা খা খা করে ওঠে।
11: দাদা, খা খা করার কিছু নাই, ইচ্ছা করলে এখনো তুমি আগের মতন আনন্দ করতে পারো।
10: তুই বলছিলি না যখন যে নিয়ম, তোরা তো এখন রেডিমেড নিয়মে আসোস, এই অভ্যেস থেকে কি বাইর হইতে পারবি?
9: দাদা, আপনার এই রেডিমেড নিয়মটা কি একটু বুঝায় বলেন দেখি।
10: একবার তো বলছি, হাটে গেলাম, কোরবানির পশু কিনলাম, দু একদিন রাখলাম, জবাই দিয়া কোরবানি শেষ। কোরবানির আসল উদ্দেশ্য কিন্তু এটা না।
11: তাইলে আসল উদ্দেশ্য কি দাদা?
10: আমাগোর সময় বেশিরভাগ পরিবারই পালা পশু দিয়া কোরবানি দিত।
9: কিন্তু দাদা, এখন তো পশু পালার সামর্থ্য অনেকেরই নাই।
10: যাগো নাই, সেই হিসাব আলাদা, যদি তোমার অবস্থা থাকে তাহলে পালা পশু দিয়া কোরবানি দেওয়ানি ভালো।
15: ও দাদা, আপনি যে বারবার বলেন পালা পশু দিয়া কোরবানি দিতে হবে, এই কারণটা বুঝিয়ে বলবেন তো।
10: শোন শোন, পালা পশুর প্রতি মায়া থাকে বেশি, বুঝলি? পশুকে যখন কোরবানি দেওয়া হয় তখন তার মনে কষ্ট আসবে, মনের মধ্যে থেকে রাগ ক্ষোভ এইসব দূর হয়ে যাবে,
17: তাই তো বলি দাদা, তুমি কেন রাগ করো না?
10: ঈদুল আজহা মানে কোরবানি হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে অনুগত হইয়া নিজের মনের হিংসা বিদ্বেষ রাগ অভিমান সহ সব ধরনের কুপ্রবৃত্তি দমন করা। এই জন্যে হালাল পশু আল্লাহর নামে কোরবানি কইরা নিজের মনের পশুত্ব দমন করা।
9: দাদা খুব মূল্যবান একখান কথা বলছেন, আমিও সামনের বার থেকে পালা পশু দিয়া কোরবানি দিব।
10: খুব ভালো কথা। শোনো, আমরা যখন ছোট ছিলাম তখন ঈদের কয়দিন আগ থেকেই ভাই বোন আত্মীয় স্বজনে ঘর ভরে যেত। আমাদের কোরবানির পশু জবাই করতেন বাবা নিজ হাতে, বড় হওয়ার পর থেকে আমিই করতাম।
17: কি কও দাদা, তুমি পশু কোরবানি দিতা?
10: হ্যাঁ, নিজের পালা পশু নিজে কোরবানি দিলে মনটা নরম হয়, হিংসা ঘৃণা দূর হয়। তারপর কোরবানির সময় বাড়িতে চালের আটা রুটি বানানো একটা দেখবার মতো জিনিস ছিল রে।
9: কিরকম কিরকম দাদা?
10: একেবারে রসুনের খোসার মতো পাতলা রুটি, ধবধবে সাদা আর গোল। এই রুটি আর গরুর গোশত সবাই একসাথে খেতে বসত।
5: আচ্ছা দাদা, এত রুটি যে বানাইতো এগুলো রাখতো কোথায়?
10: বাঁশের পাতলা চটা দিয়ে এক হাত উঁচু খুঁচির মধ্যে রুটি সাইকা রাখতো, বুঝলা? রুটি যেন গরম থাকে তার জন্য পুরনো শাড়ি ভাঁজ কইরা খুঁচির মুখ ঢাইকা দেওয়া হইতো।
7: আচ্ছা দাদা, এত রুটি কি জন্য বানাইতো?
10: বাড়িতে কদিন ধরে কেবল রুটি গোশতই খাওয়া হতো, যত মেহমান আসতো সবাইকে রুটি হালুয়া গোশত সব খাওয়ানো হতো।
9: ইস দাদা, আমার যে আপনার যুগে ফেরত যাইতে ইচ্ছা করতেছে, কত আনন্দ করছেন আপনারা।
10: আমাগো যুগের মেহমানরা তোমাগো মতো ফুটানি দেখাইতে গিয়া একটু রুটি খাইতো না, তারা বেশ আনন্দের সাথে পেট ভরা রুটি খাইতো।
17: আমার রান্না কিন্তু খারাপ হয় নাই দাদা, আমরা বেশ মজা কইরা খাইছি। তুমি কিন্তু কম খাও নাই, আমি দেখছি টুকটুক কইরা কেবল খাইছো।
10: বৌমা এই রান্না কার কাছে শিখছে জানো?
5: নিশ্চয়ই দাদির কাছ থেকে।
9: সেজন্যই তো আমার রান্না হয়েছে বেশ মচমচা। দাদা আপনার কথাগুলো আমার অন্তরে গাইতে গেছে, আমরাও ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে এই কোরবানির ঈদ করব।
17: দাদা তোমার কথা মতো এখন থেকে আমরা আর রেডিমেড ঈদ করব না, আমাদের ঈদ হইব সেই রকম যেখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, থাকবে শুধু মানুষে মানুষের ভালোবাসা।
18: হিংসা বিদ্বেষ ভুললে পরিষ্কার কর।

0: কি ঈদের নাটক কেমন শুনলা?
1: খুব সুন্দর লাগলো,
2: আসলে গেঁথে গেছে।
0: মানিক ভাই কিন্তু অনেকক্ষণ পরে একটা পুলকিত কথা বললো নাকি?
3: সবাই করলে তো হবে না,
2: পুলকিত হওয়ার কারণ আছে তো,
3: দেখছো?
2: কারণ হলো আজকে রাতে সে ঘুমাবে না।
0: ও আচ্ছা,
1: তোমারে কইছে ঘুমাইবো না, কি করবে?
2: আরে আমি তো তার যে তার ব্যাগটা দেখতেছো না,
1: কি আছে ব্যাগে?
2: টিফিন কি আর
0: একটা কথা বলি, এই আনন্দের দিনে এই যে ধরো আমরা সব কাজকাম সাইরে আসছি কুরবানির কাজ, তাই না? এখন যাইয়া আমরা খাবো, আশেপাশে মেহমানদারি করবো, সব মিলে ঝিলা যদি আনন্দটা উপভোগ করতে পারি তাইলে কিন্তু আমাদের অনেক শান্তি। হ্যাঁ, এই যে তারপরে বাবুল কইল এই যে নিজে খাবো অপর রে খাওয়াবো, আবার নিজে যায় এরোর বাড়ি খাবো।
1: হ্যাঁ,
0: এইটা তো সবসময় তোমার বাড়ি যাই,
1: না
0: সেটা তো আমরা জানি যে ঈদের আমরা আসর সাইরে আমরা প্রথমেই তোমার বাড়ি যাব, খাবো, তারপর অন্য জায়গায় যাব ইনশাআল্লাহ।
4: মনে করো না যে আমরা দাওয়াত ভুলে যাব, এত ভুলাবো
0: না। এই যে ধরো ঈদের দিনে একটা সুন্দর নাটক শুনাইলাম, তাই না? এখন যদি একটা সুন্দর গান শুনাই তাইলে কেমন হয় কও তো? আচ্ছা, এইটা হইলো গিয়া তোমার ঈদের গান। হ্যাঁ, তাহলে শুনাই, কি বলো? হ্যাঁ তাহলে শুনি।

0: কেমন হইলো গানটা? নাটক শুনাইলা, ঈদের নাটক শুনলা, ঈদের গান শুনলা, ঠিক আছে? যেহেতু ঈদের সম্বন্ধে তো আমরা অনেক কিছু আলোচনা করলাম, এবার আমরা যেহেতু কৃষি কাজ কইরা খাই, এবার ওই চাষি পর্যায়ে বোরো ধানের বীজ সংগ্রহ ও সংরক্ষণের উপায় কি, এইটা নিয়ে শেখার ব্যাপার এইটা নিয়ে আলোচনা করবেন হোসনে আরা, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। তাহলে আমরা শুনি।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা চাষি পর্যায়ে বোরো ধানের বীজ সংগ্রহ ও সংরক্ষণ, এ বিষয় নিয়ে অনেক কিছু জানব। আর এ বিষয়ে বলার জন্য আমাদের আসরে উপস্থিত রয়েছেন হোসনেরা উপপরিচালক ইক্ষু ও অন্যান্য অর্থকরী ফসল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। সাথে আছি মখলেসুর রহমান সরকার। আপনাকে স্বাগত আমাদের আজকের আসরে।
2: ধন্যবাদ।
1: চাষি পর্যায়ে বোরো ধানের বীজ সংগ্রহ ও সংরক্ষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটি যদি আমাদের কৃষকদের একটু বিস্তারিত বুঝে বলেন।
2: চাষি পর্যায়ে বোরো ধানের বীজ সংগ্রহ ও সংরক্ষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ভালো বীজ থেকেই ভালো ফলন পাওয়া যায়। চাষি পর্যায়ে ধানের বীজ সংরক্ষণের সঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে, অন্যথা বীজের জীবনীশক্তি ও অঙ্কুরোদ্গম ক্ষমতা হ্রাস পাবে। বীজকে পূর্ণ ক্ষমতা সম্পন্ন অবস্থায় পরবর্তী মৌসুম পর্যন্ত বাঁচিয়ে রাখার জন্য যে কৌশল অনুসরণ করা হয় তাকেই আমরা সংরক্ষণ করা বলে থাকি, এবং এই বিষয়টা আমাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে অতিব প্রয়োজনীয় একটি বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়।
1: বোরো ধান বীজ নির্বাচন ও সংগ্রহ, কিভাবে কোন পদ্ধতিতে বোরো ধান বীজের জন্য নির্বাচন এবং কিভাবে শুকানো যায়?
2: জাত নির্বাচন বোরো ধান বীজ রাখার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমাদেরকে প্রথমে লক্ষ্য করতে হয়। জাত নির্বাচনের ক্ষেত্রে এলাকা উপযোগী বিষয়টাকে গুরুত্ব দিতে হয়। যেমন আমাদের নতুন যে জাতগুলো বেরিয়ে হয়েছে বোরো ধানের ক্ষেত্রে, বিধান 58 বা বিধান 92, 89 এর মতো উন্নত জাত নির্বাচন করলে আমরা ভালো ফলন পেতে পারি। এক্ষেত্রে আমার জমি নির্বাচনও গুরুত্বপূর্ণ। জমি থেকে বীজ সংগ্রহের আগে জমিতে কোনো রোগাক্রান্ত বা পোকা আক্রান্ত গাছ আছে কিনা তা অবশ্যই দেখে নিতে হবে, এবং সুস্থ সবল আগাছা মুক্ত জমিকে আমরা এই বীজ উৎপাদনের জন্য নির্বাচন করব। বীজে আমরা যেখানে চারা ফেলব সেই প্লটিও আমরা দেখে নিতে হবে, এবং তার জমির যে কন্ডিশন এবং সারও সঠিক পরিচর্যা করে সুস্থ সবল চারা উৎপাদন করা সম্ভব কিনা তা পর্যালোচনা করে এই বীজের জন্য চারা উৎপাদনের জন্য প্লট নির্বাচন করতে হবে। এছাড়া আমাদের যেখান থেকে আমরা ধানটা বীজ সংগ্রহ করব সেই ক্ষেত্রে আমাদের গাছ বাছাই ক্ষেত্রেও দেখতে হবে, যেখানে আমাদের শীষের 80% ধান সোনালী রং ধারণ করে সেই মাঠ থেকে এবং সেই গাছ থেকে আমার বীজটা সংগ্রহ করতে হবে। এছাড়া আমাদের এই জমিতে যে ধরনের আমার আগাছা বা অপজাত বা রগিং করা যেটাকে আমরা করতে পারি সেটা অন্তত 10-15 দিন জমির ভেতরে অপ টাইপ যেগুলো আছে আগাছা এবং অন্য জাত সেগুলোকে অবশ্যই নির্মূল করতে হবে, এবং ঝাড়াই মারাই ক্ষেত্রেও আমাকে খেয়াল রাখতে হবে। মারাই করার সময় বীজ ধান আলাদাভাবে আলাদা করে সংগ্রহ করে আলাদাভাবে মারাই করা দরকার। এক্ষেত্রে আমরা যে বীজটা শুকাবো এটা হচ্ছে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ এবং আমাদের খুবই প্র্যাকটিক্যাল একটা বিষয়, যা থেকে আমাদের বীজটা সংরক্ষিত থাকবে এবং বীজের মান অক্ষুণ্ণ থাকবে। সেই দিক থেকে আমরা দেখতে গেলে সংগৃহীত ধান অবশ্যই 4-5 দিন রোদে, কড়া রোদে শুকাতে হবে, অর্থাৎ দাঁত দিয়ে কাটলে কর্কশ শব্দ হবে এই পর্যন্ত শুকাতে হবে, এবং আর্দ্রতার ক্ষেত্রে মানে আমার বীজের মধ্যে কতটুকু রস থাকবে সেটা আমাকে পরীক্ষা করে নিতে হবে, এবং বীজের আর্দ্রতা সাধারণত আমাদের 12-13% নিচে থাকতে হবে যাতে করে বীজটা ভালোভাবে আমরা শুকাতে পারি এবং সংরক্ষণ করতে পারি। এক্ষেত্রে একটা সতর্কতা অবশ্যই আমাদের অবলম্বন করতে হবে। আমাদের দেশে এখন তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে, সেখানে বীজ কখনোই অতিরিক্ত তাপে মানে 40°C-এর বেশি তাপে শুকানো যাবে না, কারণ এতে বীজের গ্রোথগম ক্ষমতা বা গজনের ক্ষমতা কমে যায়। এই ক্ষেত্রে আমাদেরকে সবাই তাপের যে বিষয়টা 12-13% অবশ্যই আমাদেরকে সংরক্ষণের পূর্বে পরীক্ষা করে তারপর সংরক্ষণ করা উচিত।
1: বোরো ধান বীজ সংরক্ষণের পদ্ধতি কি হওয়া দরকার?
2: বোরো ধান বীজ সংরক্ষণের বিষয়টা আমাদের পূর্বেই সংরক্ষণের পূর্বেই আমরা যে ঝাড়াই মারাই শুকানো পদ্ধতিগুলো সঠিকভাবে পালন করার পরে এখানে আমরা কোন পাত্রে রাখবো, পাত্রের ধরনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পাত্রের মধ্যে যদি বায়ু প্রবেশ করে তাহলে কিন্তু আমাদের বীজের মান ভালো থাকবে না, এবং পাত্র যদি আমাদের বায়ুরোধী বা বায়ু সংরক্ষণ সংরক্ষণ করা না হয় তাহলে আমাদের আলাদা ময়েশ্চার গ্রহণ করে বীজের মান খারাপ হয়ে যাবে। সেই ক্ষেত্রে বীজ সংরক্ষণের জন্য টিনের ড্রাম, মাটির কলস, বস্তা অথবা পলিথিন যুক্ত বস্তা ব্যবহার করা অবশ্যই দরকার। এছাড়া আমাদের যে বায়ু রোধ করার যে বিষয়টা আছে সেটা আমাদের গুদাম বা সর্বক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। বীজকে পোকা ও আর্দ্রতা থেকে রক্ষা করতে টিনের পাত্র, পলিথিন ব্যাগে বায়ু রোধ বা এয়ার টাইট করে রাখা সবচেয়ে ভালো এবং তা যত্রতত্র খোলা আমাদের প্রয়োজন নেই। আমরা মৌসুম শেষে অত্যন্ত যত্ন সহকারে এটাকে আমরা মৌসুমের যখন আমরা বীজ থেকে চারা তৈরি করব তখন আমরা এটাকে একবারে খোলা দরকার, কিন্তু এর আগে যদি বারবার খোলা হয় তাহলে বীজের মান অক্ষুণ্ণ থাকে না।
1: বীজের মান রক্ষায় সংরক্ষণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে?
2: আমরা যে বোরো ধানের বীজটা সংরক্ষণ করব তার আসল উদ্দেশ্য হচ্ছে আমার বীজের মান বা বিশুদ্ধতা রক্ষা করা। আমার বীজের অঙ্কুরোদ্গম রক্ষার জন্য আমার যা করতে হবে সেটা কিন্তু আমাদের এই পদক্ষেপগুলো ধাপে ধাপে করা দরকার। যেমন রোদে 5-6 দিন ভালোভাবে শুকিয়ে নিতে হবে যেন বীজের আর্দ্রতা শতকরা 12% বা 13% নিচে থাকে। দাঁত দিয়ে বীজ কাটলে যদি কটকট শব্দ হয় তাহলে বুঝতে হবে বীজ ঠিক মতো শুকিয়েছে। শুকানোর ক্ষেত্রে সরাসরি মাটিতে না শুকিয়ে পাকা ফ্লোর অথবা পলিথিনের উপর শুকানো যেতে পারে। পুষ্ট ধান বাছাই করে কুলা দ্বারা ঝেড়ে দুবার ঝেড়ে নিয়ে এখানে যে রোগ বালাইয়ের যে এবং অন্য ফসলের যে থাকে তা বাছাই করতে হবে। বায়ুরোধী পাত্রে বীজ রাখা দরকার। বীজ রাখার জন্য ড্রাম ও বিস্কিট বা কেরোসিন টিন ব্যবহার করা ভালো। মাটির মটকা বা কলসে বীজ রাখলে পরে আলাদাভাবে প্রলেপ দিয়ে এবং তাকে বায়ুরোধী করতে হয়। এছাড়া পোকামাকড় রোধের জন্য আমাদেরকে এই যে পাত্রগুলো আছে পাত্র নিচে আমরা বায়ো পেস্টিসাইড অথবা নিম এছাড়া আরো যা আমাদের পোকারোধ প্রতিরোধকারী বিষয়গুলো আমাদেরকে খেয়াল করে আমাদের পাত্রটাকে পুরো বায়ুরোধী এবং দূষণ মুক্ত করে নিতে হবে। আর্দ্রতা রোধক মোটা পলিথিন ও বীজ মজুত করা যেতে পারে। রোদে শুকানো বীজ ঠান্ডা করে পাত্রে ভরতে হবে। তাছাড়া আমাদের অতিরিক্ত গরম করে বীজের মান খারাপ হয়ে যাবে। পুরো পাত্রটি বীজ দিয়ে ভরে রাখতে হবে। যদি বীজের পাত্র না ভরে তাহলে বীজের উপর কাগজ বিছে তার উপর শুকনো বালি অথবা ছাই দিয়ে পাত্র পরিপূর্ণ করতে হবে। পাত্রের মুখ বন্ধ করতে হবে যেন বাতাস ঢুকতে না পারে। এবার এমন জায়গায় রাখতে হবে যেন পাত্রের তলা মাটির সংস্পর্শে না আসে। সেক্ষেত্রে আমরা মাচা তৈরি করতে পারি এবং আমি আগেই বলেছি পাত্রের নিচে আমরা নিম নিষিদ্ধ বা বিষ কাটালি পাতার গুঁড়া মিশিয়ে গোলাজাত করলে পোকার আক্রমণ দমন হয় যা আমাদের স্টোরগেইন পেস্ট থেকে আমাদের বীজটা রক্ষা পাবে। এছাড়া বীজ বোনার সময় ছাড়া পাত্রটি খোলা বা বীজ রোদ দেওয়ার কোন দরকার হয় না। বীজের তাপমাত্রা এবং আর্দ্রতা আমরা যদি সঠিকভাবে রক্ষা করতে পারি তাহলে আমাদের বীজে 100% অঙ্কুরোদ্গম ক্ষমতা থাকবে।
1: কৃষিজীবী ভাই ও বোনেরা, এতক্ষণ আপনারা ধানের বীজ সংগ্রহ ও সংরক্ষণ এ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা শুনেছেন। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা অনেক উপকৃত হবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

0: নাতি তোমারে কি দিয়া গেল নাতবো?
1: এক শিশি কালি জিরার তেল
0: খাইতে না সবজিতে মিশাইতে?
1: খাঁটি সরিষার তেলে মিশাইয়া আপনার দুই পায়ের গোড়ালি আর কোমরে মালিশ করতে।
2: কও কি মেনু, ওই তেল মালিশ করবা কে?
1: দাদিমার আর্থ্রাইটিস রোগ সেরে যাবে দাদু।
3: কি ব্যাপার, এতক্ষণ তেল মালিশ শেষ করো নাই মিনু? আমি তো এরই মধ্যে 10-12 জন রোগী বিনা পয়সায় দেখে এলাম।
2: তোমার দাদির পায়ে কোমরে কালিজিরা তেল মালিশ করতে বসছো কেন?
3: কালিজিরা এক ধরনের মহৌষধ দাদু, আমরা তো কালিজিরার অবাক করা আরোগ্য ক্ষমতা জানিই না।
2: আমি কিছু কিছু জানি দাদু ভাই।
1: আমিও জানি, লোকমান হেকিমের বাংলা কবিরাজি চিকিৎসা নামের বই পড়তেছি দাদু, সেখান থেকে জানছি কালিজিরা হইল সব রোগের ঔষধ। পাক কোরআনেও লেখা আছে মরণ ব্যতীত সকল রোগের ঔষধের নাম কালিজিরা।
3: হ্যাঁ ঠিক, আর কালিজিরায় হরেক রকম ভিটামিন সহ অ্যামনোসিড, ফলিক অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আর ক্রুড ফাইবারের মতো দামি দামি রাসায়নিক আছে। জীবন বাঁচানোর মতো দামি ওষুধ তৈরির কাজে তা লাগে।
2: কালিজিরা কিভাবে সেবন করা যায় জানো?
3: কালিজিরা ছেঁচে মধু বা লেবু পানিতে মিশিয়ে রোজ খালি পেটে এক চামচ খেলে ডায়াবেটিস পালিয়ে যায়।
1: আর গরম ভাতে কালিজিরার ভর্তা কিংবা পাউডার করে খাইলে সর্দি কাশি হাঁপানি বাপ বাপ কইরা পালায়।
0: তোমাকে মতো আমিও কিছু কিছু জানি, কালিজিরা বাইটটা খাইলে বাচ্চা হওয়ার পর মায়ের বুকে দুধ বাড়ে।
3: হ্যাঁ, লিভার ও কিডনি রোগের বড় ওষুধ এই কালিজিরা। অনেকেই আবার রূপচর্চার কাজেও কালিজিরার তেল ব্যবহার করেন।
2: কালিজিরা তেল মাথায় মালিশ করলে চুল পড়াও কমে যায়।
0: কালিজিরার যখন এতই গুণ, আমাকে পাশের জমিতে কালিজিরা চাষ করবেন, নিজেরাও খাইতে পারুম, প্রয়োজনে আত্মীয় স্বজনেরও বিলাইতে পারুম। বেশি হইলে ওষুধি গুণে ভরা এই কালিজিরা বিক্রিও করতে পারবেন।
2: হ, এতে আমাকেও লাভ হইব, জনগণের উপকার হইব।
3: ঠিক বলেছেন। কেমন লাগলো?
4: হ্যাঁ, ভালো লাগলো না,
3: খালি আনন্দ শুনলে তো হইব না, কামের কথাও শুনতে
4: হইব। এই কথা এই জন্য
3: আমাদের চাষি, মানে আমরা তো চাষি, চাষি পর্যায়ে বোরো ধানের বীজ সংগ্রহ এবং সংরক্ষণ নিয়ে আমরা আলোচনা শুনব। কি এখন কি করবা?
5: বাড়ি
3: যাবা? ঠিক আছে, তার যাওয়ার আগে একটু কথা শেষ করে দিই, তারপরে যাই বাড়ি।
4: বলো,
3: এতক্ষণ আপনারা শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। অনুষ্ঠানটি সম্পাদনায় ছিলেন মরিয়ম তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা। চলো সবাই একসাথে।

বাংলাদেশ বেতার ঢাকা, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ বেতার বিবরণী। আজ পবিত্র ঈদ উল আজহা, মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় চিরভাস্বর পবিত্র দিন। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র ইসমাইল আলাইহি আসাল্লামকে কোরবানি করতে উদ্যত হয়ে হজরত ইব্রাহিম আলাইহি আসাল্লাম আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও অকুণ্ঠ আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেন। এরই পুণ্যময় স্মৃতি বিজড়িত ত্যাগ ও মহান আল্লাহ পাকের প্রতি অগাধ বিশ্বাস এবং আল্লাহ প্রেমের কালজয়ী ইতিহাসের চেতনা ধারণ করে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানগণ প্রতি বছরের 10ই জিলহজ তারিখে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি আদায়ে আল্লাহর রাহে পশু কুরবানি দিয়ে পবিত্র ঈদ উল আজহা উদযাপন করে আসছে। ঈদ মুবারক শ্রোতা বন্ধুরা।

0: যথাযথ মর্যাদায় ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ আয়োজনে দেশে আজ উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে দেশের সর্বত্রই মসজিদ ও ঈদগাহে ঈদ উল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে হাসপাতাল, কারাগার, ভবঘুরে কেন্দ্র, শিশু সদন ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি রেডিও টিভি চ্যানেলগুলো পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। সংবাদপত্রগুলো বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা ও ঈদ মুবারক খচিত বিভিন্ন রঙের পতাকা ও ফেস্টুন দ্বারা সাজানো হয়। সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের নামাজ আদায় করেন। এখানে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিগণ, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনৈতিকবৃন্দ, সরকারি বেসরকারি পদস্থ কর্মকর্তাগণ, বিশিষ্টজন ও সর্বস্তরের নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ এখানে ঈদের নামাজ আদায় করেন। মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা থাকায় বিপুল সংখ্যক নারীও স্বাচ্ছন্দ্যে এখানে ঈদের নামাজ আদায় করেন।
1: সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
0: নামাজের আগে ঈদ জামাতের ইমাম বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালিক পবিত্র ঈদ উল আজহার তাৎপর্য তুলে ধরে বয়ান করেন।
2: ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের বিশ্বাস, তাওহীদের আকীদার উপরে এই কুরবানি এবং ঈদ। দ্বিতীয় হলো ফালাহু আসলিমু, আল্লাহ রাব্বুল আলামিনের সকল বিধানের সামনে আত্মসমর্পণ করো। অন্য সালামুন আলাইকুম করো, গায়রুল্লাহর বিধান নয়, নত হয়ে যাও। ফালাহু আসলিমু ওবাশশিরিল মুমিনীন, এবং বিনয়ী হও।
0: নামাজ শেষে দেশবাসী ও মুসলিম উম্মাহ সহ বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়।
2: রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আপনি মেহরবানি করে আমাদের সালাত কবুল করেন।
3: আমিন।
2: ইয়া আল্লাহ, আমাদের কোরবানির আমল কবুল করেন।
3: আমিন।
2: কোরবানির ইবাদত কবুল করেন।
3: আমিন।
2: পবিত্র কোরবানির

0: আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সমস্ত ইবাদত বন্দেগী কবুল করেন।
1: আমিন।
0: সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
2: জাতীয় ঈদ কাহে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমপি উল্লেখ করেন,
3: সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আমরা সবাই শান্তি সমৃদ্ধি অগ্রগতি এবং সারা বিশ্বের শান্তির জন্য দোয়া করেছি। দেশের উন্নতি সমৃদ্ধি উন্নয়নের জন্য মঙ্গল কামনা করে আজকে আমরা দোয়া করেছি। আমরা সবাই আজকের দিনে একটি বার্তা দিতে চাই বাংলাদেশের এই জাতি ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য, এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি।
2: সড়ক পরিবহন ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম এমপি ঈদের শুভেচ্ছা জানান,
4: ঈদের শুভেচ্ছা সবাইকে। এই ত্যাগের মহিমা এবং মহান আল্লাহর প্রতি অকৃত্রিম ভালোবাসায় বিভাসিত হোক আমাদের ঈদুল আজহা, সেটাই হচ্ছে আজকে আমাদের শপথ। ঈদুল আজহার শিক্ষা হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে আল্লাহ নির্দেশ, আল্লাহ সন্তুষ্টি। সেই আল্লাহর এই সন্তুষ্টি এবং নির্দেশ পালনে আমরা ব্রত থাকবো ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সেটাই হচ্ছে ঈদুল আজহার শিক্ষা। আসুন আমরা সেই শিক্ষায় উদ্ভাসিত হই সবাই। ঈদ মুবারক।
2: জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে বেশ কয়েকজন ঈদের অনুভূতি প্রকাশ করে আমাদের বেতার প্রতিনিধিকে বলেন,
5: আমার নাম ডক্টর কৃষিবিদ রেজাউল করিম মণ্ডল, কৃষি বিজ্ঞানী। দেশবাসীকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছাও জানাচ্ছি। জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থাকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। কুরআনের বর্জ্যগুলো যত সম্ভব আমরা কালেকশন করে ছাদের উপরে ড্রামের মধ্যে রাখলে সেই বর্জ্যগুলো সার হিসেবে পরিণত হবে এবং পরিবেশ সুরক্ষা হবে।
6: আমি ঢাকা অ্যাডভেন্টিস্ট প্রি সেমিনারি স্কুল একজন চতুর্থ শ্রেণীর ছাত্র। আমি ঢাকায় আগে ঈদ করেছি, কিন্তু এই ঈদগাহ মাঠটিতে আমি প্রথমবার এসেছি। আমার অনেক ভালো লেগেছে। এই ঈদের নামাজটিতে আমার অনেক খুশি লেগেছে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই ইব্রাহিম আলাইহিস সালামকে, ওনার জন্য আমরা এই কুরবানি ঈদটি অনুষ্ঠিত করতে পারতেছি। ঈদ মোবারক সবাইকে।
7: আমি প্রতিটি ঈদেই আমি জাতীয় ঈদগাহে নামাজ পড়ার চেষ্টা করি। তো আমরা আসলে আজকের এই দিনে চাই প্রতিটি শিশু তাদের সঠিক নাগরিক অধিকার পেয়ে পুষ্টি নিয়ে, খাদ্য নিয়ে এবং শিক্ষা নিয়ে, মৌলিক চাহিদা নিয়ে বেড়ে উঠুক, একটি সুন্দর সুখী রাষ্ট্র গঠিত হোক, এটি আমাদের আজকের দিনে চাওয়া।
8: রাজু আহমেদ, আমি বাংলাদেশ ব্যাংকে আছি যুগ্ম পরিচালক হিসেবে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবে এই কারণে এখানে এসেছি। আমাদের ঈদগাহ মাঠের পরিস্থিতি খুব ভালো ছিল। ঈদ মোবারক সবাইকে।
2: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি ঠাকুরগাঁয়ে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন,
9: যে পবিত্র ঈদুল আজহা সমগ্র বাংলাদেশের সকল মানুষ এবং সারা বিশ্বের মুসলমানরা আজকে এই ঈদুল আজহা পালন করেছেন কোরবানির মধ্য দিয়ে। এই কোরবানি গুলো হত্যা নয়, এই কোরবানি একটা সত্যাগ্রহ, সত্যের উদ্বোধন, ত্যাগের মধ্য দিয়ে আল্লাহর নিকটত্ব লাভের একটা উপাসনা ইবাদত। আমরা এই দিনটি সবাই পালন করি। আজকের এই দিনে বাংলাদেশের মানুষের কাছে আমাদের আবেদন, আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হই। বিশ্বের সকল মুসলমান যেন ভালো থাকেন, শান্তিতে থাকেন, আমাদের কোরবানি যেন আল্লাহ তাআলা কবুল করেন।
2: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি চট্টগ্রামের নিজ এলাকায় ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন,
10: আমরা সবাই স্যাক্রিফাইস করে অন্যের জন্য কথা ভাবতে হবে। আজকের দিনের মূল ভাবনা তো এটাই, আমরা ত্যাগ করা শিখতে হবে, নিজে ত্যাগ করে অন্যের জন্য কিছু করতে হবে, দেশের জন্য করতে হবে, মানুষের জন্য করতে হবে, প্রতিবেশীর জন্য করতে হবে, এবং সবার প্রতি সম্মান করার যে ইচ্ছা সেটা প্রকাশ করতে হবে। এটা একটা ত্যাগের দিন, এবং এই যে ত্যাগ যারা করেছিল তার পরিপ্রেক্ষিতে তো আজকে ঈদ উল আজহা আমরা পালন করছি। আমাদের ত্যাগের যে মহিমা সেটা ধারণ করতে হবে। তো দেশবাসীকে ঈদ উল আজহা শুভেচ্ছা জানাচ্ছি।
2: বরিশালের গৌরনদী উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ শেষে ঈদের শুভেচ্ছা জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন এমপি বলেন,
11: আমাদের এই সারা বিশ্বব্যাপী আজকে মুসলমান সম্প্রদায়ের এটা একটি পবিত্র উৎসব, এবং এই উৎসবের মধ্য দিয়ে ত্যাগের মহিমাকে সামনে তুলে ধরা হয়। সর্বশক্তিমানের জন্য কিভাবে মানুষকে সর্বোচ্চ ত্যাগ করার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হয়, প্রতি বছর ঈদুল আজহার মধ্য দিয়ে সেই মূল্যবোধকেই জাগ্রত করা হয়। আমাদের দেশে আমাদের নবনির্বাচিত সরকার একটা বিধ্বস্ত অর্থনীতিকে আবার নতুন করে ঢেলে সাজানোর জন্য কাজে নিয়োগ করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য দেশবাসীর কাছে পবিত্র ঈদের দিনে আমরা দোয়া কামনা করি।
2: এদিকে প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোট 5টি জামাত অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে, খুলনায় খুলনা সার্কিট হাউস ময়দানে, রাজশাহীতে শাহ মাকতুম কেন্দ্রীয় ঈদগাহে, বগুড়ায় সূত্রাপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, সিলেটে শাহী ঈদগাহ ময়দানে, বরিশালের হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, ময়মনসিংহে

0: আঞ্জুমান ঈদগাহ মাঠে, রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে, কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে, নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে, গাজীপুরে ভাওয়াল রাজার মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এদিকে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে এবং দিনাজপুরের গৌড়ের শহীদ ঈদগাহে ঈদের বড় দুটি জামাত অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সকালে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দেশের বিশিষ্টজনদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং ভাষণে মহামান্য রাষ্ট্রপতি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, সংসদ সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্টের বিচারকবৃন্দ, কূটনৈতিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, উচ্চপদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, শিল্পী, ক্রীড়াবিদ ও বিশিষ্টজনেরা রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে নামাজের পরপরই দেশের সর্বত্রই আল্লাহ রাহে পশু কোরবানি শুরু হয়। দেশের পৌরসভা ও সিটি কর্পোরেশনগুলো দুপুরের পর থেকেই কোরবানি পশুর বর্জ্য অপসারণের কাজ শুরু করে। বিশেষ করে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 8-12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। আজ রাজধানীর কলাবাগান শিশু পার্ক সংলগ্ন কলাবাগান STS এ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন,
1: আমরা এই কোরবানির বর্জ্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে সময় দিয়েছিলেন 12 ঘন্টার মধ্যে প্রত্যেক দিনের কোরবানির বর্জ্য পরিষ্কার করতে হবে। আমরা টার্গেট দিয়েছি প্রতিদিনের 8 ঘন্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণ করব। প্রথম দিনের আমাদের মোট বর্জ্য অপসারণের টার্গেট 15,935 টন। এই কাজে নিয়োজিত আছে আমাদের প্রায় 13,453 জন আমাদের কর্মী নিয়োজিত আছে এবং তারা সব জায়গা থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করছে, সেগুলোতে তারা SKS এ নিয়ে আসবে। এখান থেকে তারপরে আমাদের মাতোয়াইলে যে ডাম্প করার যে জায়গা আছে সেখানে তারা আমাদের ট্রাক করে সেগুলো নিয়ে যাওয়া হবে।
0: চিরচেনা ঢাকা এখন অনেকটাই ফাঁকা। এই ফাঁকা ঢাকার নিরাপত্তায় বিশেষ কার্যক্রম গ্রহণ করে নিরলসভাবে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেউদ্দিন আহমদ বলেন,
2: ফাঁকা বাসাবাড়ি এবং বাণিজ্যিক এলাকার জন্য আমরা আলাদা নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করেছি। ঈদের ছুটিতে নগরীর অনেক আবাসিক ও বাণিজ্যিক এলাকা ফাঁকা হয়ে যাওয়ায় সেসব এলাকার নিরাপত্তা ব্যবস্থায় যে সমস্ত ব্যবস্থা আমরা গ্রহণ করেছি সেটি হচ্ছে মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল ও মোটরসাইকেল পেট্রোল জোরদার করেছি। CCTV-র মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানে চেক পয়েন্ট স্থাপন করা হচ্ছে। কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিং ব্যবস্থাকে আরো জোরদার করা হচ্ছে। ব্যাংক, ATM বুথ, শপিং মল, মার্কেট ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ নজরদারি করা হচ্ছে। আবাসিক, বাণিজ্যিক এলাকা ও প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মীদের ডিউটি তদারকি করা হচ্ছে। সন্দেহজনক ব্যক্তি এবং যানবাহনের উপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হচ্ছে।
0: প্রিয় শ্রোতা, পবিত্র ঈদ উল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। এ শুভকামনায় সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ বেতার বিবরণী। বর্ণনায় চমচমি দেওয়ান, সম্পাদনায় সৈয়দ ফাহাদ দেশ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রযোজনায় মোহাম্মদ দুলাল হোসাইন।

0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর এবং নোয়াখালী অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে স্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় স্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাইস্তি কোর্ট ও কয়রায় 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে 20.1 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.6 ডিগ্রি। বাতাসে আর্দ্রতা ছিল সকাল 9টায় 62%, সন্ধ্যে 6টায় 65%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:12 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:41। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: ঈদ মোবারক। দিস ইজ বাংলাদেশ বেতার গিভিং ইউ দ্য ওয়েদার রিপোর্ট রেড বাই জুবায়ের হামিদ কোরাইশে। ঢাকা মেট অফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোস্ট ওয়েল টিল 1 AM সেজ দ্যাট rain or thundershower accompanied by temporary west northwesterly gusty or squally wind at the velocity of 45 to 60 kilometers per hour may occur over the regions of Rajshahi, Pabna, Jashor, Kushtia, Faridpur and Noakhali. Reports of these areas are to hoist cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Some places of Rangpur, Rajshahi, Dhaka and Mamensing divisions and a few places of Khulna, Borishal, Chattogram and Sylhet divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gusty or squally wind and lightning. Moderately heavy to heavy shower is also expected at places of the country. Day temperature may remain nearly unchanged and slight rise in night temperature is expected over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Maizdi Court and Koira 36 degrees Celsius and the minimum was at Narayanganj 20.1 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 33 degrees Celsius and minimum 21.6 degrees. Humidity recorded in air at 9 a.m. was 62% and at 6 p.m. 65%. Sunrise over Dhaka tomorrow at 5:12 a.m. and sunset at 6:41 p.m. And that's all for our weather for this time.
0: এবারে বিজ্ঞপ্তি। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2026-2027 শিক্ষাবর্ষের জন্য প্রফেশনাল মাস্টার ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম তৃতীয় ব্যাচ চালু করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রোগ্রামটি বিশেষভাবে শিল্পক্ষেত্র কর্মরত পেশাজীবীদের উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নের জন্য প্রণয়ন করা হয়েছে। অনলাইনে আবেদনের পোর্টাল খোলা থাকবে আগামী 16 জুন 2026 পর্যন্ত। অনলাইন পোর্টাল DU-EEE-PMEE.admission-aid.com/বিজ্ঞপ্তিটি শুনবেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: বাংলাদেশ বেতার ঢাকা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে পরবর্তী সময়ের ঢাকা ক এর অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী পরিবার। বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে নাটক জীবন কাঠি রাত 10:00। রচনা শেখ মোহাম্মদ মুস্তাগিজুর রহমান, প্রযোজনা এবিএম মাহবুবুর রহমান। এফএম এর অনুষ্ঠান পরিচিতি। এফএম 92 MHz-এ সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন ঢাকা ক এর অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনবেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আগামী 30 মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের কেন্দ্র থেকে যেসব বিশেষ অনুষ্ঠান প্রচার হবে এখন তা জানিয়ে দিচ্ছি।
2: বিশেষ অনুষ্ঠান জনতার জিয়া সকাল 7:30।
1: প্রামাণ্য অনুষ্ঠান স্বাধীনতার ঘোষক জিয়া সকাল 8:15।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা যুদ্ধ ও দেশ গঠনে তার অবদান নিয়ে আলোচনা মন ও মননে জিয়া শুনবেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণে সকাল 8:30।
1: বিশেষ প্রতিবেদন গণতন্ত্র উত্তরণ ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুনবেন সকাল 9:05।
2: শিশু কিশোরদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন মৃত্যুহীন প্রাণ শুনবেন সকাল 10:05।
1: বিশেষ আলোচনা অনুষ্ঠান শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও বর্তমান প্রেক্ষাপট বেলা 11:05।
2: স্বরচিত কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান জিয়া বুকে যার বাংলাদেশ বেলা 2:45।
1: বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান একজন মুক্তিযোদ্ধা থেকে সফল রাষ্ট্রনায়ক বেলা 3:05।
2: স্মৃতিচারণ ভিত্তিক সঙ্গীতানুষ্ঠান শ্রদ্ধা সুরে শহীদ জিয়া বেলা 3:25।
1: প্রামাণ্য অনুষ্ঠান স্মৃতিতে অম্লান বিকেল 4:25।
2: গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান হৃদয়ে আছো তুমি শুনবেন বিকেল 5:25।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া শুনতে পাবেন রাত 10:00। এতক্ষণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের কেন্দ্র থেকে যেসব বিশেষ অনুষ্ঠান প্রচার হবে তা জানিয়ে দেওয়া হলো।

0: আজ পবিত্র ঈদ উল আযহা, একে অপরের মাঝে নিজেকে বিলিয়ে দেবার দিন। আজ সবাই সমান, সকলে ভাই ভাই, ঈদ মোবারক। আজ পবিত্র ঈদ উল আযহা, এই ঈদ আনন্দ বিলিয়ে দেবার, এই ঈদ ত্যাগের মহিমায় ভাস্বর, এই ঈদ আলিঙ্গনের, বন্ধুত্বের, ভ্রাতৃত্বের। ঈদ মোবারক। সত্য ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ করার আহ্বান নিয়ে আসে পবিত্র ঈদ উল আযহা। বিশ্ব মালিক মহান আল্লাহর উদ্দেশ্যে সমস্ত হৃদয় উৎসর্গ করার তাগিদ দেয় পবিত্র ঈদ উল আযহা। ঈদ মোবারক। অসমতা অসাম্যের হোক অবসান, আজকের দিনটি আনন্দময় হোক, মধুময় হোক, এই আমাদের কামনা। ঈদ মোবারক।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।
2: আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি ইউসুফ ইকরাম। যথাযথ উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় আজ সারা দেশ জুড়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল আযহা। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এ ঈদ উপলক্ষে দেশের হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে বিশেষ খাবার পরিবেশন করা হচ্ছে।

0: দিকে ঈদ উল আজহার তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি রেডিও এবং টেলিভিশন বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করছে। হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30। এখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, বিচারপতি, কূটনৈতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ জনসাধারণের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদগাহে নামাজ আদায়ের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জাতীয় ঈদগাহ ময়দান ছাড়াও রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকারমে সকাল 7:30 শুরু হয় পরপর 5টি জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় সকাল 7:30 অনুষ্ঠিত হয় ঈদ উল আজহার জামাতের নামাজ। উপমহাদেশে অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল 9:00। ঈদ উল আজহার নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত হোসেন কোকুর কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ করেন। এ সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিনী জুবাইদা রহমান। পরে প্রধানমন্ত্রী তার সহধর্মীকে সঙ্গে নিয়ে তার শ্বশুর নৌবাহিনীর সাবেক প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান এবং বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন। সেখানে স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও সমাজকল্যাণমন্ত্রী ডক্টর এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। ঈদের নামাজের পর রাজধানী সহ সারাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা পশু কুরবানি করেন। একই সঙ্গে চলছে চামড়া সংগ্রহ ও বজ্র অপসারণের কাজ। নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির পশুর বজ্র অপসারণে নিশ্চিত করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 29,500 পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন। এদিকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গাজীপুরের বিভিন্ন বিনোদন কেন্দ্র ও পর্যটন স্পটে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকেই পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে হাজারো দর্শনার্থী ভিড় করেন জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে। বিশেষ করে গাজীপুর সাফারি পার্ক, ভাওয়াল জাতীয় উদ্যান এবং নুহাশপল্লী এ ছিল সবচেয়ে বেশি দর্শনার্থীর উপস্থিত। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9:00 বাতাসে আর্দ্রতা ছিল 62% এবং সন্ধ্যে 6:00 65%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:12 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:41। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
4: বলো সকলে ঈদের দিনটা কেমন কাটাচ্ছো? সকলকে ঈদ মুবারক। বলো কেমন কাটাচ্ছে?
3: আলহামদুলিল্লাহ মাস্টার ভাই ভালোই কাটাইছি আজকে। এখনো দেহ না মাংস নিয়ে এই বসে রয়েছি। ওই যে সরা ভাই সব যারা যারা কুরবানি দিছে না তাদের বাসায়
5: নিয়ে মাস্টার ভাই শোনো, ওই যে আমরা তো উঠান বৈঠকের মধ্যে সিদ্ধান্ত নিছি যে যারা যারা কুরবানি দেবো তারা তারা

0: সব একসাথে করবো, করিয়ে আবার সবাই মিলে মনে করো পৌঁছাই দেবো সারা গ্রাম, ওই রকমই কিন্তু করছি।
1: বাহ, খুব ভালো, সকলকে নিয়ে আনন্দ করার নামই তো ঈদ। ঈদ মানেই তো খুশি। আর ঈদের এই যে দিন, বিশেষ করে পবিত্র ঈদুল আজহার দিন, আমরা সবাই জানি প্রত্যেক মুহূর্তেই আমরা এগুলোকে আলাপ করেছি বা আলাপ শুনেছি, তা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে খোদার নির্দেশে, খোদাকে খুশি করার জন্য, খোদাকে রাজি করার জন্য কোরবানি করতে উদ্যত হন। পরে সেখানে এসে আল্লাহরই ব্যবস্থায় একটা দুম্বা কোরবানি হয়। এই ঘটনাগুলো আমরা জানি। এখন দেখতে হবে যে সবচেয়ে প্রিয় জিনিসগুলো সেটাকে ত্যাগ করা, হ্যাঁ, সেই প্রিয় জিনিসগুলো ত্যাগ করার মধ্যে যে এক ধরনের ত্যাগের মনোভাব, এইটাকে গড়ে তুলতে হবে। সেটা কি, তোমার ভীষণ পছন্দ হচ্ছে সম্পদ, এই সম্পদের মোহটা ত্যাগ করতে হবে।
0: তুমি
1: ওইটাই কোরবানি দাও, মোহ, তোমার লোভ,
2: সন্তুষ্টি পাওয়ার জন্য,
1: একদম ঠিক। এটাই যদি আমাদের ঈদ যদি আমাদের এই শিক্ষাটুকু না দিয়ে যায়, তাহলে আমাদের কিন্তু কিছুই
0: কিছুই পেলাম না,
1: কিছু শেখালো না। হ্যাঁ, সেই জন্য বলতেছি
0: কোরবানি হলে কিন্তু কোনো গুরুত্ব নেই, আল্লাহর সন্তুষ্টির জন্যই কিন্তু কোরবানি দেওয়া।
3: না মাস্টার ভাই, একটা কথা কি, মনে করো আমি কোরবানি দিতেছি, পাশের বাড়ির সাথে আমার সাথে সম্পর্ক নাই, ওই সম্পর্ক কিন্তু ভালো করে তারে কিন্তু কোরবানির মাংসটা দিয়ে আসতেই।
1: খুব ভালো কথা বলেছো। আরেকজন তোমার সঙ্গে হয়তো তার ততটা ভালো সম্পর্ক নাই, এই যে কোরবানির উপহার তুমি পৌঁছায় দিলে, দেখা গেল তার মধ্যে দিয়ে আবার নতুন করে সম্পর্ক তৈরি হলো। তো এই কারণেই বলা হচ্ছে যে প্রত্যেকের তরে যেন আমরা প্রত্যেকে ভালোবাসাটা বিলাতে পারি, সেটাই কোরবানির মূল্য,
4: নিজের
1: সামর্থ্য অনুযায়ী। এখানে যে শুধু আমি 1,00,000 টাকা, আমি 2,00,000 টাকা, আমি 5,00,000 টাকা, আমি 10,00,000 টাকার গরু দিয়েছি, এটা এইটার কিন্তু বরং যেটা দরকার সেটা হচ্ছে যে আমি কতটুকু আমার আমিত্বকে বর্জন করতে পারছি।
0: ওই প্রতিযোগিতা তাইলে তো কোরবানি হবে না।
3: না, এখন আমার সামর্থ্য যেটা আছে, আমি যদি মনে করি যে সকিনাবু ওই 1,00,000 টাকা দিয়ে দিছি, আমি তার চেয়ে বেশি দিব, এটা কিন্তু কোরবানি হইব না।
1: এটাই হচ্ছে মূল লক্ষ্য। তো পবিত্র ঈদুল আজহা আমাদের সবার জীবনে অনেক আনন্দ। ঠিক তেমনি আমরা যদি এই যে কোরবানির বজ্র যেটা যেটা যেটা আমরা ফেলায় দেওয়া যে জিনিসগুলো, সে কোরবানির চামড়া থেকে শুরু করে রক্ত, হ্যাঁ, হাড্ডি গুড্ডি, এটা যেন আমরা যেখানে সেখানে ফেলে না রাখি, তাহলে কিন্তু পরিবেশ দূষিত হয়ে যায়।
2: এই জন্য তো মাস্টার ভাই ওই যে নির্দিষ্ট একটা জায়গায় গর্ত করে সব আবর্জনা ময়লা সব ওই আনে দিয়ে মাটি চাপা দিয়ে
5: দেয়।
0: তারপরে মনে করো দেখলে আমাদের বাড়িতে যাওয়ার পরেও কিন্তু আমরা সবাই মিলে, আবার গ্রামটা কিন্তু সবাই মিলে কিন্তু যে ঠিকঠাক সবাই পরিষ্কার করছে কিনা, সবাই কিন্তু ঠিকঠাক পরিষ্কার,
2: ব্লিচিং পাউডার দিয়ে ধোয়া মোছা করছে সব
1: জায়গায়,
4: পানি দিয়ে যতদূর সম্ভব পরিষ্কার করছে,
1: এইটাই তো সামাজিক কাজ।
5: আমি তো গরুর কুরবানি দেওয়ার পরে যে রক্ত গেছে এটা তো পানি দিয়ে ধুইছি, তারপর কুদাল দিয়ে চাইছে মাটি ফেলাইয়া ওই মাটি সহ গর্তে মধ্যে,
0: তাহলে
5: কোনো চিহ্ন নাই।
1: যাই হোক, আমরা যে কাজটুকুই করেছি আল্লাহরে খুশি করার জন্য করেছি। তো সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আসর শুরু করবো আমরা। আচ্ছা, আসরের শুরুতে একটা বিশেষ আয়োজন রয়েছে, চলো আমরা শুনে নিই, তোমাদের খুব ভালো লাগবে।
2: আচ্ছা শুনো।

0: সুপ্রিয় শ্রোতা, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে ত্যাগ। আর ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পবিত্র ঈদুল আজহার আজকের এই উৎসব আনন্দের দিনে একটু অবসরে আমরা মেতেছি আড্ডায়। আমাদের সাথে আজকের এই ঈদ আড্ডা আয়োজনে উপস্থিত আছেন তিনজন বিশিষ্ট অতিথি, আছেন তিন ভুবনের তিন বাসিন্দা। কৃষিবিদ ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট সাভার, ঢাকা। আছেন আমাদের সাথে পুষ্টিবিদ ডক্টর শায়লা নাসরিন, বিভাগীয় প্রধান ICMH, এবং আছেন সঙ্গীত শিল্পী আব্দুল্লাহ আলমুর্তজা মহিন। আজ তো ঈদের দিন, সারাদিন একটা ব্যস্ত সময় আমরা সকলেই পার করেছি, এবং সেই ব্যস্ততার সময়টা পার করে এই সন্ধ্যার সময় যখন আড্ডায় বসেছি, সেই সকালের কথাগুলোই জানতে চাই আপনাদের কাছ থেকে, যে কেমন কাটলো আজকে ঈদের দিনটা। প্রথমেই যদি আসি ডক্টর জিল্লুর রহমান আপনার কাছে।
1: কোরবানির ঈদ আসলেই আসলে আমাদের মাথায় সবসময় যেটা কাজ করে যে গরু কেনা, ছাগল কেনা, ভেড়া কেনা বা মহিষ কেনা, সমস্ত দিনটাই আসলে আমি বলবো যে আনন্দের মধ্যেই যায়, একটা মানে পবিত্রতা মানে কাজ করে সারাদিন, এভাবেই আর কি শুরু হয়েছে।
0: ডক্টর শায়লা নাসরিন, মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটু বিষয়টা ভিন্ন থাকে, দেখা যায় সকাল থেকে কিংবা আগের দিন থেকে একটা রান্নার প্রস্তুতি থাকে, বিভিন্ন আইটেম রান্নার চিন্তা ভাবনা থাকে, তো সেরকম কি প্রস্তুতি ছিল এবার ঈদকে কেন্দ্র করে?
2: রান্নাটা ঈদের আগের দিন থেকে প্রস্তুতি শুরু হয়ে যায়, কারণ আমরা যারা চাকরিজীবী বা বিশেষ করে হাসপাতালে আমরা যারা চাকরিতে আছি, তারা কিন্তু পরিবারকে তেমন সময় দিতে পারি না, আমাদের পেশেন্ট থাকে, ব্যস্ততা থাকে। ঈদটা আমরা খুব এনজয় করি পরিবারের সবাইকে নিয়ে, আর বিশেষ করে কোরবানি ঈদ হচ্ছে ত্যাগের ঈদ, ইসলামে খুব গুরুত্বপূর্ণ একটা ঈদ হচ্ছে এই কোরবানি ঈদ। তো আমি আগের দিন থেকে রান্নাবান্না করি, তবে রান্নার অবশ্যই পরিবারের সবাই সদস্যরা যেটা খেতে পছন্দ করেন বা যারা গেস্টরা আসবেন বন্ধু বান্ধব পরিবারে, তাদের জন্য আলাদা একটা প্রস্তুতি থাকে।
0: আমরা সেই রান্নার কথায় আবার আসবো, তবে তার আগে একটু মোহিনীর কাছেও আসতে চাই, এবং মোহিনীর কাছ থেকে জানতে চাই যে বিষয়টা, যেহেতু সঙ্গীত শিল্পী এবং একটা আলাদা পরিচিতি আছে, তো এমন হয়েছে কিনা যে হাটে গেছেন এবং হাটে গিয়ে গরু কেনার সময় কেউ পরিচিত বা ভক্ত যারা রয়েছে, শ্রোতা রয়েছে, তারা এসে খুব ভিড় করে ফেললো যে মোহিনীর সাথে একটা ছবি তুলতে হবে, তো তখন কি বিড়ম্বনায় পড়তে হয়েছে না সেটাকে খুব আনন্দের সাথে গ্রহণ করেছেন?
3: অনেক ধন্যবাদ। আসলে ঈদের সময় যেহেতু ঈদ মোবারক না জানালেই নয়, স্বভাবত ঈদের হাটে গেলে মানুষ গরু নিয়ে ব্যস্ত থাকে বেশি, মানুষ নিয়ে খুব কম থাকে, কারণ আমার দৃষ্টিতে মনে হয় কোন সময় গরু একটা কোন দিকে ঢিসা দিবে, কোন দিকে কি হবে, তো একটা ভয় থাকে। তাছাড়া গরুর হাটে গেলে পরে বিড়ম্বনায় খুব একটা পড়তে হয়নি, তবে হ্যাঁ সেলফি বা এই সময় যেরকম হয় ছবি তোলার যে ব্যাপারগুলো থাকে সেটাই পড়তে হয়, ছবি তোলেন অনেক সময়। আবার গরু কিনে ফেরার সময়ও মানুষ তাকায় যে কি গরু কিনে নিয়ে আসছি বা কি ধরনের গরু, তো আসলে অনেক ধরনের মজার স্মৃতিও আছে। আমাদের একবার গরু কিনতে গিয়ে গরুর দড়ি ছিঁড়ে গরু পালিয়ে গিয়েছিল, এরকম ঘটনাও ঘটেছে, মজার কিছু ঘটনা হয়। ঈদের হাটে ঈদের গরু কিনতে গেলে পরে আসলে অনেক মজা, কারণ গরুগুলো অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের থাকে, তো আসলে বলতেই হয় যে গরুর হাটে অবশ্যই ভালো লাগে, তবে বিড়ম্বনায় খুব একটা কখনো পড়িনি, ভালো লেগেছে।
0: আমরা আবারও আসতে চাই ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান আপনার কাছে, যেহেতু কৃষিবিদ, গরু কেনার কথা বলছিলেন, তো এমন হয়েছে যে মাঠে বা কোরবানির পশুর হাটে গেছেন এবং গিয়ে যখন গরুটা কিনছেন তখন আপনার সেই কৃষিবিদের যে মানসিকতা সেখান থেকে মনে হচ্ছে যে না এই গরুটা নেওয়া যাবে না, এই গরুটা নিতে হবে, এরকমটাই খুঁজতে হবে, এরকম কোন বিষয় আছে?
1: জি মানে অবশ্যই, আসলে আমি যেহেতু মানে কৃষিবিদ, আমি জানি যে কোন ধরনের গরু এখানে, আপনারা জানেন যে আমরা অনেকেই মাঝখানে আমাদের ছিল আর কি দেশে, খুব ব্যাড প্র্যাকটিস একটা ছিল, বিভিন্ন অ্যান্টি যে সমস্ত গরু ক্যাটেল ফ্যাটেনিং করা হয়েছে সেগুলো ক্রয় করার জন্য, এজন্য আমি বলবো যারা ঘাটে যান তাদেরকে খেয়াল রাখা, যেমন গরু যখন কিনবেন তখন আপনার নাকের ওপরের কালো বা লাল অংশ বা মাজেল ভেজা ভেজা এবং চকচকে থাকতে হবে। এছাড়াও আমরা গরু কোরবানি দিয়েছি, মাংসের পরিমাণটা আসলে অনেক বেশি থাকে, প্রপারলি ডিস্ট্রিবিউট করার পরও আমরা সাধারণত এত মাংস কখনো সংরক্ষণ করি না, কিন্তু এই সময়ে যেহেতু করা হয় তাই আমাদেরকে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখা। ফ্রিজিং যখন আমরা যদি নর্মাল দুই তিন দিনের জন্য করি, তাহলে এটা নর্মাল যে ফ্রিজ যে আমাদের আছে সেখানে এটা দুই তিন দিন পর্যন্ত আমরা সংরক্ষণ করতে পারি 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আর যদি লম্বা সময় আমরা এটাকে সংরক্ষণ করতে চাই তাহলে কিন্তু আমাদের ডিপ ফ্রিজটা ইউজ করতে হবে।
0: আমরা যেহেতু আড্ডা রয়েছি, এই আড্ডার মাঝে একটু সুর হলে খুব একটা মন্দ হয় না মনে হয়, তাই না, যে আমরাও একটু গানের সুরে সুরে একটু সময়টা পার করতে পারি। আর যেহেতু মহিনা আছে তো আমরা তো মহিনার কণ্ঠে একটু গান শুনতেই চাইবো, দু লাইন একটু গান যদি শোনান মহিন।
3: ধন্যবাদ। যে গানটি গাইছি এটা আমার খুব প্রিয় একটা গান, যেহেতু ঈদের সময় সবাই গানটা কলিজায় লেগে থাক, একটা গান গাইছি আমার লেখা সুরের।

0: সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের আয়োজনে যারা ছিলেন তাদেরকেও অনেক অনেক ভালোবাসা, এবং এই সময় যারা শ্রোতা শুনছেন আমাদেরকে, তাদের সকলকে আমার পক্ষ থেকে আবারও ঈদ মোবারক। ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: আমরা গান শুনলাম এবং চমৎকার গান মুহিন, যেটা সবসময় মানে যেভাবে সবসময় গেয়ে থাকে তার প্রশংসা করতেই হয়। তবে আমরা আবারও কথায় ফিরবো, এবং কথায় ফিরবো যখন তখন মনে হচ্ছে যে ঈদের এই সময়টা তো আসলে খাবার দাবার ছাড়া একেবারেই চলে না, আর মানে অতিরিক্ত খাওয়াই বলা যায় যে করে ফেলি আমরা এক এক সময়। তো সেক্ষেত্রে এই যে অতিরিক্ত খাওয়াটা কতটুকু ক্ষতিকর সবার জন্য?
2: পুষ্টিবিদ হিসেবে যেটা বলবো, এই সময় আসলে হঠাৎ করে এত মাংস খাওয়া ঠিক না। অনেকে আছেন যে অনেক বেশি খেয়ে ফেলেন, কারণ আপনারা খেয়াল করবেন সবসময় কিন্তু হাই ব্লাড প্রেশার স্ট্রোক গুলো করবেন ঈদের পরপরই হয়, কারণ অত্যাধিক মাংস খাওয়ার জন্য। কারণ আমরা খেয়াল করবো বয়স অনুযায়ী মাংসের খাওয়ার বিষয়টা, প্রত্যেকটা মানুষের কিন্তু তার হাইট আছে, তার ওয়েট আছে, সে অনুযায়ী তাকে কিন্তু খেতে হবে। এটা সবসময়ের জন্য আমি বলছি। আর ঈদের জন্য একটু বাড়তি খাবার হয়ে যায় হলে আমি বলবো যে একটু হেঁটে নিতে, হেঁটেটা বার্ন হয়ে যায়। ঈদের আগে থেকে তো আমরা রান্নাটা শুরু করি, বিশেষ করে আমরা একটু ভালো মন্দ খেতে চাই, আমরা একটু রিচ খাবার, যেমন অনেকে পছন্দ করেন পোলাও খেতে, অনেকে হয়তো গরুর মাংসের সাথে সাদা ভাত খেতে পছন্দ করেন, সেমাই পায়েস ফিরনি অনেক ধরনের খাবার থাকে, সব খাবারই ঠিক আছে ওই দিনের জন্য, আসলে সবকিছুই মাফ। কিন্তু কথা হচ্ছে যে অতিরিক্ত যেন না হয়, কারণ আমি বারবার করে বলছি যে বয়সটা একটা কিন্তু ফ্যাক্টর। আমরা যে খাচ্ছি কোরবানির মাংস, গরুর মাংসটা পুষ্টি সমৃদ্ধ, খুবই ভালো, সেটা খাওয়া যায় কিন্তু অতিরিক্ত পরিমাণে না। আর আমি আরেকটু বলবো, যারা একটু বয়স হয়ে গেছেন তাদের জন্য কোরবানির মাংসটা যে রান্না হবে তখন যে আলাদা যে চর্বিটা থাকে সেটা ফেলে দিয়ে রান্নার জন্য মানে সলিড মাংসটা রান্না করতে বলবো। আর খাবার বিষয়ে বলবো, আপনারা অল্প অল্প করে দুই পিস খান, হয়তো একটু ফ্রিকোয়েন্টলি আপনারা খান, একটু পরে খান, কিন্তু একবারে অনেক বেশি খাওয়া না।
1: আর এই আড্ডার মধ্য দিয়ে আমরা যে শুধু আড্ডাই দিয়েছি তা না, আমাদের শ্রোতা যারা রয়েছেন তারা কিন্তু জানতেও পারলেন যে কিভাবে আসলে মাংস সংরক্ষণ করবেন, এবং সেই ক্ষেত্রে ঈদের সময়টাতে কিভাবে আপনি আসলে আপনার খাবারটা তৈরি করবেন, কি পরিমাণ খাবারটা আপনি খাবেন, সে সম্পর্কেও আমরা শুনলাম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই ঈদ আড্ডায় উপস্থিত হয়ে আমাদের শ্রোতাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য।

0: সুন্দর অনুষ্ঠান আমরা উপভোগ করলাম। আমার মনে হয় আয়োজনটি সকলের ভালো লেগেছে। হ্যাঁ, তো যাই হোক, এই ঈদের দিন আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা আমাদের মধ্যে ধনী নির্ধন বলে কোনো ব্যাপার নেই, সাদা কালো বলে কোনো ব্যাপার নেই, আমরা সবাই একই আকাশের নিচে, আমরা সবাই মানুষ, আমরা সবাই কিন্তু আল্লাহর বান্দা। তো চলো আমরা ঈদের গান নিয়ে একটু আনন্দ করি, একটা সমবেত কণ্ঠের গান শুনবো। গানটি লিখেছেন সাব্বির আহমেদ আর সুর করেছেন আলাউদ্দিন মিয়া। চলো শুনি ঈদের গান।
1: আচ্ছা শুনি।

0: ঈদের গানটা কেমন লাগলো তোমাদের? আর এখন পর্যন্ত যে সমস্ত শ্রোতা ভাই বোনেরা, বিশেষ করে কৃষক এবং কৃষিজীবী ভাই বোনেরা আমাদের মধ্যে এই মুহূর্তে যোগদান করলেন, তাদের সকলকেও আমরা আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। অনেক সময় দেখতে পাচ্ছি আমার সামনে পড়ে আছে কোনো নোংরা জিনিস বা কোনো বর্জ্য ও কোরবানির ফেলে দেওয়া জিনিস, সেগুলোকে আমরা সরাচ্ছি না, থাকতে
1: আমার
2: চোখের সামনে পড়ছে, আমি এটা সারাই ফেলবো, আরেকজনের জন্য অপেক্ষা করবো না।
0: চলো এখন আজকে এই বিষয় নিয়ে স্পট শুনে নি।
3: আচ্ছা শুনি।
4: যে কথাটা বলার জন্য সবাই আসতে বলছি, প্রতি বছর এই একই কথা বলি।
5: একই কথা বারবার বলার দরকার কি?
6: আমি বুঝছি, যেন কথাটা আমাগো মনের মধ্যে ভালা মতন গাইতে থাকে, কোন সময় যেন ভুল না হয়।
5: এখন কথাটা কি বইলা ফেলাও না,
7: তাড়াতাড়ি বলো মোহিন ভাই, কোরবানির মেলা কাম আছে।
4: আমার কথাটাই কোরবানি নিয়া। কোরবানির পশু জবাইয়ের পর বেশি গুরুত্বপূর্ণ হইল কোরবানির বর্জ্য পরিষ্কার করা। পশু জবাইয়ের পর বর্জ্য যদি খোলা জায়গায় পড়া থাকে, তা আমগো জন্য এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হইতে পারে।
5: কথা ঠিক, পশুর রক্ত, ঘাস, লতাপাতা, নারী ভুঁড়ির উচ্ছিষ্ট বর্জ্য রাস্তায় পড়া থাকলে বাতাস দূষিত হয়, যার ফলে আমরা মারাত্মক রোগে আক্রান্ত হইতে পারি।
6: যে জায়গায় পশু জবাই করুম, ওই জায়গা ভালো মতন পরিষ্কার করুন,
5: তাইলে আর দুর্গন্ধ ছড়াইব না এবং জীবাণুমুক্ত হইব।
7: কোরবানির পশু জবাই শেষে রক্ত ও যাবতীয় উচ্ছিষ্ট যথাযথভাবে অপসারণ করব এবং পশু জবাইয়ের গর্তটা মাটি দিয়ে ঢাইকে দেব।
4: হ, গর্তের মধ্যে কিছু চুন বা ব্লিচিং পাউডার বা জীবাণুনাশক পদার্থ ছিটা দেব।
5: আর আশেপাশে যদি কোনো বর্জ্য থাকে, তা পরিষ্কার কইরা ব্লিচিং পাউডার দিয়া রক্ত পানি ধুইয়া ফেলামু।
6: কোরবানির পশু জবাই ও মাংস বানানোর কাজ শেষ হইলে বর্জ্য পরিষ্কারের জন্য নিজ নিজ এলাকার দায়িত্বরত ব্যক্তিদের সাথে যোগাযোগ করিয়া তাগো সহযোগিতা লমু।
5: সব শেষে যেটা জরুরি কাজ, সেইটা হইল হাত পা শরীর ভালোভাবে পরিষ্কার করিয়া ফেলামু।
7: এসব বিষয়ে আমরা জানি, প্রতি বছরই কইরা থাকি, এবারও করুন।
4: এই নিয়ম গুলা আমরা মাইনা চলি বইলা আল্লাহর রহমতে সবাই সুস্থ আছি। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে।
5: সেইটা কি?
4: সেইটা হইল কোরবানির পশুর চামড়া।
6: এইটা খুব জরুরি বিষয়, কারণ এই চামড়া হইল গিয়া আমাগো জাতীয় সম্পদ।
5: গত বছর আমাগো গোস্ত কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেছিল, চামড়া বিক্রি করতে পারি নাই। ঠিক মতো চামড়া সংরক্ষণ করতে না পারলে নষ্ট হইয়া যায়, আমগো নষ্ট হইয়া গেছিল।
7: সময় মতো চামড়া বিক্রি করতে না পারলে সংরক্ষণ করার ব্যবস্থা রাখা দরকার।
4: পশু কোরবানির পর সঠিক উপায়ে চামড়া সংরক্ষণ করা জরুরি, না হয় মূল্যবান চামড়া নষ্ট হইতে পারে। জবায়ের পর থিকা চামড়া ছাড়ানো পর্যন্ত সচেতন থাকতে হইব। পশু যেখানে রাখবা সেখানে খড় বা চট বিছায়া দিবা, যাতে কোনোভাবে পশু শরীরে আঘাত না লাগে। নাইলন বা প্লাস্টিকের দড়ি অথবা লোহার শিকল দিয়া পশু বাঁধবা না, এতে চামড়া ক্ষতিগ্রস্ত হইতে পারে।
6: তাহলে কি দিয়া বাঁধবো?
4: কি আবার পাটের দড়ি দিয়া বাঁধবা? পশুরে এমন ভাবে টানাহেঁচড়া করা যাইব না যাতে চামড়ায় আঘাত লাগে।
5: চামড়া সহজে সারানোর জন্য জবাইয়ের আগে পশুরে প্রচুর পরিমাণের পানি খাওয়াইতে হইব। কোরবানির দিন কিন্তু খড় ঘাস ভুসি এইসব খাওয়ানো যাইব না।
8: তুমি দেখি বেশ ভালোই জানো ময়না বাবু,
5: গতবারের ভুল থেকে শিখছি না।
7: মোহিন ভাই, এখন চামড়া সংরক্ষণের পদ্ধতিটা একটু বুঝিয়া বলো।
4: শোনো, চামড়া ছাড়ানোর 3-4 ঘন্টার মধ্যে বিক্রি করতে না পারলে দ্রুত সংরক্ষণ করবা। লবণ দিয়া চামড়া সংরক্ষণ করা সবচেয়ে সহজ পদ্ধতি। যে ঘরটা তোমরা ব্যবহার করো না, সেই ঘরে চামড়া বিছায়া তার উপর লবণ ছিটা দিলে চামড়ায় থাকা পানি ও ব্যাকটেরিয়া বাইর হয়ে যাইব।
7: তারপর কি করতে হবে আমি বলি? চামড়া ভালো করে ভাঁজ করে রেখে দিতে হবে, এরপর সময় সুযোগ করে বিক্রি করতে হবে।
4: কোরবানির ঈদ সবার জন্য হোক আনন্দময়। সবাই রে জানাই
1: ঈদ মোবারক।
0: তো আমাদের শিক্ষা হলো কি, যে আমরা প্রত্যেকে যারা কোরবানি করেছি, যারা কোরবানিতে অংশগ্রহণ করেছি, যারা কোরবানির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, তাদের সবার দায়িত্ব হচ্ছে আমাদের পরিবেশটাকে সুন্দর করা, নিজেদের স্বার্থেই সুন্দর রাখা, এবং যার কারণে আমাদের সবার স্বাস্থ্য ভালো থাকবে। তো চলো, আজকে তো আমাদের ওঠার সময় হয়ে গেল। প্রিয় শ্রোতা, যে যেখান থেকে শুনছেন, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, এবং সকলকে আবারও আনন্দময় ঈদ করার আহ্বান জানিয়ে আমাদের আজকের আসর থেকে আমরা বিদায় নিচ্ছি। সকলকে আবার জানাই
1: ঈদ মোবারক।
0: তো চলো আমরা আজকের মতো উঠি। আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায় এবং তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন। তো চলো ওঠা যাক।
3: আচ্ছা।

0: বাংলাদেশ বেতার ঢাকা। আজ কুরবানির ঈদ। আকাশে বাতাসে ত্যাগের আহ্বান, ক্ষুদ্র স্বার্থ পার্থিব মোহ আর বৈভব তুচ্ছ হয়ে যায় বিশ্বাস ও নিঃস্বার্থপরতায়। ঈদ মোবারক। মানব মন থেকে পশুশক্তির বিনাশ ও ক্ষুধাভক্তির বিকাশ সাধন পবিত্র ঈদ উল আজহার প্রকৃত শিক্ষা ও চেতনা। ঈদ মোবারক।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটি জনসচেতনতামূলক বার্তা। কোরবানির পশুর চামড়া ছাড়ানোর নিয়মাবলী। পশুকে জবাই করার সময় সাবধানতা অবলম্বন করুন, যাতে পশুর দেহে চোট না লাগে। চোট লাগলে চামড়া থেতলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জবাই করার জন্য নোকদার ছুরি এবং চামড়া ছাড়াবার জন্য মাথা বাঁকানো ছুরি ব্যবহার করুন। জবাই করার পর পশু দেহ নিস্তেজ হয়ে গেলে চিত করে শুয়ে দুপাশে ঠেস দিয়ে দিবেন, এতে ছুরির কাটা দাগ লাগার সম্ভাবনা থাকে না।
2: বাংলাদেশ বেতার এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমরা কজন, নির্মা রাশেদ, সুবর্ণা মেহজাবিন এবং আমি শাকিল আহমেদ। আমাদের সঙ্গে প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ রবিউল ইসলাম এবং মোহাম্মদ রুহুল আমিন, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
3: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনানু ও বিমান বাহিনীর বিশ সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন, আপনাদের নিরাপদ সুস্থ জীবন কামনায় পবিত্র ঈদুল আজহা আজকের এই দিনে আপনাদের সবাইকে একরাশ প্রীতিময় শুভেচ্ছা এবং ঈদ মোবারক। দুর্বারে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি শাকিল,
1: আমি সুবর্ণা মেসাবিন,
2: আমি নীলিমা রাশেদ।
0: শুরুতেই ঈদের গান আজকে দুর্বারে রয়েছে আপনাদের সঙ্গে হয়ে আমরা কজন, এবং শুরুতেই শাম্মী আক্তারের কণ্ঠে শুনব যে গানটি রচনা করেছেন আল কামাল আব্দুল ওহাব, সুর দিয়েছেন আব্দুল হালিম চৌধুরী।

সৈনিক ভাইরা আপনারা দুবারে এদের গান শুনছেন। এবারের গানটি গেয়েছেন শিল্পী মনির খান, গীতিকার মোহাম্মদ জহিরুল ইসলাম বাদল, সুর করেছেন সৈয়দ শাবাব আলী আরজু।

0: করবে।
1: দুরবারের এবারের শিল্পী সুজানা হোসেন রূপা, গীতিকার মোহাম্মদ জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, সুর করেছেন আশরাফ বাবু।

0: টেকনিক শিখে ফেল।
1: সেনানু ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা দুরবারে আজ ঈদের গান শুনছেন। আরো একবার ঈদ মোবারক। এবারে সমবেত কণ্ঠে শোনাব গান, যে গানটি রচনা করেছেন নুরুল ইসলাম মানিক, সুর দিয়েছেন মোহাম্মদ রুবায়াত শামীম চৌধুরী।

দুইবারে শৈলী ভাইরা, আপনারা এবারে শুনবেন মুখলিসুল ইসলাম মিলুর কণ্ঠে গান। গানটি লিখেছেন আব্দুল হাই আল হাদি, সুর করেছেন শওকত হোসেন।

সৈনিক ভাইরা। দুর্বারে এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন জানিতা আহমেদ ঝিলে ও মিজান মাহমুদ রাজীব। গানের গীতিকার শাকিল খান, সুরকার মিল্টন খন্দকার।

সৈনিক ভাইরা, আজ ঈদের দিন, ঈদুল আজহা, ত্যাগের মহিমায় ভাস্বর। এই আনন্দধারা আপনাদের হৃদয়ে চলমান থাকুক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। দিলশাদ নাহার কণার কণ্ঠে সেই খুশির গান। গীতিকার মোহাম্মদ জহিরুল ইসলাম বাদল, সুর দিয়েছেন সৈয়দ শাবাব আলী আরজু।

0: সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদ থাকুন। আজকের ঈদের দিন এবং পরবর্তী সময়গুলো আরও বেশি আনন্দমুখর হয়ে উঠুক আপনাদের সকলের, সেই কামনায় দুর্বার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শাকিল আহমেদ।
1: আমি সুবর্ণা মেজাবিন।
2: আমি নীলিমা রাশেদ।
0: সবাই ভালো থাকবেন। আজকের দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। বাংলাদেশ বেতার, খেলাধুলার খবর পড়ছি ইমতিয়াজ মাশরাফি। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন মালদ্বীপের মোকাবেলা করছে। এর আগে একই ভেন্যুতে দিনের প্রথম ম্যাচে ভুটান 4-0 গোলে শ্রীলঙ্কা নারী দলকে পরাজিত করে। আগেই জানানো হয়েছে 12 দিনব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে 6টি দেশ অংশ নিচ্ছে। কনফারেন্স লীগ ফুটবলে ক্রিস্টাল প্যালেস চ্যাম্পিয়ন হয়েছে। গতরাতে জার্মানির লিপজিগের রেডবুল অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে ক্রিস্টাল প্যালেস মুখোমুখি হচ্ছে 1-0 গোলে স্পেনের রায়ো ভায়োকানোকে পরাজিত করে এই শিরোপা লাভ করে। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে পিএসজি ইংলিশ জায়ান্ট আর্সেনালের মোকাবেলা করবে। আগামী শনিবার হাঙ্গেরির বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় বাংলাদেশ সময় রাত 10টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সেমিফাইনালের দ্বিতীয় লেগে পিএসজি বায়ার্ন মিউনিখের সঙ্গে 1-1 গোলে ড্র করে, ফলে দুই লেগ মিলিয়ে পিএসজি 6-5 গোলে এগিয়ে থেকে ফাইনালে উন্নীত হয়। আর্সেনাল ও অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি 1-1 গোলে ড্র হয়, ফলে দুই লেগ মিলিয়ে 2-1 এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 শুরু হবে আর মাত্র 2 সপ্তাহ বাকি। আগামী 12 জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। ইতিমধ্যে চূড়ান্ত দলের নাম ঘোষণা করেছে অংশগ্রহণকারী দেশগুলো। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। এদিকে বিশ্বকাপের চতুর্থ শেষ ধাপের টিকিট বিক্রি অব্যাহত রেখেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এডিনবার্গে ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে স্বাগতিক স্কটল্যান্ড জয়ের জন্য 142 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 9 ওভারে বিনা উইকেটে 82 রান করেছে। এর আগে নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 141 রান করে। আগামী শনিবার বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে স্কটল্যান্ড নারী দলের বিপক্ষে খেলবে। এডিনবার্গে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় খেলা শুরু হবে। এদিকে ডাবলিনে ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ম্যাচের উদ্বোধনী খেলায় স্বাগতিক আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা করবে। আজ রাত 9টায় খেলা শুরু হবে। আগামীকাল একই সময়ে সিরি লীগের খেলা রয়েছে। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী মাসের 5 তারিখে বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে 11 জুন দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের এবং 14 জুন তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। 3টি ম্যাচই সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে। 17 জুন চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট এবং 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে অংশ নিতে আফগানিস্তান ক্রিকেট দল আগামী মাসে ভারত সফর করবে। আগামী 6 থেকে 10 জুন পর্যন্ত চণ্ডীগড়ে স্বাগতিক ভারত ও আফগানিস্তানের মধ্যে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। টেস্টে খেলছেন না আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান, তবে আফগান নির্বাচকরা এই অভিজ্ঞ স্পিনারকে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে অন্তর্ভুক্ত করেছেন। টেস্ট ও 3 ম্যাচের ওয়ানডে দলের নেতৃত্বে থাকবেন হাসমাতুল্লাহ শাহিদি। আগামী 13 জুন ধর্মশালায় ভারত ও আফগানিস্তানের মধ্যে প্রথম একদিনের, 17 জুন লখনৌতে দ্বিতীয় এবং 20 জুন চেন্নাইয়ে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে আগামী 7 জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবি পরিচালনা পর্ষদ ইতিমধ্যে নির্বাচনের আনুষ্ঠানিক তাফসিল ঘোষণা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বোর্ডরুমে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ভোট গণনা শেষে ওইদিনই সন্ধ্যায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। আগামী মাসের 21 থেকে 27 তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে আইটিটিএফ এটিটিইউ এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বালক দল অংশ নেবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশ অনুষ্ঠিত এশিয়ান ইউথ টেবিল টেনিসের জোনাল পর্বের খেলায় বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। আগামী 12 জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতোমধ্যে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও করিয়ান। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন, বাংলাদেশ বেতার, ঢাকা। এখন প্রচার করা হচ্ছে পবিত্র ইশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: দেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল
1: ঈদ মোবারক। আজ পবিত্র ঈদ উল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমানদের অন্যতম এই ধর্মীয় উৎসব পালিত হচ্ছে। প্রিয় শ্রোতা, পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখী সংসার অনুষ্ঠান।

মুসলমানগণ মহান আল্লাহ সন্তুষ্টি ও অনুগ্রহের আশায় ঈদের জামাত শেষে পশু কোরবানি করে থাকেন। ঈদ উল আজহা উৎসবের সঙ্গে মিশে আছে চরম ত্যাগ ও মহান আল্লাহ প্রেমের পরাকাষ্ঠা। ঈদ উল আজহা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, বিবি হাজেরা ও ইসমাইলের পরম ত্যাগের স্মৃতি বিজড়িত উৎসব। পবিত্র ঈদ উল আজহায় মহান আল্লাহর উদ্দেশ্যে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেন মুসলমানগণ। আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্য পরীক্ষার উদ্দেশ্যে তাকে নির্দেশ দিয়েছিলেন তার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি দিতে। স্নেহের পুত্র হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার সবচেয়ে প্রিয়। স্নেহ মমতায় ভরা জগৎ সংসারে পিতার পক্ষে আপন পুত্রকে কোরবানি দেয়া অসম্ভব এক অগ্নি পরীক্ষা। কিন্তু আল্লাহর নির্দেশ পেয়ে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বিনা দ্বিধায় আপন পুত্রকে কোরবানি দিতে উদ্যত হয়েই পরীক্ষায় উত্তীর্ণ হন। মহান আল্লাহর নির্দেশে ছুরির নিচে প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের স্থলে কোরবানি হয়ে যায় একটি দুম্বা। এই প্রতীকী ঘটনার অন্তর্নিহিত বাণী স্রষ্টার প্রতি পরিপূর্ণ আনুগত্য ও ত্যাগ স্বীকার। প্রিয় শ্রোতা, সুরের পরশ আমাদের মনকে আনন্দে ভরিয়ে দেয়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে শোনাব গান শিল্পী এম এ মান্নান ও রাহাত আরা গীতি।

0: ঈদ মানে আত্মার পরিশুদ্ধি। ধনী গরিব, উঁচু নিচু সব ভেদাভেদ ভুলে গিয়ে আনন্দ, সৌহার্দ ও সংহতি প্রকাশের এক উদার উৎসব। প্রিয়জনদের সাথে আড্ডা, হাসি, গান, আমন্ত্রণ সাক্ষাৎকারমূলক ঈদ আড্ডা পর্বে। সাক্ষাৎকার গ্রহণ করেছেন জান্নাতুল ফেরদৌসী লিজা।
1: সুপ্রিয় শ্রোতা, ঈদ মোবারক। ঈদের আনন্দে উদ্ভাসিত হোক সবার জীবন, আনন্দ এবং সুখ সমৃদ্ধি সবার জীবনে ছুঁয়ে যাক, এমনই প্রত্যাশা রেখে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজকের এই দিনে আনন্দের ধারাবাহিকতায় আজকের সময়টাকে আরো বেশি সুন্দর করবার জন্য স্টুডিওতে এই মুহূর্তে আছেন আপনাদেরই প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় অভিনেতা শতাব্দী ওয়াদুদ। স্বাগত আপনাকে, ঈদ মোবারক। আজকের এই দিন, ঈদের আমেজ তো সপ্তাহব্যাপী চলতেই থাকে, সারা বছর যে ব্যস্ততাটা থাকে, আমরা চেষ্টা করি এই সময়টায় প্রিয়জন, প্রিয় মানুষ সবাইকে নিয়ে একটু ভালো সময় কাটাতে। এই যে এই সময়ের যে ঈদটা, বড়বেলার ঈদটা, ছোটবেলার ঈদটা কেমন ছিল, পার্থক্যটা কোথায়?
2: পার্থক্য বলতে গেলে পার্থক্য তো বিশাল। ছোটবেলার ঈদটা যেমন ছিল, ঈদের দিন আসবে, এই যে প্রতীক্ষা, ঈদের জন্য যে একটা প্রতীক্ষা বা প্রিপারেশন, নতুন জামা কাপড় কিনে লুকিয়ে রাখা, বা তোমাদের গরুটা লাল, আমাদের গরুটা কালো, কোনটা সুন্দর বেশি, কোনটার গা বেশি চকচক করছে, তারপর কারা সবচেয়ে দামি মালাটা পরাতে পারলো গরুর গলায়, হাট থেকে মালা, তারপরে ছাগলকে কাঁঠাল পাতা খাওয়ানো, এইসব মিলিয়ে যে উন্মাদনাটা ছিল, সেই জায়গাটা তো এখন চাইলেও ফেরত পাবো না। কিন্তু একটা বিষয় খুব মন খারাপ লাগে, আমাদের ছোটবেলার ঈদটা যেরকম, যেমন আমার ছেলেকে দেখি এক্সাইটমেন্ট নাই, আমরা যেমন অনেক বেশি আনন্দিত ছিলাম যে ও ঈদ আসছে, বা ঈদের দিন সকালে নামাজ পড়ে বাড়িতে আসার পর গরু কাটা হলো বা ছাগল কাটা হলো, কাটার পর ঈদের দিনটা ফুরিয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে, আল্লাহ ঈদের দিনটা আরো বড় হলো না কেন। এখনকার বাচ্চাদের মধ্যে ওই এক্সাইটমেন্টটা নাই,
1: সময়ের সাথে সাথে মানে আমাদের এবং আপনাদের যে সময়টা ছিল তখন আমরা দেখেছি বা আপনারা গিয়েছেন যে হাটে গিয়ে গরু কিনে আনা, সেই যে একটা আনন্দ, এবং কয়েকদিন খাওয়ানো
2: এবং যাচ্ছে, হয়তো পাশের বাড়ির কেউ যাচ্ছে গরুর হাটে গরু কিনতে, আমাদেরটা হয়তো কেনা হবে পরে বা আগে, আমিও গেছি তার সাথে হাটে,
1: মানে হাঁটতে হাঁটতে চলার পথে জিজ্ঞেস করা, ভাই কত,
2: ভাই কত, হ্যাঁ হ্যাঁ গরু, এটা তো মানে এখনো আছে রাস্তাঘাটে, ভাই কত নিল, জিতছেন ভাই, মা ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ।
1: এখন তো হচ্ছে অনলাইনে যেখানে গরু কেনা যায়,
2: এটা আসলে সময়ের চাহিদা,
1: সময়ের চাহিদা আসলেই তাই। তো এই সময়টায়, ঈদের সময়টায় কাজের ব্যস্ততাটা কেমন, কি নিয়ে চলছি, দেখি কাজ পাচ্ছি?
2: ঈদে তিনটা চারটা কাজ করেছি, বিভিন্ন প্রাইভেট চ্যানেলে দেখাবে, আর ঈদের সময়টা তো আসলে পরিবারের জন্য দেয়া, আর ঈদের এই তিন চার দিন গরু খাসি এগুলো খাবো প্রচুর, বসে শুয়ে বসে মুভি দেখবো, নাটক দেখবো, যে কাজগুলো আমার কলিগরা করেছেন।
1: আর বেতারে কেমন লাগে কাজ করতে?
2: বেতারে আমার কণ্ঠ শুনে মানুষ একটা চরিত্র বুঝে ফেলছে, হ্যাঁ কল্পনা করছে, এই লোকটার বয়স এত, সব জায়গায় তো আর বলে দেওয়া থাকে না, একটা চরিত্র নাম থাকে, বয়স এত, এই লোকটা কাশছে, তার মানে লোকটা শারীরিক ভাবে অসুস্থ, হাত চা চলা ফেরা সবকিছু কিন্তু আমি আমার কণ্ঠ দিয়ে উপস্থাপন করছি, দর্শকের সামনে একটা ভিজুয়াল দাঁড়াচ্ছে শুনে, তো এই জায়গাটা অনেক বেশি চ্যালেঞ্জিং মনে হয় আমার কাছে।
1: একদমই তাই। তারপরে মানে অভিনয় তো অভিনয়ই, কিন্তু আপনি মঞ্চ, টেলিভিশন এবং ছোট পর্দা, বড় পর্দা সব জায়গাতেই আপনার সমান পদচারণা, বেশ কিছু ভালো ভালো নিজের ঝুলিতে রাখার মতো অনেক ভালো ভালো কাজ আপনি করেছেন। আপনার কাছে কেমন মনে হয়েছে যে নাটক এবং চলচ্চিত্র দুইটা জায়গায় পার্থক্যটা কোথায় মনে হয়েছে, এবং কোন জায়গাটায় মনে হয়েছে যে একটু আপনার ভালো লাগা বা মন্দ লাগা?
2: নাটকের চাইতে বললে চলচ্চিত্রে ভালো লাগাটা বেশি, কারণ চলচ্চিত্রটা সবচেয়ে বড় মাধ্যম, যতগুলো মাধ্যম আছে বিনোদনের, এবং এটা দীর্ঘদিন থাকবে, আমার পরের জেনারেশন গুলো বা এই ভূখণ্ডের মানুষজন আরো 100 বছর পরে গেলেও আমার সিনেমা দেখতে পারবে। আর চলচ্চিত্রের ক্ষেত্রে ব্যাপারটা মনে হচ্ছে নাটকের সাথে চলচ্চিত্রের পার্থক্যটা বললে লার্জার দেন লাইফ, জীবনে সিনেমার দেখবেন যে নায়ক 10 তলার উপর থেকে লাফ দিয়ে পড়ছে, কিছু হচ্ছে না, বাস্তবে কিন্তু সেটা সম্ভব না, এবং অনেক কিছুই বলা যায় যেটা আসলে দৃশ্যকাব্যের মাধ্যমে, যেটা আপনি আমি ব্যক্তিগত জীবনে করতে পারবো না। যেমন আমি চাইলে আমি পাইলট হতে পারছি, কিন্তু আদত তো আমার পক্ষে তো প্লেন চালানো সম্ভব না, কিন্তু আমি ওই চরিত্র করতে গিয়ে সিনেমায় এই ব্যাপারগুলো ঘটে,
1: চাওয়াগুলো পূরণ হয়,
2: চাওয়াগুলো অনেক চাওয়াগুলো পূরণ হয়, অনেক চাওয়াগুলো
1: পূরণ হয়। আর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, তো সেই অনুভূতিটা, পুরস্কার পাওয়াটা তো আসলে সবসময় আনন্দের, উৎসাহিত হওয়া যায়, তারপর সেই অনুভূতিটা জানতে চাই।
2: এটা আসলে বলতে গেলে একটু ডিটেইলে বলি, একটু ডিটেইলে বলি যে আমরা তো মিডল ক্লাস কলোনিতে বড় হয়েছি, যখন আমি ছোটবেলা থেকে থিয়েটার করি, আমরা যখন ম্যাট্রিক পরীক্ষা বা তার আগে 8টা থিয়েটারের রিহার্সালটা হয় সন্ধ্যার পরে, তো যখন রিহার্সাল করে বাড়িতে ফিরতাম তখন আশেপাশে দেখতাম যে বন্ধু বান্ধব যারা আমার একসাথে আমরা পড়ালেখা করি ওরা চিৎকার করে পড়ছে, আর আমি হয়তো রাত 9টা 10টার সময় বাড়িতে ফিরছি, তখন অনেক মুরব্বী আর কি মুখ বাঁকা করে বলেছেন ফিরোজ সাহেবের ছেলে দেখবো না কি রেজাল্ট করে। আমার রেজাল্ট কখনো খারাপ হয়নি, আর আমি খুব মানে ভাগ্যবান যে আমার বাবা মা কখনো আমাকে অভিনয়, খেলাধুলা এসব নিয়ে কখনো আমাকে বকা খেতে হয়নি, বরং উৎসাহই পেয়েছি আমি। তো যখন আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা নিয়ে আমার বাবা মার হাতে দিলাম, তুলে দিলাম, তখন তাদের চোখে যে আনন্দের অশ্রু আমি দেখেছি, ওইটা অর্থ অর্থ দিয়ে বা সম্মান দিয়ে ই হয় না। বাবা মার আমার কাছে মনে হচ্ছে এটা বিরাট দোয়া, আদর, ভালোবাসা, মানে আমার
3: এটাই তো আসলে জীবন,
2: আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমার হয়ে গেছে, আমার আর কিছু না হলে অসুবিধা নেই।
3: আপনাদের তো পুরো আবহটাই সাংস্কৃতিক পরিমণ্ডলে, যে আপনারা তিন ভাই তো অভিনয়ের সাথে আছেন, এই যে কাজ করছেন, কাজ করতে করতে মনে হয়নি যে থাকে তো সবারই যে পছন্দের একটা চরিত্র, যে চরিত্রটা এখনো করা হয়ে ওঠেনি? কারণ তৃষ্ণা যতদিন থাকবে ততদিনই তো আপনার কাজ করার উৎসাহটা থাকবে।
2: আমার আসলে ওরভাবে বলতে গেলে কি অনেক চরিত্র আছে যে এই চরিত্রগুলো যদি আমি করতে পারতাম, আহা আমার তো হয়নি। তবে একটা ক্যারেক্টার আমি করতে চাই, জুলিয়াস সিজার বলে যে নাটকটা আছে, আমি সিজারের চরিত্রটা করতে চাই, আমার খুব পছন্দের নাটক এটা। আমি যদি কখনো সুযোগ পাই নাটক সিনেমায় যেখানেই, আমি সিজার ক্যারেক্টারটা করতে চাই।
3: অবশ্যই আপনার প্রত্যাশা, আশা এবং যেটা চিন্তা করেছেন সেই চরিত্রের মাধ্যমে আপনার সেই রূপায়নটা আমরা দেখতে পাবো সবাই, এবং সেই প্রত্যাশায় রইলাম। এবং আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তারাও নিশ্চয়ই অনেক খুশি হবেন আপনার স্বপ্নের চরিত্রটা যখন দেখবেন, এবং বরাবরই তাদের পছন্দের একজন অভিনেতা, এই যে খ্যাতিমান একজন অভিনেতা হয়ে ওঠা, একজন গুণী শিল্পী হয়ে ওঠা, এটা আসলে একদিনের ব্যাপার না, অনেক চর্চার বিষয়। যেই পথ আপনারা হচ্ছে বন্ধুর পথ পাড়ি দিয়ে এসেছেন এবং সামনেও এগোবেন সেই প্রত্যাশায় রাখি। তবে ঈদের এই আনন্দটায়, এই সময়টায় আমাদের দর্শক শ্রোতাদের সাথে সময়টা ভাগাভাগি করে নিলেন বলে অনেক ধন্যবাদ। আর জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের উদ্দেশ্যে যদি কিছু বলেন।
2: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের কে ধন্যবাদ জানাই আমাকে এরকম আহ্বান জানানোর জন্য। আর আপনি যদি আপনার পরিবারকে ছোট করেন তাহলে আপনি আপনার পরিবারের দিকে দেখভাল করতে পারবেন বেশি। সো ছোট পরিবার, সুখী পরিবার, এই নীতিতে থাকি আমরা সবাই। ধন্যবাদ সবাইকে,
3: অনেক ধন্যবাদ এত সুন্দর করে বলবার জন্য। নিশ্চয়ই শ্রোতা যারা আছেন তারা আপনার এই কথার মাধ্যমে অনুপ্রাণিত হয়ে পরিবারটাকে ছোট রাখবে এবং আর্থিকভাবে, সামাজিকভাবে সবকিছুতেই অনেক বেশি অগ্রসর হবে। আবারও ঈদ মোবারক।
2: ঈদ মোবারক।
0: প্রিয় শ্রোতা, সুখী হতে সংসারকে ছোট রাখুন, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। আমাদের আশেপাশেই হয়তো এমন অনেকে রয়েছেন যাদের নেই ঈদের নতুন জামা জুতো, ভালো ভালো খাবার সংগ্রহের সামর্থ্য। আসুন আমরা তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেই। আমার আপনার কোনো সাহায্য যদি তাদের মুখে হাসি ফোটাতে পারে তবেই তো হবে আসল আনন্দ, সত্যিকার ঈদ উদযাপন। শেষ হইল আজকে নির্ধারিত সময়। আপনাদের মতামত, পরামর্শ, ভালো লাগা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখুন এই ঠিকানায়: ডাক বাক্স প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরবাংলানগর, ঢাকা 1207। মতামত পাঠাতে পারেন আমাদের ইমেলের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেস betarphnc1207@gmail.com। বিদায় নেব আজকের মতো। বিদায়ের আগে বলে যাই, আজকের অনুষ্ঠানে গ্রন্থনা উপস্থাপনায় আমি মোহাম্মদ শাহিনুর রহমান, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, তত্ত্বাবধানে মোহাম্মদ আমিরুল ইসলাম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।
4: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

0: আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শফিকুল ইসলাম। শুরুতেই শিরোনাম। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। দেশবাসী সহ মুসলিম উম্মার প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত। জাতীয় ঈদগাহে সর্বস্তরের মুসল্লির সঙ্গে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বায়তুল মোকাররমে এবারও 5টি জামাত। সকলের সহযোগিতায় কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা তারেক রহমানের। ঈদের দিনে বাবা মা, ভাই ও বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী। বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্ধারিত 12 ঘন্টার আগেই রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব হবে, আশা প্রকাশ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। শিশু মৃত্যুর ঘটনায় তদন্তের প্রেক্ষিতে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং ভারতে জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে এখন মালদ্বীপের মোকাবেলা করছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। যথাযথ উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় আজ সারা দেশ উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। হিজরি বর্ষপঞ্জী অনুযায়ী 10ই জিলহজ পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়ে থাকে। প্রায় 4000 বছর আগে এই দিনে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম আল্লাহর নির্দেশে তাঁর প্রিয় পুত্র হজরত ইসমাইল আলহিসাল্লামকে কোরবানি করার প্রস্তুতি নিয়েছিলেন। মহান আল্লাহ তাঁর আনুগত্য ও ত্যাগের এই পরীক্ষায় সন্তুষ্ট হয়ে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি পশু কোরবানির ব্যবস্থা করেন। সেই ঘটনা স্মরণে ইসলামে কোরবানির বিধান চালু হয়। বিধায় ঈদ উল আজহা কোরবানির ঈদ নামে পরিচিত। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসী সহ মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সহ মুসলিম উম্মাহকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন,
2: ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদ উল আজহা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা।
0: রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে সকাল 7:30। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক এতে ইমামতি করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে ঈদের নামাজ আদায় করেন। আরো শুনুন প্রতিবেদনে।
3: ঈদ উল আজহার সকালে রাজধানী ঢাকা জুড়ে শুরু হয় ঈদের জামাত। সকাল থেকেই নগরীর বিভিন্ন মসজিদ, ঈদগাহ ও খোলা মাঠে মুসল্লিদের ঢল নামে। বৃষ্টির কিছুটা শঙ্কা থাকলেও ধর্মপ্রাণ মানুষদের উপস্থিতিতে ঈদের আনন্দে মুখর হয়ে ওঠে রাজধানী।
4: আল্লাহু আকবার, আল্লাহু
3: জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, ঢাকাস্থ বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিশিষ্ট নাগরিক সহ সর্বস্তরের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। জামাত শুরু হওয়ার আগেই পরিবারের সদস্যদের নিয়ে নতুন পোশাকে মুসল্লিরা ঈদগাহমুখী হন। ছোট শিশুদের কোলাহল, তাকবীর ধ্বনি আর শুভেচ্ছা বিনিময়ে তৈরি হয় এক অন্যরকম উৎসবের আবহ।
4: যাত্রাবাড়ি থেকে আসছি, দুই বাচ্চা এবং ওয়াইফ নিয়ে আসছি। এখানে প্রতি বছরই আসা হয় ফ্যামিলি নিয়ে, এবারও আগের মতোই আসলাম। এটা তো আসলে আমাদের জন্য ত্যাগেরই, আনন্দেরই, সম্প্রীতিরই, সৌহার্দেরই, সবার জন্য ভালোবাসারই। তো এই বিষয়টাই বাচ্চাদেরকে ঈদের জামাত পোষণ নামাজের মাধ্যমে এটাই ওদেরকে শিক্ষা দিতে চেষ্টা করতেছে।
5: নিউজে দেখেছি ঈদগাহ মাঠে আমাদের প্রধানমন্ত্রী আসবে, বাচ্চারা বলতেছে যে বাবা আমরা প্রধানমন্ত্রীর সাথে নামাজ পড়বে। এর জন্য আবার বাসা কাজলাতে আমি ওদের সকালবেলা 7টা বাজে ঈদগাহ মাঠে নিয়ে আসছি এবং প্রধানমন্ত্রীর সাথে নামাজ পড়ে ওরা খুব আনন্দিত।
3: জামাত শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়।
6: মুসলিম ভাইদেরকে জুলুম থেকে হেফাজত,
7: হে আল্লাহ পুরো মুসলিম উম্মতকে হেফাজত করে,
6: আমিন।
7: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
3: ঈদের নামাজ শেষে মুসল্লিরা বাংলাদেশ বেতারকে বলেন,
8: আমাকে আলাদা কাছে এতটুকু চেয়েছি যে আমরা এই সম্প্রতি বাংলাদেশকে একটি সুন্দর এবং সর্ববর্ণ নির্বিশেষে
3: নারীরাও জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে তারা জানান,
9: আমি এবং আমার বাচ্চা সবাই ফার্স্ট টাইম আসছি, তো নামাজ পড়তে পেরে অনেক ভালো লাগছে। তারপর আরো বেশি ভালো লাগছে যে আমাদের সঙ্গে ম্যাডাম ডক্টর জুবাইদা রহমান নামাজ পড়ছে, একসঙ্গে নামাজ পড়তে পেরে আমাদের অনেক ভালো লেগেছে।
3: পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদ উল ফিতরের 5টি জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামায়াতে মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিল। এছাড়াও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 7:30। এতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সহ সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন। এছাড়া রাজধানীর বিভিন্ন মসজিদ, খানকা শরীফে নামাজের জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতে নামাজ শেষে মোনাজাত করা হয়। মোনাজাতে প্রত্যেকের কুরবানি ও এবাদত যেন আল্লাহ কবুল করেন, সেজন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: এদিকে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐক্য ও সমৃদ্ধির লক্ষ্যে সবাইকে এগিয়ে নিয়ে যেতে চায় সরকার।
10: বাংলাদেশের এই জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। আমরা করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই নীতিতে বিশ্বাস করে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই এবং মহান আল্লাহর দরবারে আমরা সেজন্য দোয়া করেছি।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, সকলের সহযোগিতা পেলে সরকার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে। তিনি আজ দুপুরে ঢাকা সেনানিবাসে অফিসার ও সৈনিকদের প্রীতি ভোজ অনুষ্ঠানে এই প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশ সেনাবাহিনীর মৃত্যুঞ্জয় 25 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে এই প্রীতিভোজের আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, সৈনিক সহ সাধারণ মানুষ দেশকে যেভাবে কল্পনা করে, সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমে দেশটাকে সেভাবে গড়ে তুলতে।
11: আমাদের সবারই নির্দিষ্ট কর্তব্য আছে এবং এই নির্দিষ্ট কর্তব্য যদি আমরা যার যার অবস্থান থেকে সঠিকভাবে পালন করতে সক্ষম হই, সঠিকভাবে পালন করি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত দেশ, সেই দেশটিকে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে সক্ষম হব। আজকে এই ঈদের দিনে আসুন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমরা রহমত চাই, আল্লাহ যাতে আমাদের সকলকে আমাদের উপরে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব উনি পালন করার তৌফিক আমাদেরকে দেন এবং একসাথে আমাদের এই দায়িত্ব পালনের মধ্যে দিয়ে আমরা যাতে আমাদের পরিবার, আমরা যাতে আমাদের স্বজন, আমরা যাতে সমগ্রভাবে সমগ্র সারা দেশের মানুষকে নিরাপদ রাখতে পারি এবং আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি।
0: বক্তব্যের শুরুতে তিনি ঢাকা সেনানিবাসে তাঁর শৈশবকালের স্মৃতি নবন্ধন করেন। প্রধানমন্ত্রী সেনাবাহিনীর অফিসার, সৈনিক এবং তাদের সন্তানদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তারেক রহমান 25 মৃত্যুঞ্জয়ী ভবনের সামনে একটি গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ কে এম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। ঈদ উল আজহার নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এ সময় সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। এছাড়া প্রধানমন্ত্রী দলের নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান বরানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকুর কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ করেন। এছাড়া বরানী কবরস্থানে তারেক রহমান ও তাঁর সহধর্মিনীকে সঙ্গে নিয়ে শ্বশুর নৌবাহিনী সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান এবং বিডিআর বিদ্রোহী নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন। তাঁরা নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। এদিকে ঢাকার বাইরে বিভাগীয় শহর ও জেলায় ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এ সকল জামাতে নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। আরো শুনুন প্রতিবেদনে।
12: সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসব মুখর পরিবেশ এবং ত্যাগের মহিমায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। রাজধানী ঢাকা সহ দেশের বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে ঈদগাহ ও মসজিদে লাখো ধর্মপ্রাণ মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ও দিনাজপুরের ঐতিহাসিক গৌরের শহীদ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদ উল আজহার বৃহৎ জামাত। বিশ্ব ঐতিহ্যের অংশ বাগেরহাটের সাতগম্বুজ মসজিদেও অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। ভোর থেকেই সেখানে জড়ো হন বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরা। তিনটি জামাতে অংশ নেন কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি।

0: আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হই। বিশ্বের সকল মুসলমান যেন ভালো থাকেন, শান্তিতে থাকেন, যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে তারা যেন ক্ষতি না হয়, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি।
1: বরিশালে বৃষ্টির পূর্বাভাস থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। বরিশালের গৌরনদীর দক্ষিণ সারিকাল মধ্যপাড়া দারুল জান্নাত নূর ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। এ সময় তিনি বলেন,
2: এই উৎসবের মধ্য দিয়ে ত্যাগের মহিমাকে সামনে তুলে ধরা হয়। সর্বশক্তিমানের জন্য কিভাবে মানুষকে সর্বোচ্চ ত্যাগ করার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হয়, প্রতি বছর ঈদুল আজহার মধ্য দিয়ে সেই মূল্যবোধকেই জাগ্রত করা হয়।
1: বন্দরনগরী চট্টগ্রামের কাট্টলি দারুসালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নামাজ শেষে স্থানীয়দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি বলেন,
3: কোরবানির ঈদ উপলক্ষে দ্রব্যমূল্য কমেছে, সাধারণত কোরবানির সময় দাম বাড়ে, এবার কিন্তু কমেছে। সুতরাং আমরা এই ধারাটা অব্যাহত রাখতে চাই, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য চেষ্টা করছি আমরা, যাতে বাংলাদেশের অর্থনীতির সুফল তো সাধারণ মানুষ পেতে হবে।
1: খুলনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। নগরীর টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। এতে অংশ নেন জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে ঈদের নামাজ আদায় করেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। উৎসবমুখর পরিবেশে সিলেটে পালিত হয়েছে ঈদুল আজহা। জেলার 2706টি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে ঈদ জামাতে অংশ নেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রাজশাহীতে হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহু আনহু কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় প্রধান জামাত। এতে কয়েক হাজার মুসল্লি অংশ নেন। ময়মনসিংহে বৈরী আবহাওয়ার মধ্যেও আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। দেশের সব জামাতে দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
4: ঈদের নামাজের পর রাজধানী সহ সারাদেশে ধর্মপ্রাণ মুসল্লিরা পশু কোরবানি করেন। এছাড়াও আগামীকাল ও শনিবার অনেকে পশু কোরবানি করবেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
5: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছে সৈয়দা হামিদা শেলী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঈদ উল আজহার মহান আদর্শ ও মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে একযোগে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। ঈদ উল আজহা উপলক্ষে দেওয়া এক ভিডিও শুভেচ্ছা বার্তায় তিনি আজ এই আহ্বান জানান।
7: আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমি প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকের এই পবিত্র দিনে আমি সমাজের সচ্ছল ও বিত্তবান মানুষের প্রতি আহ্বান জানাই, আপনারা কুরবানির আনন্দ বঞ্চিত ও দরিদ্র মানুষ, এতিম, অভাবগ্রস্ত আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে আন্তরিকভাবে ভাগাভাগি করে নিন, তাদের ন্যায্য হক আদায়ে এগিয়ে আসুন ও মানব কল্যাণে আত্মনিয়োগ করুন। দেশবাসীর প্রতি আমার বিশেষ অনুরোধ, কুরবানির বর্জ্য দ্রুত ও যথাযথভাবে অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করুন। পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সবাই সচেতন থাকুন।
6: পরে দুপুরে রাষ্ট্রপতি বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বঙ্গভবনে দরবার হলে আয়োজিত সংবর্ধনায় মন্ত্রিসভার সদস্যবৃন্দ, প্রধান নির্বাচন কমিশনার, বিচারপতিগণ, মন্ত্রিপরিষদ সচিব, সশস্ত্র বাহিনীর প্রধানগণ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পুলিশ মহাপরিদর্শক এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন। রাজধানীতে সরকারের নির্ধারিত ১২ ঘণ্টার আগেই দুই সিটি কর্পোরেশনে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আজ রাজধানীর মিরপুর ১২ নম্বরে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে গিয়ে এই কথা জানান।

0: প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশে সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে আজ দুপুর দুটা থেকে কোরবানির বর্জ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। নির্ধারিত 12 ঘণ্টার মধ্যে এসব বর্জ্য অপসারণ করা হবে। আর শুনুন প্রতিবেদনে।
1: ঈদের দিন দুপুর গড়াতেই রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায় পরিচ্ছন্নতা কর্মীদের ব্যস্ততা। কোথাও ট্রাকে করে বর্জ্য সংগ্রহ, কোথাও আবার চলছে দ্রুত কীটনাশক ছিটানোর কাজ। ঈদের দিন কলাবাগান সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন STS থেকে মাতোয়াইল ভাগারে বর্জ্য পরিবহনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অপসারণ কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম প্রতিশ্রুতি অনুযায়ী 8 ঘণ্টার মধ্যেই কোরবানির পশু বর্জ্য অপসারণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
2: আমরা টার্গেট দিয়েছি প্রতিদিনের 8 ঘন্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণ করব। প্রথম দিনের আমাদের মোট বর্জ্য অপসারণের টার্গেট 15,935 টন।
1: অন্যদিকে সরকার ঘোষিত 12 ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ করা সম্ভব হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। এদিন STS থেকে আমিনবাজার স্যানিটারি ল্যান্ডফিলে কোরবানির পশু বর্জ্য স্থানান্তরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় DNCC-র 72 ঘণ্টার একটি সমন্বিত অ্যাকশন প্ল্যান রয়েছে। ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনেও বর্জ্য অপসারণ কার্যক্রম চলবে।
3: 12 ঘণ্টার মধ্যে যে বর্জ্য অপসারণের ঘোষণা দেওয়া হয়েছে, আমরা আশা করছি প্রথম দিনে তার আগেই আমরা শেষ করতে পারব। পরবর্তী দিন এবং তৃতীয় দিন 72 ঘণ্টার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্যকে অপসারণ করার জন্য একটা অ্যাকশন প্ল্যান করা হয়েছে, সেই প্ল্যান অনুযায়ী আমরা কাজ করছি।
1: দুই সিটি কর্পোরেশনের সমন্বিত এই কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রাজধানীতে সরকার নির্ধারিত 12 ঘণ্টার আগেই দুই সিটি কর্পোরেশনে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
4: আমাদের যেহেতু 12 ঘণ্টা সময় রয়েছে রাত 2 পর্যন্ত, আমরা ইনশাআল্লাহ বিশ্বাস করি যেহেতু ওয়েদার ভালো আছে, আমরা রাত 2 অনেক আগেই পরিষ্কার কার্যক্রম উত্তর সিটি এবং দক্ষিণ সিটি সমাপ্ত করতে পারবে। এর বাইরেও আগামী 2 দিন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অব্যাহত রাখবো, যেহেতু অনেকে কোরবানি আগামীকাল এবং পরশু দিবেন।
1: কোরবানির পর রাজধানী জুড়ে যেন দুর্গন্ধ বা জনভোগান্তি তৈরি না হয় সে লক্ষ্যেই সমন্বিতভাবে কাজ করছে দুই সিটি কর্পোরেশন। নগরবাসীর সহযোগিতা অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য অপসারণ সম্পূর্ণ হবে বলে আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ নরসিংদীর মনোহরদি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান। ইতোমধ্যেই হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রাজধানী পল্লবীতে নিহত শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন। রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী তারিক রহমানের পক্ষ থেকে আজ ঈদের দিনে রামিসার পরিবারে খোঁজ নিতে যান। এ সময় তিনি এই ঘটনায় অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ তারেক রহমানকে পাঠানো এক বার্তায় তিনি দুই প্রতিবেশী দেশের জনগণের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে নয়াদিল্লির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
5: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
5: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে মার্কিন হামলার প্রেক্ষিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC জানিয়েছে তারা ওই অঞ্চলের একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। IRGC ওই ঘাঁটির অবস্থান সম্পর্কে কিছুই জানায়নি, তবে কুয়েত বলেছে তারা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে এবং দেশটিতে মার্কিন ঘাঁটি রয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানায় ইরান কুয়েতের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল যা তারা সফলভাবে প্রতিহত করেছে, তবে ক্ষেপণাস্ত্রটি তাদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছিল কিনা তা নিশ্চিত করা হয়নি। খেলার খবর ফুটবল। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন মালদ্বীপের মোকাবেলা করছে। এর আগে একই ভেন্যুতে দিনের প্রথম ম্যাচে ভুটান 4-0 গোলে শ্রীলঙ্কা নারী দলকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল ও নোয়াখালী অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। দেশবাসী সহ মুসলিম উম্মার প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত জাতীয় ঈদগাহে। সর্বস্তরের মুসল্লির সঙ্গে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বাইতুল মোকাররমে এবারও 5টি জামাত। সকলের সহযোগিতায় কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা তারেক রহমানের। ঈদের দিনে বাবা মা, ভাই ও বিটিআর বিদ্রোহী নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী। বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্ধারিত 12 ঘণ্টার আগেই রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব হবে, আশা প্রকাশ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর। শিশু মৃত্যুর ঘটনায় তদন্তের প্রেক্ষিতে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে এখন মালদ্বীপের মোকাবেলা করছে বাংলাদেশ। খবর শেষ হলো।
7: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি শোয়াইব আহমদ। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে সৃষ্টিকর্তার প্রতি অপার আনুগত্য এবং তাঁকে সন্তুষ্ট করতে সর্বোচ্চ আত্মত্যাগের এক ঐতিহাসিক ঘটনার স্মরণে বাংলাদেশে আজ উদযাপিত হল ঈদ উল আজহা। ধর্মপ্রাণ মুসলমানেরা ঈদের নামাজ ও পশু কোরবানির মধ্য দিয়ে পালন করে এই ঈদ। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীক নিদর্শন হিসেবে প্রায় 4,500 বছর আগে থেকে শুরু হয় কোরবানির এ প্রচলন। মহান আল্লাহ তাআলার নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাঁর প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন, কিন্তু তিনি আল্লাহ তাআলার প্রতি ঈমান ও আনুগত্যের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হন। সৃষ্টিকর্তা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি সন্তুষ্ট হয়ে তার নিজ সন্তানের পরিবর্তে পশু কোরবানির অনুমতি দেন। ওই অনন্য ঘটনার স্মরণে ঈদ উল আজহায় চালু হয় পশু কোরবানির এ রেওয়াজ। কোরবানি শব্দের উৎপত্তিগত অর্থ হচ্ছে আত্মত্যাগ, আত্মোৎসর্গ, নিজেকে বিসর্জন দেওয়া বা নৈকট্য লাভের চেষ্টা। আর ইসলামের পরিভাষায় কোরবানি হচ্ছে নির্দিষ্ট পশুকে একমাত্র আল্লাহ নৈকট্য ও সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে তারই নামে জবেহ করা। মহান সৃষ্টিকর্তার দরবারে জবাই করা পশুর মাংস বা রক্ত কিছুই পৌঁছায় না, পৌঁছায় শুধু নিয়ত। ঈদ উল আজহার অন্যতম শিক্ষাই হচ্ছে মনের পশুত্ব অর্থাৎ কুপ্রবৃত্তিকে পরিত্যাগ করা। প্রতিবছর জিলহজ মাসের 10 তারিখে বিশ্ব মুসলিম ময়দানে নামাজ আদায়ের পর যার যা সাধ্য ও পছন্দ সেই অনুযায়ী পশু কোরবানি দিয়ে থাকেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রিয় বস্তু উৎসর্গ করার যে শিক্ষা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের দিয়ে গেছেন, সেই ত্যাগের মহিমাই আজকের দিনে প্রতিফলিত হয়। বিভিন্ন রেওয়াত থেকে জানা যায় কোরবানির মাংস 3 ভাগে বিভক্ত করার নিয়ম ইসলামী শরীয়তে নির্ধারিত। 1 ভাগ আত্মীয় স্বজন ও প্রতিবেশীর জন্য, 1 ভাগ দরিদ্র অসহায় মানুষের জন্য এবং 1 ভাগ নিজের পরিবারের জন্য। এই ভাগাভাগির মধ্য দিয়েই ফুটে ওঠে মানবিকতার প্রকৃত রূপ। আজ দেশের সর্বত্র সেই মানবিকতার আবহ ছড়িয়ে পড়েছে। ধনী গরিব নির্বিশেষে সবাই একসাথে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছে। আজকের দিনটি কেবল ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক ও সাংস্কৃতিক মিলনেরও দিন। পরিবারে, সমাজে, রাষ্ট্রে সবখানে এই উৎসবের আবহ ছড়িয়ে পড়ে। শিশুদের হাসি, নতুন পোশাক, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ, সবকিছু মিলিয়ে আজকের দিনটি হয়ে উঠেছে আনন্দমুখর। তবে এই আনন্দের ভেতরেও রয়েছে ধর্মীয় ভাবগাম্ভীর্য। কোরবানির প্রতিটি পশু জবাই করার সময় উচ্চারিত হয়েছে আল্লাহর নাম, প্রতিটি মোনাজাতে উচ্চারিত হয়েছে কৃতজ্ঞতার বাণী। আজকের দিনে মুসলিম উম্মাহ ভুলে যায়নি অসহায় মানুষের কথা। কোরবানির মাংস বিতরণের মাধ্যমে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই ঈদের প্রকৃত আনন্দ। সমাজের প্রতিটি স্তরে এই ভাগাভাগি আমাদের মনে করিয়ে দেয় যে মানবিকতার চেয়ে বড় কোনো মূল্য নেই। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে ত্যাগের মহিমায় ভরে ওঠা এই দিন আমাদের শেখায় যে জীবনের প্রকৃত অর্থ হল আল্লাহর সন্তুষ্টি অর্জন, মানবিকতা ও সহমর্মিতা। আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
8: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
9: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। আজ বঙ্গভবনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ দুপুরে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে মৃত্যুঞ্জয়ী 25 আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ নিয়ে একটি বেতার বিবরণী এখন প্রচার করা হচ্ছে। প্রথমে মহামান্য রাষ্ট্রপতি প্রদত্ত ভাষণ।
10: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সবাইকে ঈদ মুবারক। মহান আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আত্মসমর্পণ, ইসলামের সাম্য, সম্প্রীতি ও ত্যাগের অনুপম মহিমায় আমরা আজ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছি। ঈদুল আজহা শুধু মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব নয়, এটি হিংসা, বিদ্বেষ, অহংকার ও মনের বশত্বকে কুরবানি করার এক চিরন্তন ও সার্বজনীন আহ্বান। ঈদের শিক্ষা আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ, সৌহার্দ্য ও সামাজিক সংহতি সুদৃঢ় করতে উদ্বুদ্ধ করে। কুরবানির ঈদ সমাজের অসচ্ছল মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে প্রাণী সম্পদ খাতের উন্নয়ন ও দেশের সামগ্রিক অর্থনীতির গতি সঞ্চারে উল্লেখযোগ্য অবদান রাখে। আজকের পবিত্র দিনে আমি সমাজের সচ্ছল ও বিত্তবান মানুষের প্রতি আহ্বান জানাই, আপনারা কুরবানির আনন্দ বঞ্চিত ও দরিদ্র মানুষ, এতিম, অভাবগ্রস্ত আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে আন্তরিকভাবে ভাগাভাগি করে নিন, তাদের ন্যায্য হক আদায়ে এগিয়ে আসুন ও মানব কল্যাণে আত্মনিয়োগ করুন। দেশবাসীর প্রতি আমার বিশেষ অনুরোধ, কুরবানির বর্জ্য দ্রুত ও যথাযথভাবে অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করুন। পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সবাই সচেতন থাকুন। বিভেদ নয়, ঐক্য, হিংসা নয়, সহমর্মিতা, স্বার্থপরতা নয়, ন্যায়পরায়ণতা বৈষম্য নয়। পবিত্র ঈদুল আজহার এই মহান আদর্শ ও মূল্যবোধ হৃদয়ে ধারণ করে আসুন আমরা একটি ন্যায়ভিত্তিক, মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করি। পবিত্র ঈদুল আজহার মহিমান্বিত বার্তা মানবতার বন্ধনকে আরও সুদৃঢ় করুন। আমাদের সবার জীবনে বয়ে আনুন শান্তি, সৌহার্দ্য ও সমৃদ্ধি, এই প্রার্থনা করি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানিকে কবুল করুন।
9: এ পর্যায়ে এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ভাষণের অংশ বিশেষ।
11: প্রিয় জেসিও ও সৈনিকবৃন্দ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি আসছিলাম, যখন আসার সময় আমার কাছে হঠাৎ করে মনে হলো, যখন আমি যে স্টাফ রোডটা থেকে ডান দিকে টার্ন নিলাম, সিএমএইচের কাছাকাছি যখন আসলাম, তখন আমার কাছে মনে হলো আমি প্রায় 45-46 বছর পেছনে চলে গিয়েছি। মূল বিষয়টা হচ্ছে যে এই এলাকাটা বহু পুরনো। আমরা যেখানে বসে আছি তখন এখানে শিয়াল, বাঁদর এগুলা ছিল, জঙ্গলের মতন ছিল এই জায়গা, কিছু ছিল না এগুলা। আপনারা অনেক সুন্দর একটা জায়গা দেখছেন এখন, এগুলা জায়গা তখন কিছুই ছিল না। রাস্তাটা অনেক সরু ছিল, রাস্তাটা এত বড়ও ছিল না। তো মূল বিষয়টা হচ্ছে, আমার কাছে মনে হয়েছে আমি এমন একটা জায়গায় এসেছি যেই জায়গার সাথে আমার জীবনের বিরাট একটা অংশ জড়িয়ে আছে। আমার ভালো মন্দ, কষ্ট, ব্যথা, সুখ, দুঃখের একটা বিশাল একটা স্মৃতি এই পুরো জায়গাটার সাথে জড়িয়ে আছে। এনিওয়ে, আজকে ঈদের দিন, আজকে আনন্দের দিন। আপনাদের সাথে আমি এই জন্য শেয়ার করলাম যে দেশের এই জায়গাটায় যখন আসি, যে কথাটা মাত্র বললাম, আসলে একটা ডিফারেন্ট ফিলিং হয়। কারণ ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি, যখন থেকে সৈনিকদের ব্যারাকগুলা ছিল, ব্যারাকগুলার মধ্যে ঘুরতাম, কথা বলতাম সৈনিকদের সাথে, তো একটা ডিফারেন্ট এক ধরনের অনুভূতি থাকে। একটা মনে হয় যে অনেক নিজের জায়গা, পুরনো জায়গা, সেজন্যই আপনাদের সাথে কতগুলো শেয়ার করলাম আজকের দিনে। সৈনিকবৃন্দ এবং অফিসার্সবৃন্দ, আপনারা দেশের প্রয়োজনে অনেকেই হয়তো আজকে ছুটিতে যেতে পারেননি। স্বাভাবিকভাবেই ঈদের এরকম সময় মানুষ পরিবারের সাথেই থাকতে চায়। আপনারা যে স্যাক্রিফাইসটা করেছেন তার জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাইছি। দেশ এবং জাতি আপনাদের এই আত্মত্যাগটাকে অবশ্যই কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। আপনাদের দায়িত্ব পালন, কল্যাণের যে যাবতীয় বিষয় আছে সেগুলো সম্পর্কে সরকার অবগত আছে। এই বিষয়গুলো আমরা দেখেছি এই ভিডিওটাতে, যে আপনাদের যে সাফল্যের মাইল ফলক যেমন আছে, আমরা দেখেছি যে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল দুটি পত্রিকা অফিসে কিভাবে আগুন ধরানো হয়েছিল, সেখানে আপনারা কিভাবে সেখান থেকে প্রায় 18 জন সাংবাদিককে আপনারা উদ্ধার করেছেন, এটি অবশ্যই প্রশংসার দাবিদার। দেশের প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে সৈনিকরা জীবন দেয়, এবং আমরা যারা আছি আমাদের দায়িত্ব হচ্ছে সেই জীবনের সেই আত্মত্যাগকে মূল্যায়ন করা। এবং সেই মূল্যায়নের প্রথম যেই শর্তটি, সেই শর্তটি হচ্ছে আমরা সবাই যখন নিজের দেশ সম্পর্কে চিন্তা করি, আমরা সবাই নিজের দেশটাকে একটা ভালোভাবে দেখতে চাই, আমরা সুন্দর একটি দেখতে চাই। কেমন সুন্দর সেটি হচ্ছে যে আমরা সবাই কম বেশি চাই, আমরা যে সমাজের যে স্তরেরই মানুষ হই না কেন, আমরা চাই আমাদের সন্তানেরা সুন্দরভাবে লেখাপড়া করার সুযোগ পায়, আমরা চাই আমাদের পরিবারের সদস্যরা, আমাদের বাবা মা, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সবাই চিকিৎসার সুযোগ পান, আমরা চাই আমাদের পরিবার পরিজন, আপনারা যেহেতু চাকরি করছেন দেশের প্রয়োজনে আপনাদেরকে পরিবার থেকে দূরে থাকতে হয়েছে হচ্ছে, সে কারণে নিশ্চয়ই আপনারা যে কোনো সাধারণ মানুষের মতন চাইবেন যে পরিবার যখন কোথাও বের হচ্ছে সে যাতে নিরাপদ থাকে, সে যেই হোক পরিবারের যে কোনো সদস্য। আমরা চেষ্টা করছি আপনি একজন সৈনিক সহ দেশের যে কোনো সাধারণ মানুষ যেভাবে আমরা দেশকে আমাদের কল্পনায় দেখি, সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে সেই দেশটাকে সেইভাবে গড়ে তোলার জন্য। আমি বাংলাদেশে বহু বছর থাকতে পারিনি, কেন থাকতে পারিনি আমি সে বিষয়ে যাচ্ছি না, এবং সেই সময় ভালো মন্দ কী হয়েছে দেশে কম বেশি আপনাদের ধারণা আছে। আমরা দেশটিকে আরও বেটার জায়গায় নিতে চাইছি, আমাদের সবারই নির্দিষ্ট কর্তব্য আছে, এবং এই নির্দিষ্ট কর্তব্য যদি আমরা যার যার অবস্থান থেকে সঠিকভাবে পালন করতে সক্ষম হই, সঠিকভাবে পালন করি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত দেশ সেই দেশটিকে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে সক্ষম হব। আজকে এই ঈদের দিনে আসুন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমরা রহমত চাই, আল্লাহ যাতে আমাদের সকলকে আমাদের উপরে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব উনি পালন করার তৌফিক আমাদেরকে দেন, এবং একসাথে আমাদের এই দায়িত্ব পালনের মধ্যে দিয়ে আমরা যাতে আমাদের পরিবার, আমরা যাতে আমাদের স্বজন, আমরা যাতে সমগ্র সারা দেশের মানুষকে নিরাপদ রাখতে পারি, এবং আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি। আজকে ঈদের দিনে আল্লাহর কাছে এটাই হোক আমাদের চাওয়া। আপনাদের সকলকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
9: আজ বঙ্গভবনে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ এবং পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ দুপুরে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে মৃত্যুঞ্জয় 25 আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ নিয়ে একটি বেতার বিবরণী এতক্ষণ প্রচারিত হল। অনুষ্ঠান সম্পাদনায় সৈয়দ ফাহাদ দেস, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রযোজনায় মোহাম্মদ দুলাল হোসাইন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
7: শ্রোতা বন্ধুরা, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা। উত্তরণ বেতার ম্যাগাজিন।
12: এমন দিনে ঈদের কথায় বারবার মনে আসে, ঈদের অনেক আনন্দ স্মৃতি হয়ে মনে ভাসে।
13: এই ঈদ হলো ঈদুল আজহা, কুরবানির এক ঈদ, মনের ভেতর ত্যাগের শিক্ষা দিয়ে তো যায় তাগিদ।
12: তবে এ কথা সত্যি যে গত ঈদের চেয়ে এই ঈদের স্থায়িত্ব একটু হলেও বেশি, কারণ এই ঈদে 3 দিন ধরে চলে পশু কুরবানি,
13: আর তাই এই ঈদের আনন্দও যেন বেশি। আমাদের ইসলাম ধর্ম বিশ্বাসী মানুষের কাছে ঈদুল আজহার রয়েছে এক গভীর তাৎপর্য।
12: ঈদের যে মূল দিন সেই মূল দিনের আগেও পরে বেশ কিছুদিন আমাদের মনের ঘরে আনন্দ এসে বাসা বাঁধে।
13: এই আনন্দ সীমাহীন, এই আনন্দ তুলনাহীন। শ্রোতা বন্ধুরা, এই আনন্দের সঙ্গে মনে মনে আজকের উত্তরণকে যোগ করে নিন, তাহলে দেখবেন খারাপ লাগাগুলো বিয়োগ হয়ে যাবে।
12: এমন ঈদের কথা ভেবে আমাদের মনের কথাও যেন কবিতার কথা হয়ে যায়, বলবেন কেমন? এই তো এমন,
13: কেউ তো আছেন অনেক দামের পশু কেনেন জানি, দেখাতে চান অনেক ধনি, চান দিতে কুরবানি।
12: হয়তো এতে অনেক দামের পশু জবাই হয়, পশু জবাই মানতে পারি কুরবানি তো নয়,
13: সবার আগে মনের পশু চাই দেয়া কুরবানি,
12: এই কথাটা আমরা যেন আসল বলেই মানি।
13: এবারের ঈদুল আজহা সবার জীবনে স্মরণীয় হোক, এমনই শুভকামনায় সবাইকে জানাই ঈদ মোবারক।
12: ঈদের কথা ভাবলে মনের ভিতর বিচিত্র আনন্দ অনুভূত হয়, সে আনন্দ মানে না মন, সে আনন্দ মানে না বারণ,
13: কারণ সে আনন্দ হয়ে ওঠে বিস্ময়। এই বিস্ময়ের সাথে এবার যোগ করতে চাই উত্তরণের বিস্ময় বিশ্ববিচিত্রা।
12: আজকের বিশ্ববিচিত্রার খবরগুলো গ্রন্থনা করেছেন আফসানা আখতার,
13: আর খবরগুলো পড়ে শোনাচ্ছেন জায়েদ জুলফিকার।
14: বিশ্বজুড়ে ঈদুল আজহা ত্যাগের মহিমায় উদযাপিত হলেও দেশভেদে এর উদযাপনে রয়েছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক রীতি। সৌদি আরবে ও মধ্যপ্রাচ্যে উৎসবে শুরু হয় ফজরের নামাজ ও সুগন্ধি ব্যবহারের মাধ্যমে। তিন দিন ব্যাপী উৎসবের প্রধান অংশ হল আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে গিয়ে উপহার বিনিময় এবং পারিবারিক প্রীতিভোজ। তুরস্কে একে বলা হয় কুরবান বাইরামি। এখানে কুরবানির পশুকে সাধারণত নির্ধারিত স্লটার হাউসে বা নির্দিষ্ট স্থানে কুরবানি দেওয়া হয়। ছোটরা বড়দের হাত চুম্বন করে সালাম জানায় এবং নতুন পোশাক পরে। কুরবানির পর মাংস তিন ভাগে ভাগ করে আত্মীয় বা অভাবীদের মাঝে বিতরণ করা হয়। আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ঈদে দুর্বার নামের একটি বর্ণিল ঘোড় দৌড় উৎসব পালিত হয়, যেখানে ঐতিহ্যবাহী পোশাকে ঘোড়সাওয়াররা কুচকাওয়াজ করেন। আইভরি কোস্ট ও কেনিয়ার অনেক জায়গায় প্রকাশ্য জনসমক্ষে গবাদি পশু জবাই করা হয়, যা সাধারণ মানুষের জন্য এক ধরনের উৎসবের দৃশ্যে পরিণত হয়। মরক্কো ও মিশরে পরিবারগুলো বিশেষ খাবার তৈরি করে এবং প্রতিবেশী ও অভাবীদের মাঝে তা বিতরণ করে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ঈদকে বলা হয় হারি রায়া আইদুল ফিত্রি। এখানে বাঁশের ভেতরে চাল দিয়ে তৈরি লেমাং এবং স্পাইসি মাংসের ডিশ রেন্ডাং খুব জনপ্রিয়। বাড়ির সামনে ঐতিহ্যবাহী তৈল প্রদীপ বা পাতি জ্বালানো হয়। কাজাখস্তানে এই উৎসবকে বলা হয় কুরবান আইত। এই দিনে তারা তাদের ঐতিহ্যবাহী তাবু বা ইউর্ট সাজায়। সেখানে বিশেষ এক ধরনের ভাজা রুটি তৈরি করা হয়, যাকে বলা হয় বাউরসাক। এছাড়া ঘোড়দৌড় বা কুস্তির মতো ঐতিহ্যবাহী খেলাধুলারও আয়োজন করা হয়। কাশ্মীরে ঈদুল আজহার সময় ওয়াজওয়ান নামক এক বিশাল ভোজের আয়োজন করা হয়। কুরবানির মাংস দিয়ে তৈরি রগনিজোশ, গুস্তাবা এবং তাবাক মাছের মতো সুস্বাদু পদগুলো এই উৎসবের অবিচ্ছেদ্য অংশ। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোতে আইন অনুযায়ী পশু কুরবানি করা হয় নির্দিষ্ট স্লটার হাউসে বা কসাইখানায়। ঈদের দিন ঈদের মাঠ বা ইসলামিক সেন্টারে নামাজ আদায়ের পর আত্মীয় স্বজনদের সাথে উপহার ও মিষ্টি বিনিময় করা হয়।
13: শোনা হলো বিশ্ববিচিত্রা, আর এবার শোনাবো ঈদ আড্ডা। আড্ডা মানে গল্পগুজব, আড্ডা মানে স্মৃতিচারণ,
12: আড্ডা মানে কথা বলার নেই যে কোনো বারণ। এই তো সেদিন আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল, প্রথম ঈদ কবে করেছিলে তোমার মনে পড়ে?
13: তা উত্তর কি বলা হলো?
12: বলেছিলাম প্রথম ঈদ করেছিলাম দ্বিতীয় ঈদের আগে।
13: শ্রোতা বন্ধুরা, এমনই আরো মজার মজার কথা নিয়ে এবার শোনাবো উত্তরণের এক বিশেষ আয়োজন ঈদ আড্ডা। শুনতে থাকুন সবাই।
12: ঈদ আসবে, উত্তরণ হাসবে, আর এই ঈদের আনন্দে শ্রোতা বন্ধুদের মনও আনন্দে ভাসবে। কারণ ঈদ মানেই তো আমাদের কি বলবো যে চোখে নেই ঈদ, ঈদ মানেই তো উত্তরণের বিশেষ আয়োজন। শ্রোতা বন্ধুরা, আজ আমরা এই ঈদ আনন্দকে দ্বিগুণ করবার জন্য আড্ডায় নিয়ে যেতে চাই। একটা বিষয় কিন্তু খুব বলতে ইচ্ছে করছে, আড্ডা নামে একটা জায়গা আছে, সেটা কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা একটা ইউনিয়ন। আমরা সেখানে না গেলেও আজকে কিন্তু উত্তরণের ঈদ আড্ডায় সবাইকে নিয়ে যেতে চাই। আর এই আড্ডাতে যারা সামিল হয়েছেন তারা তিন ভুবনের তিন বাসিন্দা। আমার সামনেই আছেন সাজ্জাদ খান, একেবারে অভিনয় অন্তপ্রাণ তিনি। আছেন আলফাজউদ্দিন আহমেদ, যার শরীরে নেই কোনো মেদ, কারণ তিনি খেলাধুলার মানুষ। আছেন রুক্সি আহমেদ, ভালো গানের প্রতি যার অসম্ভব জেদ। আজ আমরা আড্ডাকে উত্তাল করে তুলতে চাই, যেহেতু ঈদের আড্ডা, এখানে তো অনেক স্মৃতি রন্ধিত হবে, এখানে পুরনো দিনকে নতুন করে উদ্ভাসিত করব আমরা। পরিচয় তো হলো, এবার একে একে মুখ খুলবেন সবাই, এবং আমাদের শ্রোতারা নিশ্চয়ই আনন্দিত হবেন আপনাদের কথা শুনে, গল্প শুনে, আপনাদের স্মৃতিচারণ শুনে। প্রথমেই রুক্সি আহমেদ, আপনাকে হ্যাঁ যাই।
15: আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, শ্রোতাদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা।
12: আলফাজউদ্দিন আহমেদ, যিনি আমাদের শ্রোতা বন্ধুদের কানকে দখল করে আছেন, খেলাধুলার মানুষ একজন, তার কিন্তু আরো অনেক গুণ আছে। আমরা জেনেছি তিনি খবর পাঠক ছিলেন, নাটক করেছেন, আমাদের শ্রোতাদের জন্য প্রথমে আপনি একটু মুখ খুলবেন।
16: শ্রোতা বন্ধুরা, ঈদ মোবারক, আশা করি আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন।
12: সাজ্জাদ হোসেন খান, আপনি কি জাতীয় খাবার খান সেটা তো শুনবই, তার আগে একটু স্মৃতিচারণ হোক।
17: স্মৃতিচারণ হচ্ছে যে কোরবানির ঈদে বাবার সাথে যেতাম হাটে, গরু দেখে দেখে কিনতাম, যে এটা এই গরুটা সুন্দর, এটা শিংটা বড় আছে, এই যে আনন্দটা। এবং বাসায় এসে কুরবানি হওয়ার পরে আমরা সব ভাই মিলেই আমরা ওটা কাটাকাটি করতাম, এটার যে আনন্দটা, এখন আর সেটা ওটা দেখি লোকজন কাটে, ওটা চুপচাপ বসে দেখে দেখি। তো ঈদের আনন্দ, ছোটবেলায় যে আনন্দটা, এখন বয়স হয়ে গেছে, এখন ওই আনন্দটা ভাগ করে নিয়েছে, এখন বাতি যারা ওরা দেখভাল করে, ঈদের আনন্দ এটা ভোলার না।
12: যদি আপনার কাছে যাই, অনেকগুলো ঈদ পার করেছেন, সেই ছোটবেলার ঈদ তো মনে আছে, আর এই বড়বেলায় কি পার্থক্য?
15: আমার অভিজ্ঞতা একটু আলাদা, কারণ আরবি মাস অনুসারে কোরবানির দিন আমার জন্মদিন। তো আমার আম্মু সবসময় বছরে দুইবার জন্মদিন করতেন, একদিন করতেন আমার নর্মাল বার্থডে দিন, আর আরেকদিন করতেন কোরবানির দিন। তো যার জন্য এটা আমার জন্য স্পেশাল ছিল অলওয়েজ। আরেকটা বিষয় ছিল যে গরু বা খাসি যদি কোরবানি দেওয়া হতো পরিবার থেকে বা বাসা থেকে, আমাদের আমার একটা রুটিন ছিল যে আমি প্রথমে দেখার পর এরপরে শুরু হতো আমার কান্না, মানে ওই গরুটার জন্য বা খাসিটার জন্য আমার ভীষণ মমতা হতো, আমি খুব কান্না করতাম, এবং কোরবানির সময় আমি খুব কাছে যেতাম না, অনেক দূরে দাঁড়িয়ে দেখতাম বা শুনতাম যে কোরবানি হয়ে গেছে। তো আব্বু আমাকে বললেন যে দুঃখ পেও না, এটাই তোমার সার্থকতা, যে তোমার যে কান্না আসছে আল্লাহ আসলে এটাই চান যে তোমার মমত্ব বোধটা বাড়ুক, এবং এইটা ওয়ান কাইন্ড অফ স্যাক্রিফাইস। এইটা স্যাক্রিফাইস করার পর আমাদের যে ভিতর করুণার উদ্রেক হয়, এটাই আসলে কোরবানির নাকি আসল মানে এসেন্স। তখন থেকে আমি ব্যাপারটা মেনে নিয়েছি। তার সাথে জন্মদিনটা যখন ইভিনিং এ আম্মা করতেন, আমাকে হয়তো ডাইভার্ট করার জন্য করতেন যে আমার মনটা যাতে ভালো হয়, এভাবে আমার ঈদগুলো কেটেছে।
12: আমাদের মনটা আরো ভালো হবে যদি, আপনি যদি গানের মানুষ, ঈদে গান গাওয়ার তো অনেক অভিজ্ঞতা হয়েছে আপনার, আছে কোন একটা গানের একটু অংশ?
15: তোমার প্রেমে পাগল যে আজ

0: বন্ধু,
1: আমরা কিছুক্ষণ থাকবো, কতগুলো গান গাওয়া হলো?
0: আমি এখন যে গানটি গাইলাম এটা অগ্নিসাক্ষী ছবির গান, আর আমি ফিল্মে গান গেছি অ্যারাউন্ড 100 এর মতো হবে, আর আমার একক অ্যালবাম বেরিয়েছিল 12টি, আর মিক্সড অ্যালবাম অনেকগুলো। কিন্তু আমার কেরিয়ার যত বছর ধরে, আমি 35 ইয়ার্স ধরে গান গাইছি, কিন্তু সেই অনুসারে কিন্তু আমার অ্যালবামের সংখ্যা অনেক কম। চাকরি, পড়াশোনা, গান ম্যানেজ করে একটু কম গানই গাওয়া হয়েছে, কিন্তু সেই অনুসারে আমার মানে রিপ্লাইটা আমার অডিয়েন্সের কাছ থেকে খুব ভালোভাবে পেয়েছি আমি।
1: ভালো জিনিস কম হলেও আমাদের দুঃখ থাকে না, সেই ভালোর ভিতরে আপনি আছেন। আমাদের শ্রোতা বন্ধুরা বোধ করে জানতে চাইবেন, কার নানা বাড়ি বা দাদা বাড়ি কোথায়? আপনার নানা বাড়ি, দাদা বাড়ি?
0: আমার নানুর বাড়ি এবং দাদুর বাড়ি দুটোই রাজশাহীতে। ওখানে আমার গান শেখা শুরু হয়, পড়ালেখাও শুরু হয়, রাজশাহী আমার রুট।
1: আরো কথা হবে। এবার আলফাসউদ্দিন আহমেদ ভাই, অনেকগুলো ঈদ পার করেছেন, যেহেতু আমরা বলছি আপনি খবর পড়েছেন, ধারা বর্ণনা তো দিয়েছেন, আজকে একটু খবর শুনতে চাই, কোথায় পড়েছেন সে অভিজ্ঞতার গল্প একটু শুনি।
2: যেমন তুমি বলছিলে যে অনেকগুলো ঈদ পার করেছি, আসলে তো এখানে এই ঘরের মধ্যে আমরা যে কজন আছি তার ভিতরে আমার তো সবচেয়ে বেশি অভিজ্ঞতা, বুঝতেই পারছো ঈদ আমার জীবনেই সবচেয়ে বেশি বার এসেছে। সেই অনুপাতে আমি যখন 68 সালে লাহোরে ব্যাংকের অফিসার হিসেবে ট্রেনিং এর জন্য ছিলাম, সেখানে একদিন সকালবেলা উঠে দেখলাম যে আমার রুমমেট যারা ছিল তারা সবাই খুব রেডি হচ্ছে, প্যান্ট ট্যান্ট পরে বাথরুম, আমাকে তাড়াতাড়ি রেডি হোক, রেডিও হলাম যে দেখুন যাচ্ছি কোথায়। তোরা বল আমরা টেলিভিশন স্টুডিও দেখতে যাচ্ছি, তখনও জানি না যে আমরা খবর পড়বো। টেলিভিশনে গেলাম, তারপর যে দেখি ওখানে 20-25টা বাঙালি ছেলে যারা ওখানে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে, ডাক্তারি পড়ে, তারা কি এক জায়গায় জটলা করছে, রেডি হচ্ছে। আমরা ছিলাম বাংলাদেশ থেকে 10 জন বাঙালি অফিসার আর কি, ব্যাংকের ট্রেনিং এ গেছি, আরো 20 জন আমাদের সাথে ওই পশ্চিম পাকিস্তান থেকে ছিল। তো সবাই অডিশন দিচ্ছে, কিসের অডিশন? না, লাহোর টেলিভিশনে 5 মিনিটের বাংলা খবর পাঠ করা হবে, সেটা অ্যানাউন্সার হিসেবে বা রিডার হিসেবে যাই বলো না কেন, অডিশন দিচ্ছেন একজন ভদ্রলোক, তার নাম নুরুল ইসলাম, বাড়ি পাবনা। তো একজন করে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, আমাদের যারা 10 জন ছিল সবাই আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম, আমরা সকলেই তখন মানে সংবাদ পাঠক হব। তারপরে উনি আমাকে একটা স্ক্রিপ্ট দিলেন, দিয়ে বললেন আপনি একটু সংবাদ পাঠ করেন। আমাদের তখন ধরেন বাংলাতে খবর পড়তেন ইকবাল বাহার চৌধুরী, কাফি খান, তাজুল ইসলাম, তাদের খবর শুনতাম, ওই ছন্দটা মাথার ভিতরে ছিল যে ইকবাল বাহার চৌধুরী। তখন যখন পড়তে বলা হলো তখন আমি ওই কিছুটা ওনার মতন করে পড়ার চেষ্টা করলাম, খবর পড়লাম। তো উনি সবাইকেই বাইরে চলে যেতে বলছিলেন, কিন্তু আমাকে বললেন না, ওই যে সোফাটা আছে ওখানে আপনি বসেন। বসলাম, তারপরে আরেকজন ছেলে লাহোর ইউনিভার্সিটিতে পড়তো তাকেও রাখলো, দুজনকে আমাকে বললো আপনার ভিতরে বসেন, বাকি সব বাদ। যে আমাদেরকে বললো যে আপনারা স্ক্রিন টেস্টে যাবেন, আপনাদেরকে টেস্ট করতে হবে। আমরা এটা আবার কি জিনিস ভাই, স্ক্রিন টেস্ট কি বলে, কিছু না আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলেন। গেলাম, তারপরে স্টুডিওর ভিতরে ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দিয়ে বললো যে যেটা বাইরে দেখা যাচ্ছে ক্যামেরা লাগানো আছে, ক্যামেরায় লাল বাতিটা জ্বললে আপনি খবর পাঠ শুরু করবেন। ওই ওখানে নিচে একটা ছোট মনিটর আর কি, টেলিভিশন রাখা আছে, বললো ওখানে যখন আপনার ক্যামেরাতে আপনি দেখবেন যে আপনার ওখানে দেখা যাচ্ছে, তখন আমি খবর পড়া শুরু করবেন। খবর পড়লাম, ওনার পছন্দ হলো, বললেন আপনি সিলেক্টেড, আপনাকে এখন 7 দিন আপনাকে একটু ট্রেনিংয়ে ডেলি আসতে হবে, তারপর থেকে আপনি পড়বেন। এবং তারপর আমরা 6 মাস ওখানে ছিলাম, 6 মাসই প্রতি একদিন অন্তর অন্তর আমি বাংলা খবরটা পড়তাম।
1: শ্রোতা বন্ধুরা, এই যে অবিরাম বলে যাওয়া, এগুলো কিন্তু কোনো স্ক্রিপ্ট নেই আমাদের সামনে, অতএব আপনারা মনের চোখ দিয়ে দেখুন, অনুভব করুন কত যোগ্য মানুষদের নিয়ে বসেছি। পাশে আছেন সাজ্জাদ হোসেন খান, ওই খাওয়ার কথা উঠছিল যে কি জাতীয় খাবার খান, এমন ঈদ এলে কি খাবার খান একটু বলেন।
3: কুরবানি ঈদে তো মাংস খাওয়াটাই প্রধান, তারপরও
1: প্রিয় খাবার,
3: প্রিয় খাবারের মধ্যে ওই পায়েস, দুধ শ্যামাই, এগুলো আর হচ্ছে ভুনা খিচুড়ি, গরুর মাংস, তুলনা হয় না।
1: এমন ঈদ এলে তো আপনাদের নাটকও জমে যায়, অনেক নাটক আপনি করেছেন,
3: হ্যাঁ
1: একটু নাটকের অংশ হবে না? এবং আলফাস ভাই তৈরি হয়ে থাকুন, একটু নাটক শুনবো।
2: আমি নাটক করেছি ওর সাথে, একসাথেও করেছি।
1: কোন সংলাপ হয়ে যাক,
3: ঘুম ভেঙে জেগে ওঠো আমি এসেছি, কে যেন আমাকে স্বপ্নের মধ্যে ডাকলো, কে তুমি? আমি যাব, আমি থাকবো সেখানে আজীবন, আমি ভুলে যেতে চাই আমার সব দুঃখ, ক্লেদ, গ্লানি, কতদিন। আর সেই সমুদ্র থেকে যখন উঠে আসে অভিশাপ, ধ্বংস করে লোকালয়, বিদ্যুতের ভ্রুকুটিতে পাখির বুকের মতন অসহায় জীবন, মানুষ যেখানে মানুষের অভিশাপে জর্জরিত, রক্তাক্ত বুক, ব্রাশ ফায়ারে ক্ষতবিক্ষত শরীর, আমি তো সেখানে ক্রমাগত খুন হয়ে যাই, আধুনিকতম অস্ত্রের অহংকারে আমার ভালোবাসার কথা মনে থাকে না। আমি আমি আমি হ্যাঁ আমি আমি যাব, আমি থাকবো সেখানে আজীবন। তুমি 1 থেকে 1000 বার এইখানে দাঁড়িয়ে একই কথা উচ্চারণ করো, আমি আছি, আমি তোমার মধ্যে অনিবার্য হয়ে উঠতে চাই, শুধু তোমার মধ্যেই। পৃথিবীর সবচেয়ে দুঃখী মেয়েটি তুমিও একবার সুখী হয়ে ওঠো, শুধু একটুখানি হাসো, শুধু একবার বলো এই তো আমি তোমার কাছেই আছি।
1: শ্রোতা বন্ধুরা, আজকে এই যে ভালোবাসার কথা উচ্চারিত হলো, এই আনন্দের ভালোবাসা আপনাদের জন্যই আমরা বিলিয়ে দিতে চাই এবং ঈদের এই আড্ডায় সেই ভালোবাসা দেবার জন্য আবার রুকসি আহমেদ আপনার কাছে যেতে চাই। কোন স্মৃতি আপনাকে এখনো নাড়া দেয়?
0: এরকম তো অনেক স্মৃতি আছে। একটা অনুষ্ঠানের কথা মনে আছে আমার, ব্রাহ্মণ বাড়িতে গেছিলাম, আমার সাথে আরো অন্যান্য গুণী শিল্পীরাও ছিলেন। তো ঘটনাচক্রে রাস্তাতে অনেক রকমের সমস্যা পার করে আমরা গিয়ে পৌঁছালাম। আমরা ভীষণ টায়ার্ড, আমাকে বলল যে আজানের আগে অনুষ্ঠান শেষ হবে। তো আমি তো ভীষণ ক্লান্ত, খারাপ লাগছে এত রাতে কিভাবে গান গাইবো। হঠাৎ আমি মঞ্চে গিয়ে দেখছি যে 30-40 জন ছেলে সম্পূর্ণ ভেজা। তো আমি বললাম এরা কি করছে এখানে? ছেলেগুলো বলল যে আপা কিছু মনে করবেন না, আপনার গান শোনার জন্য সাঁতার কেটে এসেছে নদী পার হয়ে। তো আমার মুহূর্তের মধ্যে ক্লান্তি চলে গেছে যে আমি তো গাড়িতে বসা ছিলাম, গ্রিন রুমে বসা ছিলাম, ওরা সাঁতার কেটে এসেছে। ওদের কষ্টটা দেখার পর আমার এত ভালো লাগলো যে ওরা আমার জন্য ওয়েট করছে এতক্ষণ, আমি কেন ক্লান্ত থাকবো। আমি স্টেজে উঠে ধুমসে গান গাইলাম, খুব ভালো জমলো, তারপর নেমে গেলাম সাফল্যের সাথে। ওই স্মৃতিটা আমার খুব মনে পড়ে।
1: ওখানে কি গান গেছিলেন মনে?
0: ওখানে আমার অ্যালবামের গানই গিয়েছিলাম,
1: তাহলে হয়ে যায়।
0: বাহানা অ্যালবামের একটি গান, প্রণব ঘোষের সুর, কথা কবির বকুল।
4: যেও না তুমি, যেও না বন্ধু, চোখে দিয়ারালে স্টেশনটা ফাঁকা।

0: বন্ধু চোখেরই আড়ালে।
1: শ্রোতা বন্ধুরা, আমরা সময়ের সঙ্গে যুদ্ধ করে আর বেশি দূর যেতে পারবো না, কিন্তু শেষের আগে আবারও আলফাস উদ্দিন আহমেদ ভাই আপনাকে যেতে চাই। নাটকের কথা হচ্ছিল, নাটকও তো করেছেন আপনি বেতারে অনেক, কোন সংলাপ মনে পড়ছে?
2: সংলাপ আমি বলতেও চাচ্ছি না, কারণ খুব ভালো একটা সংলাপ, এখন লম্বা একটা সংলাপ শুনেছি, এরপরে আর একটা জিনিস রিপিট করতে চাই না। তবে নাটকে কি করে আমি ঢুকলাম সেটাও কিন্তু একটা মজার গল্প, সেটা একটু বলতে পারি। আমার বড় ভাই আপনারা সকলেই বোধ হয় জানেন, আহমদ শরীফ ভিলেন অভিনয় করতেন, এখন করেন না, তবে আছেন, তিনি জীবিত, নিউ ইয়র্কে থাকেন। রাজু ভাই, তিনি প্রয়াত, আশা ভাই, আমরা সবাই একসাথে কিন্তু পরিমল নাট্য সমিতির স্টেজে কুষ্টিয়াতে নাটক করতাম। ওনার মধ্যে সিনিয়র ছিলেন, আমরা একটু জুনিয়র ছিলাম, একটু পিছনে পিছনে দূরে দূরে থাকতাম। প্রধান চরিত্রগুলো ওনারাই করতেন, আমরা মানে পেলা দেওয়া বলে পার্শ্ব চরিত্র একটু কিছু করা, ওই কাজগুলো করতাম। তো নাটক করার অভ্যাস কিন্তু আমাদের ছিল। পরবর্তীতে ঢাকায় যখন লেখাপড়া করতে আসি, তখন গ্রুপ থিয়েটারের সাথে কিন্তু আমি যুক্ত হই। তো গ্রুপ থিয়েটারে যখন গেলাম, তখন দেখলাম যে গ্রুপ থিয়েটারের বেশিরভাগ ছেলে মেয়েই মানে অভিনেতা যারা, তারা হয় বেতারের শিল্পী, না হয় বিটিভির শিল্পী। তখন যারা আমরা একটু বাইরে ছিলাম, আমার সাথে বিশেষ করে একটা মানে মহিলা যারা অভিনয় করতেন, তারা আমাদেরকে আমাকে বললেন যে এরকম সম্মান পাওয়া যাচ্ছে না গ্রুপের মধ্যে, যতক্ষণ পর্যন্ত বেতারের অন্তর্ভুক্ত না হচ্ছেন বা টেলিভিশনের অন্তর্ভুক্ত না হচ্ছেন। ওরা সবাই একদিন বেতারে এরকম অডিশন দিতে আসলো, আমিও সেই অডিশন দিলাম। আমার কিন্তু খুব আস্থা ছিল না যে ওই অডিশন আমি পাস করব, কারণ আমি খুব পাকা অভিনেতা ছিলাম বলে আমার কাছে নিজেরই তখন মনে হতো না। তারপর সেই অডিশনেও দেখলাম আমি পাস করে গেছি।
1: হ্যাঁ,
2: তারপরে হ্যাঁ, তারপর আমি কিন্তু ধারাভাষ্যক হওয়ার আগে নাটক করেছি, আমরা মমতাজ স্যারের নাটক করেছি, সুতরাং অনেক সিনিয়র যারা তাদের সাথে নাটক করার অভিজ্ঞতা কিন্তু আমার রয়েছে।
1: যাত্রা একটা স্টাইল আছে, তাই না? সেই স্টাইলটা কি আমাদেরকে একটু
2: কঠিন, ওটা এটা আমার চেয়ে ভালো করবে,
1: আপনাকে ছাড়া নাই,
3: স্টাইলটাই একটু আলাদা। এবং সবচেয়ে মজার কি, মহরমের নাটকের পর পর চার বছর আমাকে একটানা সীমার চরিত্র করাইছে, ওটা আমি একটা অট্ট হাসি দিতাম, ওটা খুব পছন্দের। এবং সীমার চরিত্র মানেই সাজ্জাদ,
1: অট্টহাসিটা দেওয়া যাবে? আমাদের অনেকক্ষণ খাওয়া দাওয়া হয় না, এবার রুক্সি আহমেদ আপা, ঈদে কি কি খাওয়া হয়?
0: ঈদে নর্মালি ভাইয়া যেটা বললেন সাজ্জাদ ভাই, কয়েক রকম সেমাই তো থাকেই, তাছাড়া আমার কাছে কাবাবটা খুব পছন্দ, আর বুটের যে হালুয়া সেটাও আমার খুব পছন্দ, আর কিছু ঝাল খাবার তো থাকেই, চটপটি বা আদার্স এই ধরনের কিছু খাবার থাকে। তো এটা শুধু আমার নিজের টেস্টের জন্য না, যারা আসবেন তাদের টেস্টের কথা ভাবতে হয়, এই জন্য অ্যারেঞ্জমেন্ট করা।
1: আলফাস ভাই, কি খাওয়া দাওয়া নিয়ে?
2: আমার যৌবন বা আমার কৈশোর কিন্তু কেটেছে কুষ্টিয়াতে, আমাদের বাড়িতে কিন্তু ফ্রিজ তখন ছিল,
1: ওখানে নানা বাড়ি দাদা বাড়ি,
2: আমার দাদা বাড়ি ওখানে, নানা বাড়ি ওখানে না, কিন্তু ফ্রিজ না থাকার কারণে মাংস কিন্তু দুই বেলা করে জাল দিত,
3: জাল দিয়ে
2: মাংস, জাল না দিলে মাংস নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো আমি দেখতাম কোরবানির কদিন মায়ের খুব কষ্ট হতো, কাজের লোকদের খুবই ব্যস্ত থাকতে হতো, সকালে একবার জাল দে, বিকেলে একবার জাল দে, আর তখন লাকড়ির চুলা মানে কাঠের চুলা ছিল, কাঠ পুড়িয়ে যে চুলাগুলো রান্না হতো তাতে রান্না করতে হতো। ওই মাংসের যখন মানে দুদিন বা তিন দিন পরে ঝুরা হয়ে যেত,
0: ঝুরা ওইটা
2: কি বলবো, কোটা শেষ হয়ে গেছে, সুতরাং এখন মন চাইলেও আমরা মাংস খেতে পারি না খুব বেশি করে, তার কারণ ডাক্তারদের নিষেধাজ্ঞা আমাদের কোটা কাট করতে হয়েছে।
1: সত্যি তাই, আর আমাদের সময় নিষেধাজ্ঞা আছে বলেই আমাদের বিদায় নিতে হবে। তার আগে সাজ্জাদ ভাই, আমাদের শ্রোতা বন্ধুদের জন্য আজকের এই আনন্দ ঘন দিনে কি বলবেন?
3: বলবো আমার মঞ্চের একটা নাটকের কিছু সংলাপ, ওই পায়ের আওয়াজ পাওয়া যায়, কিছু সে কন্যা কথা মাতবর সাপ, আপনার মুখে তো আগে দেখি নাই কথার অভাব, কি বাহার কথা দেন বিয়ার মজলিসে, বইরা বর্গা ভৈরা অলংকার দিছে, বর্ষার কই মাছ কথা ফাল পারে, বাক্য নামের ঝোপা ডাল ভাঙ্গিয়া পড়ে।
1: শ্রোতা বন্ধুরা, সময়ের কারণেই আজ আমরা বিদায় নেব, কিন্তু এ কথা বলেই যাব, এমন ঈদ বারবার ফিরে আসুক, আপনাদেরকে আনন্দিত করুক, ঈদ আপনাদের জীবনকে স্মরণীয় করুক, এবং ঈদ সবার মাঝে আনন্দ ছড়িয়ে দিক, সবাইকে নিয়ে সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আর এবারের ঈদে পরিবেশকে সুন্দর রাখুন, কারণ পশুর বর্জ্য এবং রক্ত যেন আমাদের পরিবেশকে দূষিত না করে এদিকে আমরা খেয়াল করব, তাহলেই একটা সুন্দর পরিবেশে আমরা ঈদকে উদযাপন করতে পারব। গানে গানে শেষ করব, রুক্সি আহমেদ আপু আর তারেক শ্রোতাদের জন্য দুটো কথা।
0: তো আমার শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা বেশি করে বাংলা গান শুনবেন, আমাদের গানকে প্রমোট করবেন এবং দেশকে ভালোবাসবেন। লাভ ইউ সো মাচ। আর গান দিয়ে শেষ করতে হবে, যেহেতু বললেন এখন যে গানটি গাইছি এটা আমার ঘাস ফুলের মালা অ্যালবামের। গানের কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ, সুর করেছেন মান্নান মোহাম্মদ। কানি মাটি।

0: শোনা হলো ঈদ আড্ডা। সময়ের ইশারায় এবার আমরাও আজকের মতো বিদায় নিতে চাই।
1: তবে তার আগে বলে যাই, পশু কুরবানির রক্ত বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের সবারই সচেতন হওয়া চাই।
0: তাহলে পরিবেশ হবে না দূষিত এবং ঈদ হবে সবার মনের মতো। এবার একেবারে শেষ কথায় জানিয়ে যাই, আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন শফিকুল ইসলাম বাহার, উপস্থাপনায় ছিলাম জিনাত আক্তার,
1: আর আমি শফিকুল ইসলাম বাহার, প্রযোজনা সহযোগী ছিলেন মাহমুদ রেজা,
0: তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম,
1: এবং উত্তরণ প্রযোজনা করেছেন মোহাম্মদ হাসনাতুল আজম।
2: ঈদ এসে ঈদ চলে যাক, ঈদ স্মরণীয় হয়ে থাক।
3: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: ফিটনেস বিহীন যান্ত্রিক ত্রুটিপূর্ণ যানবাহন চালানো থেকে বিরত থাকুন, নিজের এবং যাত্রীর নিরাপত্তা সম্পর্কে সচেতন হন, বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না, নিজের জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেন, বাস, লঞ্চ বা স্টিমারে ছাদে ভ্রমণ করবেন না, যথাসম্ভব ভিড় এড়িয়ে চলুন, নিরাপদে ভ্রমণ করুন। যাত্রাপথে, রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে কোমল পানীয় বা অন্যান্য কোনো খাবার গ্রহণ করবেন না। কোনো ব্যক্তিকে অজ্ঞান পার্টি প্রতারক চক্রের সদস্য বলে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে জানান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, দেশের গান শুনবেন রুবানা ইসলামের কণ্ঠে। গানের কথা লিখেছেন আহমেদ ফরিদ, সুর করেছেন ফিরোজ খান।

0: দেশের গানটি শুনলেন রুমানা ইসলামের কণ্ঠে।
1: শ্রোতা বন্ধুরা, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: বাংলাদেশ বেতার ঢাকা, ঈদ মুবারক, শুরু হচ্ছে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ নাটক জীবন কাঠি, রচনা শেখ মোহাম্মদ মুস্তাগিসুর রহমান, প্রযোজনা এবিএম মাহবুবুর রহমান, নাট্যানুষ্ঠান জীবন কাঠি।

0: এই কনকনে শীতের রাইতে আর কাম পেলিনে হাক ডাক করিয়ে দুনিয়াটা মাথায় করতেছে। খালি পেটে এত জোর পাস করতে, হ্যাঁ জানি মাইক বাদা রয়েছে গলায়। ওরে বাবা, ঠান্ডায় শরীরটা একেবারে জমে যাচ্ছে গো।
1: এখন কড়া বাজতেছে,
0: পকেট থেকে গড়িটা বাইর করে দেখি। ওরে বাবা, চারটে বাজতে মাত্র 5 মিনিট বাকি। আচ্ছা, বাজারের পাহারাদাররা তো 4টায় রাতের ডিউটি শেষ করে ঘরে ফিরবি, আর আর ওদিক থেকে ঝাড়ুদাররা আসবি 5টায়। আমার ডিউটিটা সেই ফাঁকেই সেরে ফেলতে হবে। আকাশের অবস্থাটা সন্ধ্যের সে। ওরে বাবা, আমাবস্যার রাত বলিয়ে কথা, অন্ধকারে কিচ্ছু ঠাওর করা যাচ্ছে না। এই রে, ও ওই পাহারাদার বেটার আসতেছে বোধ হয়। চুপসাপ খাপটি মেরে পড়ে থাকি।
2: বুঝলি নাদু, এই সারা রাত জেগে ডিউটি করতে করতে রেতের এই শেষ ভাগে এসে মুখে স্বাদটাও কেন জানি তিতা হয়ে আসে।
1: একে তো কনকনে শীত, তার উপর আবার অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার, চারিদিক

0: ওদিকেও কেউ নাই।
1: বদর
0: কি?
1: আরে ওইদিকে দেখ, ওদিকে
0: কোন দিকে?
1: তুই কি চোখের মাথা খেয়েছিস নাকি? আরে ওদিকে, ওদিকে
0: তাই তো, দেখে মনে হচ্ছে একটা লোক গুটি সুটি মেরে পড়ে রয়েছে।
1: চল এগুই, একটু সাবধানে যাস।
2: তাহলে এখন কি করব? ওরা কি আমাকে দেখে ফেলল? যাই রে, দৌড় দেই। না না, দৌড়তে গেলে ধরা পড়ে যাব। তার সে বরং যা থাকে কপালে ঘাপটি মাইরে পড়িয়ে থাকি। আল্লাহ আল্লাহ গো, এবারের মতো বাঁচাই দাও আল্লাহ, বাঁচাই দাও খোদা।
0: আরে নাদু, মানুষ কই? এসে দেখছি মেরেই করতে।
1: দূর থেকে দেখে মনে হচ্ছিল ঠিক একটা মানুষ গুটি সুটি মেরে পড়ে রয়েছে।
0: এই ইঁদুর বিড়াল খেলতে খেলতে জীবনটার উপরে ঘেন্না ধরে গেল।
1: আর কি করবি বদর, সবই কপাল বল।
0: নিকুচি করেছে কপালের বউটা মাঝে মধ্যে কয় তো, এই চাকরিটা না করলে হয় না,
1: চাকরিটা না করলে হয় না। সব স্যালারি এক রব, বুঝেছিস? কয় তো, আমারটাও কয়, কিন্তু প্যাট চালাবি কি করে? সেই জন্যই তো দাঁতে দাঁত চেপে চালিয়ে যাচ্ছি। এই দুঃখের কাহিনী কতি গেলি, রাত পার হয়ে যাবানি। চল ওদিকে, আবার রাত প্রায় শেষ হতে চলল, বাজারের পূব দিকটা একটু টহল মাইরে সারি।
0: হ্যাঁ চল চল।
2: বাপরে বাপ, খুলিসাটা আমার কাটা মুরগির মতো তরফা ছিল গো, এবারের মতো প্রাণী বেঁচে গেলাম। ইরাম হলে কি পারা যায়? একে তো শীতের রাত, মানুষজন সব দরজা জানলা বন্ধ করায় এক সমস্যা, ওদিকে আবার পাহারাদারদের সতর্ক চোখ। এত কিছু ম্যানেজ করে কাজ হাসিল করা কি সাধ্যখানি কথা? মাঝে মধ্যে মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে দেই, একদিনই তো চেষ্টা কম করলেম নি, ফলাফল কাঁচকলা। কিন্তু এ কাজ ছাড়লি খাবো কি? আমার আদুরির কাছে কি নিয়ে যাব? খালি হাতে কেমন করে দাঁড়াবো তার সামনে? চোখের সামনে দিয়ে পার হয়ে গেল কত পালা পর্বণ, চলে গেল দিন মাস বছর, তাও তাও ফিরে যেতে পারিনি তোর কাছে। বউ রে বউ, তোর গর্ব, তোর স্বামীর দুটি হাত, শক্ত সবল দুটি হাত, যে হাত মাটির বুক চিরিয়ে সোনার ফসল ফলাত। বসেখের মেলায় যা লাঠি খেলা দেখতি, গায়ের জোয়ান বুড়োর ঢল নামত, যে দোকান হাত কুমড়ো লতার মতো তোরে বুকে জড়াই ধরে রাখত, সেই হাত বোরে বোরে, সেই হাত সি সি সি সি। আমি আমি কেমন করে যাব তোর কাছে? কি নিয়ে দাঁড়াবো তোর সামনে? আচ্ছা আচ্ছা, আজ এই সময় এসব কথা মনে হচ্ছে কেন? কেন মনে পড়ছে ফেলে আসা সেই সব দিনগুলোর কথা? হ্যাঁ কেন?

0: Λαϊλή.
1: Χιγό, ατ' άντρε φίλε ζε.
0: Σαλούκου φούλε ρε λάζε να ή ραϊτε σαλούκου φωτέλο, ραϊτε σαλούκου φωτέ. Δαρ σόγγε δαρ βάλω βάσα, δαρ σάτε δαρ βάλω βάσα, σε ήτο μοζάλο τέλο.
1: Ντόγκρονι, ντόγκρονι, μα είσαι σου λέει νιλάς κόπε.
0: Κόπ.
1: Κόπ.
0: Κόπ.
1: Πάγονι, αμή κέμνε γόρ κόρβανε κοντά.
0: আমি পাগল হব পাগল নেব ও আমি পাগল হব পাগল নেব যাব পাগলের দেশে এই পাগলকে রেখে যাব সেই পাগলের কাছে যার জন্য পাগল যার জন্য পাগল
1: কিরম পাগলামি করলি মানছে পাগলাগারদে পাঠায় দিবানে ও খোদা খোদা গো এই গান পাগলারে তুমি মতি দেও খোদা
0: ভুল কথা কব না ভুল কথা কব না
1: ভুল কথা হুম তাহলে ঠিক কথাটা কি
0: ঠিক কথাটা হইলো আমি গান পাগল আর
1: কি
0: বউ পাগল
1: এই এই পাগলের গোষ্ঠী কাজ কাম ফালাই রেখে এই ভর দুপুরে বাড়িতে ফিরলে কেন সে কথা জবাব দে
0: তুই বিশ্বাস করবি
1: তারে মশলা এখানে আবার বিশ্বাস অবিশ্বাসের কি হলো
0: জানিস বউ
1: হুম
0: পূর্ণিমার চাঁদ সারা রাত ঘুরে দেখলি যেমন আশ মেটে না তুই আমার সেই চাঁদ আকাশ ভরা চাঁদনি আলোর মেলা
1: আইসা চাঁদের শোভা দেখে মনের আশ মিটলো বটে কিন্তু পেটের শোভা যে তুবড়ে যাবে সে কথাও তো ভাবতে হবি নাকি
0: তুই যে পাক্কা গিন্নি হয়ে উঠছিস রে বউ হ্যাঁ
1: আমরা গরিব চিন্তা করি না চললে চলবে কেমন করে
0: সে কথা তো একশো বার ঠিক তবে তুই কিছু চিন্তা করিস না আরে বাপ মায়ের দেওয়া বিঘে দুই জমিতে ঠিকঠাক মতো ফসল ফলাতে পারলে আর দিন মজুরির কামটা তো রয়েছে হ্যাঁ রে বউ আমার শরীরের শক্তিটা কি কমে গেছে নাকি
1: মালেশ্বর মালেশ্বর গোতরের শক্তি কমতে যাবে কোন দুঃখে কিন্তু সব অলক্ষণের কথা মুখে আনো না
0: এ পাগলি ভয় পাচ্ছিস দূর ইডা তো কথার কথা কলাম আরে শোন তুই পাশে থাকলি আমি দুনিয়াটারে জয় করে ফেলতে পারি
1: আমি স্যার তোমার কাছ থেকে চলে যাতিস
0: জাতি চালি জাতি দেব ভাবিছিস
1: কি করবে
0: কি করবো দেখবি হ্যাঁ
1: বুঝেছি বাহাদুর খুব বুঝেছি কিন্তু মরণ এসে ডাক দিলি কোথায় থাকবে তোমার বাহাদুরি
0: আসুক বেটা মরণ ওরে কিলে একেবারে ভর্তা বানাই দেব নে
1: ওরে বাবা রে বাবা ওরে আর কিলায় কাম নেই তোমার কথা শুইনে যে ভয় সে পাইছে তাতে দিন কতকার এ মুখ হবে না
0: দিন কত কে দিন কত কি ক এ জনমের মতো সে আর এ মুখ হবে না
1: ঠিক আছে তাতেই সই
0: আচ্ছা আমাকে বিয়া কয়দিন হলো রে বউ
1: সে কত আবার হঠাৎ করে কেন
0: আহা কোনা
1: শোনো মিনছির কথা তা বে তো তোমারও তোমার মনে নেই
0: আছে আছে আছে খুব ভালো করেই মনে আছে রে বউ একেবারে ঝকঝকা ছবির মতো
1: হুম তুমি সেদিন লাল রঙের জামা পরেছিলে
0: তোর পরনে ছিল সবুজ ডোরা কাটা শাড়ি কলসি কাখে পানি আনতে যাচ্ছিলি তুই
1: হ্যাঁ সময়টা ছিল বিকেল আমাদের পাড়ার রাস্তা দিয়ে গান গাতে গাতে যাচ্ছিলে তুমি বেশ ফুর্তি ফুর্তি ভাব দু একবার পেছন ফিরে আসছোকে তাকাচ্ছিলে আমার দিকে আমিও সুরা চোখে দেখছি না তোমাকে
0: হঠাৎ তোর চোখে চোখ পড়তি চোখটারে নামাই নিলাম একটু লজ্জাও পাইছি নু বোধ হয়
1: লজ্জা না সাতা তাহলে অমন করে কেউ বারবার পেছন ফিরেছ
0: সূর্যের তেজ কমে তখন লাল বরণ ধরিছে গাছগাছালি ভেদ করে সূর্যের লাল রং ছড়াই পড়েছিল তোর মুখে গায়ে হাতে আহ কি যে সুন্দর লাগতেছিল কবার ভাষা জানা নেই
1: আমি দিঘির দিকে সরে গেলাম পানি আনতি আর তুমি গেলে তোমার পথে জানো তুমি চলে যাওয়ার পরও ক্যান্সারে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম তোমার পথের দিকে
0: আমিও বাড়ি ফিরে এলাম, কিন্তু কিছুতেই ভুলতে পারলাম না সূর্যের আলতা মাখা তোর সেই মুখ। বারে বারে ঘুরে ফিরে চোখের সামনে এসে দাঁড়ায় সেই মুখ। মনে হইল সৃষ্টিকর্তা বুঝি আমার জন্যই পাঠিয়েছে তোরে। শেষমেশ যেই ভাবা সেই কাজ, দে দিলাম বিয়ের প্রস্তাব।
1: সেদিনের পর থেকে তোমার সেই সুরা চোখের সাউনি আমার মাতিয়ে রাখলো সারাক্ষণ। কিন্তু আমাদের মতো মেয়েদের সেসব ভাবনাকে এত পাত্তা দিতে নাই, তা আমরা অনেক ছোটবেলা থেকেই শিখেছি। তাই তো কদিনের মধ্যে সেসব কথা প্রায় ভুলেই গেলাম। কদিন পর হঠাৎ আমার বিয়ের কথা কানে এলো। কেন এমন হলো জানি না, মনে পড়ে গেল তোমার কথা, তোমার মুখ আর সেই সাউনি। কিন্তু না না, তা কি করে সম্ভব, মনের কথা মনেই পড়ে থাকলো। একদিন তোমার হাত ধরে চলে এলাম তোমার সংসারে, বিয়ের প্রথম দিন এখন দেখলাম তোমারে আনন্দে মুখের ভিতরটা ধরাস করে উঠল। মনে মনে মনে মনে সৃষ্টিকর্তারে সালাম করলাম।
0: আচ্ছা যদি দেখতি লোকটা আমি না অন্য কেউ, তখন তখন কি হতো?
1: কি হতো আবার?
0: কিচ্ছু হতো না,
1: হয়তো একটু খারাপ লাগতো। কিন্তু আমাদের মতো মেয়েদের সেসব কথা ভেবে দুঃখ পালে কি আর চলে?
0: হ্যাঁ বউ, তুই তুই এত কিছু বুঝিস।
1: বুঝতে হয় গো পাগল, বুঝতে হয়।
0: তুই আমার নক্কি বউ।
1: আচ্ছা সে না হয় হলো, কিন্তু তুমি এসব কি করতেছ?
0: কেন বউরে আদর করতেছি?
1: আমি লস করে না বুঝি।
0: দাঁড়া,
1: তুই পাগল হইলে নাকি? আর ভর দুপুরে এভাবে বইয়ের কোলে মাথা রাখি?
0: পাগল তো কোন স্যার, বউকে আদর করতে আমি মহা মহা পাগল হতে পারি।
1: ওর বাপরে, সারো সারো, থাক বা থাক, সত্যি সত্যি পাগল হয়ে গেলি, সে পাগল নিয়ে আমি ঘর করব কেমনে?
2: দেখি দেখি আর দেখি, তোরা এরকম ঘিরে রেখেছিস কেন? বাতাস থার, বাতাস থার, এই চোখে মুখে পানি ঝাপটা দে, ঝাপটা দে।
3: আদুরি আদুরি, আমার কথা শুনতে পাচ্ছিস নে? আদুরি চোখ খোল বোন, চোখ খোল।
4: ও দাদি, অতি সত্তর ডাক্তারকে খবর দিলি হতো না?
2: খবর যে দিবি, ডাক্তার এখন পাবি কনে? সেই তো জাতি হবে সদরে মেলা পথ।
4: সে কথাও তো ঠিক।
2: কাহাসুরে খবর দিছিস, দিছিস
4: না তো?
3: আহারে পোয়াতি মায়েডা মাথা ঘুরে পড়ে গেছে, এখন পেটে ব্যথা টেথা পালো কি না? আচ্ছা দাইবুরে একটু খবর দিলে হতো না? এই শোন, চল আগে ওরে ঘরে নিয়ে যাই। এই মেয়েরা ধর ধর তো ভালোভাবে, হ্যাঁ হ্যাঁ ভালোভাবে ধরি, শক্ত করে শক্ত করে, হ্যাঁ শক্ত করে। তোরা এগো এগো এগো, এই মজু মজু।
4: যে দাদি
2: ছুট দে, কাশু যে বরফ ফলে কাজ করে সেখান থেকে তাড়াতাড়ি ডাইকে নিয়ে আয়। আর হ্যাঁ, যাওয়ার পথে রায়পাড়ার কুলসুম দাইকে জলদি জলদি আসতে কবি, যা যা।
4: হে পরাণ, সব শুনেছি, কি করতে হবে ক? আমি যাই কাশুরে ডাকতি, তুই যা দায়ের কাছে।
5: আচ্ছা
4: শোন, একবারে কুকুর ধরে যাবি আর শেয়াল ধরে আসবি, ঠিক আছে?
5: চল চল তাইলে।
4: হ্যাঁ হ্যাঁ চল চল।
6: কাশু বাড়িতে রয়েছিস নাকি রে কাশু?
0: আরে মহাজনের গলা না
7: সিরা? আমি তো মনে হচ্ছে।
6: আরে ওই কাশু,
0: এই মজু, যা যা মহাজনের ভিতরে নিয়ে আয়। আসেন আসেন মহাজন, বসেন।
6: না না না না না, আমি বসতে আসিনি, হ্যাঁ এসেছি বৌমারে দেখতি, আর তোকে খানিক বকা ঝকা করতি।
0: কেন মহাজন, আমি কোন অন্যায় করেছি?
6: অন্যায় বলে অন্যায়, মহা অন্যায়, গুরুতর অন্যায়। তাহা রে, এই আরে বৌমা কই?
0: ঘরে শুয়ে আছে।
6: একা? কাছে কেউ নাই?
0: আছে তো, আছে পাশের বাড়ি রাহেনা, দাদি, ইরা সবাই আছে।
6: তা শুনলাম তোর বউ নাকি পুকুর থেকে পানি আনতে যেয়ে পড়ে গিয়েছে।
0: হ্যাঁ মহাজন।
6: পুয়াতি তা কমাস?
0: মানে
6: মাঝে মধ্যে মনে হয় বুঝেছিস, হ্যাঁ চড়ায় তোর ত্রিভুবন ঘুরায়। হ্যাঁ আরে এ সময় বৌমারে কোনো ভারী কাজ করতে দেওয়া যাবে না, ঠিকঠাক যত্ন আপত্তি করা লাগবে নি, ভালো মন্দ খাওয়াতে হবে নি, ডাক্তার কভারেজ দেখাতে হবে নি।
0: সবই তো বুঝি মহাজন, কিন্তু
6: আবার কিন্তু কিন্তু কি ক কিন্তু কি
0: না না মানে টাকা পয়সা,
6: টাকা পয়সা, আরে টাকা আগে না বউয়ের জীবন আগে। কি গো, আরে তোমরা সব কথা কও না কেন, টাকা নাকি জেব? হ্যাঁ শুনলি তো কাশু, হ্যাঁ আরে পরের মেয়ে নিজের সংসারে এনে এভাবে কষ্ট দেয় আমার নাই, ধম্মে সইবে সইবে না।
0: কিন্তু টাকা তো লাগবে মহাজন, গত বছর খরায় ফসল পুড়ল, আপনার কাছে যেটুকু কর্জ নিয়েছিলাম তাও শেষ, এখন তো কামলা খেটেই দিন চলে।
6: আরে তুই শেষ হলি, আমি কি শেষ হয়েছি নাকি? হ্যাঁ এই যে তুই আমার কাছ থেকে টাকা নিছিস, আমি কি কখনো চেয়েছি? ও তাছাড়া বিয়ের সময় তো টাকা কর্জ নিছিলি, তাই না? কিছিলি তো?
0: হ্যাঁ।
6: তাহলে বলি আনন্দ ফুর্তির জন্য টাকা নিতে পারো, আর বৌমার চিকিৎসার জন্য টাকা নিতে তোমার যত কথা।
0: আমার আমার ভুল হয়ে গেছে মহাজন, আসলে আমি একটা
6: আচ্ছা আচ্ছা যাকে ও সব কথা, এখন একটু আর একটু ভুল করারই বয়স। শোন আমি বাড়িতেই আছি, ও বেলায় এসে টাকা নিয়ে যাস, বৌমারে ডাক্তার দেখায় আরোগ্য করে তো। মার আমার কত নাম শুনিছি, ইরাম বউ চলে গেলি সে কি আর ফিরে পাবে ভাবিছিস?
2: আমায় বলে সব ইরাম অলক্ষণের কথা করবেন না তো মহাজন, আদুরি ঠিকই সুস্থ হবানে, আল্লাহ ভরসা আল্লাহ ভরসা,
6: নিশ্চয়ই সুস্থ হবে। আরে বাবা সেজন্যই তো আমি আদুরির চিকিৎসার কথা কতিছি গো, হ্যাঁ ডাক্তারের কথা কতিছি। আমি তাহলে যাই রে, হ্যাঁ সন্ধ্যার পরে এসে টাকা নিয়ে যাস, ঠিক আছে? বৌমা থাকো গো, যাই। এ মজু পরাণ
7: যে মহাজন,
5: যে মহাজন
6: তাহলে থাক তোরা। হ্যাঁ তোরা তো আজকাল আর আমার কোনো খোঁজ খবরই নিস না বাবা, বাবা রে বয়স হচ্ছে, আজ আছি তো কাল নাই, যাক যাক সেসব কথা, বাড়িতে আসিস। হ্যাঁ ঠিক আছে। ও ইয়ে কাশু, চল তো বাপ, এই আমার একটু এগোই দেয়া, এই বয়সে একজন সাথী না হলে চলা বড় দায়।
0: চলেন আমি এগোই দিয়ে আসি। বউ, ও বউ আমি যাবো আর আসবো, ঠিক আছে? এই মজু পরাণ, তোরা যাস নিয়ে যেন।
7: এ পরাণ কিছু বুঝলি?
5: কিসি
7: মহাজনের?
5: মহাজন
7: বুঝিস নি তো? কাছে হায় বুঝই করছি।
0: আসেন মহাজন, এই যে আমাকে ঘরের পেছন দিয়ে গাছ গাছালির ভেতর দিয়ে যায়, ছায়াটা লাগবেনি। দেরিয়ে পড়লেন যে মহাজন।
6: না মানে আমাদের গ্রামের মধ্যে এই জায়গাটায় এলে কিরাম একটা শান্তি শান্তি ভাব হয় মনের ভিতরে।
0: আরে হবি না, যেদিকে চোখ যায় শুধু গাছ আর গাছ, তার উপর এই যে দেখতেছেন বিশাল বড় লম্বা একখান দিঘি, এমন জায়গায় মন তো ভালো হওয়ারই কথা।
6: ঠিক কইছিস, আমার মেলা দিনের স্বাদ বুঝলি, ইরাম ছোটখাটো একটা বাগান করা,
0: তা করেন না কে? আপনার তো জমি জমার কোনো অভাব নেই।
6: কি সব কথা কইস নে, আরে সব জমিতে কি আর সব কিছু হয় রে? ধানই জমি কুন্ডা আবার দু ফসলি, কুন্ডা আবার তিন ফসলি। তা কাশু, ওই কুছিলাম কি তোর বাড়ির পিছনের যে জমিটা সেটা কতখানি বাপ?
0: হ্যাঁ কেন হাজন
6: না, মানে ওই ফসল পানি আবাদ করতে পারিস বলে তো মনে হয় না। যদিও কোনো ফসল ফলাস ও তো দেখি টিং টিং করে, সে কারণেই করতেছি কি অভাবের বছর। তার উপরে তোর বোয়াতি বৌদার চিকিৎসা পথ্য, তাছাড়া ওই ঘর আলো করে যে আসবি তার জন্য ভাবতে হবে না। আমি কিন্তু ঠকাবো না, হ্যাঁ ন্যায্য দাম পাবি।
0: না মহাজন বোঝেনি তো, ওইটুকুই তো সম্বল।
6: হ্যাঁ সেই সম্বল, তবুও তোকে বলে রাখলাম আর কি। তোকে আর যাতে হবে না, মেলা কষ্ট করেছিস, এই বাকি পথটুকু আমি টুকটুক করে চলে যেতে পারবা না। যা যা তুই বাড়ি যা, ওদিকে বৌমা আবার তোর জন্য অপেক্ষা করতেছে, যা।
0: কি ইঙ্গিত করতে চাচ্ছে মহাজন? হ্যাঁ মতলবটা ঠিক বুঝতেছি না
6: কাশু।
0: হ্যাঁ
6: কি ভাবতেছিস?
0: না না কিছু না, তালি যান মহাজন, আমিও যাই।
6: হ্যাঁ ঠিক আছে, দয়া করো মালিক।
4: কাশু কান্না থামা, আরে কি হয়েছে ভাই, কি হয়েছে কবি তো?
8: ও বা এভাবে কেঁদোনি, কি হয়েছে কইলে কও না।
6: আমার আমার সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। বাপের দেওয়া যে জমিটুকু ছিল তা এখন মহাজনের গর্বে, আমি কি করব খোদা ও খোদা।
8: সে কি?
6: হ্যাঁ রে বউ, ওই মহাজন আমাদের শেষ সম্বল জমিটুকু বন্ধক নিয়েছে।
8: বন্ধক নিছে মহাজন? আলা গো আলা, একই কথা শোনালে তুমি।
4: হায় হায় এ কি করছিস, আরে বন্ধক তুই না দিলি সে নেয় কি করে?
6: ওরে সে কথাই তো কতিছি রে ভাই, সেই দিনের কথা তোর মনে আছে?
4: হ্যাঁ
6: কয় মাস আগে যেদিন আদুরি পুকুর পারে পড়িয়ে গিয়েছিল।
8: হ্যাঁ মনে আছে, মনে আছে, স্পষ্ট মনে আছে। মহাজন আমাকে দেখতে এলো, কত ভালো ভালো কথা কলো।
6: হ্যাঁ ওই ওই ভালো কথাই তো কাল হলো, কথার ফাঁদে ফেলিয়ে আমার টাকা কজ্জ দিতে চাইল। এর আগেও অবশ্য ওর কাছ থেকে টাকা কজ্জ নিছি,
0: কিন্তু কিন্তু সেদিনের ঘটনাটা ছিল একটু আলাদা। মহাজন আমারে বাড়িতে ডেকে নিয়ে কলো,
6: কাশু এর আগেও কয়েকবার টাকা নিছিস, টাকা তো আস্তে আস্তে মেলা হয়ে গেল রে, আর তার তো একটা হিসেব রাখা দরকার। এই কাগজটাতে সব হিসেব লেখা আছে, এখানে একটা সই দে তো বাপ।
0: সেই সই হলো কাল, আজ দেখিয়ে সে কাগজ দেখিয়ে কলো, এখানে লেখা আছে আমি নাকি জমি বন্ধুক রেখে তার কাছ থেকে সুদের টাকা নিয়েছি। টাকা সুদে আসলে শোধ দিতে না পারলি জমি তার হয়ে যাবে রে ভাই।
4: ওমা এই তো দেখি একেবারে দিন কি রাত। আচ্ছা ওই কাগজে কি লেখা আছে তা না পড়ে তুই সই করলি কেন?
6: ওরে বাপরে আমি কি তোর মতো লিখতে পড়তে পারি তুই জানিস না?
4: তাই বলে আমি যদি তোর সাথে থাকতে পারতাম তালি এত বড় খেতি মহাজন করতে পারত না।
5: কি করিবি, আমিও তো গুমুক্ষ।
4: কাশু শোন, হাল সালদি চলবে না, একটা বিত করাই লাগবি।
8: মোজ ভাই, ও মোজ ভাই,
4: হ্যাঁ
8: কিছু একটা উপায় বাইর করো ভাই।
6: আর উপায়? সব শেষ, সব শেষ, বাঁচার আর কোনো রাস্তা নাই। উপরওয়ালা ছেলেরাকে নিল, শেষ সম্বল জমিটুকু কাইরে নিল মহাজন। বৌরে তোক নিয়ে কি কইরে বাঁচবো খোদা ও খোদা, শুধু হারাবার জন্যই কি আমাদের জন্ম খোদা খোদা গো।
8: ওগো তুমি শক্ত হও, দেখছো না আমি মেয়ে হয়ে কাঁদছি রে।
9: ও আমাকে বইলে দে, আমি কি করব?
8: ওপরওয়ালা যখন দুনিয়াতে পাঠাইছে বেশি আমরা থাকবই। হ্যাঁ গো, তোমার দোকান হাত আছে না, শক্ত সবল দোকান হাত আমারও আছে, চিন্তা কি ক, বেশি আমরা থাকবই।
9: আর আমার জমিদিরাতকে আমি ফিরে পাবো না?
8: অবশ্যই পাবো, বন্ধকির টাকা ফেরত দিয়ে জমি সারাই নেব।
7: হা হা হা, শোন শোন কাশু, তোকে শহরে যাতি হবি, শুনেছি সেখানে মেলা কাজ, এখান থেকে মজুরিও বেশি বলি।
8: হা, তুমি শহরে যাইয়ে কাজ কইরে বন্ধকির টাকা জোগাড় করে তবেই ফিরবে, তবে চিন্তা করো আমিও বসে থাকবো না।
9: কি করছো, আমি পারবো, এত টাকা জোগাড় করতে আমি পারবো।
8: তোমার শক্ত সবল দোকান হাত থাকতে কেন পারবা না, অবশ্যই পারবা।
0: তাহলে সে কথাই সই, মহাজনের মুখের উপর যেদিন বন্দুকের টাকা ছুঁড়ে মারতে পারবো সেই দিন ফিরবো গ্রামে, তার আগে না। পরাণ, মজু, আমার আমার আদরিরে দেখে রাখিস, দেখিস।
8: শোনো, সেখানে যাও, আমি আসি তোমার পাশে ছায়া মতো।
0: শহরে আসার কিছুদিনের মধ্যেই আমার ভুল ভেঙে গেল। কোথায় কাজ, একটা কাজের জন্যে হন্যে হয়ে ঘুই দিয়ে যখন কোনো কুল কিনারা পাত্তিছিলাম না, ঠিক তখনই মোট বর কাজটা পালাম। এমনি কইরে কিছুদিন যাবার পর পালাম ট্রাকে মাল ওঠানামার কাজ। ট্রাকে যখন মাল তুলতাম, বস্তা ভর্তি ধান দেখে মনটা আমার আনচান করিয়ে উঠত। মনে হইত মহাজনের শূন্য গোলা হয়তো এভাবেই পূর্ণ হতেছে আমার জমির ধানে। একটু একটু করে খরচ কমায়ে খেয়ে না খেয়ে টাকা জমাতে থাকলাম। একটু একটু করে টাকা জমে আর আনন্দে আমার বুকটা নদীর পানির মতো কলকলিয়ে ওঠে। টাকা যত বেশি হতে থাকলো, আদরির কথা ভেবে, জমি জিরাত ফিরে পাবার কথা ভেবে, মনটা আমার উথাল পাথাল করতে লাগলো। কিন্তু একদিন ঘুম থেকে উঠে দেখি
6: কাশু, ও কাশু, কি গো শরীর টরীর খারাপ নাকি? হ্যাঁ, বেলা হয়ে গেল তাও উঠতিছো না?
9: ওরে বাবা রে, বেলা বেলা হয়েছে দেখছি। হ্যাঁ,
6: কাজে যাবা না?
9: যাবো না মানে
6: কি, কালকে সিনেমা দেখতে গিয়েছিলে নাকি? হ্যাঁ,
9: সিনেমাটা কিন্তু জব্বর, নাচে গানে ভরপুর, আর মারপিটের তো কথাই নেই।
0: আরে রাখো তোমার মারপিট, পোস্টারে ছবির দিকেই তো চাওয়া যায় না, অর্ধেক শরীরে কাপড় আছে তো বাকি অর্ধেক খোলা। ছবি দেখবা অবুজ মন, কাশেম মালার প্রেম, কুজবরণ কন্যা, এই সব বুঝিছো?
6: আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও কাশু, তোমার সাথে যে লোকটা থাকতিছে সে কই?
0: হ্যাঁ, আরে তাই তো, ভিখু কই, উঠিয়ে গেছে, আছে হয়তো আশেপাশে।
6: আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হও, আমি দোকান থেকে আসতেছি।
0: এই রে, প্যাটের মধ্যে আবার কোন কোন শুরু করতেছে, পয়সা বাঁচানোর জন্য আজে বাজে খাবার খাতি খাতি, প্যাটের দফা রফা। ও কিন্তু টাকাগুলান একটু জায়গা বুঝে রাখতে হবে, আর কিছুদিনের মধ্যে বন্ধকির টাকাটা পুরা হয়ে গেলি চিনতে কি, সোজা চলে যাব গ্রামে, তারপর হব মহাজনের মুখোমুখি।
9: টাকা দিল কনে, শোয়ার আগে তোর রীতিমতো বালিশের ভিতরে ঠিকঠাক করে ঢুকিয়ে রেখেছিল, তাহলে কি
0: না, তা কি করে হয়, নিশ্চয়ই বিছানাপত্রের ভিতর কোথাও হেদি আছে, দেখি উল্টো বিছানাটা উল্টোই দেখি। এই তো হাতে ঠেকতেছে, টাকার মতন, ঘরের নিচে গাপটি মেরিয়ে পড়ে আছো বাপধন।
9: একই কি, এত টাকা না, কাগজ,
0: খোদা খোদা, একই করলে তুমি, টাকা, আমার টাকা কনে, টাকা নেই।
9: জ্ঞান নেই। কাল রাতে ঠিক মতোই রেখেছি, কোথায় গেল টাকা? খোদা ও খোদা আমার টাকা।
10: কাসু তুমি কাঁদছিস কেন? ঘরের এই অবস্থা কেন? টাকা টাকা করতিস কিসের জন্য? ব্যাপারটা কি ও কাসু?
9: কাঞ্চন,
10: হ্যাঁ
9: কাঞ্চন, আমার সর্বনাশ হয়ে গেছে রে ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার রক্ত পানি কইরে জমানো টাকা কেউ চুরি কইরে নেছে, এত বড় সর্বনাশ কেডা করলো কাঞ্চন? আমি যদি জানতে পারি তারে খুন করব, যে আমার এত বড় ক্ষতি করলো আমি তারে ছাড়ব না, কিছুতেই ছাড়ব না।
11: কাঞ্চন,
12: কাশু আমার দিকে এমনি তাকায় আছে কেন? ও কি আমাকে সন্দেহ করতেছে?
9: কনে রাখিস আমার টাকা? ক
12: টাকা
9: আকাশ থেকে পড়তেছ না?
10: টাকার কথা আমি জানি না, কি করে জানবো?
9: মিথ্যে কথা কয়ে কোনো লাভ নেই কাঞ্চন,
10: বিশ্বাস করো। খোদার কসম,
9: তোর কসমের নাম আমি ভুলাই ছাড়বো। টাকা পাই কর,
10: মার কিরে কাইটা করছি?
9: টাকা চুরি করে সাধু সাজার জন্য আগে ভাগে পিরিত মারতে এসেছিলি তাই না?
10: না না না,
9: এই কাঞ্চন
12: কি তোমার হাতে চুরি?
10: পায়ে ধরি ভাই, তোমার পায়ে ধরি কাশু, বিশ্বাস করো আমি টাকা নেইনি। আমি কি করে জানবো তোমার কাছে টাকা আছে? হ্যাঁ দেখো ভাই, আমরা থাকি যে যার ঘরে, তাছাড়া তুমি কখনো আমাদের টাকার কথা বলেছিলে নাকি? হ্যাঁ
12: শোনো শোনো শোনো কাশু ভাই, মাথা ঠান্ডা করে ভাবো। তোমার টাকা যে নেছে সে নিশ্চয়ই আগে থেকে জানতো তোমার টাকা কনে আছে।
9: হ্যাঁ
12: হ্যাঁ,
9: কিন্তু কিন্তু আমি তো ভিখু কনে?
12: লোকটা কে কাশু? কদিন থেকেই তোমার সাথে দেখতেছি।
9: হ্যাঁ কদিন হলো পরিচয়, একসাথেই থাকতাম। ওরে হরামি, সেজন্যই কাল রাত্রি এত পিরিত মারাচ্ছিলে কাঞ্চন? কাঞ্চন ওরে আমি কয়েছিলাম, ভিখু ভিখু তুই আমার এত বড় ক্ষতি করলি, তুই আমারে তুই আমার ফকির বনালি, তোরে আমি না দেখে সারছি নে।
12: শোনো শোনো শোনো কাশু শোনো, কিছুক্ষণ আগে তারে উত্তরের বড় রাস্তা দিয়ে যাতে দেখেছি।
9: তাই বুঝেছি বুঝেছি, কোন এসে আমি যাচ্ছি আমি যাচ্ছি।
10: কাশু সাবধানে।
7: বাপরে, ঘরের মধ্যে আলো আধারি, কিছুই তো ঠাহুর করতে পারতেছি নে। হ্যাঁ ও ওই যে একটা লোক আসতেছে, তারে বরং জিজ্ঞেস করে দেখি। এ ভাই একটু শোনো, মানে করছিলাম কি, একটা লোক খাটো বেটিয়ে টাক মাথা, নাম ভিখু। হ্যাঁ পীরা এখানে আসে, আজ এসেছে, তুমি কি দেখিছো ভাই? এ ভাই এইরাম করে তাকায় রয়েছো কেন? আমি কি কোনো? আরে ও তো চলে গেল, কথার জবাব না দিয়েই গেল। কিরাম জাগে আলাম রে ভাই, যাই একটু ভিতরে যাইয়ে দেখি। কই দেখি না তো, ওই ওই যে ওই লোকটা ভিখুর মতোই লাগে। হ্যাঁ হ্যাঁ মাথা টাক বেটে খাটো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও ওইটাই ভিখু, ভিখুই তো। এই ভিখু ভিখু
13: আরে কাশু কাশু কেনে দাঁড়া ভাই দাঁড়া, এসিস এসিস কাশু, চল ভিতরে চল।
9: চুপ চুপ, আমার টাকা
13: কি করতেছি? দিস কাশু, গলা সার
0: টাকা দে।
13: আরে গলা সার, দম বন্ধ হয়ে আসছে তো।
0: টাকা বার কর, নইলে কিন্তু গলা
13: শুনে মইরে যাব ভাই।
0: টাকা ফেরত না পালি তোরে বাসায় রাখবো ভাবিছিস?
13: সার ভাই, সার সার সার দিছি দিছি দিছি দিছি সার।
0: দে শিখে দে।
13: এই নে ভাই।
9: এতো কয়টা খুচরো পয়সা?
0: এক রীতে সব টাকা শেষ করলি?
13: একা খাইনি তো, খাইয়েছি খেলি।
0: আমার টাকায় ফুটানি করো না, আমার টাকায় ফুটানি। তোকে আজ আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো তোকে।
13: লোকজন দেখতেছে কাশু, এই কি করতেছিস?
9: আর আমি

0: আমারে বইলে দে আদরি, বইলে দে। আমি কি করব, কোন মুখ নিয়ে দাঁড়াবো তোর সামনে আদরি? বোরে কপালে রে কোন ফেরে আমাকে আলাদা করে দিল, আমাদের আর বুঝি দেখা হইল না রে বউ। বহু কষ্টে খাইয়ে না খেয়ে যে কটা টাকা জমাইছিলাম এক রাত্রির মধ্যে সব শেষ। আমি আমি কি আবার ঘুরে দাঁড়াতে পারবো? সামনে আর মাত্র কয়টা মাস, এর মধ্যে মহাজনের সব করে টাকা জোগাড় করবো কিভাবে? চিন্তা করতে করতে পাগল হয়ে যাব। খোদা গো,
1: শহরের এই জায়গাটা কাশুর খুব পছন্দের। এ কদিনে বুঝতে পারছি এই পার্কে মাঝে মধ্যে আসে কাশু। আজকেও এ পাবো কেন? আশেপাশে তো কোথাও দেখছি নে। আচ্ছা, ওই যে দূরের বেঞ্চিটায় একটা লোক গুটি সুটি মেরে বসে আছে না, একটু এগিয়ে যাই তো। হ্যাঁ, ওই তো কাশু। যাব কাশুর কাছে, কিন্তু না, কোনো কিন্তু না, আমাকে দাঁড়াতেই হবে কাশুর পাশে। পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে আমাকে। যাই যাই, সাহস করি যাই। এই কাশু, কাশু ভাই রে, কাশু।
2: কে? ও, তুমি আবার আমার পিছনে ছো?
1: কাশু, কাশু, আমি আমি তোর অনেক বড় ক্ষতি করেছি রে ভাই। জীবনে ইরাম কাজ মেলা করছি, কিন্তু সেসব নিয়ে আমার কোনো পরিতাপ নেই। আজ কেন জানি তোর কথা জেনে, মানে তোর গিরাম, আদুরি, জমিজিরে, মহাজন। কাশু, কাশু দেখ ভাই, এই খেতি যা করাটা তো করেছি, আয় না দেখি খেতিটা পুষাতে পারি কিনা।
2: আবার তুমি সর্বনাশের নতুন খেলার গুটি সাজাও। দূর হও, দূর হও এখান থেকে।
1: কাশু, কাশু ভাই রে ভাই, এই হার ভাঙা খাটুনি খেইটে যা পাস, তা জমিয়ে কদ্দূর কি করতে পারবি বল? তুই আমাকে বিশ্বাস কর।
2: বিশ্বাস তোমারে?
1: কাশু, কাশু, আমি একেবারে সত্য সত্যই তোর খেতিটা পুষাতে চাই। আমি চাই তুই গিরামে ফিরে যা, আদুরির কাছে ফিরে যা। আদুরি তো তোর ভালোবাসার মানুষ, তোর জন্য অপেক্ষা করতেছে। তুই যাবি না ভাই আদুরির কাছে?
2: যাব, যাব, যাতেই তো চেয়েছিল, কিন্তু সেই যাওয়াতে এই তুমি, তুমি তো ছাই ঢেলে দিছ। হ্যাঁ, আর এখন এসেছো খেতি পোষাতে? যাও, যাও চোখের সামনে।
1: ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাই, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে তোকে শেষ কথাটা বলতে চাই। আমি আমি আসলে তোর সাথে অনেক বড় অন্যায় করেছি রে ভাই, অনেক বড় পাপ করেছি। কাশু, কাশু চল না, দুই ভাই মিলে চেষ্টা করে দেখি তোর বন্ধকির টাকাটা জোগাড় করতে পারি কিনা।
2: আবার স্বপ্ন দেখাও, আবার আশা জাগাও।
1: এই তোর তোর তোর গাছ হয়ে কসম করছি, জমি বন্ধকির টাকা জোগাড় না হওয়া পর্যন্ত আমি এক পয়সাও নিব না। আরে আমি একা চালচুলোহীন মানুষ, মরলি পরে বেওয়ারিশ লাশ।
2: কেন বেওয়ারিশ হবে কেন? আমি যদি গিরামে ফিরতে পারি, তুমিও যাবে আমার সাথে আমার গ্রামে।

0: আন্ধারে ঠাওর করতে পারিনি, বাড়িটা পেছনে ফালায় এসেছি বোধ হয়।
1: যা তুমি বল।
0: তাতে কি
1: না কিছু না,
0: একদম ঘাবড়াবি নি। এইবার ঠিক বাড়িটার সামনে এসি। এই তো সেই সাদা বাড়ি। কাশু, আশপাশটা খেয়াল কর, আমি ভিতরে ঢুকার ব্যবস্থা করি।
1: ঠিক আছে ঠিক আছে। এমন কুচকুচি আন্ধার, নিজের শরীরটাও ঠিক মতো ঠাহর করা যাচ্ছে না। ভালো করে আশপাশটা দেখি। এই মাঝরাত্রি না, থাকবি কি করে? তারা কি আমাদের মতো?
0: এবার আমি ঠুইকে পড়ছি।
1: ঠিক আছে ঠিক আছে।
0: এই কাশু,
2: বাইরে আসো জলদি।
1: ভাগ্যি জোরে সেদিন আমি পালায় বাঁচতে পারলেও পারেনি ভিকু। দৌড়ে পালানোর সময় খাদের মধ্যে পড়িয়ে গেল। তেরিয়ে আসা মানুষের হাতে ধরা পড়তে হয় ভিকুর। জীবনডারে সম্বল করে হাজতখানায় চালান দেয় ওরে। ভিকু এখন জেলে, আর আমি সবসময় একটা ভয় তাড়া করে বেড়াই। কেউ চিনে ফেলল না তো, সেই ভয়ে পলাই আসলাম এই ছোট শহরে। আমি এখন চোর, আদুরি তোর কাশু চোর। এই কাশুকে বুকে ঠাই দিবি তো আদুরি, আদুরি, আদুরি। আরে দূর দূর, কি চিন্তা করতেছি? আমাদের অত শত চিন্তা করলে চলে? এরই কয় নাই কাজ তো খই ভাস। এই রে

সময় তো হয়ে গেছে, উঠে পড়ি। কি ব্যাপার, পা দুটো টলতেছে কে? না না না, মনের ভুল। তাই তো, তাই তো। কি কি হলো, কি হলো? চারদিক দুলতেছে, আর তো দাঁড়াই থাকা যাচ্ছে না। হ্যাঁ, আ আ আ।

0: ও কি ব্যাপার, নড়াচড়া করতে পারতেছি না কে? একই ওটা ঘর আমার উপর উমড়ি দিয়েছে কে? তাহলে কি, আচ্ছা আচ্ছা, পানি এলো করতে? হ্যাঁ, রক্ত, মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। যেভাবেই হোক এখান থেকে আমার বেরোতেই হবে। ওরে বাপারে, এই রে, ও কোন রকম বেরোতে পারিসি। কিন্তু কিন্তু কি দেখতেছি, হ্যাঁ, চারিদিকে বাড়িঘর ভেঙে তস নস। তাহলে কি যুদ্ধ? কিন্তু আচ্ছা, কতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলাম? হ্যাঁ, ঘড়িটা দেখি, ও 7:20, মানে মাত্র 10 মিনিটের ঘটনা। আচ্ছা আচ্ছা, পুরো গন্ধ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা মাটি দুলে উঠছিল। ভূমিকম্প, ভূমিকম্প! চারিদিকে শ্মশান, কিচ্ছু নেই। খালি তো খালি তো এই বাজারের দোকানগুলো। হ্যাঁ হ্যাঁ, আজ তালা ভাঙতে হবি নে। আজ আমি রাজা, টাকা পয়সা গয়না গাটি যা চাই সব আমার আমার। আমি আর দেরি করি নে, চল কাশু, চল। এই তো এই তো এসে পড়েছি। কি মজা, যা চাও সব তোমার, কি নিবা? হ্যাঁ, আদরের জন্য কডা শাড়ি, কডা খান দশে খলি তো হয়। আর কিছু শোনা গয়না? আচ্ছা আচ্ছা, এসব বাদ দিয়ে ওই টাকা নিলি তো লেঠা চুকে যায়। হ্যাঁ, ও ও ওই তো, ও যে একটা টাকার বাক্স না, যাই টাকার বাক্সটা নেই। আরে বাবা, টাকায় ঠাসা, মাথায় তুলে নেই। মেলা বাড়ি গো। আচ্ছা চলো হাঁটি, চল কাশু, চল। কি ব্যাপার, একটা একটা বাচ্চার কান্দার আওয়াজ বেশি আসতেছে না? তাই তো, যতই করছি ততই কাছে হতিছে। তাহলে কি আশেপাশে? এই এই, বেশি চিল্লেলি নে, বেশি চিল্লেলি জনমের মতো চিল্লানি থামাই দেব নে। কাশু কাশু, শক্ত হ, শক্ত হ কাশু। না, ওদিকে নজর দেওয়া যাবি নে, চল চল এগোই, চল কাশু, চল এগোই, চল
1: কাশু।
0: কে কে, কিরা?
1: আমি।
0: তুমি কিরা? এখানে আমাকে তো কেউ চেনে না, আর যারা আছে তারা তো পীড়ায় বেঁচে নেই।
1: কিন্তু আমি বেঁচে আছি।
0: কেমন করে?
1: কেন, যেভাবে তুমি বেঁচে আছো।
0: কিন্তু কিন্তু তুমি কিরা?
1: আমাকে চিনতে পারছো না? আমি তোমার শৈশব, কৈশোর, যৌবন, আমি তোমার বন্ধু।
0: ও তা ঝটপট কাও, ডাকতেছো কেন?
1: ওই শিশুটার কান্না শুনতে পাচ্ছ?
0: হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি।
1: ওকে বাঁচাবে না?
0: খবরদার খবরদার, আর একটা কথাও কবো না। বাঁচাও, কাকে বাঁচাবো? আমি নিজেই কি বেঁচে আছি নাকি? হ্যাঁ
1: বেঁচে আছো, অবশ্যই বেঁচে আছো।
0: না
1: নেই,
0: আমার মধ্যে আমি আর বেঁচে নেই। আমি মরে গেছি, আমি মরে গেছি সেই দিন, যেই দিন আমি হলাম চোর, যেদিন থেকে দিনের বেলা মানুষ দেখলি ভয় পেতে লাগলাম, পুলিশের ভয়ে এক তল্লাট থেকে আর এক তল্লাট লুকিয়ে বেড়াতে লাগলাম। বেঁচে আছি, এরই বুঝি বাঁচা কয়, তাই না?
1: তুমি বেঁচে আছো কাশু, দেখো না আমি এখনো তোমার মধ্যে আছি, তার মানে তুমি আছো, বেঁচে আছো।
0: তুমি বেঁচে থেকে তো আমার যত সর্বনাশ, তুমি মইরে যাও, মইরে যাও।
1: না না, আমাকে মেরে ফেলো না, এই যে দেখো, এই শহরের কত শত মানুষ, কেউ বাড়িওয়ালা, কেউ গাড়িওয়ালা, কেউ রিক্সাওয়ালা, কেউ মুটে মজুর, কেউ বা অফিসার। কারো বাড়িতে খাদ্য খানার নহর বয়ে যায়, আবার কারো বাড়িতে চুলো জ্বলে না। কেউ চাকরি করে, কেউ বা বেকার। ওদের অনেকের মধ্যে বিবেক নেই, মানে আমি নেই। ওদের মধ্যে প্রতিযোগিতা, ল্যাং মারামারি, খালি নিজের দিকে ঝোল টানা। আমিও তো সুর একটা বিবেকহীন মানুষ। তোমার পরিস্থিতি তোমাকে বিবেকহীনতার দিকে টানছিল বটে, কিন্তু না, তোমাকে পুরোপুরি গ্রাস করতে পারেনি বলেই ওই শিশুর জন্য তোমার মন কাঁদে। কাঁদে না
2: আমার নারী ছেড়া ধন, আমার সেই ফুটফুটে সন্তানের মায়াভরা মুখটা মনে পড়ে গেল যে।
1: শুধু সন্তানের মুখই মনে পড়লো কাশু, আর কারো মুখ মনে পড়েনি?
0: পড়েছে গো, পড়েছে।
1: পড়েছে?
0: আদুরি, আদুরি,
2: আমার বাপা জোরের হার, আমার সোনা বউ।
1: আচ্ছা, তোমার সোনা বউ আদুরি একদিন একটা কথা বলেছিল, সে কথাটা তোমার মনে আছে?
2: কোন কথাটা বলো না গো ভাই, বলো না, কোন কথাটা?
1: ওই যে ওই কথাটা।
3: আমার মধ্যে বেড়ে উঠতেছে আমাকে সাতরাসার ধন, এই তো আমাকে শক্তি, আমাকে বেঁচে থাকার ভরসা, আমাকে জীবন কাঠি।
2: বোরে, আমি আমি কোথায় তলিয়ে গেছিলাম রে বউ, কোথায়? না না না, আমাকে ভবিষ্যতে আমি বাঁচাবই।
0: কই বাপ, শোনা আমার, কাঁদিস নে, দেখ দেখ বাপ, আমি এসেছি, আয় বাপ, আমার বুকে আয়। কিন্তু এত বড় পোটলা নিয়ে কেমনি করে তোক নেওয়া যায়, কত কেমন করে?
2: ঠিক আছে ঠিক আছে, আমি বুঝে ফেলেছি রে বাপ, বুঝে ফেলেছি। টাকা পয়সা, সোনা রূপা, যা যা দিলাম ফেলে, এই তো, এই তো আমার আসল সোনা, আমার সাত রাজার ধন, আমার জীবন কাঠি।
0: আয় বাপ, আয় আমার কোলে আয়।
2: কাঁদতেছিস কেন? মার কাছে জাতি মন চায়? চল। তোর মা? হ্যাঁ রে, হ্যাঁ, নয়নপুরের আদুরি, শুনতে পাচ্ছিস নে, ডাকতেছে তোকে। আদুরি, আদুরি, আমরা আসতেছি, এই ঈদে তোর কোল আলো করিয়ে খুশি ছড়াবি যে, বাঁচার স্বপ্ন দেখাবি যে, সেই জীবন কাঠি নিয়ে আসতেছি। আদুরি, আদুরি, আমরা।

এতক্ষণ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ নাটক জিয়ন কাঠলির অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাশু ও তার বিবেক, জহরুল ইসলাম, নাদু মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসু, বদর মোহাম্মদ মহসিন আলম, আদুরি নাহিদা শারবিন, পরাণ মোহাম্মদ শাহজাদা সম্রাট, মজু এ কে এম আমিনুল হক আমি, দাদি সুফিয়া মাওলা ছবি, কাঞ্চন মোহাম্মদ শরীফ হোসেন ইমন, ভিকু মোহাম্মদ ইকবাল বাবু। মহাজন চরিত্রে অভিনয় ও নাটকটি রচনা করেছেন শেখ মোহাম্মদ মুস্তাগিসুর রহমান, শব্দগ্রহণ মোহাম্মদ লিয়াকত হোসেন, সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম। জিয়ন কাঠি নাটকটি প্রযোজনা করলেন এবিএম মাহবুবুর রহমান।

0: আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। রাত ১১টা বাংলাদেশ বেতার খবর পড়ছি শাকিল আহমেদ। যথাযথ উৎসাহ উদ্দীপনার ধর্মীয় ভাব, গাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় আজ সারাদেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী দশই জিলহজ পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়ে থাকে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসী সহ মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সহ মুসলিম উম্মাহকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে সকাল ৭:৩০টায়। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক এতে ইমামতি করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে ঈদের নামাজ আদায় করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ এছাড়া বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং বাংলাদেশে নিযুক্ত মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ এখানে ঈদের নামাজে শরিক হন। নামাজ শেষে দেশ, জনগণ এবং মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এবারও সকাল ৭:০০ থেকে শুরু করে মোট ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, সকলের সহযোগিতা পেলে সরকার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে। তিনি আজ দুপুরে ঢাকা সেনানিবাসে অফিসার ও সৈনিকদের প্রীতিভোজ অনুষ্ঠানে এ প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশ সেনাবাহিনীর মৃত্যুঞ্জয় ২৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এ প্রীতিভোজের আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, সৈনিক সহ সাধারণ মানুষ দেশকে যেভাবে কল্পনা করে সরকার চেষ্টা করছে প্রজাক্রমে দেশটাকে সেভাবেই গড়ে তুলতে। দেশ গঠনে সবার দায়িত্ব রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সকলে যদি যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করে তবে অবশ্যই কাঙ্ক্ষিত দেশ গড়ে তোলা সম্ভব হবে। দেশ মাতৃকার প্রতি অফিসার ও সৈনিকদের দায়িত্ববোধের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ ও জাতির তাদের এই আত্মত্যাগকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। বক্তব্যের শুরুতে তিনি ঢাকা সেনানিবাসের তাঁর শৈশবকালের স্মৃতি রোমন্থন করেন। ঈদ উল আজহার নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন এবং তাদের রুহে মাগফিরাত কামনা করে ভাতেয়া পাঠ ও মোনাজাতে অংশ নেন। এ সময় সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। এছাড়া প্রধানমন্ত্রী দলের নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে প্রধানমন্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ করেন। এছাড়া বনানী কবরস্থানে তারেক রহমান তাঁর সহধর্মিণীকে সঙ্গে নিয়ে শ্বশুর নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান এবং বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন। তাঁরা নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঠাকুরগাঁয়ে কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হল ত্যাগ, মানবতা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। রাজধানীতে সরকারের নির্ধারিত ১২ ঘণ্টার আগেই দুই সিটি কর্পোরেশনে কোরবানির পশু বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। তিনি আজ রাজধানীর মিরপুর ১২ নম্বরে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে গিয়ে একথা জানান। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাকাউত হোসেন জানিয়েছেন, তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ নরসিংদীর মনোহরদি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান। খেলার খবর, ফুটবল। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ রাতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৪-২ গোলে মালদ্বীপকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। পথ ও পাথে অনুষ্ঠানে আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য সম্পর্কে বলবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব, কুরবানি পশুর বর্জ্য অপসারণ বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান শুনবেন সকাল 8টা 15 মিনিটে। ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ সকাল 8টা 30 মিনিটে। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি শুনবেন সকাল 9টা 5 মিনিটে। কুরবানির নিয়ম কানুন বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সকাল 9টা 45 মিনিটে। সকাল 10টা 5 মিনিটে শুনবেন পবিত্র ঈদ উল আজহার দ্বিতীয় দিন উপলক্ষে নাটক ঈদের হাঁড়ি, রচনা জাহিদ হোসেন বাবুল, প্রযোজনা আব্দুস সবুর খান চৌধুরী। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ক বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান শুনবেন বেলা 11টা 15 মিনিটে। বিশেষ গীতিনকশা ঈদুজ্জোহার চাঁদ এসেছে বেলা 11টা 25 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11টা 30 মিনিটে। পবিত্র কোরআনে ইসলামে বিধি বিধান সংক্রান্ত আয়াত সমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তফসিরুল কোরআন শুনবেন বেলা 2টা 20 মিনিটে। ঈদ উল আজহা এর দ্বিতীয় দিন উপলক্ষে নজরুলের গানের ত্যাগের মহিমা বিষয়ে আড্ডা ভিত্তিক সঙ্গীতানুষ্ঠান কোরবানির বেলা 3টা 5 মিনিটে। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা গুরুত্ব, কোরবানির পশু বর্জ্য অপসারণ বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান বিকেল 4টা 5 মিনিটে। ধর্মীয় অনুষ্ঠানে আলোকিত জীবন বিকেল 4টা 35 মিনিটে। ঈদ উল আজহার দ্বিতীয় দিন উপলক্ষে কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান গানের আড়াল শুনবেন বিকেল 5টা 10 মিনিটে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ক বিশেষ আলোচনা সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান শুনবেন বিকেল 5টা 40 মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5টা 50 মিনিটে এবং কৃষাণ বধু সন্ধ্যে 6টা 5 মিনিটে। সন্ধ্যে 7টা 5 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7টা 30 মিনিটে। রাত 9টা 5 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ, পবিত্র ঈদ উল আজহার দ্বিতীয় দিন উপলক্ষে নাটক প্রীতি শুনবেন রাত 10টায়। এছাড়াও FM 90 মেগাহার্জে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাত 12টা 15 মিনিটে নিশুতি অধিবেশনে শুনবেন নাটক আনন্দ আনন্দ এবং রচনা মোস্তফা মোহাম্মদ আব্দুর রব, প্রযোজনা শফিউর রহমান দুলু। এবারে FM এর অনুষ্ঠান, FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্জে সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্জে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাইজদিকোট ও কয়রায় 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে 20.1 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকাল 9টায় 62%, সন্ধ্যে 6টায় 65%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:12 ও অস্ত যাবে সন্ধ্যে 6:41। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে
0: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজে, সেই সাথে FM 102 ও FM 90 মেগাহার্টজে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা।
3: প্রিয় শ্রোতা, আল্লাহ তার প্রিয় বান্দা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আনুগত্য পরীক্ষা করতে চেয়েছিলেন, দাবি করেছিলেন সবচেয়ে প্রিয়জনকে উৎসর্গ করার। বিন্দুমাত্র দ্বিধা না করে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উদ্যত হয়েছিলেন প্রিয়তম পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর নামে কুরবানি দিতে। কুণ্ঠাহীন আনুগত্যের পরীক্ষা উত্তীর্ণ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি তাই নেমে এসেছিল আল্লাহ পাকের করুণা। সেই স্মৃতি ধারণ করে আজ সারা দেশে ধর্মীয় মর্যাদায় উৎসাহ উদ্দীপনা আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালিত হল পবিত্র ঈদ উল আজহা। কুরবানির মধ্যেও রয়েছে মানব জাতির জন্য বিরাট শিক্ষা ও আনন্দ। এই আনন্দ উৎসব কুরবানির আনন্দ, ত্যাগের আনন্দ, উৎসর্গ করার আনন্দ, এবং এই ঈদ বৃহত্তর প্রেমের তাগিদে ক্ষুদ্রতর প্রেম ও মোহের বিসর্জনই শিক্ষা দিয়ে থাকে। আজ থেকে বহু বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যে অনন্য ত্যাগের আদর্শ স্থাপন করে গেছেন, সেই ত্যাগের মহান শিক্ষা আমাদের জীবনে চলার পথে পাথেয় হোক, এই কামনায় শেষ করছি আজকের অধিবেশন। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. بنگلہ دیش بیتار ڈھاکہ سکال چھٹا. آج شکربار پندرہ جیشٹھ چودہ تینتیس بنگابد اگارہ ذیلحج چودہ ستچلس ہجری انتیس مے دو ہزار چھبیس خریسٹابد
1: মধুময় জ্যৈষ্ঠের সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা. শুরু হলো আমাদের আজকের অধিবেশন. অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্জ, FM 90, FM 106 মেগাহার্জ এবং FM 102 মেগাহার্জে. বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে.
2: অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে শামীম খান শামা, শাইলা রহমান, মোহাম্মদ আবদুল্লাহিল মাহমুদ সিদ্দ, শামীমা আক্তার খান রুনি.
3: প্রকাশন দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ রুহুল আমিন ও মোহাম্মদ রবিউল ইসলাম, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি.
0: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত. আজ সূরা ইউসুফের ৩৩ আয়াত থেকে ৩৬ আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ.